আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ শনিবার, 16ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 6ই জুন 2026 খ্রিস্টাব্দ, 22ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

বন্দনায় আজ শুনলেন বিভিন্ন শিল্পীর গাওয়া গান। প্রথম গানটি শুনলেন ব্রতিকুণ্ড ও সমবেত নিবেদনে, এরপর

দূরপা রায় চৌধুরী। শুনলেন পৃথ্বীজিৎ ঘোষাল ও দেবাদৃত চট্টোপাধ্যায়ের গাওয়া গান। এবং সবশেষে সমবেত পরিবেশনা। বন্দনা আজ এই পর্যন্তই আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার দুই একটি স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সকল জেলার একটি দুটি স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি ও ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রসহ ঝড় ও বিদ্যুৎ চমকের সম্ভাবনা রয়েছে সিকিমের একটি দুটি স্থানে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় এবং জমিতে আর্দ্রতা থাকায় জমিতে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টির সময় রাসায়নিক সার কীটনাশক না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রধান শস্য বোরো ধানের ক্ষেত্রে পরিপক্কতা পর্ব ও ফসল কাটা, এই সময় যেসব বোরো ধান 80% পেকে গিয়েছে তারা ধান কাটা শুরু করতে পারেন। জমিতে অতিরিক্ত জল বের করে দিতে পারেন। ধান কেটে সুরক্ষিত জায়গায় মজুত করতে হবে। ধানের জমির নাড়া বা খড় ধান কাটার পর যেটা অবশিষ্ট থাকে পোড়াবেন না, এতে বাতাস দূষণ ও মৃত্তিকার ক্ষতি হয়। অবশিষ্ট অংশ পরবর্তী ফসলের আগে মাটিতে মিশিয়ে দিতে পারেন। এতে মাটির গুণগত ও উৎপাদন গত ক্ষমতা ভালো হয়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন, ধানের ফলন বৃদ্ধি ও আগাছা দমন করতে করণীয় বিষয়। বলছেন দীপ সিনহা, সহকৃষি অধিকর্তা, হলদিবাড়ি ব্লক।
1: ধানের ফলন বৃদ্ধির জন্য নির্দিষ্ট দু একটি যদি ওরা ধাপ অনুসরণ করে তাহলে যা ফলন পাচ্ছে সেই তুলনায় ফলন অনেকটাই বেশি হবে। ধান গাছে যখন জমি তৈরি করা হয় সেই জমি তৈরি করার সময় আমি একর প্রতি একটা হিসেব দিয়ে দিচ্ছি, মোটামুটি 50-60 কেজির মতন ইউরিয়া, যেটা সিঙ্গেল সুপার ফসফেট চাষিরা দেন 80-85 কেজির মতন, আর পটাশ যেটা দেন 10-12 কেজির মতন, এর সঙ্গে জিঙ্ক সালফেট 6 কেজি, 10.5% বোরন যেটা সেটা 6 কেজি, আর সঙ্গে হিউমিক অ্যাসিড যে পাওয়া যায় 3 কেজি, আর সালফার যেটা সেটা 3 কেজি মূল সার হিসাবে জমিতে প্রয়োগ করতে হবে। তারপর 20-25 দিন পর যেটা চাপান সার দেন চাষিরা, বিঘাপ্রতি মোটামুটি 10 কেজির মতন ইউরিয়া দিতে হবে। তারপরে মোটামুটি 45 দিনের মাথায় 5 কেজির মতন ইউরিয়া, এর ঠিক মাঝামাঝি সময় 30 দিনের মাথায় আর 45 দিনের মাথায় জিঙ্ক বোরনের একটা মিশ্রণ সঙ্গে অনুখাদ্যের মিশ্রণ বাজারে কিনতে পাওয়া যায়। ট্যাঙ্কিতে মোটামুটি 35-40 ml মিশিয়ে যদি প্রয়োগ করা যায় তাতে চাষিদের ফলন 10-15% অনেকটাই বৃদ্ধি পাবে। ধান রোয়ার পরে যখন আগাছা চাষি ভাইরা দেখতে পারবেন, তো ধানের থাকা অবস্থায় পেটিলা ক্লোর বলে একটা লিকুইড ঘাস মারা ওষুধ পাওয়া যায়, সেটা বালির সঙ্গে মিশিয়ে একর প্রতি 300 ml দিলে অনেকটা আগাছা নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে যখন আগাছা নাশকটা জমিতে দেওয়া হয় 48 ঘন্টা যেন জমিতে জলটা ধরে রাখা হয়, তাহলে সেটা আরও কার্যকরীভাবে চাষির উপকারে লাগবে।
0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: কৃষি পরামর্শ, আবহাওয়ার পূর্বাভাস এবং চাষবাসের টুকিটাকি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্য অনুষ্ঠানে আমরা ছুলি বিষয়ে শুনব। এটি লিখেছেন ডাক্তার সুকুমার ঘোষ। গ্রীষ্মের গরমের আবহাওয়া ও বর্ষার আবহাওয়ায় চামড়ার রোগের প্রাদুর্ভাব খুব বেশি দেখা যায়। এই ঋতুতে ছত্রাকজনিত চামড়ার রোগ বেশি হয়, কারণ শরীরের ঘাম ও আবহাওয়ায় জলীয় অবস্থা ছত্রাকের বংশবৃদ্ধি বিস্তারে বিশেষ সাহায্য করে। চামড়ার ছত্রাকজনিত রোগগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ছুলি। ছুলি, দাঁত ও হাজা, এগুলো আমাদের দেশে খুব পরিচিত। এই তিনটে রোগেরই কারণ ছত্রাক। সাধারণ লোকেরা চামড়ার যে রোগটিতে সবথেকে বেশি নিজেরাই বুঝে থাকেন সেটা হলো ছুলি। ছুলির ছত্রাকটা আমাদের চামড়ার স্বাভাবিক বসবাসকারী জীবাণু ও ছত্রাকের দলভুক্ত ও সাধারণত কোনো রোগ সৃষ্টি করে না, কিন্তু যখন বংশবৃদ্ধি হওয়ার অনুকূল অবস্থা সৃষ্টি হয় তখন ছত্রাকটির অতিরিক্ত বংশবৃদ্ধি ঘটে এবং ছুলি রোগের আত্মপ্রকাশ ঘটে থাকে। এই রোগ সৃষ্টি করা ছত্রাকটি চামড়ার একদম ওপরের স্তরে সীমাবদ্ধ থাকে। অণুবীক্ষণ যন্ত্রে এই ছত্রাক দেখতে ছোট ছোট রডের মতো। কস্টিক পটাশ লোশনে এবং গবেষণাগারে কালচার খুব কষ্ট সাপেক্ষ। এই ছত্রাকটির নাম পিটারি কারণ দেখা গেছে বেশ কিছু লোক এই রোগে বেশি আক্রান্ত হন। সম্ভবত তাদের চামড়ার লিপিড ও সেভোরিয়াজনিত শারীরবৃত্তিক অবস্থা এর জন্য দায়ী। যাদের শরীর মেদবহুল তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। যারা নিজেদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন না তাদের এই রোগ বেশি হয়। প্রসূতি মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হতে পারেন। ছুলির দাগগুলি সাধারণত ছোট ছোট হালকা সাদা রঙের হয়, কালচে বা হলদে রঙেরও হতে পারে। এই দাগগুলো লম্বাটে বা যে কোনো আকারের হতে পারে, গোল বা অন্য কোনো রকম আকারের। দাগগুলোতে সূক্ষ্ম আঁশ দেখা যায়। আঁশগুলো অনেক সময় ভালোভাবে বোঝা যায় না, কিছু দিয়ে ঘষলে সূক্ষ্ম আঁশগুলো বুঝতে পারা যায়। অনেক ক্ষেত্রে ছোট দাগগুলো মিশে বড় আকারের একটা দাগ তৈরি করে। এই দাগগুলো সাধারণত সামনের বুকে, পিঠে, গলায়, মুখে বা ঊর্ধ্ববাহু, নিম্নবাহু, হাত প্রভৃতি এই সমস্ত জায়গাতে দেখা যায়। এগুলো শরীরের দুদিকে অসমানভাবে থাকে। স্নানের পর দাগগুলো আরও স্পষ্টভাবে বোঝা যায়। সাধারণত চুলকানি বা অন্য কোনো উপসর্গ থাকে না। দৃষ্টিকটু হওয়ার জন্যে রোগীরা সাধারণত চিকিৎসকের কাছে আসেন। এই দাগগুলোর সঙ্গে সেবরিয়া, সেতি, এলবা প্রভৃতি আরও কিছু চর্মরোগের সাদৃশ্য আছে। সুতরাং ছুলি হয়েছে ধরে নিয়ে নিজেই রোগ নির্ণয় করে চিকিৎসা না করে বসে থাকা উচিত না। ছত্রাকজনিত চর্মরোগের বহু কার্যকরী ওষুধ আছে, লাগালে বা খেলে সেরে যায়। যেমন সেলেনিয়াস, সালফাইড, ক্লোটিমাজল, হাইপোলোশন ইত্যাদি। তবে ছত্রাক নির্মূল হয়ে গেলেও দাগগুলো যেতে বেশ কিছুদিন সময় লাগে। স্বাস্থ্যবিধি মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, ঘামে ভেজা জামা বেশিক্ষণ

না পড়ে থাকা, জামা কাপড় প্রভৃতি রোজ কাচা প্রভৃতি করলে এই রোগকে দূরে রাখা যায়। তাছাড়া এই রোগ কিন্তু একদমই ছোঁয়াচে নয়। আজ আরোগ্য এই পর্যন্ত।

আরোগ্য শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। অনিতা বর্মনের কণ্ঠে এখন শুনবেন ভাওয়াইয়া।

ভাওয়াইয়া শুনলেন অনিতা বর্মনের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শিল্পী সাশা ঘোষাল।

হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো

রবীন্দ্রসঙ্গীত শুনছেন সাশা ঘোষালের কণ্ঠে। কৃষ্ণকলি আমি তারেই বলি, এরপর এখন শুনবেন জয়তব বিচিত্র আনন্দ।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শিল্পী শাশা ঘোষাল। শিল্পী কণ্ঠে এবারে শুনবেন সুখহীন নিশিদিন পরাধীন হয়ে।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন শাশা ঘোষালের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। আজ ভারতীয় স্বাধীনতা সংগ্রামী সম্পাদক ও লেখক উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তার রচিত বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ হল নির্বাসিতের আত্মকথা। অন্তঃপুরে সাধক, প্রথম গুণের লেখক এবং জন্মগত দেশপ্রেমিক ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1907 সালে বিখ্যাত আলিপুর ষড়যন্ত্র মামলায় মানিকতলার বাগানবাড়ি থেকে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কানাইলাল দত্ত, দেবব্রত বসু, ঋষিকেশ কাঞ্জিলাল ও আরও অনেক বিপ্লবীদের সঙ্গে উপেন্দ্রনাথও ধরা পড়েন। তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। সেলুলার জেলে তার 12 বছর কারাবাসের কাহিনী নিয়ে লেখেন নির্বাসিতের আত্মকথা বইটি। মুক্তিলাভের পরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নারায়ণ পত্রিকার সঙ্গে যুক্ত হন। বারীন্দ্র কুমার ঘোষের সঙ্গে বিজুলি পত্রিকা প্রকাশ করেন। এরপর তিনি নিজের সম্পাদনায় প্রকাশ করেন সাপ্তাহিক আত্মশক্তি। দেশবিরোধী লেখার জন্যে ব্রিটিশ সরকার আবার উপেন্দ্রনাথকে 3 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করেছিল। 1926 মুক্তি পেয়ে ফরওয়ার্ড, লিবার্টি, অমৃতবাজার পত্রিকায় সাংবাদিকতার কাজ করতেন। শেষ জীবনে হিন্দু মহাসভার সাথে যুক্ত হন এবং বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1879 সালের 6 জুন।

আজকের দিনটি উল্লেখযোগ্য আরও একটি কারণে। ১৯৩৬ সালের আজকের দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নাম পরিবর্তিত হয়ে অল ইন্ডিয়া রেডিও নামকরণ হয়।

এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুন মাসের চিঠির বিষয়। মা বাবার ঋণ কি শোধ করা যায়? এ নিয়ে চিঠি লিখেছেন তনুশ্রী ভট্টাচার্য, 16-3-1 রবীন্দ্রনগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আপনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, জীবনের গভীরে নীরবে থাকা বিষয়টি খুব বিচলিত করল আমায়। এমন করে তো কোনো দিন ভেবে দেখিনি। বাবা মায়ের সঙ্গে সন্তানের নারীর বন্ধন একটা অনুভব, একটা আত্মিক চেতনা। জন্মদাতা জন্মদাত্রীর আদরে, স্নেহে, শাসনে, ললিতে, কঠোরে, শিক্ষায়, দীক্ষায়, সাহচর্যে লালিত পালিত হয়েছি। বিপদে, ব্যর্থতায়, সুখে, সাফল্যে একমাত্র আশ্রয় বাবা মা। হাজার দুষ্টুমি করেও ক্ষমা পেয়েছি। মাথায় স্নেহের হাত রেখে বুঝিয়েছেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়। তাঁরা কষ্ট পেয়েছেন, তবু আমাকে কষ্ট দেননি। জীবনের প্রতিটি দিন তাঁদের জন্যে পাওয়া সংসার, কেরিয়ার, সমাজের স্বীকৃতি কি নয়। জীবনের এ টু জেড বাবা মায়ের দান। বৃহত্তর জীবনের ঝড়ঝঞ্ঝায় পাই পরামর্শ, ক্লান্ত অবসন্ন মুহূর্তে পাই আরাম, ঘুরে দাঁড়ানোর দিশা। বাবা মায়ের থেকে যত দূরেই থাকি না কেন, সে তো কেবল ভৌগোলিক দূরত্ব, মানসিক নৈকট্য কখনো কমে না। মা বাবার কাছে ঋণী থাকাটাই তো জীবনের সন্তানের স্বস্তি। এই স্বস্তিটাই জীবনের চালিকা শক্তি। একদিন হয়তো অভাবে, দারিদ্রের মধ্যে তারা আমায় বড় করে তুলেছেন। নিজেদের সব স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আজ হয়তো সে দারিদ্র নেই। আমি হয়তো আর্থিক দিক দিয়ে অনেকটা সচ্ছল, বাবা মায়ের সব অভাব মেটাতে পারছি, তাই বলে ঋণ শোধ করে দিলাম এমন বলার ধৃষ্টতা নেই। এ এক প্রকার পাপ বলেই মনে হয় আমার। সেই গল্পটির মতো, ছেলে এখন অনেক ধনী, মায়ের ইচ্ছে অনুসারে একটি সুউচ্চ মন্দির তৈরি করে দিল গঙ্গার পাড়ে। মন্দির নির্মাণ শেষ হতেই ছেলে বলে উঠল, মায়ের ঋণ শোধ করলাম। কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে সদ্য নির্মিত সেই চূড়া ভেঙে গড়িয়ে পড়ল প্রবহমানা গঙ্গার জলে। আমৃত্যু ঋণী থাকতেই চাই মা বাবার কাছে। লিখেছেন তনুশ্রী ভট্টাচার্য, রবীন্দ্রনগর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। যশোদানন্দ গোস্বামী, পোস্ট বলাগড়, বলাগড় মন্দিরতলা, হুগলি থেকে লিখছেন, মা শব্দটি যেন এই বর্ণময় পৃথিবীতে পদার্পণের ছাড়পত্র, তাই মা শব্দটির গভীরতা অপরিসীম। প্রসবকালীন ব্যথা বেদনা উপেক্ষা করে চোখে মুখে প্রশান্তির প্রলেপে সন্তানের জন্ম দিয়ে সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম অধ্যায়ের সমাপ্তি। পরে সন্তানের হাত ধরে হাঁটি হাঁটি পা পা তার প্রথম মা ডাকে মাতৃ হৃদয় আলোড়িত। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর চন্দ্র শোভিত আকাশের দিকে তাকিয়ে, আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, উফ, এক স্বপ্নময় উপলব্ধি। শিশুবেলা মানে ভালোবেলা। আমার বাবা আমার কাছে ছিলেন বটবৃক্ষের ছায়া, নিজের চারিত্রিক দৃঢ়তায় স্থির, খানিকটা পাহাড় সম। মৃদুভাষী মানুষটা আমাকে নিয়ে স্বপ্ন দেখতেন, না না, রাত্রে ঘুমের ঘোরে নয়, সে স্বপ্ন ছিল ছেলেকে কৃতি সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন। জীবনযুদ্ধে অনেক লড়াই করেছেন আমাকে বিদ্যান করতে, নিজের শখ শৌখিনতা বিসর্জন দিয়েছেন দুজনেই। বাবা দিতে চেয়েছেন পুঁথিগত বিদ্যা, আর মা চেয়েছিলেন ছেলেটাকে শিক্ষা দিয়ে, মনুষ্যত্বের সহবত শিখিয়ে প্রকৃত মানুষ তৈরি করতে। জানি না কতটা মানুষ হয়েছি, তবে শিক্ষান্তে চাকরি পাওয়ার খবরে মায়ের চোখের আনন্দাশ্রু, সঙ্গে বাবার চোখে মুখে যুদ্ধ জয়ের খুশির ঝিলিক সেদিন আমাকে উদ্বুদ্ধ করেছিল। মা বাবার ঋণ পরিশোধের চেষ্টা না করে বরং বৃদ্ধ বয়সে তাঁদের পাশে থেকে তাঁদের নির্ভরতার প্রতীক হয়ে তাদের অন্ধের যষ্টির ন্যায় সঙ্গদানে নিজেকে লিপ্ত রাখতে, পরিশেষে স্বর্গীয় পিতার জন্যে পিতা স্বর্গ পিতা ধর্ম, আর স্বর্গীয়া মাতার জন্যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী মন্ত্রে শ্রদ্ধা নিবেদন করি। লিখেছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড়, বলাগড় মন্দিরতলা, হুগলি থেকে। কেকা চৌধুরী লিখছেন হরিপাল, হুগলি থেকে। মা আমার গান গাইত দোলনা ঠেলে ঠেলে, না সে কথা আমার মনে থাকার কথা নয়, কিন্তু জ্ঞান হয়ে থেকে দেখি
সংসারে হাজার কাজের মাঝে মা ঠিক আমাদের খেয়াল রাখছেন। সকালে ঘুম থেকে তুলে দেওয়া থেকে কাজ করতে করতে পড়া বলে দেওয়া, স্কুলে পাঠানো, খেতে দেওয়া, সব দিকে মায়ের কড়া নজর। শরীর খারাপ হলে সারা রাত পাশে জেগে থাকা, মা ছাড়া কেউ পারে না। আর বাবাকে দেখেছি আমাদের সব চাহিদা পূরণ করে নিজে একটা শার্ট পরে বা ছেঁড়া জুতো সেলাই করে দিব্যি হাসি মুখে কাটিয়ে দিলেন। মা 10 মাস গর্ভে ধারণ করেন, হাসি মুখে প্রসব বেদনা সহ্য করেন সন্তানের মা ডাক শোনার জন্যে। বাবা নিজে রোদে পুড়িয়ে জলে ভিজে সেই সন্তানের মাথায় ছাতা হয়ে দাঁড়িয়ে থাকেন আজীবন। পৃথিবীর প্রত্যেক বাবা মা তাঁর সন্তানকে স্নেহ মমতা ভালোবাসা আদর শাসন দিয়ে তিলে তিলে বড় করে তোলেন তাঁদের যথাসাধ্য দিয়ে। সন্তানের সুখ তাঁদের সুখ, সন্তানের জীবনে দুঃখ যেন না আসে তাই সর্বক্ষণ আগলে রাখেন। সন্তানকে মানুষ করতে নিজেদের সুখ শান্তি নিরাপত্তা আরাম সব কিছু হাসি মুখে বিসর্জন করতে পারেন একমাত্র বাবা মা। কত যে ত্যাগ তিতিক্ষা আর স্বপ্ন নিয়ে মা বাবা মানুষ করার চেষ্টা করেন সন্তানকে, তার পরিমাপ করা কখনোই সম্ভব নয়। তাই পিতামাতার ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব নয়। তবে আমরা যেটুকু করতে পারি সেটা হলো শেষ বয়সে বাবা মায়ের যত্ন করা, তাঁদের খেয়াল রাখা এবং প্রাপ্য সম্মানটুকু দেওয়া। নিজের সর্বস্ব দিয়ে সন্তান মানুষ করতে করতে অনেক সময় বৃদ্ধ বাবা মা শেষ বয়সে অসহায় হয়ে পড়েন। সন্তান হিসেবে নিজের কর্তব্য পালন করে কতজন? তাই যদি হতো ব্যাঙের ছাতার মতো গজে উঠত না বৃদ্ধাশ্রম। কোনো কোনো বৃদ্ধ বা বৃদ্ধাকে শেষ বয়সে সন্তানের দুর্ব্যবহারের কারণে আদালতের দ্বারস্থ হতে হয়। তাই যাদের স্নেহের ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব নয়, অন্তত তাঁদের শেষ বয়সের অবলম্বন তো হতে পারি। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে।

কৃষ্ণা কর্মকার, আপনি লিখছেন খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। স্ত্রীর গর্ভে জন্ম হয় এক ছোট্ট ভ্রূণের, তারপর ধীরে ধীরে সে বড় হতে থাকে। পূর্ণাঙ্গ রূপ পেলেই নির্দিষ্ট সময় পরে সে বেরিয়ে আসে মাতৃগর্ভের অন্ধকার থেকে পৃথিবীর আলোয়। উচ্চ স্বরে তার কান্না দিয়ে সবার কাছে পৌঁছে দেয় তার আগমন বার্তা। মা অসহ্য কষ্ট যন্ত্রণা সহ্য করে পৃথিবীতে নিয়ে আসেন তার নাড়ি ছেঁড়া আত্মযুকে। তারপর তার বক্ষ নিঃসৃত অমৃতধারা পান করিয়ে অগণিত কৃচ্ছ সাধন করে প্রভূত কষ্টের বিনিময়ে একটু একটু করে বড় করে তোলেন তার সন্তানকে। এ ব্যাপারে বাবার অবদানও কিছুমাত্র কম নয়। বাবাও সন্তানকে আদরে যত্নে সোহাগে শিক্ষায় দীক্ষায় আচারে আচরণে তার সবটুকু উজাড় করে দেন। তাই সন্তানও মা বাবার কাছ থেকে উপযুক্ত পরিচর্যা পেয়ে একসময় প্রকৃত মানুষ হয়ে ওঠে। তাই একজন মানুষের উপযুক্ত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে মা বাবার অবদান অপরিমেয়। তাই প্রত্যেকটি সন্তানের উচিত সারা জীবন যত্ন সহকারে বাবা মায়ের সেবা করে যাওয়া, কখনো কোনো অবস্থাতেই তাদের মনে কোনো কষ্ট না দেওয়া। মহাপুরুষদের পিতৃমাতৃভক্তির কথা ইতিহাস সযত্নে বুকে ধারণ করে রেখেছে। যদিও আমরা জানি মা বাবার কাছে সন্তানের ঋণ কোনো দিন শোধ হবার নয়, তবুও বলবো বৃদ্ধাবস্থায় মা বাবার প্রতি সন্তানের সুব্যবহার বাবা মায়ের কাছে তার ঋণের ভার অনেকটাই হালকা করে দিতে পারে। লিখেছেন কৃষ্ণা কর্মকার, খড়ার পশ্চিম মেদিনীপুর থেকে। ধীরেন হাজরা আমগুড়ি বাজার ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে লিখছেন, আদিগুরু মা বাবা জন্ম বন্ধন ধারী, তাঁদের দুই চরণে প্রথমে শিরে ধরি। আদিগুরু হল আলোর দিশারি, অন্ধকার নাশ করে ব্রহ্মতেজকারী। আলো হল প্রেমের প্রেরণা, মা বাবার ঋণ পরিশোধ করতে পারি না। অসম্ভবকে সম্ভবের প্রকাশ, সতীর পুত্র কার্তিক গণেশ, সত্যতে আবদ্ধ কার্তিক, মাতৃভক্তের বাহক, মাতৃস্নেহের কাহিনী, সতীত্ব রক্ষার বাণী, দেবী সত্তা উজানে ধায়, দেবীর হৃদয়ে জাগরিত হয়, রতি দেবীর প্রাণে জাগে, তারে অন্তরে কাম সজাগে, ধরাধরণী মাতা জননী সৃষ্টির ইচ্ছা প্রাণী হয় উদাসীনী, শিব শক্তি বাচালতা শ্মশানবাসী, মাতৃ কামবাণে চঞ্চলিত, মাতা চিন্তায় বিচলিত, কার্তিক সুন্দর যুবক পিতার পরম উপাসক, শিববিহনে মাতৃবক্ষ শূন্য, ধৈর্যের বাঁধ ভাঙে মাতা প্রসন্ন, সতীর সৃষ্টি অকুণ্ঠ তরঙ্গ, পুত্র সনে মিলল অন্তাঙ্গ, বিশ্বচরাচরে সৃষ্টি আবির্ভাব গণপতি, মাতৃসত্তা রক্ষার প্রেরণা জগৎপতি। বাউল বলেন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। সভ্য সমাজে মা বাবা কাঙাল, শিক্ষিত মানুষের ডাস্টবিনের নোংরা জঞ্জাল। মাতা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন, স্বর্গের তুল্য পিতা ধরণীর তুল্য মাতা। আজকের সমাজে মাতা পিতা আদিক্ষেতা, এহেন পরিবেশে বাবা মার দোম বৃদ্ধা মা বাবার বৃদ্ধাশ্রম, লজ্জা সমাজের ঘৃণা পরিজনের। গুরু যে সদাই গুরু অন্ধকারের আলো, অবোধ অজ্ঞানে করে জ্ঞানেতে জোড়ালো। লিখেছেন ধীরেন হাজরা আমগুড়ি বাজার ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি থেকে। দীপক কুমার দত্ত উত্তরপাড়া ওয়ার্ড নম্বর 9 পোস্ট হলদিবাড়ি জেলা কোচবিহার থেকে লিখছেন, শাস্ত্রে আছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী ও জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই বাণীগুলো খুবই মূল্যবান, কিন্তু বাস্তব খুবই কঠিন। মাতা পিতার ঋণ বর্তমান প্রজন্ম স্বীকার করতে চায় না। শিল্প সংস্কৃতি প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কর্মব্যস্ততা বেড়েছে, অর্থনৈতিক অনিশ্চয়তাও বেড়ে চলেছে, জীবনযাপনের আধুনিক মডেল মানুষের শারীরিক ও মানসিক চাপ বাড়িয়ে চলেছে, সামাজিক প্রতিযোগিতার বাজারে সকলে আকাশ ছোঁয়ার বাসনায় ছুটে চলতে চায়, যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়াস পরিবারে পরিণত হচ্ছে, এই পরিবারে মা বাবার কোনো স্থান নেই। মূল্যবোধের এই অবক্ষয়ের যুগে মাতা পিতার স্থান বৃদ্ধাশ্রমে, তারা আমাদের সনাতন ধর্মের মর্মবাণী মানতে চায় না। রামায়ণ ও মহাভারতে এইরূপ অনেক উদাহরণ আছে,
যেখানে সন্তান তার মা বাবাকে গভীর আদর যত্নে সেবা করত। শ্রবণ কুমার তার অন্ধ বৃদ্ধ মা বাবা শান্তনু ও জ্ঞানবন্তীকে গভীর সেবা ও ভক্তির পরশে তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করেছিলেন দুইটি ঝুড়ি করে কাঁধে বহন করে। ভগবান রামচন্দ্র তার পিতার প্রতিজ্ঞা রক্ষার জন্যে বনবাসে গিয়ে কি নিদারুণ কষ্ট সহ্য করেছিলেন। মাতা পিতার কল্যাণে শিশু সন্তান ভূমিষ্ঠ হয়, সেই সন্তানকে সামাজিক চাহিদার জন্যে পরম স্নেহ মায়া মমতা দিয়ে মা বাবা বড় করে। নিজের কর্তব্যের তাগিদে শিশুর সুষম বিকাশের জন্যে মা বাবা সকল চাহিদা পূরণ করতে চায়। প্রত্যেক মা বাবা চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। শিশুর জ্ঞান মূল বিকাশ সাথে সামাজিক নৈতিক আধ্যাত্মিক সাংস্কৃতিক বিকাশ হলে পরিবার সমাজ দেশের উন্নতি হবে। মা বাবার ঋণ সন্তান মেটাতে আগ্রহী থাকবে। লিখেছেন দীপক কুমার দত্ত, উত্তরপাড়া, ওয়ার্ড নম্বর 9, পোস্ট হলদিবাড়ি, জেলা কোচবিহার থেকে।

পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা বাবার প্রতি শ্রদ্ধাবনত চিত্তে আমরা অনেকেই কম বেশি এই শ্লোক দুটি জানি। মা বাবা দুটি ছোট শব্দ, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে আদর, স্নেহ, ভালোবাসা, যা দুনিয়ার কোনো মাপযন্ত্র দিয়ে পরিমাপ করা অসাধ্য। তাদের জন্যই এই পৃথিবীতে চোখ মেলা, তারাই আমাদের জীবনের ঈশ্বর। বাবার ছায়া আর মায়ের স্নেহের আঁচল আমাদের সবচেয়ে নির্ভরস্থল, পরম আশ্রয়। মা বাবা কত স্বার্থ ত্যাগ করেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে, তাদের আশীর্বাদই আমাদের জীবনের পাথেয়। সন্তান যত সম্পদশালী বিত্তশালী হোক না কেন, বাবা মায়ের ঋণ কি শোধ করা যায়? আপনার মননে চিন্তনে এই জিজ্ঞাসা কি করাঘাত করে? তাহলে সেই অনুভবকে লিখিত রূপে পাঠিয়ে দিন প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়? লিখুন এই ঠিকানায় eir@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার চিঠি পাঠাতে পারেন। সহজ ভাষায় 200 শব্দের মধ্যে লিখুন প্রত্যুষার জুন মাসের বিষয়, মা বাবার ঋণ কি শোধ করা যায়।

প্রত্যুষা শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আগামীকাল 7ই জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। বিষয় ব্রেন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ডক্টর সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন এই নম্বরে 9434076705। ফোন নম্বরটি আবার বলছি 9434076705। ঘোষণাটি শেষ হল। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। ফিরোজা বেগমের কণ্ঠে।

আবৃত্তি পরিবেশন করবে অর্চিষা দাস ও মৌপ্রিয়া প্রামাণিক, নজরুলগীতিতে বিদিশা রায়, গল্প দিদি থাকবেন লোপামুদ্রা রায়, তবলায় উৎপল দাস, অনুষ্ঠানটির উপস্থাপনা সুমিতা দত্ত। দুপুর 1:50 এবং সন্ধে 6:40 ভাওয়াইয়া শুনবেন অনিতা বর্মনের কণ্ঠে। 3:30 যুব অনুষ্ঠানে যুব প্রজন্মের মানসিক সমস্যা নিয়ে শুনবেন কিছু কথা, বলবেন ডক্টর অরুণিতা ঘোষ। অনুষ্ঠানটির উপস্থাপনা অনুষ্কা দে। ক্রীড়াঙ্গন শোনা যাবে 4:30 থেকে। শুনবেন আন্তর্জাতিক তীরন্দাজ ধনঞ্জয় রায় ও তার প্রশিক্ষক তপন মুর্মু এবং সাই সেন্টার জলপাইগুড়ির ইনচার্জ ওয়াসিম আহমদের সাক্ষাৎকার। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে আনা, প্রযোজনা ননীগোপাল সাহা। 6:05 শুনবেন বিশেষ অনুষ্ঠান বিচিত্র। এই অনুষ্ঠানে শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা হিন্দুস্থানি ক্লাসিক্যাল মিউজিকের ওপর রাগ ও রাগিনী নিবেদনে হারমোনিয়াস মিউজিক্যাল ইনস্টিটিউট প্রধাননগর শিলিগুড়ি। 10:00 জাতীয় কার্যক্রমে সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশন করবেন ঋষিকেশ গঙ্গুর্তে। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি আমাদের বিবিধ ভারতীর প্রচার কেন্দ্র থেকে পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। হাম হায় রাহি পেয়ারকে শোনা যাবে 7:30। ত্রিবেণী শুনতে পাবেন 8:15। 8:30 চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 গীতভারি কাহানি। চয়নিকা শুনতে পাবেন 11:00। 12:05 ইয়াদো কি মাহফিল, 1:00 সুরেলা সফর। বিবিধ ভারতীর পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন ট্রাফিক বুলেটিন। আজ শনিবার 6 জুন 2026 শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সংলগ্ন এলাকাগুলিতে যানজটের সম্ভাবনা রয়েছে। সকল পথ ব্যবহারকারীকে নিরাপদে গাড়ি চালানোর এবং যাত্রার জন্য অতিরিক্ত সময় হাতে রাখার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়ক মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীরে গাড়ি চালানোর এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগাড়া সড়কের উপর নির্মাণ কাজ চলমান রয়েছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। ট্রাফিক বুলেটিন শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গতকাল দমন ও সুরাতে 20,000 কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এই পর্যন্ত 1,076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা

0: করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়া দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আর জাপানের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP-র বিকাশ হার বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দারিদ্র্যের জন্য কল্যাণমূলক প্রকল্পের অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: বর্ষ 2025-26 में ভারত ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রীমোদী গুজরাতের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। তিনি জনগণকে ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন GDP ৭.৭% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রক 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক GDP-র একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত GDP 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য GDP-র প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্যখাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত সারা দেশ জুড়ে প্রায় 9.5 লক্ষের বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিকে মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের উপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে RBI অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া RBI বর্তমান অর্থবর্ষের GDP বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। CPI বা উপভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্যদিকে প্রবাসী এবং অনাবাসী ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025-এ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3,567 জন ভারতীয়কে। আইনি অভিবাসনকে কোনো রকম ব্যবহার না করে বেআইনি অভিবাসন ঠেকাতে সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পর্কে শ্রী জয়সওয়াল বলেন, দেশে বেআইনিভাবে কেউ বসবাস করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত আইন রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রসঙ্গে আরেকটি প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, এক্ষেত্রে দ্বিপাক্ষিক ব্যবস্থায় ভারত এদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। নেপালের বিদেশমন্ত্রী বর্তমানে 3 দিনের ভারত সফর করছেন। ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানে 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্য নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2 দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তিনি বলেন, এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটে যাওয়ার কথা। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরমে 3 প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী বলেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফিউয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পুরী এটিকে ভারতের পরিবেশ বান্ধব ও স্থিতিশীল জ্বালানির দিকে যাত্রার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। মন্ত্রী ঘোষণা করেন, E85 জ্বালানির দাম সাধারণ E20 জ্বালানির থেকে লিটার প্রতি প্রায় 20 টাকা কম হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারতের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু ও কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এ ধরনের প্রচেষ্টা সে দেশের অবৈধভাবে দখল করা অঞ্চলগুলিতে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা ধরনের মতো মৌলিক সমস্যাগুলিকে আড়াল করতে পারবে না। এদিকে পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতনিনী হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট জানান। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার দৃঢ় কৌশলগত অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরে ভারতকে 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই বিমানটি যৌথভাবে ভারতে উৎপাদনের আহ্বানও জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করার সময় পুতিন বলেন, মস্কো SU-57 বিমান কর্মসূচিতে নতুন দিল্লিকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী। পুতিন সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট হার্ডওয়্যার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্ল্যাটফর্মেও ভারতের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় শান্তিরক্ষা মেজর অভিলাষা বারাককে 2025 ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তী বাহিনীতে ভারতীয় বাহিনীর হয়ে কর্মরত মেজর বারাককে আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। ইরানের 4টি ড্রোন গুলি করে নামানোর পর মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কাছে সে দেশের সামুদ্রিক রেডার ব্যবস্থাপনায় আঘাত এনেছে। মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর সেন্টকম জানিয়েছে, পরবর্তী হামলা প্রতিরোধে তারা ইরানকে ইরানের গোরুক এবং কেশম দ্বীপে এই আঘাত এনেছে। এর ফলে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে শান্তি চুক্তির পথ আরও কঠিন হল বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গতকাল সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, আপাতত এ ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা তিনি দেখছেন না। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির মধ্যে অন্যতম। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন REAL GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

0: প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় আসছেন। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, দিল্লি থেকে সকাল 9:40 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণের পর শ্রী বৈষ্ণব প্রথমে যাবেন নবান্নে। সেখানে বেলা 11:00 নাগাদ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও তাঁর যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আজ কলকাতায় আসছেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। রাজ্য সরকার আদিগঙ্গার সংস্কারের উদ্যোগ নিচ্ছে। মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত গতকাল পরিবেশ দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বলেন, টালি নালা হিসেবে নয়, আদিগঙ্গা হিসেবেই এই নদীর সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরে কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্বপন দাশগুপ্ত অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের পরিবেশ যে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে তার বেশিরভাগই ম্যানমেড। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে উত্তরবঙ্গে ডুয়ার্সে গাছ কাটা এবং নদী থেকে অবৈধভাবে বালি পাচার ও বোল্ডার তুলে ফেলার জন্য সেগুলির গতিপথ পরিবর্তন হয়ে চাষযোগ্য জমি জলের তলায় চলে যাচ্ছে। এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি। বর্ষার মুখে মেয়র পদ ছেড়ে দিয়ে ফিরহাদ হাকিম কলকাতার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল অভিযোগ করেছেন। বিধাননগরে গতকাল নগর উন্নয়ন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, মেয়রকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে সংবাদ মাধ্যমে ফিরহাদ যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যে। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত অসুবিধার কথাই জানিয়েছেন। তার মতে এর উদ্দেশ্য নতুন সরকারকে কাজের ক্ষেত্রে অসুবিধে ফেলতে চাওয়া, যা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা মাফিক চক্রান্ত।
1: উনি বলছেন যে আমাকে কাজ করতে দেওয়া হয়নি, তো সেটা তো একবারও উনি আমাকে জানালেন না। আমি তো এখন মন্ত্রী, পুরমন্ত্রী, তো সেই হিসেবে ওনার আমাকে জানানো দরকার ছিল। দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন নবান্নে, সেখানে উনি জানালেন না কিছু। এটা আমার মনে হয় খুব ওয়েল প্ল্যান্ড, কমপ্লিটলি একটা কনস্পিরেসি আমার মনে হয় চলছে। কারণ কি, 15 বছর তো আপনারা কী কাজ করেছেন ফিরহাদ হাকিম মহাশয়, সেটা তো দেখতেই পাচ্ছি আমরা।
0: তবে পুরমন্ত্রী বলেন, এতে সরকারের কোনো অসুবিধে হবে না, জনগণকে সঙ্গে নিয়ে তারা সমস্ত রকম সমস্যার মোকাবিলা করতে প্রস্তুত। আগেই জানানো হয়েছে, ফিরহাদ হাকিম গতকাল কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্র পেশ করার আগে এক সাংবাদিক বৈঠকে তিনি পুরসভার মেয়রের মর্যাদা রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদে দায়িত্ব নেবেন তিনি তার থেকে আরও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ। উল্লেখ্য, 2018 থেকে ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে থানায় আনার বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি জয় সেনগুপ্ত ও স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চ এই রাজ্যকে এ ব্যাপারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে। কী কারণে এবং কী পরিস্থিতির জন্য গ্রেপ্তার করে তাদের দড়ি বেঁধে আনা হচ্ছে রিপোর্টে তা জানাতে হবে। রাজ্যকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর 1 সপ্তাহের মধ্যে তার জবাবি হলফনামা দিতে হবে মামলাকারীদের। 4 সপ্তাহ পরে ফের শুনানি হবে এই মামলার। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ গ্রেপ্তার করেছে। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার কামালগাজী থেকে ফেরার শওকতকে ধরা হয়। তার মেয়ের অবশ্য দাবি, শওকত চিংড়িঘাটার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণের মামলায় শওকতকে গতরাতেই জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ দপ্তরে নিয়ে যাওয়া হয়। আজ তাকে স্বাস্থ্য পরীক্ষার পর পেশ করা হবে ব্যাংশাল কোর্টে এনআইএর বিশেষ আদালতে। শওকতের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের দক্ষিণ বামনিয়া এলাকায় এক বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় একজনের, আহত হন আরও কয়েকজন। ওই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। প্রাথমিক তদন্তের পর তৃণমূল কংগ্রেস নেতা ওয়াহিদুল ইসলাম ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে এনআইএ, কিন্তু শওকত গা ঢাকা দেন। এই মামলায় বৃহস্পতিবার দিনভর জীবনতলার বাড়ি ও ছেলের রেস্তোরাঁয় তল্লাশি চালায় এনআইএ। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কলাগাছিয়া মোড় এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা রাজু বাগ ও বিজু বাগের বাড়িতে বিপুল পরিমাণে ত্রিপল মজুদের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় 50,000 ত্রিপল দুস্থ ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ না করে গোপনে সেখানে মজুত রাখা হয়েছিল। ক্ষুব্ধ বাসিন্দারা তালা ভেঙে ঘরে ঢুকে ওই ত্রিপল মজুত দেখতে পান। পারুলিয়া কোস্টাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনিক স্তরে ঘটনার তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারেরও দাবি উঠেছে। জেলার মন্দিরবাজারের নিশাপুর মল্লিকপাড়ায় গতকাল তৃণমূল কংগ্রেস নেতা আইনুল হক মল্লিকের বাড়িতে লুকোনো বোমা বিস্ফোরণের ঘটনায় তিন কিশোরী জখম হয়েছেন। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর, তাকে মন্দিরবাজার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। তিনি গতকাল এক অনুষ্ঠানে বলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে।
2: যারা পশ্চিমবঙ্গের প্রতিভাধর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। আমরা বেঙ্গল অলিম্পিক্সের অডিটও করব এবং পাশাপাশি আনঅথরাইজড লোকদের কি করে তাদেরকে পাওয়ার দিয়ে এই ধরনের একটা প্রতিযোগিতা সেটাকে পরিচালনা করা হয়েছে নিশ্চিতভাবে তার তদন্ত, তার অডিট আমরা করব। আমরা যে অভিযানে নেমেছি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
0: ক্রীড়ামন্ত্রী আরও জানান, তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে অনিয়মের বহু অভিযোগ উঠেছে। সরকারের কাছে সেই অভিযোগ জমা পড়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ক্লাবের আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হবে। তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পন্সরদেরও তরফ করা হতে পারে। বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের যে মাঠে ডায়মন্ড হারবার এফসি অনুশীলন করে সেটি জোর করে দখল রাখার অভিযোগও জমা পড়েছে। ক্রীড়ামন্ত্রী বলেন, দখলমুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ, তদন্তে যা পাওয়া যাবে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এবছরই আই লিগ জিতে আইএসএল এ খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। এদিকে ফিট ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে সানডে অন সাইকেল র্যালির আয়োজন করা হবে আগামীকাল। এই র্যালি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর সেখানেই শেষ হবে। 10 কিলোমিটার র্যালিতে 5,000 মানুষ অংশ নেবেন বলেও ক্রীড়ামন্ত্রী জানান। আন্তর্জাতিক যোগ দিবসে আগামী 21 জুন এবারের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মুখ্য সচিবের পক্ষ থেকে গতকাল প্রিন্সিপাল সেক্রেটারি, সমস্ত সচিব, পুর কমিশনার ও জেলা শাসকদের চিঠি দিয়ে জানানো হয়েছে, দ্বাদশ যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন। এবারের যোগ দিবসের মূল স্লোগান যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বার্ধক্যের দিকে এগিয়ে চলা। শান্তিনিকেতনে পর্যটকরা এবার থেকে বৃহস্পতিবার বাদে সপ্তাহে 6 দিনে ওয়ার্ল্ড হেরিটেজ আশ্রম প্রাঙ্গণ ঘুরে দেখতে পারবেন। 8 জুন থেকে সপ্তাহে মাত্র 3 দিনের জায়গায় সপ্তাহে 6 দিন হেরিটেজ ওয়াক শুরু হচ্ছে। তবে পর্যটকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতি সোম, মঙ্গল, শুক্র, শনিবার বেলা 3:30 ও বিকেল 4:30 পর্যটকরা ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন আশ্রম ঘুরে দেখতে পারবেন। বুধবার সকাল 11:00 হবে হেরিটেজ ওয়াক, ফের বিকেল 3:30 ও 4:30 পর্যটকদের জন্য খোলা থাকবে আশ্রম। অন্যদিকে প্রতি রবিবার সকাল 10:00, 11:00 ও বিকেল 3:30 এবং 4:30 পর্যটকদের ঘুরিয়ে দেখানো হবে ঐতিহ্যবাহী আশ্রম প্রাঙ্গণ। টিকিটের মাথাপিছু মূল্য ধার্য হয়েছে 300 টাকা। জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ভোর 5:00 থেকে রাত 9:00 পর্যন্ত 16 ঘন্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কলকাতায় আসছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ গ্রেপ্তার করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9:15।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রীতি চৌধুরী।
4: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন ফিরোজদা বেগমের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। বিরতির একটু পরেই ফিরছি লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে।

0: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
1: বলুন,
0: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
1: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
0: সেটা কিভাবে হবে?
1: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি

0: মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
0: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
0: ব্যাস,
1: বুঝে গেছি।
0: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শুভ সকাল। এই মুহূর্তে যে সমস্ত শ্রোতাবন্ধু জুড়ে রয়েছেন হ্যালো আকাশবাণী, সকলকে সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা আমাদের কাছে, প্রত্যেকের কাছে খুব প্রিয় একটা সময়। এই সময় ব্যস্ততা থাকে, এই সময় কাজের বা কর্মপ্রবাহ, যেটা আমরা যাই বলি না কেন, কর্মপ্রবাহ থাকে, কিন্তু তার মধ্য দিয়েও আমাদের জীবনের মূল্যবান সময় প্রতিদিনের শুধু এই সকাল, যে সকালে নতুন কোনো ভাবনা কাজ করে, যে সকাল আমাদেরকে জানায় নতুনভাবে, নতুন রূপে এই পৃথিবীতে বারে বারে ফিরে আসতে। এই মুহূর্তে চলে যাচ্ছি আজকের প্রথম গানে, গান শুনে ফিরে আসছি, তারপর কথা বলছি শ্রোতাবন্ধুদের সাথে।

0: লাইফ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আর এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু জুড়ে গেছেন আমাদের সাথে, তার সাথে একটু কথা বলবো। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল। হ্যালো পরিতোষ, ভালো লোকান চালাতেন?
0: হ্যাঁ পরিতোষ বাবু,
1: হ্যাঁ
0: কেমন আছেন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আমি ভালো আছি। আর নিশ্চয়ই আমরা সকলেই জানি আপনি গান শুনতে খুব ভালোবাসেন, তাই পরের গানটি থাকবে আপনারই জন্য। ভালো থাকুন, ধন্যবাদ। যে কথা বলছিলাম, আজ সকালটা শুরু হোক ভাবনা নিয়ে। আসলে আমাদের জীবনে ছোট্ট ছোট্ট ভাবনাগুলো, যেগুলোকে আমরা ছোট্ট ছোট্ট ভাবি, আসলেই সেগুলো কিন্তু ততটাও ছোট নয়। টুকরো টুকরো ভাবনা, যে ভাবনাগুলোকে নিয়ে আমরা প্রতিনিয়ত চলি, এই ভাবনাগুলো কিন্তু আমাদের একটু একটু করে তৈরি হতে সাহায্য করে। এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন, তিনি কি ভাবছেন? নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
2: আজকের সকালটা তো ভালো কাটতেছে, কারণ এই কৃষির মধ্যে আছি। আর গত রাত্রে তো বৃষ্টিটা যা হারি হলো, মনে হয় বর্ষাটা চলে আসলো। তাতে আমাদের উত্তরবঙ্গে বাসী কিন্তু খুব মানে সুস্থ আবহাওয়াতে আছি।
0: হ্যাঁ,
2: কারণ গত কয়েকদিন যাওয়ার পরে মানে এই যে বৃষ্টিটা হলো খুব আরামদায়ক। তাছাড়া আমাদের কৃষির থেকে কৃষকরা খুব একটা উপকৃত হলো, তাদের শাকসবজিতে জল দিতে লাগছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই।
2: যে ধরনের শুকিয়ে হয়ে গেছিল, হ্যাঁ সেখানে মানে শাকসবজি মানে আমরা তো মানুষগুলো তো সেই নাজেহাল, শাকসবজিরাও নাজেহাল হয়ে গেছিল, মানে ঝিমিয়ে গেছিল।
0: হ্যাঁ আসলেই তাই, এই উত্তাপে তাদের অবস্থাও বেশ খারাপ। তবে আজকে আমরা কথা বলছিলাম কিন্তু ভাবনা নিয়ে, মানে আমাদের মধ্যে যে ছোট্ট ছোট্ট ভাবনাগুলো থাকে, যে ভাবনাগুলো আমাদেরকে কিন্তু আস্তে আস্তে ভাবনাগুলো কিন্তু সংঘবদ্ধ হয়ে আমাদের একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করে জীবনের, সেই ভাবনা সম্পর্কে আপনি কি বলবেন? যে ভাবনা আপনার জীবন পথকে বদলে দেয়, জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়, সে সম্পর্কে কিছু বলুন।
2: আমাদের ভাবনা

0: মানে এক এক ধরনের এক এক ধরনের ভাবনা।
1: নিশ্চয়ই,
0: আমার ভাবনাকে আমি ছোট করে ভাবছি, আমি
1: হ্যাঁ বলুন।
0: বেশি বেশি বড় কারে ভাবি না, কারণ যে ভাবনাটা আমার পরিকল্পনা বা বাস্তবায়িত করতে পারবো সেই ভাবনায় আমাকে ভাবিত হবে। হ্যাঁ,
1: আচ্ছা,
0: যদি আমি একটা বিরাট আকারে একটা চিন্তা করে নিই যে এই কাজটা করব, সেখানে সেখানে অর্ধেক রাস্তায় গিয়ে আবার ব্রেক হয়ে যেতে পারি বা ফেল হয়ে যেতে পারি, আমি যেতে পারছি না, ভাবনার মানে উত্তীর্ণ করতে পারছি না।
1: হ্যাঁ,
0: তাই আমার
1: বাস্তবসম্মত
0: ভাবতে
1: ভাবনা,
0: হবে ছোট ভাবনাটাই ভালো সবচেয়ে।
1: হ্যাঁ, বাস্তবের মাটিতে পা রেখে।
0: হ্যাঁ, ছোট ছোট পা দিয়ে ঘুরে ঘুরে ঘুরে বড় হওয়া যায়। এই ছোট ভাবনায় চিন্তাধারা করে সবাইকে চলতে হবে।
1: হ্যাঁ, ছোট্ট
0: বেশি
1: ছোট্ট
0: বড়
1: করে
0: ভাবনা,
1: এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করা।
0: হ্যাঁ যাওয়া যায়,
1: হ্যাঁ,
0: এটাই
1: এবং
0: আমার ভাবনা।
1: হ্যাঁ নিশ্চয়ই, আর বাস্তবের মাটিতে পা রেখে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই, এবং এই যে আপনি বললেন যে ছোট্ট ছোট্ট ভাবনাগুলোকে ভাবে অল্প অল্প করে ভেবে সেই মতো করে নিজের মতো করে একটা চলার পথ তৈরি করা, ভালো থাকবেন। এবং এই ভাবনা আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই শুনেছেন যারা এই মুহূর্তে জুড়ে রয়েছেন। এইভাবেই ছোট্ট ছোট্ট ভাবনার মাধ্যমে আমরা কিন্তু জীবন পথে এগিয়ে চলতে পারবো।
0: মানে বড় ভাবনা কখনো করবেন না, ছোট ভাবনায় ভেবে চিন্তিয়ে কাজ করতে হবে। আর বড় ভাবনা করলে বিপদও আসতে পারে, কিন্তু এরকম মানে খুব বিপদের সম্মুখীন হতে হবে, নানান ঝুট ঝামেলায় পড়তে হবে। তাই
1: আচ্ছা,
0: ছোট্ট ভাবনায় ছোট্ট কাজ করে চলুন, আগামী দিনে আপনাদের সবারই ভালো ভবিষ্যৎ আসবে।
1: একদম একদম, ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ, ভালো থাকবেন। লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে, আর আজ কথা বলছি ভাবনা নিয়ে। ছোট্ট ছোট্ট যে ভাবনাগুলো আমাদের জীবনকে চালিত করে সেই ভাবনা নিয়ে, আর তার সঙ্গে রয়েছে আমরা সকলেই জানি হ্যালো আকাশবাণী মানেই শ্রোতাবন্ধুদের জন্য থাকে আপনাদের প্রিয় হিন্দি ছায়াছবির গান। তবে এই মুহূর্তে যে শ্রোতাবন্ধু জুড়ে গেছেন তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল, আমি সুধানগর গৌরী সরকার বলছি। হ্যাঁ
1: আচ্ছা বলুন।
2: আচ্ছা দিদি ভাই, রেডিওতে মাঝে মধ্যে আপনাদের কি কোনো অসুবিধা হয়, কানেকশন পাই না?
1: আমাদের হ্যাঁ হ্যাঁ কিছু কিছু যান্ত্রিক গোলযোগ তো অনেক সময় থাকে, যে কারণে হয়তো আপনারা সেই সময়টুকুর জন্য অনুষ্ঠানে হয়তো আপনাদের শুনতে কিছু অসুবিধা হতে পারে। হ্যাঁ হ্যাঁ বলুন, আজ আমরা কথা বলছি ভাবনা নিয়ে। হ্যাঁ বলুন।
2: আমার ভাবনা হচ্ছে যে বলেন তো, সকালবেলা উঠে আজকে কি কি করব সেই ভাবনাটা নিয়ে চিন্তা করি,
1: আজকের দিনটুকু নিয়ে ভাবনা। হুম হুম
2: কেন বলেন তো, আজকে আমি কালকে কি ভাবনা নিয়ে করব সেটা হয়তো পুরো হলো কি না হলো, তাই না?
1: হুম হুম এই ভাবনার মধ্যে আপনার কি কি থাকে? ধরুন আজকে, আজকের যে সকাল শুরু হলো, আজকে সকাল আপনার কি ভাবনা দিয়ে শুরু হলো আমাদের শ্রোতা বন্ধুদের বলুন।
2: হ্যাঁ ধরেন আমি অসুস্থ, একটু পায়ে ব্যথা নিয়ে সুস্থ থাকি, সবাই ভালো থাকো।
1: হুম হুম
2: আর ছোট ছোট তো আশা তো সবাইই থাকে,
1: হুম
2: তাই না?
1: হুম
2: তো আশা পূরণ কালোর হয়, কালোর হয় না।
1: ভাবনা থাকে, ভাবনা হয়তো সব সময় আমাদের, যে কথাটা আমাদের আগের শ্রোতা বন্ধুও বললেন যে ভাবনা থাকে, কিন্তু ভাবনাগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিলে ভাবনাগুলো আমাদের সেই ভাবনা অনুযায়ী চলতে সুবিধে হয়। আপনারও কি তাই মনে হয়?
2: হ্যাঁ আমারও তাই মনে হয়, কেন ভাবনা একদিকে কি বলেন তো, ভাবনা চিন্তা ভাবনা থাকা ভালো।
1: হ্যাঁ
2: থাকা ভালো, কেন বলেন তো, একজন সে পুরুষ হোক বা মহিলা হোক, তার চিন্তাধারাটা যদি ভাবনাটা যে না আমি এইটা এইটা এরকম এরকম ভাবে আমি চলবো বা এইভাবে করবো, হ্যাঁ
1: আপনার রূপরেখা তৈরি হয়ে যায়, মানে আপনি যে পথে হাঁটবেন আপনার একটা ট্র্যাক তৈরি হয়ে যায়, আপনি সেই পথে হাঁটা শুরু করতে পারেন আপনার যদি সঠিক ভাবনা থাকে।
2: এটাই আমার ইয়ে। আর গোলযোগ হচ্ছে আমার ওই জন্য না, রেডিওতে আমি বুঝতে পারছি, সকালবেলা উঠি তো 6টার সময়
1: আচ্ছা
2: থেকে রেডিও চলে,
1: হুম হুম
2: অনেকবার অসুবিধা হচ্ছে, তারপরে আপনার বিবিসি ভারতীতে চলে যাই। হ্যাঁ
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
2: মানে আমার তো রেডিও সত্যি কথা কি দিদিভাই, আমার রেডিও ছাড়া চলে না, আমি এত রেডিও প্রিয়।
1: মানে রেডিওই হচ্ছে আপনার সঙ্গী, একদম মানসিক সঙ্গী, এবং আমরা আপনাদের জন্য সে কারণেই রয়েছি এখানে। ভালো থাকবেন এবং এই ভালো ভাবনা নিয়ে থাকবেন যে আমরা ছোট্ট ছোট্ট করে আমাদের কাজগুলোকে নিয়ে এগিয়ে যাব। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। সময় হয়ে গেছে এই মুহূর্তে পরবর্তী গানে যাবার।

0: সরগম ছবির এই গানটি শুনতে শুনতে ফিরে এলাম। দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি, সুর লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। এই মুহূর্তে আমরা রয়েছি হ্যালো আকাশবাণী নিয়ে। আমি জানি এই মুহূর্তে যে সমস্ত শ্রোতা বন্ধু জুড়ে রয়েছেন হ্যালো আকাশবাণী, তারা কিন্তু হ্যালো আকাশবাণীর এই যে হিন্দি ছায়াছবির গান, এটা তাদের খুব পছন্দের। তাই তাদের পছন্দের হিন্দি গানের সঙ্গে, হিন্দি ছায়াছবির গানের সঙ্গে আজকের ভাবনা জুড়ে যে ভাবনায় রয়েছে কেবলই ভাবনা, অর্থাৎ আমাদের শ্রোতা বন্ধুরা যা বলছেন ভাবনা নিয়ে কিছু কাজ করা। এই মুহূর্তে যে শ্রোতা বন্ধু রয়েছেন তিনি কি ভাবছেন একটু শুনে নি। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: হ্যাঁ,
2: যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন, যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বল,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার, আমি শুক্রবাদ আমি সুবল সর্দার বলছি, মগহাট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এই যে ছোট ছোট ভাবনা নিয়ে আজকে যে আলোচনা, খুব ভালো। আসলে আজকে তো এখন মেঘলা আকাশ, আমি চাইছিলাম একটু অবকাশ, আর শিলিগুড়ি আকাশবাণী এখন আমার কাছে ফাগুন মাস।
0: আচ্ছা,
1: ভাবনার কি শেষ আছে? এখন এই একটা কথা আছে না, ছোট ছোট বৃষ্টি বিন্দু দিয়ে সিন্ধু গড়ে, আর একটা গানের লাইন আছে শুনে থাকবেন, যে ছোট ছোট পায়ে পৌঁছে যাবো,
0: এই ছোট ছোট পায়ে
1: পৌঁছে যাবো
0: সেই চাঁদের পাহাড় দেখতে পাবো।
1: এখন এই ছোট ছোট দিয়েই সবকিছু শুরু। আর আমাদের দর্শনে আছে খুব ভালো কথা, দর্শনে আরোহণ আর অবরোহণ। আমরা যখন আরোহণ করি, মানে নিচে থেকে, মানে পূর্ব অভিজ্ঞতা থেকে, মানে যে অভিজ্ঞতা নেই সেই অভিজ্ঞতার দিকে যাওয়া, এটা হলো আরোহণ, মানে নিচে থেকে উপরে ওঠা।
0: আচ্ছা,
1: অবরোহণ হলো ঠিক তার বিপরীত আর কি, অর্থাৎ অজানা থেকে জানাতে যাওয়া। এটা নর্মালি অজানা থেকে জানাতে যাওয়া যায় না, আমাদের যে চিন্তা গুলো করি পূর্ব চিন্তার অভিজ্ঞতার ভিত্তিতে নতুন চিন্তা গুলো করি। আদারস কিন্তু দেখবেন চিন্তা কিন্তু কখনো কোনোদিন মাথায় ঢুকবে না। চিন্তার কিন্তু একটা পরম্পরা আছে, সাইকোলজির ভাষায় চিন্তার কিন্তু একটা পরম্পরা
0: একদম।
1: আর আমরা সেই চিন্তা বা সেই ভাবনা গুলো মনে রাখতে পারি যে চিন্তাগুলো কিন্তু আমাদের সুখকর বা আনন্দ দেয়, আর যে অভিজ্ঞতা গুলো আমরা করতে চাই, মানে অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা, সেগুলো আমরা ভুলতে চাই। আর আমরা মনে রাখি বা চিন্তা করতে পারি ভুলে যাই বলে, আদারস যদি ভুলে না যেতাম কম্পিউটারের মতো, আমাদের দেহ সবসময় যদি ভর্তি হয়ে থাকতো তাহলে আমরা নতুন কিছু ইনটেক করতে পারতাম না।
0: আসলে ডিলিট তো আপনাকে কিছু করতেই হবে, যদি আপনাকে কিছু ওর মধ্যে কিছু যদি আপনি যদি যখনই সঞ্চয় করতে যাবেন তখনই কিন্তু সেটা ডিলিটও দরকার, কিছু রাখতে হবে, কিছু মুছে ফেলতে হবে। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান আপনার?
1: খুব সুন্দর অনুষ্ঠান, আমাদের শিলিগুড়ি জায়গাটাও দারুণ জায়গা, আমাদের এখানে এক্সেসিভ হিট, তখন ওখানে কমফোর্টেবলি কম হিট আমার মনে হয়, কারণ ওখানে গাছ গাছালি বেশি না, বন আছে, গান গাছালি আছে, নদী আছে, ওখানে প্রচুর জনসংখ্যা। আর চিন্তা তো আস্তে আস্তে চিন্তা হারিয়ে যাচ্ছে, কেন বলুন তো, বেকাররা যখন দেখা যায় চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই, তাদের সামনে স্বপ্ন থাকে না, আর চিন্তাগুলো ছোট হয়ে যায়। এখন ব্যাপার এই চিন্তা যখন শেষ হয়ে যায় মানুষের, তখন আর মানুষের সামনে কিছু থাকে না। মানুষের চাই চিন্তা, চাই স্বপ্ন, আর চাই উদ্যম, কর্মসংস্থা। তাহলে কর্মসংস্থা হলে মানুষের ভিতরে কি হয়, একটা উদ্যম আছে,
0: স্বপ্ন পূরণ হলে তো আমাদের ধরুন সকলেরই খুব ভালো লাগে, যে কোনো মানুষ, আমরা ছোট স্বপ্নই দেখি কি বড় স্বপ্নই দেখি, আজকে বিভিন্ন শ্রোতা বন্ধুরা যেটা বলছেন, তো স্বপ্ন পূরণ হলে আমাদের সকলেরই কিন্তু ভালোই লাগে, ভালো লাগে মানে বেশ ভালো লাগে। কিন্তু এই ভাবনাগুলোকে নিয়ে, ছোট্ট ছোট্ট ভাবনাগুলোকে নিয়ে

0: তো আমাদের কাজটা করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা।
1: আমি একটু বলাবো,
0: হ্যাঁ বলুন।
1: এত বড় বলে কিছু নেই, আমি একটা জিনিস বলতে চাইছি, গোল্ডেজ বলে বিখ্যাত একটা সাইটে যিনি বলছেন ইনস্ট্যান্ট মেট ইটার্নিটি। ইনস্ট্যান্ট মেট ইটার্নিটি মানে একটা মুহূর্ত আমরা শাশ্বত সময় তৈরি করতে পারি। একটা সময় একটা একজনকে একটু দেখা আর একটু ভালো হতে বলে একটা গান আছে না, লাভ একটা আমি যখন একটা একটা দেখছেন একটা ছোট মুহূর্ত, যেমন আইজাক নিউটন উনি বসেছিলেন বাগানে, হঠাৎ একটা আপেল পড়লো উপর থেকে গাছ থেকে নিচে, ব্যাস সঙ্গে সঙ্গে একটা ছোট বিন্দু, একটা ছোট ভাবনা, একটা যে কি মহান সৃষ্টি করতে পারে। অত ছোট ভাবনা বলে কিছু নেই। আইজাক নিউটনের কথা ধরুন না, বা ইনস্ট্যান্ট মেট ইটার্নিটি করলি যেটা বলে গেছেন অষ্টাদশ শতকে, মানে কবি কবিতার ভাষায়, অত ছোট বড় কিছু নেই। যে চিন্তাগুলো দেখবেন মহত্ব আছে, যে ভিতরে দর্শন আছে, সেইগুলো আমাকে একটা বিরাট জায়গা নিতে পারে।
0: একদম একদম।
1: আর বিন্দু বিন্দু সৃষ্টি হয়ে গেলে সিন্ধু, এটা আমি পড়লেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
0: হুম হুম।
1: অতএব সমস্ত জায়গাতে দেখবেন ছোট ছোট, যেন একটা মালা, একটা ছোট ফুল দিয়ে ফুলটা মালা তৈরি করছে। অত ছোট ফুলে কিছু নেই, সব ছোট সব বড়, আবার সব বড় সব ছোট, এরকম মিলেমিশে চিন্তা।
0: একদম একদম। এবং আপনার ভাবনা এবং ভাবনা বিস্তার, আমি জানি এই মুহূর্তে যারা হ্যালো আকাশবাণী শুনছেন নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা শুনছেন, এবং আপনার যে ভাবনা আপনি আমার সঙ্গে শেয়ার করলেন এবং আমাদের শ্রোতা বন্ধুরাও শুনছেন, এই ভাবনা নিয়ে আপনি চলুন, ভীষণ ভালো লাগলো। আর আজকের ভাবনা আগামীর ভাবনায় আমাদের প্রত্যেকের মানে পরিবর্তিত হোক, এবং আমাদের জীবনপথে এই ভাবনাগুলো ঘুরতে থাকুক। ভালো থাকবেন, নমস্কার, খুব ভালো থাকবেন আপনি,
1: আমিও ভালো থাকবো,
0: ধন্যবাদ। আসলে এই যে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ভাবনা, যে ভাবনাগুলোকে নিয়ে আজকে আমরা সুতো দিয়ে একটা মালার মতো গাঁথছি, সেই ভাবনায় যখন শ্রোতা বন্ধুরা একটু একটু করে জুড়ে যাচ্ছেন, তখন সেই জুড়ে যাওয়া দিয়েই কিন্তু একটা বড় মালা তৈরি হচ্ছে। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে, আর হ্যালো আকাশবাণী মানেই শ্রোতা বন্ধুদের পছন্দের প্রিয় হিন্দি ছায়াছবির গান।

এই মুহূর্তে আমি নবনীতা হ্যালো আকাশবাণী নিয়ে রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে। আর শ্রোতা বন্ধুদের জন্য অবশ্যই রয়েছে আপনাদের প্রিয় হিন্দি ছায়াছবির গান, সঙ্গে থাকছে ভাবনা। হ্যাঁ, আজকের দিনের ভাবনা বা এমন কোনো ভাবনা যে ভাবনাকে ছোট্ট ছোট্ট করে যখন আপনি সুতোয় মালা গাঁথছেন, সেই ভাবনা ছোট থেকে অনেক বড় আকারে তৈরি হচ্ছে। তো আজ কথা বলছি ভাবনা নিয়ে। আসলে আমরা যদি আমাদের জীবনের এই পথে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা না করে শুধুমাত্র আমাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো যদি আমরা ঠিকঠাক পালন করতে পারি, তাহলে কিন্তু সেই যে ভাবনা আমরা নিরন্তর ভাবছি এবং নিরন্তর ভাবনার সাথে সাথে আমাদের নিরন্তর কর্মপ্রবাহ চলছে, তাহলে কিন্তু সেই ভাবনা আমাদের আলোকিত করে। শুধু যে আমাদেরই আলোকিত করে তা কিন্তু নয়, আমাদের চারপাশে যারা আছেন তারাও কিন্তু আমাদের ভাবনায় আলোকিত হন। তো এই ছোট্ট ছোট্ট ভাবনাগুলো নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে আমাদের জীবনে এগিয়ে যাই। ছোট্ট ছোট্ট করে সুতো দিয়ে একটি নিপুণ মালা গাঁথি এবং ছোট্ট ছোট্ট মালাগুলো কিন্তু শেষে আর ছোট থাকে না। এই মুহূর্তে চলে যাব, পরবর্তী গানে ফিরছি।

হাত কি সাফাই থেকে গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে সুর কল্যাণজি আনন্দজি। আজ লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণীতে আপনাদের প্রিয় হিন্দি ছায়াছবির গান শুনতে শুনতে তার সঙ্গে সঙ্গে ছিল ছোট্ট একটুখানি ভাবনা, যে ভাবনা কখনোই ছোট বা বড় হয় না, ভাবনা থাকে ভাবনার মতো, সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই। এবং এই ছোট্ট ছোট্ট ভাবনাগুলোকে নিয়ে আমরা যখন এগিয়ে যাই, যখন সেই ভাবনার বিকাশ ঘটে, যখন সেই ভাবনার পরিণতি ঘটে, তখন কিন্তু আমাদের জীবনে আনন্দের আর সীমা থাকে না। তবে তার জন্য যেটা সবসময় দরকার সেটা হচ্ছে ভাবনার সঙ্গে একমুখী হওয়া। এই মুহূর্তে শেষ গানে যাচ্ছি।

লাভ স্টোরি ছবি থেকে আশা ভোঁসলের গাওয়া এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের হ্যালো আকাশবাণী। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদের পর জেলার চিঠি।

0: অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পর ভারতের আবহাওয়া দপ্তর 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানানন্দ অস্লোয় নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির অন্যতম। তিনি গত সন্ধ্যায় দমনে 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বিকাশ আর বৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন, ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে দেশ আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে।
1: वर्ष 2025-26 में भारत ने 7.7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
0: এর আগে শ্রী মোদী গুজরাতের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। জনগণকে তিনি ভাইব্রেন্ট ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্প মেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারী এফপিআইদের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহারের এই প্রচার কর্মসূচি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহার উৎসাহিত করা। অসম মন্ত্রিসভা সেখানকার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা ও ডিআরএস রিলিফ বর্তমানের 58% থেকে বাড়িয়ে 60% করার বিষয়টি অনুমোদন করেছে। গুয়াহাটিতে গতকাল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিসভা ডিব্রুগড়কে সে রাজ্যের দ্বিতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করে সেখানে দ্বিতীয় রাজ্য রাজধানী অঞ্চল উন্নয়ন পর্ষদ গঠনের প্রস্তাবও অনুমোদন করেছে। রেল এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কয়েকটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ কলকাতায় আসছেন। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন তিনি। রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, দিল্লি থেকে সকাল 9:40 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণের পর শ্রী বৈষ্ণব প্রথমে যাবেন নবান্নে। সেখানে বেলা 11:00 নাগাদ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও তাঁর যাওয়ার কথা। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, সরকার আগামী 5 বছরে সামুদ্রিক পণ্য রপ্তানি বর্তমানের 800 কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে 3,000 কোটি মার্কিন ডলার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে 2-দিনব্যাপী জাতীয় সামুদ্রিক খাদ্য রপ্তানি কর্মশালায় মন্ত্রী বলেন, ভারত গত 3.5 বছরে রেকর্ড 9টি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদিত করেছে। এই চুক্তিগুলি 38টি দেশে ভারতীয় পণ্যের পথ সুগম করেছে। এর ফলে ভারতীয় সামুদ্রিক পণ্য সারা বিশ্বের গ্রাহকদের কাছে সহজেই পৌঁছে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজি মহারাজের রাজ্যাভিষেক উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজি মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যে বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্য পদের অপব্যবহার করছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না। জম্মু কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি স্পষ্ট।

0: প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ জম্মু কাশ্মীর প্রসঙ্গ যে অবতারণা করেন তার প্রেক্ষিতেই ভারতের এই প্রতিক্রিয়া। এদিকে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালতিস্তানে পাকিস্তান অবৈধভাবে নির্বাচনের পরিকল্পনা করায় ভারত তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে হতে পারে বলে খবর। ভারত নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, 1947 সালে জম্মু কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তথাকথিত গিলগিট বালতিস্তান সহ সমগ্র জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। বিদেশ মন্ত্রক নতুন দিল্লিতে গতকাল 11 ব্রিক্স বৈদেশিক নীতি সংক্রান্ত আলোচনার আয়োজন করে। ব্রিক্স দেশগুলির নীতি রূপায়ণের দপ্তরের প্রধানরা দিনভর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করেন। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ বিমস্টেক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, বিমস্টেক বঙ্গোপসাগরীয় অঞ্চলে যৌথ সমৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধিতে এগিয়ে চলেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত 1076 জন ভারতীয়কে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনা হয়েছে। বেআইনি অভিবাসন ঠেকাতে নতুন দিল্লি এবং ওয়াশিংটন কাজ চালিয়ে যাচ্ছে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, 2025 মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত আনা হয়েছিল 3567 জন ভারতীয়কে। ভারত গ্রিস বৈদেশিক দপ্তরের চতুর্দশ বৈঠক হয় গতকাল নতুন দিল্লিতে। ভারতের পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ। গ্রিসের তরফে ছিলেন বিদেশ মন্ত্রকের রাজনৈতিক অধিকর্তা আন্দ্রিয়াস ফ্রাইগানাস। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির কানালের সঙ্গে বৈঠক করবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করবে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনায় 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা 2026 সাতই জুন আয়োজন করতে চলেছে এক ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পর ভারতের আবহাওয়া দপ্তর আগামী 9ই জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কোজিকোড, ওয়ানার, কান্নুর এবং কাসারগড় জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দ অস্ট্রোতে নরওয়ে চেস টুর্নামেন্ট জিতে প্রথম ভারতীয় হিসেবে শিরোপা জয় করার ইতিহাস গড়েছেন। শেষ রাউন্ডে তিনি জার্মানির ভিনসেন্ট কেইমারকে পরাজিত করেন। ভারত আজ একমাত্র টেস্ট ক্রিকেটে আফগানিস্তানের মুখোমুখি হবেন। নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে খেলা শুরু হবে সকাল 9:30। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ খেলবে জাপানের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় বিকেল 3:30। সাফ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে গোয়ার মারগাঁওতে। খেলা শুরু 6:30। খবর পড়া এখনকার মতো এই পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, উত্তর দিনাজপুর থেকে লিখেছেন। সোমবার পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল। মন্ত্রিসভায় জায়গা পেয়ে উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক মানচিত্রে নতুন আশার সঞ্চার করলেন জেলার 2 বিজেপি বিধায়ক, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং করণদীঘির বিধায়ক বিরাজ বিশ্বাস। এই খবর সামনে আসতেই গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে খুশির আবহ তৈরি হয়। জেলার 2 জনপ্রতিনিধি রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি সাধারণ মানুষের কাছে নতুন প্রত্যাশার দরজা খুলে দিয়েছে। এদিকে শপথ গ্রহণকে কেন্দ্র করে রায়গঞ্জ শহরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে দেখা যায় উৎসাহ ও উদ্দীপনা। পথ চলতি সাধারণ মানুষের হাতে লাড্ডু বিতরণ করে এই আনন্দ ভাগ করে নেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এদিকে উত্তর দিনাজপুর জেলায় ইতিহাস, কৃষি, পর্যটন ও পরিবেশকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দিক সামনে এসেছে। জেলার অন্যতম ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ কর্ণজোড়া মিউজিয়ামে বহু মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হওয়া ঐতিহাসিক সামগ্রী এখানে রাখা হলেও দীর্ঘদিন ধরে কোনো প্রশিক্ষিত

0: হাই কিউরেটর না থাকায় দর্শনার্থী, গবেষক, ইতিহাসপ্রেমী ও পড়ুয়াদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে স্থানীয় ইতিহাসবিদ, শিক্ষাবিদ ও সংস্কৃতি প্রেমীরা দ্রুত একজন স্থায়ী কিউরেটর নিয়োগের দাবি জানিয়েছেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে ইতিহাস চর্চা ও ঐতিহ্য সম্পর্কে আগ্রহ বাড়াতে নিয়মিত কর্মশালা ও শিক্ষামূলক কর্মসূচি চালুরও প্রস্তাব উঠেছে। কৃষিক্ষেত্রে কালিয়াগঞ্জের এক ফুলচাষী নতুন দিশা দেখিয়েছেন বারো মাসই জবা ফুলের চাষ করে। পুজো পার্বণ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জবা ফুলের চাহিদা সারা বছরই থাকে। সেই চাহিদাকে মাথায় রেখে স্থানীয় ফুলচাষী তারাপ্রসাদ মহারাষ্ট্রের পুনে ভ্যারাইটি জবা ফুলের চাষ শুরু করেন এবং তাতে ভালো সাফল্য পান। এই বিশেষ প্রজাতির জবা সারা বছর ফুল দেয় এবং তুলনামূলক কম বয়সী গাছেও ভালো ফলন পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, বেলে দোঁয়াশ মাটি, সঠিক সার প্রয়োগ ও নিয়মিত পরিচর্যা করলে এক্ষেত্রে লাভের সম্ভাবনা যথেষ্ট বেশি। ফলে অন্যান্য কৃষকরাও এই চাষে আগ্রহ দেখাতে শুরু করেছেন। পর্যটনের ক্ষেত্রেও উত্তর দিনাজপুর ধীরে ধীরে বিশেষ পরিচিতি লাভ করছে। রায়গঞ্জের কাছে অবস্থিত ঐতিহাসিক ভূপালপুর রাজবাড়ি জেলার অন্যতম আকর্ষণ। অতীতের শিকারপ্রিয় জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর স্মৃতি বহনকারী এই রাজবাড়ির দেওয়ালে এখনও পুরনো নানা নিদর্শন সংরক্ষিত রয়েছে। জেলার ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যের ছোঁয়া পেতে বহু মানুষ এইসব জায়গায় ভিড় জমাচ্ছেন। এদিকে প্রকৃতিপ্রেমীদের জন্য সুখবর, বর্ষা শুরুর আগেই রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে পরিযায়ী পাখির আগমন শুরু হয়েছে। মূলত ইগ্রেটস প্রজাতির পাখিদের দেখা মিললেও খুব শীঘ্রই ওপেন বিল স্টর্ক, নাইট হেরন ও অন্যান্য প্রজাতির পাখিও আসতে পারে বলে মনে করা হচ্ছে। বন দপ্তরের মতে, পর্যাপ্ত জল সংরক্ষণ ও খাদ্য সরবরাহের কারণে এবছর আগেভাগেই পাখিদের আনাগোনা শুরু হয়েছে। রায়গঞ্জে এইমস করার দাবিতে সোচ্চার উত্তর দিনাজপুর জেলার সমস্ত রাজনৈতিক দল। এই দাবিতে সংশ্লিষ্ট দপ্তরকে স্মারকলিপি দেওয়ার ব্যাপারেও প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল রায়গঞ্জে এইমসের দাবি জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও এ ব্যাপারে অবগত করেছেন তিনি। ইসলামপুরের বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, আমরাও চাই রায়গঞ্জে এইমস হোক। সিপিএমের জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, আমরা বরাবর রায়গঞ্জে এইমস করার পক্ষে সওয়াল করে এসেছি। রায়গঞ্জ এইমস ডিমান্ড ফোরামের পক্ষে সপ্রতিভ চক্রবর্তী এইমস স্থাপনের দাবিতে গত রবিবার এক বৈঠক করেন। সেখানে কর্মসূচি ও দাবির সপক্ষে আলোচনা হয়েছে। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।
1: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। পরবর্তী ঘোষণা একটু পরেই।
2: আকাশবাণী শিলিগুড়ি, মাননীয় ইস্যু। এই অনুষ্ঠানে আকাশবাণীর প্রচেষ্টা বিশিষ্ট জনেদের বিশেষ স্মৃতি শ্রোতাদের সামনে তুলে ধরা, যাতে তাঁদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আমরা ভবিষ্যতে ব্যক্তিগত জীবন এবং সমাজ জীবনের উত্তরণ ঘটাতে পারি সুস্থ চেতনার বিমল স্পর্শে।
3: মাননীয় ইস্যু অনুষ্ঠানে কর্মই আমার জীবনের ধর্ম, এই নিয়ে স্মৃতিচারণ করছেন অলোক গণ। আলাপচারী দেবশ্রী সাহা।
4: নমস্কার। মাননীয় ইস্যু অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন অলোক গণ, ষাটার্ধ প্রবীণ মানুষ, যিনি মানুষের নানা সঞ্চয় প্রকল্পের দিক নির্দেশ দেন এবং এই প্রবীণ বয়সেও তা করে চলেছেন। আমরা তাঁর মুখ থেকেই শুনে নেব তার জীবনের গল্প, কিভাবে এই পেশার সাথে যুক্ত হলেন তার ভালো মন্দ নানা বিষয় আলোচনার মাধ্যমে জেনে নেব। প্রথমেই অলোকবাবু, মাননীয় ইস্যু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত, নমস্কার।
5: নমস্কার
4: অলোকবাবু। একদম আপনার ফেলে আসা দিনগুলির একদম প্রাথমিক পর্যায়ে চলে যাচ্ছি। আপনার জন্ম কোথায়, কত সালে, আপনার প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা এ বিষয়ে বলেন।
5: আমার জন্ম হচ্ছে ঝাড়খণ্ডের দুমকায়, যেখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তো আমার জন্ম 1958 সালে। চাকরি সূত্রে বাবা পশ্চিমবাংলায় থাকতেন, বিভিন্ন দপ্তরে কাজ করেছেন। চাকরি সূত্রে বাবা কখনো বীরভূম, কখনো মালদা, কখনো শিলিগুড়ি, কখনো বাঁকুড়া ট্রান্সফার হয়েছেন। সেই হিসাবেই আমরা বাবা মায়ের সাথে ঘুরে বেরিয়েছি। আমার শৈশবের কিছুটা অংশ কেটেছে বীরভূম জেলায় বোলপুরের কাছাকাছি। তারপর প্রাথমিক শিক্ষাটা হয়েছে মালদাতে, স্কুল শিক্ষা হয়েছে মালদা রামকৃষ্ণ মিশনে, তারপর মালদা কলেজেও কিছুদিন পড়েছি। তারপর বাবা সেখান থেকে চাকরি সূত্রে শিলিগুড়িতে ট্রান্সফার হয়ে আসার পরে এখানেও শিলিগুড়ি কলেজে কয়েক বছর কাটিয়েছি।
4: আচ্ছা, মানে আপনার মূল প্রাথমিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার অনেকটাই জুড়ে রয়েছে মালদা শহর। তো একদম ছোট্টবেলার কোনো ভালো লাগা মন্দ লাগার কোনো স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে?
5: ছোটবেলায় বলতে গেলে আমরা মালদাতে যে কোয়ার্টারে থাকতাম তার পাশেই ছিল মহানন্দা নদী। সেখানে আমরা ছোটবেলায় নদীতে সাঁতার কেটেছি এবং বর্ষায় ভরা গঙ্গার মতো জল দেখেছি। এমনকি স্বাধীন বাংলাদেশের যে যুদ্ধটা হয়েছিল 71 সালে সেটাও আমরা প্রত্যক্ষ করেছি, যেহেতু আমাদের বাসস্থানটা ছিল মালদা জেলার বর্ডারের খুব কাছে। আমরা সেগুলো দেখেছি আর কি ছোটোবেলায়। এবং ছোটোবেলায় যে এগ্রিকালচার ফার্ম ছিল, আমরা ছুটিতে সেই সমস্ত জায়গাতে আমবাগান জামবাগানে যে ছোটোবেলাটা কাটিয়েছি, সেটা এখনকার দিনে শহরের ছেলেমেয়েরা সেটা ভাবতেই পারে না যে একটা গ্রাম বাংলা শহর বা এ কীভাবে তারা কাটাতে পারে আর কি। সেটা আমরা ভালো মতো উপভোগ করতে পেরেছি।
4: মানে সেসব সুন্দর স্মৃতি থেকে তারা আজ বঞ্চিত।
5: তারা আজ অবশ্যই বঞ্চিত।
4: আচ্ছা, তখন আপনার পরিবারে কে কে ছিলেন?
5: আমার পরিবারে বাবা মা আর আমরা তিন ভাই, আর আমাদের ঝাড়খণ্ডে দেশের বাড়িতে আমাদের বাকি আমাদের কাকা জ্যাঠারা তারা সব থাকতেন ওখানে।
4: আচ্ছা, এবারে যখন উচ্চ শিক্ষা লাভ করছেন সেটাও তো মালদা হতেই।
5: মালদা কলেজে 2 বছর পড়েছি। তারপর বাবা চাকরি সূত্রে আবার যখন শিলিগুড়িতে চলে এলেন তখন এখানেও বাকিটা শিলিগুড়ি কলেজে কমপ্লিট করেছি।
4: আচ্ছা, সেই সময়কার কোনো ঘটনা, কোনো স্মৃতির কথা মনে পড়ছে?
5: সেই সময় যেহেতু আমরা সবেই এসেছিলাম শিলিগুড়িতে, বছর 2 ছিলাম, তারপরে আবার পরবর্তীকালে কলকাতায় চলে যাই। তখন আমার বন্ধু বান্ধবদের সাথে এখনও যোগাযোগ আছে শিলিগুড়ি কলেজে পড়াশোনা করার সময় আর কি। সেই সময়টা খুব ভালোভাবে কেটেছে, বন্ধু বান্ধবদের সাথে তাদের সাহায্য পেয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে।
4: এবং কোনো শিক্ষকের অবদান রয়েছে?
5: হ্যাঁ অবশ্যই। সে সবচেয়ে আমাদের বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন হরেন ঘোষ মহাশয়, ওনার সান্নিধ্য আমরা পেয়েছি। সেই সময় চিত্তরঞ্জন ঘোষ দস্তিদার ছিলেন কমার্সের অধ্যাপক, উনিও আমাদের খুব ভালোবাসতেন, উনিও খুব যত্ন নিয়ে পড়াতেন। এরকম অনেক শিক্ষকই আমরা পেয়েছি শিলিগুড়ি কলেজে বাণিজ্য বিভাগে, তারা খুব দায়িত্ব নিয়েই পড়াতেন আমাদের।
4: আচ্ছা, তো আপনার উচ্চশিক্ষা সম্পন্ন হলো, এবার আপনি কাজের জগতে পা রাখলেন, তো সেই যাত্রাটা কেমন ছিল আপনার?
5: সেই যাত্রাটা আমি এরপরে কলকাতায় চলে যাই। আমার এক দূর সম্পর্কে দাদা ছিলেন, তিনি আমাকে ডাকেন যে তুমি এখানে চলে এসো, দেখি তোমার এখানে হায়ার স্টাডি কী করা যায়। তো আমি ওখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা প্লাস চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পরীক্ষা এগুলো সব প্রস্তুতি নিচ্ছিলাম। কিছুদিন নেওয়ার পরে দেখলাম যে আমাকে এরপর আরও উচ্চস্তরের বিভিন্ন সরকারি চাকরির জন্য চেষ্টা করতে হবে। তো এগুলো করতে করতে সরকারি চাকরি না হওয়ার পরে কিছু প্রাইভেট কোম্পানিতেও কাজ করেছিলাম। পরবর্তীকালে ওখানকার একটা বড় প্রাইভেট কোম্পানির রিজিওনাল ম্যানেজারের পিএর কাজও করেছি। তারপর পরবর্তীকালে আবার শিলিগুড়িতে চলে আসি, কারণ তখন বাবা তারপরে শিলিগুড়িতে আবার ট্রান্সফার হয়ে আসেন এখানে। এবং শিলিগুড়িতে আসার পরে আমি দেখলাম যে এর পাশাপাশি অন্য কিছু করা যায়, যেহেতু চাকরির বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে, পেরিয়ে যাচ্ছে, আর নতুন কোনো সুযোগ সেরকম দেখছি না। তো আমি তখন আস্তে আস্তে সঞ্চয়মুখী যেগুলো জীবনের প্রকল্প সেদিকে আস্তে আস্তে আমি নিজেকে যুক্ত করা শুরু করি। এবং আস্তে আস্তে আমি এখানে একটা ভালো রেসপন্স পাই, সাধারণ পাবলিককে বুঝিয়ে, যেগুলো সরকারি যে সমস্ত সঞ্চয় প্রকল্প সেগুলোতে জনসাধারণকে আস্তে আস্তে যুক্ত করি এবং তাদের ভেতর থেকে ভালো উৎসাহ পাই এবং তাদেরও ভালো সঞ্চয় হতে থাকে, সাথে সাথে আমারও শ্রীবৃদ্ধি হতে থাকে। এরকম করতে করতে আমি দীর্ঘ আজকে প্রায় 40 বছর এই সঞ্চয় এর মধ্যেই রয়েছি এখনো।
4: মানে এখনো পর্যন্ত সেই প্রকল্পের সাথেই
5: যুক্ত রয়েছি। সঞ্চয়ের যে প্রকল্পগুলো রয়েছে মানুষের জীবনে, যেটা খুব জরুরি আর কি, পরবর্তীকালে মানুষের সেই ছেলেদের উচ্চশিক্ষা, ছেলে মেয়েদের বিবাহ, তাদের ব্যবসার জন্য বা তাদের অবসর জীবনের যে প্রয়োজন সেটাকে উপলব্ধি করে তাদের মতো পরিকল্পনা করে সেগুলো করেছিল, এবং তারা পরবর্তীকালে এই দীর্ঘ 40-45 বছর আমার এই কর্মজীবনের মধ্যে দেখেছি তারা খুব সুখী আর কি।
4: আচ্ছা, মানে একটা সময় আপনি যখন কাজের জগতে মানে সরকারি চাকরি পাচ্ছিলেন না, তখন হতাশ না হয়ে কিন্তু আপনি এই যে একটা প্রকল্প যেখানে সঞ্চয়

0: মুখী প্রকল্প বলা যায়,
1: সে
0: প্রকল্পের সাথে যুক্ত হলেন এবং আজও যুক্ত রয়েছেন, এবং সেটাও একরকম মানুষের পাশে দাঁড়ানো।
1: একদম, অবশ্যই।
0: তো দু একটি প্রকল্প সম্পর্কে বলুন যে কিভাবে তার মাধ্যমে মানুষ উপকার পায়, একটু ছোট করে।
1: প্রকল্পের মধ্যে যেমন জাতীয় সঞ্চয় প্রকল্পের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলোতে করা যেতে পারে। তারপর এখন তো মিউচুয়াল ফান্ডের খুব ভালো সুযোগ চলছে, মানে পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় হচ্ছে ওতে। তার সাথে সাথে ভারতীয় জীবন বিমা নিগমেরও আছে, সেগুলোও করা যেতে পারে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো যে আপনারা ভালো করে জিনিসটা বুঝে নেবেন, এবং যারা এগুলোর সাথে যুক্ত আছে সেই সমস্ত অ্যাডভাইজারদের সাথে আপনারা আগে যোগাযোগ করবেন, করে জিনিসটা ভালো করে বুঝে নেবেন। কারণ বিভিন্ন বেসরকারি বা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে সবাইকে ঠিক রিলাই করা যায় না, বিশ্বাস করা যায় না, যে তার আগে আপনারা ভালো করে জিনিসগুলো জেনে নেবেন এবং বিশ্বস্ত লোকের কাছেই জেনে নেবেন, যাতে আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়।
0: আচ্ছা অলোকবাবু, তো আপনি দীর্ঘদিন ধরে এই সঞ্চয়মুখী প্রকল্পের সাথে যুক্ত, এবং বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে যুব সমাজ যেহেতু চাকরির, সরকারি চাকুরির একটি বেহাল চিত্র আমাদের চোখে সবসময় পড়ে, সেক্ষেত্রে তারা ভেঙে পড়ছে চাকরি না পেয়ে, তাদেরকে কিভাবে আপনি উদ্বুদ্ধ করবেন?
1: না, প্রথম হচ্ছে যে ভেঙে পড়লে চলবে না, যে আমি কোনোদিন ভেঙে পড়িনি। সরকারি চাকরিতে একটা জিনিস ভাবতে হবে যে সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, কাজে আমরা যদি সরকারি চাকরির ভরসায় বছরের পর বছর বসে থাকি তাহলে কিছুদিন পর নিজের প্রতি একটা বিতৃষ্ণা আসবে এবং আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, এবং আমাদের যে সামাজিক দায়বদ্ধতা, পরিবারের প্রতি যে দায়বদ্ধতা, সেখান থেকে আমরা অনেকটা সরে যাব। কাজে প্রথমে যেটা বলবো যে আপনারা যে কোনো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বিভিন্ন যে ওয়েলফেয়ার যে সংস্থাগুলো আছে সেগুলোর সাথে আগে নিজেকে যুক্ত করুন। আপনি নিজে কি দিতে পারেন, নিজেকে আগে সবচেয়ে ভাবুন আমি সমাজকে কি দিতে পারি, সেটাকে আগে আপনাকে নিজেকে ভেতর থেকে জানতে হবে যে আমি যেমন শিক্ষিত হয়েছি, আমি কিছু ছেলে মেয়েকে বিনা পয়সায় পড়াশোনা করাতে পারি, পড়াতে পারি, সেরকম করতে পারি। বিভিন্ন যে গ্রামে গঞ্জে যারা নিডি আছে ছেলে মেয়ে, তাদেরকে কীভাবে সাহায্য করতে পারি, সেটা করতে করতে দেখবেন আপনার নিজেরই একটা রাস্তা খুলে যাবে। তখন মনে হবে যে গ্রামগঞ্জ বা শহরের লোকদের কীভাবে সাহায্য করতে পারি। আমি যেমন আস্তে আস্তে জাতীয় সঞ্চয় প্রকল্পগুলোতে যেমন নিজেকে যুক্ত করেছিলাম, তার আগে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলো করেছি, এটা করতে করতে দেখলাম যে জনগণের এটা দরকার আছে, এদের কাছে এটা পৌঁছানো খুব দরকার আছে, এবং তাদের যেমন উন্নতি হয়েছে পাশাপাশি আমারও কিন্তু এখান থেকে একটা জীবন ধারণের একটা আমি উপকরণও পেয়ে গেছি, যে আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি যে আমি চাকরি পাইনি বলে আমি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি।
0: ঠিক। আচ্ছা আলোকবাবু, তো এই ধরনের সঞ্চয়মুখী প্রকল্পের সাথে আপনি যুক্ত রয়েছেন, এটাও আপনার এক ধরনের মানুষের পাশে দাঁড়ানোই, কিন্তু তার পাশাপাশি আপনি আর কি কি ধরনের সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন?
1: প্রথম থেকে যেটা আমি দীর্ঘদিন ধরে জড়িত আছি সেটা হচ্ছে বিবেকানন্দ যুব মহামণ্ডল, যেটা আমাকে প্রথম ইন্সপিরেশন দিয়েছে, যারাই আমাকে প্রথম শেখালো যে হ্যাবিট অফ ডুইং মোর দ্যান পেইড ফর, যেটা আজকাল খুব দরকার। আমরা যে কোনো জায়গাতে অল্প বেতন বা কিছু পেলে প্রথমে চিন্তা করি যে এই টাকাতে আমার চলবে না, কিন্তু আমাকে অভ্যাসটা করতে হবে যে অল্প বেতনেও আমি লোককে কতটা বেশি দিতে পারি, কতটা সার্ভিস দিতে পারি, অল্প সঞ্চয় অল্প রোজগারও কত বেশি দিতে পারি। তো এইটাতে মোটামুটি আমি খুব সাফল্য পেয়েছি, কারণ বিবেকানন্দ যুব মহামণ্ডল আমার চোখ খুলে দিয়েছিল। কারণ আমি যখন ঠাকুরমা স্বামীজির এই বই পড়েছি, স্বামীজির বই যদি আপনারা যখনই মনের মধ্যে একটু হতাশা আসবে, আপনারা চেষ্টা করবেন স্বামীজির যে কোনো একটা বই, যে কোনো একটা লেখা, একটা প্যারাগ্রাফও যদি পড়েন, দেখবেন আপনার ভেতর থেকে অন্তর থেকে অন্যরকম একটা আলোড়ন আসবে, যে আপনি স্বামীজির জীবনটাকেই জীবনেই যদি পড়ুন তাহলে দেখবেন সেখানে কোনো নেগেটিভ নেই, সব পজিটিভ, আপনার ভেতরেও আস্তে আস্তে সেই পজিটিভ আসবে। যুব মহামণ্ডল আমাদের সেই অভ্যাসটা করিয়েছে বছরের পর বছর। এরা বছরে একটা আঞ্চলিক প্রশিক্ষণ শিবির করে আমাদের উত্তরবঙ্গে, আর একটা সর্বভারতীয় শিবির করে, যেখানে সারা ভারত থেকে প্রায় হাজার হাজার ছেলে এরা আসে, ওখানে পাঁচ দিনের একটা ক্যাম্প করে। এগুলো যদি আপনারা করেন তাহলে দেখবেন তাতে আপনাদের ভেতর থেকে একটা উদ্বুদ্ধ আসবে, আপনারা নিজেদেরকে অসহায় মনে করবেন না, মনে করবেন যে হ্যাঁ আমিও সমাজকে কিছু দিতে চাই। এটা দিয়েই আমার শুরু।
0: আচ্ছা, কবে থেকে যুক্ত রয়েছেন এই বিবেকানন্দ?
1: আমি আছি মোটামুটি 80-82 সাল থেকেই আর কি,
0: অনেক বছর হয়ে গেল।
1: কলেজ পাস করার সাথে সাথেই আমি এটাতে ঢুকে যাই, যার জন্য আমার মধ্যে কোনোদিন কোনো হতাশা আসেনি।
0: আচ্ছা, তো এই যে আপনারা বিবেকানন্দ যুব মহামণ্ডলের সাথে যুক্ত এত বছর ধরে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়েও কিন্তু তারা এগিয়ে যায়, সেই সম্পর্কে একটু বলুন কি কি ধরনের কাজকর্ম আর করে।
1: অ্যাকচুয়ালি যদি এটাকে ধরা হয়, এটাকে রামকৃষ্ণ মিশনের যে উইংস আছে অনেকটা সেরকমই বলা যায়। রামকৃষ্ণ মিশনের যে ধরনের সেবা কার্যগুলো আছে আমরা সরাসরি ওইগুলোর সাথে যুক্ত হতে পারি না, শিক্ষাটাকেই বেশি গুরুত্ব দিয়ে গ্রামে গঞ্জে যে সমস্ত ছেলেদের বিভিন্ন কোচিং সেন্টার আছে তাদের সেখানে পড়াশোনার ব্যবস্থা করি আর কি। আর যদি খুব ডিজাস্টার কিছু হয় সেখানেও আমরা ঝাঁপিয়ে পড়ি, সেখানেও

0: ভাবে আমরা সাহায্য করি, কিন্তু আমরা বেশি জোর দিই ওই বি অ্যান্ড মেক, এই পলিসিতে আমরা চলি যে নিজে তৈরি হও অন্যকে তৈরি করো, এবং আমরা শিক্ষা স্বামীজির সেই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিই,
1: মানে তার যে আদর্শ তার চিন্তাধারাকে যতটা সম্ভব আপনারা প্রসারের
0: চেষ্টা করি
1: চেষ্টা করেন। আচ্ছা,
0: এছাড়া যেটা আমি দীর্ঘদিন ধরে জড়িত আছি সেটা হচ্ছে বইমেলা, উত্তরবঙ্গের যে বিখ্যাত যে বইমেলাটা হয় সেই বইমেলাতেও আমি প্রায় ধরুন প্রায় 30-35 বছর ধরে জড়িত আছি এটার সাথে, প্রথম থেকেই জড়িত আছি, এবং যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি খুব নিষ্ঠা সহকারে করেছি আর কি। এবং শিলিগুড়িতে দেখেছি যে নতুন নতুন লেখক লেখিকা তারাও তৈরি হচ্ছে, তারাও বিভিন্ন পত্রপত্রিকায় তারা লিখছে, প্রচুর ছোট পত্রপত্রিকা বইমেলাতে প্রকাশিত হয়, এবং শিলিগুড়ির জনগণের মধ্যে একটা যে পূজা পার্বণের মতো একটা বইমেলা একটা পার্বণের একটা আকার ধারণ করেছে। অনেক লোক একটা মেলা শেষ হওয়ার পরে পরবর্তী মেলা কবে হবে সেটার জন্য একটা অপেক্ষা করে, এবং আধুনিক যুগে যেটা দেখা যাচ্ছে যে লোকে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং নানান ইয়েতে ডিজিটালেতে যে আসক্ত হয়ে যাচ্ছে, সেইখান থেকে আমরা অন্তত ওই যে রিডিং ফর হ্যাবিট ওয়ান্স ইন এ ইয়ার এই অভ্যাসটা আমরা করাতে চাই, বছরে কয়েকদিনের জন্য হলেও তারা যাতে এই পড়ার অভ্যাসটা যাতে যদি ফিরে আসতে আনাতে পারি সেটা আমরা চেষ্টা করি, সেটা আমরা দীর্ঘদিন ধরে করছি।
1: আচ্ছা, আর আপনি যেহেতু বইমেলার সাথে বা বইয়ের সাথে এত বছর দীর্ঘ বছর যুক্ত রয়েছেন, বই পড়ার একটা সুন্দর অভ্যেস রয়েছে আপনার, তো এই বর্তমান সমাজকে বইমুখী করে তুলতে কি বলবেন তারা যাতে বইয়ের প্রতি আগ্রহী হয়?
0: বইয়ের প্রতি আগ্রহ হতে গেলে প্রথমে তাকে রোজ 1 ঘন্টা করে বই পড়তে হবে, অভ্যাসটা তৈরি করতে হবে। আমাদের হাতে এখন যে সময় আছে আমরা সেই সময়টা মোবাইল ঘেটে সময় নষ্ট না করে অন্তত 1 ঘন্টা নিজের মনের মতো যে কোনো বই যদি আমরা পড়ার অভ্যাসটা করি আস্তে আস্তে তার অভ্যাসটা তৈরি হবে,
1: এবং সেটা ছোট থেকে
0: একদম সেটা এখন এই স্কুল লেভেল থেকে যদি করা যায়, এবং পাশাপাশি বাবা মাকেও উৎসাহ নিয়ে দেখতে হবে যে তার ছেলেমেয়েদের বইয়ের প্রতি কতটা আগ্রহ আছে, এবং বইমেলাতে বাবা মার হাত ধরে ছোটো ছোটো শিশুরা যদি বইমেলায় আসে তাহলে তারা বুঝতে পারবে যে কত ধরনের বই পাওয়া যায়, অনেক জগৎ তারা জানে না যে এইগুলো সম্বন্ধে আদৌ বই পাওয়া যায় কি না, সেগুলো দেখে তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি হয়, আমরা সেই চেষ্টাই করি।
1: তো অলোকবাবু, এতক্ষণ আপনার দীর্ঘ জীবনের কথা শুনে খুব ভালো লাগলো, এবং আপনি যেভাবে সামাজিক কাজকর্ম এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য সঞ্চয়মুখী প্রকল্পের কাজ করে চলেছেন সেভাবেই এগিয়ে যান, আপনি সুস্থ থাকুন। মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে অলোকবাবু আপনাকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।
2: নমস্কার। এতক্ষণ কর্মই আমার জীবনের ধর্ম এই নিয়ে স্মৃতিচারণা শুনলেন, স্মৃতিচারণ করলেন অলোক গণ, আলাপচারী ছিলেন দেবশ্রী সাহা।
3: মাননীয় অনুষ্ঠানে ঘর সংসার সমাজ সংসার আমার ভালোবাসা এই নিয়ে স্মৃতিচারণ করছেন সুপ্রীতি পাল, আলাপচারী দেবশ্রী সাহা।
1: নমস্কার, মাননীয় অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন সুপ্রীতি পাল, যিনি একজন গৃহবধূ, সংসার সামলেছেন দীর্ঘদিন, সংসার সামলানোর পাশাপাশি করে চলেছেন বিভিন্ন কাজ, শুনে নেব তাঁর মুখ থেকেই। প্রথমেই মাননীয় অনুষ্ঠানের পক্ষ থেকে সুপ্রীতি দেবী আপনাকে স্বাগত, নমস্কার।
4: নমস্কার
1: সুপ্রীতি দেবী, একদম চলে যাব আপনার সেই শৈশবের দিনগুলিতে। আপনার জন্ম কোথায়, কত সালে?
4: আমার জন্ম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে, বাবা রেলওয়ে চাকরি করতেন, রেল কোয়ার্টারেই আমার জন্ম। 1956 সালে স্কুলের খাতায় নথিভুক্ত আছে, তখন তো বার্থ সার্টিফিকেট সেইভাবে ছিল না, বার্থ সার্টিফিকেট দেখে যে স্কুলে ভর্তি হবে সেটাও ছিল না, বাবা মারা যা বলতেন সেটাই মাস্টারমশাইরা বা দিদিমণিরা সেটাই নোট করতেন।
1: আচ্ছা, তো আপনার পরিবারে তখন কে কে ছিলেন?
4: পরিবারে বলতে বাবা মা, আমরা 7 বোন 2 ভাই, আমি হচ্ছি তার মধ্যে অষ্টম।
1: আচ্ছা,
4: বিভিন্নভাবে দিদিদের বিয়ে থাওয়া হয়ে যায়, আর 3 দাদা দিদিকে বাবা হোস্টেলে রেখে পড়ান, আর আমরা পরপর 3 বোন বাবা মার সাথে ওই পরিযায়ী পাখির মতো বাবা মা যেখানে যেখানে ট্রান্সফার হচ্ছে আমরাও সেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। সুতরাং স্কুলের পড়াটা সেইভাবে আমরা করিনি, বাড়িতেই আমাদের লেখাপড়া শুরু হয়।
1: মানে আপনার প্রাথমিক পাঠ শুরু হয় একদম বাড়িতে।
4: বাড়িতে
1: কতদিন পর্যন্ত আপনি পড়াশুনো চালিয়ে গেলেন? স্কুলে ভর্তি হলেন কবে থেকে?
4: হ্যাঁ, ক্লাস 2-এ একেবারে ভর্তি হলাম যখন বিহারে আসলাম আমরা। একটা বাংলা স্কুল পাওয়া গেল, তখন বাবা ভর্তি করে দিলেন ক্লাস টুয়ে। আর সিক্সে যখন পড়ি তখন আমার বাবা রিটায়ার্ড হয়ে যান। তখন আমরা চলে আসি মুর্শিদাবাদের বহরমপুর শহরে, বাবা সেখানে বাড়ি কেনেন, কারণ ওখান থেকে 20 কিলোমিটার দূরে আমার বাবার পৈতৃক বাড়ি।
1: বেশ,
4: সেখানে জমি জমা কিছু ছিল, সেই জন্য কাছাকাছি থাকলেন। এবং ঠাকুমারও এ ছিল যে গঙ্গায় যেন আমার মৃতদেহ সৎকার করা হয়, গঙ্গা যেন পাই, এই জন্য বাবাও বহরমপুর শহরেই বাড়িটা করলেন।
1: আচ্ছা, সেই ছেলেবেলার দিনগুলিতে যখন আপনি বড় হয়ে উঠছেন, তখনকার কোনো ভালো লাগা বা মন্দ লাগার কোনো স্মৃতি মনে পড়ছে এই মুহূর্তে?
4: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে পড়বে বাবা, এই স্মৃতি কি আর ভোলার নয়। যেমন হচ্ছে লোকের বাড়ির থেকে পেয়ারা চুরি করা, নিজের গাছ থাকতেও কিন্তু লোকের বাড়ির থেকে পেয়ারা চুরি করে খাওয়ার একটা আলাদা আনন্দ ছিল। ক্লাস 8-এ যখন পড়ি তখন এক দিদিমণি একটুখানি বেশি বকতেন, হ্যাঁ অযথা বকতেন, রাগারাগি করতেন, সাদা শাড়ি, ফটফটে সাদা শাড়ি পরে আসতেন। তো আমাদেরকে ছোটবেলায় দুষ্টবুদ্ধি মাথার মধ্যে প্রচুর ছিল, তো আগে তো কালি পেন, ঝর্ণা পেন ছিল, তো মানে কালি ভরতে হতো। তো দিদিমণি যখনই পাইচারি করতেন আমাদেরকে কিছু লিখতে দিয়ে, তখন করতাম কি, যেই পিছন ফিরল ব্যাস অমনি ওই পেনের কালিটা কাউকে হয়তো দাঁড়িয়ে বকছে, পেনের পেনটাকে তার শাড়িতে ধরতাম, ব্যাস খানিকটা নিয়ে নিল কালি হয়ে গেল, তারপরে আবার লিখতে শুরু করলো, দিদুনি বুঝতেও পারলো না। এইভাবে ওনার শাড়িটাকে, আঁচলটাকে অনেকটাই নীল করে দিতাম। এইভাবে দুষ্টবুদ্ধি মানে সবসময় মাথার মধ্যে ঘুরত। বাড়িতেও তাই বোনের সাথে খুব খুনসুটি করতাম, বোন আমাকে বিভিন্নভাবে ভয় দেখাতো, আরশোলাকে ভয় পেতাম বলে আরশোলা একটা কোটোর মধ্যে ভরে রেখে সেইটা নিয়ে আমাকে তাড়া করত, ভয় দেখাতো ভীষণ। এই দুষ্টুমি বুদ্ধিগুলো মানে প্রচণ্ডভাবেই
1: ভোলার নয়। না তো আপনার উচ্চশিক্ষার পাঠ কি বহরমপুরেই?
4: হ্যাঁ, বহরমপুরে মহারানী কাশেশ্বরী স্কুল থেকে আমি সায়েন্স নিয়ে, তখন তো হায়ার সেকেন্ডারি ছিল, ইলেভেনেই পরীক্ষা, 9 থেকে ভাগ হয়ে যেত আর্টস সায়েন্স, আচ্ছা 9 থেকে ভাগ হয়ে যেত, 9-এ গিয়ে আমি সায়েন্স নিয়ে মহারানী কাশেশ্বরী স্কুলে ভর্তি হই। সেখান থেকে পাশ করার পর কৃষ্ণনাথ কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করি।
1: বেশ, এবার পড়াশোনার পাঠ আপনার চুকলো, তারপর কি
4: মানে শেষ হতে না হতেই
1: বিবাহ সূত্রে আবদ্ধ হলাম?
4: আবদ্ধ হলাম এবং সেই মুর্শিদাবাদ থেকে এই সুদূর শিলিগুড়িতে চলে আসলাম।
1: আচ্ছা, বিবাহ সূত্রেই আপনি শিলিগুড়িতে, শিলিগুড়ির অধিবাসী?
4: হ্যাঁ।
1: আচ্ছা, এবার আপনার বিবাহিত জীবন সম্পর্কে, তখন কে কে ছিলেন আপনার বাড়িতে, শ্বশুর বাড়িতে?
4: তখন জয়েন্ট ফ্যামিলি, আমার হাজব্যান্ড রেলে চাকরি করতেন, ওনারা 5 ভাই প্রত্যেকেই রেলে চাকরি করতেন, এক সংসারেই ছিলাম প্রথমে, বিরাট বড়, আস্তে আস্তে সংসার বড় হতে শুরু করলো, প্রত্যেকের ঘরে সন্তান আসলো যখন, তখন সবার হাড়ি আলাদা হয়ে গেল, এটা বড় কষ্টের। সবাই মিলে একসাথে বাড়ির বাচ্চাদেরকে নিয়ে ভালো ভালো সিনেমা আসলে সিনেমা দেখাতে নিয়ে যেতাম, আমার মধ্যে একটা অন্যরকম ছিল, টিভি তখন এসেছে এক ঘরে, কিন্তু আমার ছেলে মেয়ে আমরা কেউ টিভি দেখতে যেতে পারতাম না, যেতাম না। ছেলে মেয়েকে নিয়ে সেই সময়টা আমি একটু মাঠে গিয়ে বসতাম, এ করতে বসতাম, সন্ধেবেলা হলে একটা সিনেমা হতো সেই সময়, তো সেই সিনেমা যাতে না দেখে তার জন্য আমি বাচ্চাদের নিয়ে মাঠে চলে যেতাম, মাঠে একটু ঘোরাঘুরি করলাম, মাঠে বসলাম, এইভাবে সিনেমার সময়টা কাটিয়ে এসে তাদের নিয়ে পড়াশোনা।
1: বেশ, লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকে কোন শখ ছিল?
4: আমি ভালো আর্ট করতে পারতাম আর তার সাথে আবৃত্তি, এই আবৃত্তিটাই আমাকে বিভিন্নভাবে বহু পুরস্কার এনে দিয়েছে। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় আমরা আবৃত্তি কম্পিটিশন হলে সেখানে যেতাম, ছেলে মেয়েকে আবৃত্তি শিখিয়েছি, আশেপাশের বাচ্চারা কেউ কম্পিটিশনে নাম দেবে বললে তারা এসে আমার কাছ থেকে আবৃত্তি শিখে যেত, এইভাবে। তখনও স্কুল খোলার কথা চিন্তা করিনি, এই 10 বছর হলো একটা স্কুল খুলেছি।
1: কবিতার প্রতি আপনার ভালোবাসা জন্মালো কিভাবে?
4: খুব ছোটবেলায় ক্লাস 2-এ যখন পড়ি তখন থেকে ওই কবিতা আবৃত্তি করে একবার পুরস্কার পেয়েছি, বিহারে থাকতাম যখন, তখন ওই বর্দিমণি একটা কবিতা কম্পিটিশনে আমার নামটা দেয় এবং সেখানে যোগীন্দ্রনাথ সরকারের মজার মূলক কবিতাটা বলে ফার্স্ট হই। তারপর থেকে ওই কবিতার প্রতি এত আগ্রহ বেড়ে গেল, নিজে নিজেই করতাম, মাস্টারমশাই আর পেলাম না বিহারে থাকতে। তারপরে বহরমপুরে এসে আমি একটা নাট্যগোষ্ঠীর সাথেও যুক্ত হই, সেখানে কিশোলয় সেনগুপ্ত বলে এক আইনজীবী ছিলেন, উনিও ওই নাট্যগোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন, তিনিও ভালো আবৃত্তি করতেন, তা আমি ওনার কাছে আবৃত্তি করতে যেতাম যখন, তখন উনি বললেন আমাদের নাট্য সংস্থার সাথেও তুমি যুক্ত হও একটু, তাহলে ভালো হয়, তা আমি ওখানে নাটকও করেছি অনেক কটা।
1: তো সুপ্রীতি দেবী, ছোটবেলা থেকে একদম ক্লাস টু থেকে যেহেতু আপনি কবিতার সাথে যুক্ত, প্রচুর কবিতা আপনার ঝুলিতে রয়েছে, তো এই মুহূর্তে আমাদের জন্য দু চার লাইন যদি বলেন।
4: এখনকার যা সমাজের পরিস্থিতি সেই অনুযায়ী বহু বছর আগেই উনি লিখে গেছেন, কবি সুকান্ত ভট্টাচার্য, তো এখন সমাজের আরও খারাপ অবস্থা, সেই সময়ের অবস্থাতেই যদি ওই কবিতা লিখতে পারেন তাহলে এখন আমি বলবো এই পরিস্থিতিতে উনি বেঁচে থাকলে কী লিখ কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়, সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে, এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার।
1: বাহ, খুব সুন্দর। তো আপনি বিভিন্ন জায়গায় কবিতায় অংশগ্রহণ করেছেন, অনুষ্ঠান করেছেন এবং বহু মানুষের প্রশংসাও পেয়েছেন, সে সমস্ত স্মৃতি যদি একটুখানি আমাদের বলেন।
4: হ্যাঁ, পুরস্কারের ঝুলি অনেকটাই বেড়ে গেছিল সেই সময় যখন ছোট, মানে আমার বয়সটাও কম ছিল, আবৃত্তি করতাম যখন, এখন আমি বাচ্চাদের শেখাই, তারা যখন পুরস্কার আনে তখন আমার বুকটা ভরে যায়।
1: বাহ, আর কবিতা চর্চার পাশাপাশি লেখালেখির সাথেও কি আপনি যুক্ত?
4: হ্যাঁ, কিছু লেখালেখি করি, কবিতা টবিতা একটু আধটু লেখালেখি করি।
1: তো কোথায় কোথায় আপনি আবৃত্তি পরিবেশন করেছেন?
4: মোটামুটি আমি শিলিগুড়ি শহরের মধ্যেই যেখানে যা আবৃত্তি কম্পিটিশন হতো, এবং আমার পাড়ায় বিরাট বড় করে শৈলেন্দ্র স্মৃতি পাঠাগার বলে যে পাঠাগারটা আছে, 25শে বৈশাখকে কেন্দ্র করে বিরাট বড় প্রতিযোগিতা হতো, সেখানে বহু জায়গাকার, শিলিগুড়ির বহু জায়গাকার কম্পিটিটররা আসতেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, এবং রাত্রি একটা পর্যন্ত আমাদের প্রতিযোগিতা চলতো, সেখান থেকেও আমার পুরস্কার আছে, এবং যেখানে যেখানে হতো সেখানের থেকেই আমি পুরস্কার আনতাম।
1: তো এর পাশাপাশি আপনি আর কি কাজের সাথে যুক্ত রয়েছেন?
4: এর পাশাপাশি পরিচারিকারা, যেমন বেশিরভাগ পরিচারিকায় শিক্ষাগত যোগ্যতার মান খুবই নিচু, সেকেই নি কিছু বলতে গেলে, লেখাপড়ায় শুরুই করেনি, এরকমও আছে, তাদেরকে যাতে ঠকে না যায়, যেমন ওষুধের ডেট চলে গেছে যাতে ওষুধের ডেটটা দেখে খেতে শেখে, এই জিনিসটা জন্য তাদেরকে অন্তত কিছুটা হলেও আক্ষরিক জ্ঞান দেওয়ার চেষ্টা করি। আমাদের একটা টিম আছে, আমরা মহিলারা মিলে এই টিমটা চালাই, যাতে যেখানে যেখানে পরিচারিকারা যতটুকু সময় দিতে পারে সেই সময়ের মধ্যে তাদের অক্ষর জ্ঞানটা করানো। তার সাথে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর একটাই ব্যাপার, যে আর্থিক দিক থেকেও তারা স্বল্প সুদে যখন সরকার কিছু দিচ্ছে লোন, সেই লোনটা নিয়ে তারা যেন কিছু করতে পারে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করতে পারে, তাদেরকে সেই কাজে সহযোগিতা করি। আর একটা কাজ হচ্ছে এই যে আবৃত্তি শেখায় ছোট বাচ্চাদেরকে, বা এমনিও বিভিন্ন মনীষীদের চর্চার মধ্যে আনার চেষ্টা করি, কারণ বড় মানুষ যারা এটা পেয়ে গেছে চরিত্র দিক থেকে যেটা তৈরি হয়ে গেছে তাদেরকে পাল্টানো বড় কঠিন, এবং পৃথিবীতে বেশিরভাগ মানুষ খুব লোভী, সেই জন্য ছোট বাচ্চারা যাতে ভালো মানুষ হওয়ার জন্য, মানসিকতা যাতে ছোটর থেকে ভালো হয়, সেই জন্য আবৃত্তি শেখার পাশাপাশি আমরা মনীষী চর্চা করি, বিভিন্ন মনীষীদেরকে নিয়ে তাদের মধ্যে আলোচনা, এবং মহিলাদেরকেও ডাকি, বাচ্চাদেরকেও ডাকি, যাতে তাদের মায়েরাও একটু উন্নত হয়, এবং বাড়িতে বলি বড় বড় মনীষীদের ছবি রাখুন, তাতে বাচ্চারা কিন্তু জিজ্ঞেস করবে এই ছবিটা কেন, কে ইনি, কেন রেখেছো ঘরে, তার উত্তর আপনাদের দিতে হবে। সেই জন্য আপনাদেরকেও একটুখানি এই ছবির বিষয়ে, মানে বিভিন্ন মনীষীদের, যেমন বিদ্যাসাগর আমাদের মেয়েদের জীবনে যে কাজ করে গেছে, যার জন্য আজ আমরা লেখাপড়া শিখে আজকে কে কোথায়, কে প্লেন চালাচ্ছে, কে

0: ট্রেন চালাচ্ছে, নেভিতে চাকরি করছে, মহিলারা কোথায় না চাঁদে পাড়ি দিচ্ছে। তাহলে এত শিক্ষিত আজকে মহিলারা হয়েছে, আর বিদ্যাসাগর সেই মহিলাদেরকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য, শিক্ষিত করার জন্য আমাদেরকে যতটা সময় দিয়েছেন, ওনার কাজের বাইরেও কত স্কুল তৈরি করেছেন সেই সময় স্বল্প টাকায়, সেই জন্য বিদ্যাসাগরকে আমি আমার দীক্ষাগুরু মনে করি। এবং বিদ্যাসাগর একটি কথা বলেছিলেন, সেটা আমি অন্তরে নিয়ে আমি বিভিন্ন কাজগুলো করে থাকি। যেমন হচ্ছে বিদ্যাসাগর বলেছিলেন, যে যে সমাজে জন্মগ্রহণ করেছেন, যে যে দেশে জন্মগ্রহণ করেছেন, সেই দেশের যা কিছু অনাচার এগুলোকে বন্ধ করার জন্য যে মানুষের যতটা ক্ষমতা অনুযায়ী প্রত্যেক মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই জন্যই বিদ্যাসাগরের কথাটাকে
1: জীবনের পাথেয়
0: করে নিয়ে, যে অন্যায়গুলো হচ্ছে বা যে কাজটা করলে মানুষ এগোবে সেই দিকটাই আমি আলোকপাত করি।
1: খুব সুন্দর ভাবনা, এবং সেই ভাবনার কথা তুলে ধরলেন, ভালো লাগলো আপনার সাথে আলাপচারিতায়। উঠে এলো আপনার জীবনের অনেক কথা, অনেক গল্প। আপনার আগামীর দিনগুলি সুন্দর হোক, আপনি সুস্থ থাকুন, এবং যে সুন্দর ভাবনাকে হাতিয়ার করে এগিয়ে চলেছেন তেমনই এগিয়ে যান। মাননীয় সু অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: মাননীয় সু অনুষ্ঠানে এতক্ষণ ঘর সংসার সমাজ সংসার আমার ভালোবাসা নিয়ে স্মৃতিচারণ করলেন সুপ্রীতি পাল, আলাপচারিতায় ছিলেন দেবশ্রী সাহা। মাননীয় সু অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো।

0: মাননীয় এসো শুনলেন উপস্থাপনা দেবশ্রী সাহা, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন বাংলা কথিকা, বিষয় রতন থিয়াম, থিয়েটার ভাবনার দিকবদল। এ নিয়ে বলছেন সব্যসাচী দত্ত।
1: থিয়েটার কোরিয়েদের নৃতত্ত্ব সমাজতত্ত্বের গভীর বোধ, ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পরম্পরা সম্পর্কে মৌলিক ধারণা ও রাজনৈতিক সচেতনতা থাকা অত্যন্ত জরুরি। তা না হলে নাট্য নির্মিতি হবে কেবল বহিরঙ্গে। স্থানিক সংস্কৃতি একজন নাট্যকর্মীকে প্রবল প্রভাবিত যদি না করতে পারে, তবে সে নাট্য হবে কেবল পূর্বানুবৃত্তি এবং এক ধরনের পুনর্নবীকরণ। তাই থিয়েটারের ভাবনাকে ভেঙে চুড়ে নতুন ধারা প্রবর্তনের পথ পদ্ধতি আবিষ্কার করেছেন এবং সেই ভাবনার অনুশীলন যে মুষ্টিমেয় ভারতীয় নাট্য নির্দেশকের কাজে আমরা দেখেছি, তাঁদের মধ্যে অগ্রগণ্য মণিপুরের কোরাস রেপার্টারি থিয়েটারের প্রাণপুরুষ শ্রী রতন থিয়াম। ভারতীয় ঐতিহ্যমণ্ডিত নাট্যধারাকে, যেমন ফোক থিয়েটার, সাংস্কৃতিক ক্লাসিক্যাল থিয়েটার, এগুলোকে ছাপিয়ে গিয়ে যে ইউরোপীয় নাট্যচর্চা কলকাতা থেকে ছড়িয়ে পড়েছিল সারা ভারতে, সেই চর্চাকে অনেকেই উপেক্ষা করতে শুরু করলেন আইপিটিএ প্রযোজিত নবান্ন পরবর্তী সময় থেকে। সে হলো চল্লিশের দশকের উত্তাল সময়। প্রক্রিয়াটি মৃদুভাবে অবশ্য শুরু হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাতেই। পরবর্তীকালে পঞ্চাশের দশকের শুরুর সময় থেকে শ্রী শম্ভুমূত্র ইউরোপীয় নাট্যধারার বাইরে বেরিয়ে এসে নবরূপে ভারতীয় নাট্যের খোঁজ করবার চেষ্টা করলেন। তাঁর এই অন্বেষণ আন্তরিক ছিল বটে, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর পথ পদ্ধতিকে প্রয়োজনীয় আন্তরিক সঙ্গ ও সঙ্গী পাননি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁর অভীষ্ট বুঝেছিলেন, কিন্তু তাতে কাজ কিছু হয়নি। শম্ভুমিত্র

প্রয়োজনীয় চর্চা করে গেছেন নিয়মিত, এবং আমাদের দুর্ভাগ্য সেই চর্চা থেকে একসময় তিনি অভিমানে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন। রতনথিয়াম জন্মেছিলেন এই বাংলার নবদ্বীপে। তাঁর শিক্ষা ও বড় হয়ে ওঠা চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান পীঠস্থান মণিপুরে। তাঁর পিতা থিয়াম তরুণ কুমার ছিলেন মণিপুরী শাস্ত্রীয় নৃত্যের সম্মাননীয় গুরু, এবং মাতা প্রখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী বিলাসিনী দেবী। স্বাভাবিক কারণেই তাঁর বেড়ে ওঠা এক মার্গীয় সাংস্কৃতিক পরিসরে। মণিপুরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য বাংলার মতোই সমৃদ্ধশালী। মণিপুরের প্রতিটি পরিবারে নিয়মিত নৃত্য ও সঙ্গীত চর্চা, ভক্তিরসে পরিপূর্ণ লাস্যভাবের মণিপুরী নৃত্যের পাশাপাশি রয়েছে বীর রসাত্মক শারীরিক কসরত থাংতা। থাংতা মণিপুরী মার্শাল আর্ট, যা প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে আত্মরক্ষার্থে। বর্তমানে তা অন্যতম জনপ্রিয় শিল্প। মণিপুরী নৃত্য ও থাংতা ভারতে তো বটেই, সারা পৃথিবীতে অত্যন্ত আগ্রহের বিষয়। সে কারণে আমরা বুঝতেই পারছি রতনের বেড়ে ওঠা এক সমৃদ্ধশালী সাংস্কৃতিক পরিসরে। রতন নিজের কথা মানুষের কাছে পৌঁছে দিতে বেছে নিয়েছিলেন এই থিয়েটার বা নাট্যকেই। রতনথিয়াম মণিপুরের প্রথম পড়ুয়া যিনি শিক্ষার্থী হয়ে যোগ দিয়েছেন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। ন্যাশনাল স্কুল অব ড্রামা জাতীয় নাট্য বিদ্যালয়ের মূল উদ্দেশ্য আধুনিক নাট্যচর্চা ও নাট্য নির্মাণ বিষয়ে পাঠদান। রতনথিয়াম 1974 সালে ন্যাশনাল স্কুল অব ড্রামায় গ্র্যাজুয়েশন শেষ করেন। সেই সময় ন্যাশনাল স্কুল অব ড্রামায় ডিরেক্টর ছিলেন ইব্রাহিম আলকাজি, যিনি সঠিক অর্থে ভারতীয় থিয়েটারের স্বতন্ত্র রূপ বিকাশে স্মরণীয় মানুষ ছিলেন। বি ভি করন্ত, বেরি জন, জাভেদ মালিক, রামগোপাল বাজাজ, এরা প্রত্যেকেই পৃথিবীর নাট্যচর্চার গুরুত্বপূর্ণ নাম, যারা ভারতীয় থিয়েটারকে এগিয়ে দেন অনেক যোজন। তাঁদের কাছে শিক্ষা গ্রহণ করে প্রতিভাবান সৃজনশীল নাটককার নাট্য নির্দেশক রতনথিয়াম শুরু করেন থিয়েটার ফর রুটস আন্দোলন। কে এন পানিক্কর, ভি ভি করন্ত, হাবিব তনবীর, বংশী কাউল, জব্বর প্যাটেল প্রমুখ নাট্য ব্যক্তিত্ব, যাঁরা এই নিরীক্ষাধর্মী কাজে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। এখন আমাদের জানা প্রয়োজন থিয়েটার ফর রুটস আন্দোলন কি তাদের ভাবনা। ভারতে প্রাচীনকাল থেকেই লোকনাট্য, সংস্কৃত নাট্য, আচার কেন্দ্রিক নাট্যধারা প্রচলিত ছিল। এই নাট্যধারা অত্যন্ত সমৃদ্ধ। 1872 সালে গেরাসিম লিবিয়েদেফের আগ্রহে ও প্রত্যক্ষ উদ্যোগে যে থিয়েটার চর্চার শুরু বাংলার হাত ধরে, তাকে প্রাচীন নাট্যধারাসমূহের প্রভাব ভারতীয় করে গড়ে তোলবার জন্য বাংলায় যে নাট্যভাবনার সূত্রপাত, তা সাংগঠনিক রূপ পায় থিয়েটার ফর রুটস আন্দোলনে। এক অভিনব আন্দোলন, নিজের ঐতিহ্যবাহী শেকড়ের সংস্কৃতি, যেখানে রয়েছে প্রাচীন লোককথা, লোকসঙ্গীত, লোকনাট্য, আচার কেন্দ্রিক সাংস্কৃতিক চর্চা ও আধুনিক থিয়েটারে মিশিয়ে এক নতুন ভারতীয় থিয়েটারের সন্ধান। বাংলায় এর প্রায় 25 বছর পূর্বেই এমন ভাবনার থিয়েটারে কাজ শুরু করেছিলেন শম্ভুমিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত প্রমুখ নাট্যপণ্ডিত মানুষেরা। পরবর্তীকালে তাকে নিয়ে চলতে থাকেন অশোক মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, মনোজ মিত্র, উষা গাঙ্গুলি এবং প্রবলভাবে বাদল সরকার। ন্যাশনাল স্কুল অব ড্রামায় এসে রতনথিয়ামের থিয়েটার সম্পর্কে ভাবনা যেন নতুন রূপে গড়ে ওঠে, আর তারপরেই জড়িয়ে পড়েন থিয়েটার অফ রুটস আন্দোলনে। সঙ্গে পেলেন ছত্তিশগড়ের হাবিব তানবীর, কেরালার কে এন পানিক্কর, মহারাষ্ট্রের গিরিশ কর্নাড ও বিজয় তেন্দুলকরকে। এরা প্রত্যেকেই নিজ নিজ সংস্কৃতিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে সুচারুভাবে নাট্যে প্রয়োগ করে আধুনিক ভারতীয় থিয়েটার গড়ে তুলেছেন, পৃথিবীব্যাপী যার প্রভূত পরিচিতি ঘটেছে। রতনথিয়াম 1976 সালে প্রতিষ্ঠা করেন কোরাস রেপার্টরি থিয়েটার। উইকিপিডিয়া এই থিয়েটার গ্রুপ সম্পর্কে খুব সুন্দর করে উল্লেখ করেছে এভাবে, রতনথিয়াম'স কোরাস রেপার্টরি থিয়েটার ইজ ওয়ান অব দ্য থিয়েটার গ্রুপস
হুইচ হ্যাড আর্নড ইন্টারন্যাশনাল অ্যাক্লেইমস উইথ ইটস পাথ ব্রেকিং প্লেস অ্যান্ড ইন্ট্রোডিউসেস মণিপুর টু রেস্ট অব দ্য ওয়ার্ল্ড। রতন থিয়ামের নেতৃত্বে কোরাস রিপার্টারি থিয়েটার মণিপুরের ঐতিহ্যবাহী পরম্পরা ওয়ারি লিভা, যা মণিপুরি কথকতা, যা গল্প বলার একটি প্রাচীন ধারা, থাংতা মণিপুরি মার্শাল আর্ট, পুং মণিপুরি মৃদঙ্গ, লাইহারোবা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত ভক্তিরস আধারিত নৃত্য ও সঙ্গীত ব্যবহার করেছেন। আধুনিক থিয়েটারের নতুন ও সমৃদ্ধ ধারা প্রবর্তন করেন কোরাস রিপার্টারি থিয়েটারের প্রাণপুরুষ রতন থিয়াম। পূর্বেই উল্লেখ করেছি, রতন থিয়ামের পিতা প্রখ্যাত নাট্য ও সঙ্গীত গুরু এবং মাতা ছিলেন অত্যন্ত দক্ষ ও পরিচিত নৃত্যশিল্পী। রতন থিয়াম নিজে ছিলেন থাংতা প্রশিক্ষিত, তাই স্বাভাবিকভাবেই তার নাট্য নির্মাণে সেসব কিছুর প্রভাব পড়েছে, আর সচেতনভাবেই তিনি তা চেয়েছিলেন। তাঁর নির্দেশিত গুরুত্বপূর্ণ নাট্যসমূহ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি দিয়েছে। ভাস্কৃত উরুভঙ্গম, মহাভারতের কাহিনী থেকে চক্রব্যূহ, সফোক্লেসকৃত আন্তিগোনে অবলম্বনে লেঙ্গেস হন্নেই, অন্ধা ইয়ুগ মৈতৃ ভাষায় রূপান্তরিত শেক্সপিয়ারের ম্যাকবেথ ইত্যাদি নাটকগুলি তাঁর উল্লেখযোগ্য কাজ। তিনি তাঁর নির্দেশিত কোরাস রেপার্টারি প্রযোজিত নাটকগুলি নিয়ে গেছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সহ অস্ট্রেলিয়া, ইউএসএ, জাপান, ইংল্যান্ড ও আরও অন্যান্য দেশে। ভারতে অনুষ্ঠিত নাট্যোৎসবগুলিতে তাঁর নির্দেশিত ও কোরাস রিপার্টারি থিয়েটার প্রযোজিত নাটকগুলি ভারতের দর্শকগণ উপভোগ করতে পেরেছেন। তিনি তাঁর নাট্যে শরীরের ভাষা, আবহ অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করেছেন, তাই সর্বস্তরে তা গ্রহণযোগ্য হয়েছে ও প্রভূত জনপ্রিয় হয়েছে। 2013 থেকে 2017 সাল পর্যন্ত রতন থিয়াম চেয়ারম্যান ছিলেন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। তাঁর সময়ে ন্যাশনাল স্কুল অব ড্রামায় আয়োজিত হয় থিয়েটার অলিম্পিক, একটি উল্লেখযোগ্য নাট্যোৎসব এবং সেটি আন্তর্জাতিক। তিনি সঙ্গীত নাটক একাডেমির ভাইস চেয়ারম্যান ছিলেন। 1987 থেকে 1989 সাল পর্যন্ত তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামার ডিরেক্টর পদের দায়িত্বও পালন করেছেন। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ। 1989 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। আসাম ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডি.লিট প্রদান করেছে। ভারতীয় থিয়েটারে তাঁর অবদান আগামী প্রজন্মকে পথ নির্দেশ করবে।

এতক্ষণ শুনলেন বাংলা কথিকা, বিষয় রতন থিয়াম, থিয়েটার ভাবনার দিকবদল। বললেন সব্যসাচী দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে সমূহ সঙ্গীত শিক্ষার আসর।

0: 있으면 어라니까.
1: अच्छा आप शुरू से लेंगे सारा गाना है ना एक दो तीन चार

সমূহ সঙ্গীত শিক্ষার আসর শেষ হলো। আজ শুনলেন অসমীয়া ভাষার গান, গীতিকার সতীশ দাস, আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আর আমি জানি

কিছু কথায় কিছু গানে নিয়ে এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি শ্রোতা বন্ধুদের সাথে। আর আমি জানি রেডিও সোটের ওপারে যারা বসে রয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা, তারাও কিন্তু মন দিয়ে শুনছেন এই অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন লোপা মুদ্রা মিত্রর কণ্ঠে, সুর জয় সরকার। তাহলে শুরুটা যখন হয়ে গেল সুরে সুরে, তখন কিন্তু কিছু কথায় কিছু গানের এই মুহূর্তগুলোতে সকালের এই সময়টায় আজ বরং কথা বলি, কীরকম গান পছন্দ আপনার? হ্যাঁ, অবশ্যই বাংলা আধুনিক গান, পুরনো নাকি নতুন, তার জন্য জানাতে হবে 9434076705 এই নম্বরে। ডায়াল করুন 9434076705 এবং বলে ফেলুন আপনার পছন্দের গান, বাংলা গান পুরনো নাকি নতুন দিনের, কথা নাকি সুর, কোনটা আপনার পছন্দ। ভাবতে থাকুন, আর তার মধ্যে আপনাদের জন্য রইল আরেকটি গান।

0: রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান শুনলাম। আমরা আছি অনুষ্ঠান, আপনারা জানেন এই অনুষ্ঠানটি কিছু কথায় কিছু গানে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। নবনীতা,
1: তুমি এই যে তুমি সকাল সকাল যে এলে, একটু খাওয়া দাওয়া হয়ে এসছো তো? মানে কিছু খাওয়া দাওয়া নাকি না খেয়েই রাও না?
0: মোটামুটি আকাশবাণীতে আমরা যারা এই অনুষ্ঠানগুলো চালাই, তুমিও যেটা করো আমিও সেটা করি, সেটা হচ্ছে যে মোটামুটি পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, আমাদের কিন্তু সময় অনুযায়ী অনুষ্ঠান চলতেই থাকবে। এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই যে আসলে এই অনুষ্ঠান চালাতে গিয়ে আমরা বুঝি প্রতি সেকেন্ডের মূল্য কতটা, কাজেই খাওয়া দাওয়া ওগুলো তো প্রাত্যহিক জীবনে চলবেই,
1: কিন্তু সকালে নিশ্চয়ই।
0: আর আমরা শ্রোতা বন্ধুদেরও গল্প শোনার জন্য, কথা বলার জন্য অপেক্ষা করছি 9434076705 এ। নবনীতা, আজকে শুরু করেছিলে আমাদের পছন্দের গান, পুরনো দিনের গান না নতুন দিনের গান?
1: তোমার কোনটা পছন্দ সেটা আগে শুনি।
0: ভালো গান,
1: ভালো গান, হ্যাঁ, ভালো গান বলতে ভালো সুর এবং ভালো কথা,
0: ভালো সুর, ভালো কথা, এবং কোন কোন গানের সুরের তুলনায় কথা অনেক বেশি ছুঁয়ে যায়, কোন কোন গানে কথার তুলনায় সুর অনেক বেশি ছুঁয়ে যায়। পুরনো দিনের গানগুলোতেও যেমন কথা সুর ভীষণ ছুঁয়ে যেত, আজকালকার নতুন দিনের গান, আমাদের কাছে নতুন দিনের গান, সে নতুন দিনের গানেও কিন্তু অনেক কথা অনেক সুর ছুঁয়ে যায়। আসলে কি জানো তো, প্রচুর গান শুনলে তখন বোঝা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ।
1: মানে যেটা মানে ভালো, মানে ভালো লাগার গান তখনই হয় যখন সেই গানটি আমাদের মন ছুঁয়ে যায়, অর্থাৎ সে কথা সুর শিল্পী সব কিছু মিলে আমরা কিন্তু গানের আলটিমেটটাকে দেখি, মানে গানটা আমাদের কতখানি হৃদয় স্পর্শ করলো।
0: একদম, কিন্তু সেই সময় হৃদয়ের কি অবস্থা সেটাও নির্ভর করে। আমার হৃদয় যদি তখন ফুরফুরে খুশি খুশি থাকে তখন খুশির গান ভালো লাগবে, আমার হৃদয় যদি খুব মনমরা থাকে তখন খুশির গান কিছুতেই ভালো লাগবে না। সব মিলিয়ে বলতে পারো এটা একটা টোটাল প্যাকেজ, আমার মন, আমার অবস্থা, গানের সুর, গানের কথা, এবং শুধু সুর কথা না, গানের কম্পোজিশন, মানে পুরো মিউজিক, পুরো মানে সঙ্গত যেটা আর কি, গানের চলন, সেই সমস্ত মিলিয়ে একটা গান ভালো গান হয়ে ওঠে। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, তুমি ভালো খারাপ তখনই নির্ণয় করতে পারবে যখন তুমি প্রচুর গান শুনবে। এবং খারাপ গান বলে কিছু হয় না, কারণ যে স্রষ্টা, যিনি সৃষ্টি করছেন বা যিনি গাইছেন, তারা তার সৃজনটা কিন্তু সম্পূর্ণভাবেই দিচ্ছেন, কিন্তু সেইটার মধ্যে কিছু কিছু গান মানুষের কাছে মনোগ্রাহী হয়ে ওঠে। একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। হ্যালো, হ্যাঁ হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: থেকে বলছি, মানে রানীরহাট আমার এলাকাটা।
0: আচ্ছা,
2: একটা ফলোয়ার মিল আছে তো, ওটাকে সুজি মিল বলি।
0: আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আজকে শুরু করেছিল এই অনুষ্ঠানটি নবনীতা এই গান, এই বিষয় নিয়ে, যে আজকালকার গান না আগেকার গান, পুরনো গান না নতুন গান, কোনটি পছন্দ?
2: আচ্ছা, পুরনো গানে তো খুবই রস রয়েছে, এখন কিছু গানের মাধুর্যতা নাই, বুঝলেন? তবুও বেছে বেছে কিছু গান পাওয়া যায় ভালো। তার মধ্যে আমি ফোন করি না কেন দিদি, একদম ভালো করি না কেন, মাঝে মাঝে একটু অফ করে দিই, নতুন শ্রোতা বন্ধুদের জন্য আমি একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য সুযোগ করে দিই। আমি না সবসময় রেডিও শুনি, এই যে এখন বেরিয়ে যাবো রেডিও, হ্যাঁ আমি কিন্তু এখন বেরিয়ে যাবো এই কাজে, আবার রাত্রে একটা ফোন করি।
0: আপনার যাত্রা শুভ হোক, আপনার সারাদিন শুভ হোক, আপনার কাজ সাফল্যমণ্ডিত হোক, সঙ্গে থাকবেন, খুব ভালো লাগলো, নমস্কার। তাহলে নবনীতা, আমাদের এই অনুষ্ঠান শুনে লোকে, আমাদের শ্রোতাবন্ধুরা কাজও শুরু করেন, এটা তো অবশ্যই আমাদের কাছে ভীষণ।
1: আরেকটা কি বলতো, যেটা বলতে চাইছিলাম যে ধরো অনেক সময় এমন হয় যে আমরা অনেক সময় হয়তো অফ মুডে থাকি, সব সময় তো মুড অন থাকে না,
0: না না
1: সময় কিন্তু দেখবে যে গান কিন্তু একটা

0: হাসির কাজ করে সেই সময়। এমন কিছু কিছু গান, যে গানগুলো শুনলে আমাদের কিন্তু আগের মানে আগের পরিস্থিতিতে ফিরতে সুবিধা হয়,
1: মানে হতাশা থেকে একটা আশায়,
0: আশার আলোয় বা
1: অন্ধকার থেকে আলোয়।
0: তো গান কিন্তু আমাদের এই যে ভালো লাগাগুলোকে বাড়ায় এবং আমাদের মধ্যে যে পজিটিভ ভাইবটা যেটা আমরা বলি,
1: ঠিক
0: সেটা কিন্তু গান আমাদের দেয়।
1: ঠিক ঠিক। শ্রোতা বন্ধু আমাদের ফোন লাইনে, হ্যালো হ্যালো হ্যালো, কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেল। আমরা তাহলে পরের গানে যাই না বনিতা? কিশোর কুমারের কণ্ঠে পরের গানটি।

0: নবনীতা, তুমি এই কিশোর কুমারের এই গানটি শুরু হওয়ার আগে বলছিলে যে কোনো কোনো গান মন খুব খারাপ থাকলে সেই সময় মনটা খুব ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়, গানটা ছুঁয়ে যায়, আবার একটা মনের মধ্যে সঞ্জীবনীর কাজ করে গান। এটা আমার মনে হয় শুধু গান নয়, যে কোনো শিল্পের ক্ষেত্রেই, যে কোনো শিল্পের ক্ষেত্রেই সেই শিল্পের সঙ্গে একাত্ম বোধ করলে তখন সেই শিল্প কিন্তু মন ছুঁয়ে যায়। মানে আমি, তুমি যেমন থেরাপির কথা বললে, থেরাপি যদি বলো তাহলে আমি যেমন দেখেছি শুধু মানে যার যেটা পছন্দ, কেউ হয়তো ভীষণ ভালো নাচ দেখে বা নিজে নাচ করে, কেউ হয়তো রং তুলি নিয়ে কাজ করে, তার সমস্ত হতাশা থেকে মনের যে নঙ্গর্থক পরিবেশটা থাকে, মনের যে আচ্ছন্ন ছায়াচ্ছন্ন ভাব থাকে, সেইগুলো থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক গানও কিন্তু সেই রকম কাজ করে। আর গানের একটা সুবিধে হচ্ছে সেটা তোমার কানের ভেতর দিয়েই মরমে পশিল ব্যাপারটা অনেকটা হয়ে যায় এবং মন মাথা সব কাজ করে, তাই না? আমাদের একজন শ্রোতা বন্ধু,
1: তিনি কি বলছেন একটু শুনি।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,
2: আমি শিলিগুড়ি বাজার পার্ক থেকে নিতাই রায় বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, আজকের বিষয়টা ছিল নতুন আর পুরনো গানের কথা।
0: হুম,
2: পুরনো গানের মধ্যে মাধুর্য আছে, প্রাণ আছে এবং সুর আছে। পুরনো গান সবসময় ভালো লাগে, তো নতুন কিছু গান আছে যেটা সেটাও ভালো লাগে। তো নতুন সাথে পুরনোর তুলনায় পুরনটাই সব থেকে বেশি মাধুর্য আনে।
0: একদম একদম। কিন্তু আসলে কি জানেন তো, পুরনো দিনের সময়ে সমাজটা এত ফাস্ট ছিল না, এত দ্রুত ছিল না, এবং তখন ভাবনা চিন্তার গভীরতার সময়টা ছিল। এখন তো যত দিন যাচ্ছে তত তাড়াতাড়ি মানে দ্রুততা বাড়ছে, স্ট্রেস বাড়ছে, সমাজও তো আমাদের শিল্পের ওপর একটা একটা কেন সমাজ শিল্পের ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। আগেকার দিনে যতটা হৃদয় দিয়ে সমস্ত কিছু ছুঁতো,
2: প্রাণের ভিতর থেকে যে সুরটা সেইটা চলে আসতো, প্রাণের গান যেটা সেইটাই আসতো।
0: দেখুন না, মানুষের ক্ষেত্রেও আমরা বলি না যে আগে বোধহয় প্রাণের সঙ্গে প্রাণের মিল টান অনেক বেশি ছিল, এখন প্রাণের সঙ্গে, হ্যাঁ, এখন প্রাণের সঙ্গে প্রাণের মিল টান মানুষের মধ্যেই কি অত আছে? গানের মধ্যেও তো তার প্রভাব ফেলবেই। তবে এটাও ঠিক, নতুন গান কিন্তু অনেক ভালো হচ্ছে।
2: তখন হৃদয়ের সাথে হৃদয়ের একটা টান থাকতো, কিন্তু এখন তা থাকছে না। এখন মানুষ সবসময় দূরে দূরে থাকছে, কেউ কারো কথা ভাবছে না, এইটাই সবথেকে বড় কথা।
0: সেই জন্য গানেও তার প্রভাব পড়ছে।
1: হ্যাঁ, আসলে এই যে আমাদের যে আমরা যে গানগুলো শুনি, মানে এই যে তুমি বলছিলে প্রথম দিকে, মনে আছে তুমি বলছিলে যে যত বেশি মানে আমরা যে যত বেশি গান শুনি, শুনতে শুনতে একটা বোধের জায়গা তৈরি হয়, ওই ভালো লাগার বোধটা তৈরি হয়। তখনও যেমন গান ছিল, এখনো আছে, তখনও বেশ কিছু ভালো গান তখনও ছিল, এখনো বেশ কিছু ভালো গান তৈরি হচ্ছে, কথা সুর এবং শিল্পী মিলে। কাজেই মানে ওই ভালো লাগাটুকু কিন্তু থেকেই যাচ্ছে। এবার কথা হচ্ছে যে আমি কতটুকু সময় নতুন এবং পুরনো দুটো গান শুনছি।
0: ঠিক ঠিক,
1: ভালো লাগার মানে আগের গানগুলো যেগুলো তো আমরা শুনেইছি, কিন্তু নতুন যে গানগুলো তৈরি হচ্ছে সেগুলো কি আমরা ঠিকঠাক সময় দিয়ে কি আমরা সেই গানগুলো শুনতে পারি?
0: আসলে আমাদের লিস্টে কিছু গান থেকেই যায়, আমরা বারবার মনে করি সেটাই শুনবো সেটাই শুনবো। এবার নতুন গান তো আমার কাছে একদম নতুন, সেইটা আমাকে গ্রহণ করতে গেলে আমাকে মানসিক এক্সারসাইজটা তো অনেক বেশি করতে হবে, সেটা তো স্বাভাবিক। সেই জন্য হয়তো নতুন গান আমরা বেশি শুনি না। শ্রোতা বন্ধুর ফোন লাইনটি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে।
1: আমরা রয়েছি আমাদের আলোচনায়, তবে আলোচনার মাঝে মাঝে একটু গান শুনতে ভালো
0: লাগে। পরের গান শুনে ফেলি অমিত কুমারের কণ্ঠে।

0: ফোন লাইনে শ্রোতা বন্ধু। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জনার্দন প্রামাণিক ধূপগুড়ি থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: গান নতুন এবং পুরানা বলতে,

0: ঠিক,
1: গানের এমন একটা শক্তি আছে যেটা হয়তো আমি অনেক চিন্তা ভাবনায় আছি, মনটা বিমুক্ষ হয়ে আছে, এত হঠাৎ একটা গান শোনা গেল, সব ভুলে একাকার হয়ে গেল। আর গান, পশু, শিশু এবং ফুল, এই কয়েকটা জিনিসকে যে ভালোবাসে না তার ভিতরে কোনো মানবতা থাকে না।
0: ঠিক ঠিক, একদম ঠিক। গানের কোনো ভালো মন্দ নেই, গানের কোনো পুরনো নতুন নেই। আপনি খুব দামি কথা বলেছেন। আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই আপনার ভালো লাগে।
1: হ্যাঁ ভালো লাগে, যে একটু চল করি, তারপরে আমরা একটু চেষ্টা করি।
0: ঠিক ঠিক ঠিক, খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নমস্কার। আমরা পরের গানে চলে যাই, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে পরের গানটি।

0: আমাদের ফোন লাইনে শ্রোতা বন্ধু। হ্যালো হ্যালো হ্যালো
1: দিদিভাই নমস্কার।
0: নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল।
0: বলুন।
1: হ্যাঁ দিদিভাই, দেখুন এই যে আপনি যে গানটা মান্নাদের শোনালেন, এতে কিন্তু আমাদের পুরো মানে হাজার বছরের ইয়েটা সত্যি করেই তো এইখানেই সবকিছু আমাদের হয়ে গেল। আর আজকে যে বিষয়টা দিদিভাই, বিষয়টার মধ্যে সবকিছু মানে আপনি ভরে দিয়েছেন যে বিশ্বের যে দাবদাহ এবং সেই জায়গাটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। আবার এখনো বলছে আরো 50 ডিগ্রি অব্দি বিষ্ণু মানে উষ্ণতা বাড়তে পারে, তো এখন তো আমরা মোটামুটি 40-42 মানে রয়েছি, তো ওটা 50 যদি হয়ে যায় তাহলে তো মনে হচ্ছে আর ঘর থেকে বেরোনো যাবে না। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা মানে নিজেদের পায়ে কুড়ুল মেরে চলছি আজকে, তো সেই জায়গা থেকে আমরা চাইব যে যাতে এই মানে জল সংরক্ষণ করে রাখতে হবে, অপচয় বেশি করা যাবে না, হ্যাঁ, এবং গাছপালা প্রচুর পরিমাণে রাখতে হবে, তো সেই জায়গাগুলো আমাদেরকে নিজেদেরকে ধরে রাখতে হবে দিদিভাই।
0: মানে পরিবেশকে যত্ন করতে হবে, পরিবেশকে যত্ন না করলে আমাদের যত্নও আর হবে না।
1: না না না
0: ঠিক। আর সেই সঙ্গে আমাদের গান আমাদের মুমূর্ষু প্রাণকে যত্ন করবে।
1: এইটা তো গান একদম ফিজিওথেরাপির মতন কাজ করে দিদিভাই। দেখবেন কেউ যদি কোমায় থাকে তার কাছে যদি একটু গান লাগিয়ে দেওয়া হয়, আস্তে আস্তে আস্তে আস্তে রিকভারি করতে পারে। কোমায় মানে ভেতরে তার জ্ঞান রয়েছে,
0: ঠিক
1: জায়গায় দেখবেন ফিজিওথেরাপিতে অনেক সময় গান চালিয়ে সেটাকে আর কি রিকভারি করানো যায়।
0: ঠিক,
1: তো সেই জায়গাটায়। আর আমাদের তো গান মানে আমাদের আর কি একটা মানে অধ্যায় যাচ্ছে, এখন তো বয়স 60 হয়ে গেল, এই গান শুনে আর আপনাদের সাথে কথা বলে যেটুকু সময় পার করা যায় দিদিভাই।
0: ঠিক ঠিক ঠিক, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পরের গানে চলে যাই জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

শুনলেন কিছু কথায় কিছু গানে। আমাদের শ্রোতা বন্ধুদের ফোনের মাধ্যমে কথা এবং তার সঙ্গে

শুনলেন দুঃখ মিয়ার গান আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন কথায় সুরে, বাংলা ও হিন্দি ছায়াছবির গানে। প্রথম গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, মহাবিপ্লবী অরবিন্দ ছবি থেকে।

0: শুনলেন কথায় সুরে বাংলা ও হিন্দি ছায়াছবির গান আকাশবাণী শিলিগুড়ি।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল? ম্যাডাম
2: বলুন,
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
2: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
2: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
2: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
2: ব্যাস,
1: বুঝে গেছি।
2: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে শিশুমহল।
5: দাও ফিরে সে ছেলেবেলা, পুতুল খেলার সময়টুক, কাটুম কুটুম আসবে ঘরে, খুশির নাচন নাচবে বুক। দাও ফিরে সে ছেলেবেলা, সুদূর নীলে উড়ুক ঘুড়ি, উঠতে উঠতে হঠাৎ দেখে চরকা কাটা চাঁদের পুরি। দাও ফিরে সে ছেলেবেলা, মনের মাঝে নতুন খোঁজ, দাও ফিরে সে ছেলেবেলা, নাও ফিরে নাও বইয়ের বোঝ। আমার দুষ্টু মিষ্টি ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমাদের সেই ছোটবেলার দিনগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্যই আজ বেশ কিছুক্ষণ আমরা তোমাদের সঙ্গে থাকব। আমি তো আছি, আর আমার সঙ্গে আছে আমার কাছের এবং দূরের বন্ধু তোমরা। তোমাদের কাঁধের থেকে কিছুক্ষণ সময়ের জন্য এই বইয়ের বোঝাকে পাশে সরিয়ে রেখে আমরা অনেকটা সময় এখন গান, গল্প, কবিতা, আবৃত্তি এবং আনন্দে কাটাব। কি তোমরা সবাই রাজি তো?
6: হ্যাঁ হ্যাঁ
5: হ্যাঁ। দেখেছো বন্ধুরা, আমার কাছের যে বন্ধুরা রয়েছে না, ওরা কিন্তু সবাই খুব খুশি হয়ে আনন্দে হাসতে হাসতে কিন্তু আজকের আসরে এসে উপস্থিত হয়েছে। আজকের আসরে আমার সঙ্গে আমার চারটে বন্ধু আছে, তারা তোমাদের বেশ কিছুটা সময় এখন গানে আর আবৃত্তিতে ভরিয়ে রাখবে। আর হ্যাঁ, ঠিক ধরেছ, গল্প বলার জন্যও কিন্তু একজন আমাদের গল্প দিদি আছে। কিন্তু আজকের অনুষ্ঠানে শুরু করব আমরা প্রথমে ছড়ার গান দিয়ে। ছড়ার গান গিয়ে আমাদের শোনাবে অশিকা সুব্বা। অশিকা কিন্তু বাংলা বলতে পারে না, কিন্তু জানো, ও যখন আজকে এখানে তোমাদের গান শোনাবার আগে গুনগুন করছিল, আমি দেখছিলাম কি মিষ্টি করে ও বাংলা ভাষায় গানটা গাইছিল। অশিকা, তুমি আজকে আমাদের ওই ছড়ার গানটা শোনাবে তো? হ্যাঁ, অশিকা বাংলা বুঝতে পারে কিন্তু বাংলা বলতে পারে না, তাই তো? অশিকা, তুমি কোন ক্লাসে পড়ো?
6: ফাইভ।
5: কোন স্কুলে পড়ো?
6: হেব্রন ইংলিশ স্কুল।
5: কোথায় থাকো?
6: বারডুগরা।
5: তোমার বাড়িতে কে কে আছেন?
6: মাম্মি, ম্যাম আর দাদা।
5: আচ্ছা, তোমার গান গাইতে ভালো লাগে?
6: হুম।
5: দেখি তো বন্ধুরা, অশিকা কি সুন্দর ছড়ার গান গাইতে পারে সেটা একটু শুনে নিই।

অশিকার কাছে আমরা এতক্ষণ ছড়ার গান শুনলাম, এখন অশিকা আমাদের পরপর দুটি ভজন গেয়ে শোনাচ্ছে।

0: অস্মিকা সুব্বা প্রথমে ছড়ার গান এবং তারপরে পরপর দুটি ভজন গেয়ে শোনালো, আর অস্মিকার গানটাকে তবলার তালে তালে ছন্দে ভরিয়ে তুললেন উৎপল দাস। কি বন্ধুরা, তোমরা অবাক হয়ে গেলে তো যে অস্মিকা বাংলা না বলতে পেরেও কি সুন্দর বাংলা ছড়ার গান গেয়ে শোনালো। আর এখন পুরোপুরি বাংলা ভাষায় আবৃত্তি করে শোনাবে আমাদের সঙ্গে রয়েছে অর্চিষা দাস। অর্চিষা, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস সিক্স।
0: তুমি কোথায় থাকো?
1: শিলিগুড়ি বাঘাযতীন পার্ক।
0: আচ্ছা, বাড়িতে কে কে আছেন?
1: আমি, আমার মা আর আমার বাবা।
0: তুমি যে আজকে আবৃত্তি শোনাবে, তোমার আবৃত্তি করতে ভালো লাগে?
1: প্রচণ্ড।
0: প্রচণ্ড? আচ্ছা, কবে থেকে করছো?
1: অনেক বছর হয়ে গেল, লকডাউন থেকে শুরু করেছিলাম।
0: লকডাউন মানে আজ থেকে প্রায় ছ বছর আগে। তখন তুমি কোন ক্লাসে পড়তে?
1: ক্লাস ওয়ান।
0: এখন তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস সিক্স।
0: সিক্সে পড়ো? আচ্ছা, তাহলে আজকে আমরা এখন অর্চিষার কাছ থেকে আবৃত্তি শুনবো। অর্চিষা কিন্তু আমাদের মন প্রাণ ভরিয়ে আবৃত্তি শোনাবে, একটার পর একটা, একদম না থেমে, আমরা একদম মুগ্ধ হয়ে ওর আবৃত্তি শুনব।
1: নমস্কার, আমি অর্চিষা দাস, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যাকুল। অমন করে আছিস কেন মা গো, খোকারে তোর কোলে নিবি না গো, পা ছড়িয়ে ঘরের কোণে কী যে ভাবিস আপন মনে, এখনো তোর হয়নি তো চুল বাঁধা, বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানলা খুলে দেখিস কী যে কাপড়ে যে লাগবে ধুলো কাঁদা, ওই তো গেল চারটে বেজে, ছুটি হলো স্কুলে যে, দাদা আসবে মনে নেই কো সেটি, বেলা অমনি গেল বই, কেন আছিস অমন হয়ে, আজকে বুঝি পাশনি বাবার চিঠি, পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে, বাবার চিঠি রোজ কেন সে দেয় না, পড়বে বলে আপনি রাখে, যাই সে চলে ঝুলি কাঁধে, পেয়াদাটা ভারী দুষ্টু সে আনা, মা গো মা তুই আমার কথা শোন, ভাবিস নে মা অমন সারাক্ষণ, কালকে যখন হাটের বারে বাজার করতে যাবে পারে, কাগজ কলম আনতে বলিস ঝিকে, দেখো ভুল করব না কোনো, ক খ থেকে মূর্ধন্য ন, বাবার চিঠি আমি দেব লিখে, কেন মা তুই হাসিস কেন, বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারি না কো, লাইন কেটে মোটা মোটা বড় বড় গোটা গোটা, লিখব যখন তখন তুমি দেখো, চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে ভাবছ দেব ঝুলির মধ্যে ফেলে, কখনো না, আপনি নিয়ে যাব তোমায় পড়িয়ে দিয়ে, ভালো চিঠি দেয় না ওরা পেলে। কবি সুকুমার রায় লেখা গোফচুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত, দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে, আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তুল, তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস, ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি, গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোফ যারা তো তেমনি আছে কমেনি এক রত্তি, সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি কখনো তা হয় না, রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথা ধারধারি নেই সব ব্যাটাকেই চিনি, নোংরা ছাঁটা নোংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা।

0: যদি আমার বলিস করব তোদের জবাই।
1: এই না বলে জরিমানা করলেন তিনি সবাই।
0: ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোবজুরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এইবার তাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফকে কারোর কেনা,
1: গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যাইছে না। লিচুচোর কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে, পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে দিন্নু দেয়াল দেখি এক ভিট্রে শেয়াল। আরে ধাত শেয়াল কোথা, ভেলোটা দাঁড়িয়ে হোথা, দেখে যে আটকে ওঠা কুকুরও জুড়লো ছোটা। আমি কই কম্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে, ঢুকে গে বোসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে। যাব ফের কানমুলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিঠনি গুলা, কি বলিস ফের হপ্তা তওবা নাক খপ্তা। মাকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন বাঁদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতুন দেখি সবাই তাকে শুধায়, এ কি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামে উৎসাহে তার বক্ষু দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বলিন কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এইখানে। টেনে নিয়ে গেল তারে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গাছে, মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দুয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাওয়ার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। পুরনো ধাঁধা কবি সুকান্ত ভট্টাচার্য। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে। বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, এ কি অনা সৃষ্টি। বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে, কুড়ে ঘরেই তারা কেন মাছির মতো মরছে। ধনী মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা, গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেলনা। বলতে পারো ধনীর মুখে যারা যোগ

0: সামনে খাদ্য, ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য? হিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায়, বড় লোকের ঢাক তৈরি গরিব লোকের চামড়ায়। ঠিকানা কবি সুকুমার রায়। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মেশো? আদ্যানাথের নাম শোনোনি, খগেনকে তো চেনো, শ্যামবাগচে খগেনেরই মামা শ্বশুর জেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওলা কি যেন নাম ভুলে গেছি, তারে মামার শালা, তারে পিসের খুড়তত ভাই আদ্যানাথের মেশো। লক্ষ্মী দাদা, ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো, আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে, চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বাঁয় পথ গিয়েছে কত, তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো, তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে, তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে, তারপরে যাও যেথায় খুশি, জ্বালেও না কো মোড়ে।
1: অর্চিষা দাস এতক্ষণ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম আর সুকান্ত ভট্টাচার্যের কবিতা আবৃত্তি করে শোনালো। আর হ্যাঁ, লিচুচোর কবিতাটিকে ছন্দে ছন্দে ভরিয়ে তুললেন তবলাতে উৎপল দাস। অর্চিষা, খুব ভালো লাগলো তোমার আবৃত্তি শুনতে।
2: ধন্যবাদ।
1: আমরা আবারও ভবিষ্যতে কোনো একদিন তোমাকে আমাদের আসরে পাবো নিশ্চয়ই, কি তাই তো?
2: একদম।
1: তুমি আসবার জন্য প্রস্তুত হয়ে থাকবে তো?
2: হ্যাঁ।
1: আরও নতুন নতুন সুন্দর সুন্দর কবিতা করে আসতে হবে কিন্তু।
2: ঠিক আছে।
1: আমরা রয়েছি আমাদের আজকের শিশু মহল অনুষ্ঠানে। এখন যে একটু গান শুনতে ইচ্ছে করছে তোমাদের মধ্যে, গান কে গাইবে? হ্যাঁ, ও বিদিশা, বিদিশা হাত তুলেছে। বিদিশা রায় আমাদের সঙ্গে আজকে এসেছে এই আসরে তোমাদেরকে নজরুল গীতি গিয়ে শোনাবে বলে, কি তাই তো বিদিশা?
3: হ্যাঁ।
1: বিদিশা কোথায় থাকো?
3: আমি শিলিগুড়ির বোতল কোম্পানি মোড়ে থাকি।
1: ও, তাহলে আমাদের যে আকাশবাণী, যে আমরা যেখানে বসে রেকর্ডিং করছি, তার পাশেই তোমার বাড়ি?
3: হ্যাঁ, তার পাশেই আমার বাড়ি।
1: আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো?
3: আমি ক্লাস সেভেনে পড়ি।
1: সেভেনে পড়ো, বাহ। তুমি কবে থেকে নজরুল গীতি গাইছো?
3: আমি ছোট থেকে নজরুল গীতি গাইছি, যখন আমি ক্লাস টু কি থ্রিতে পড়তাম।
1: আচ্ছা, নজরুল গীতি ছাড়া আর কোন কোন গান তোমার পছন্দের?
3: আমার রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দের, আমার প্রাণের সঙ্গীত।
1: বাহ, কিন্তু আজকে আমরা একটু নজরুল গীতি শুনব, ঠিক আছে? আমরা সদ্য সদ্য পার করে আসলাম এগারোই জ্যৈষ্ঠ, অর্থাৎ কাজী নজরুল ইসলামের জন্মদিন। তাহলে চলো বন্ধুরা, আমরা এখন মন প্রাণ ভরে বিদিশার গলায় নজরুল গীতি শুনি।

0: আমরা এতক্ষণ বিদিশা রায়ের গলায় শুনলাম নজরুল গীতি। কি সুন্দর করে গেয়ে শোনালো। হ্যাঁ, মাঝে কিন্তু আমরা একটু শরৎকালের ছোঁয়াও পেলাম, কারণ ওই যে বিদিশা আমাদের শিউলিতলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লীবালা সেই একদম শরৎকালের সকালে নিয়ে গেল, খুব ভালো লাগলো কিন্তু। আর বিদিশার গানকে তবলায় ভরিয়ে তুললেন, তবলার আওয়াজে তবলার বলে ভরিয়ে তুললেন উৎপল দাস। আমাদের সঙ্গে রয়েছে এখন মৌপ্রিয়া প্রামাণিক। মৌপ্রিয়া, তুমি কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস 3।
0: তুমি কোথায় থাকো?
1: গাজল, গাজল বিধানপল্লী।
0: গাজল বিধানপল্লী, মানে তুমি মালদা থেকে এসেছো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তাহলে মালদার আম কেমন খাচ্ছো?
1: খুব ভালো।
0: খুব ভালো, সারা পৃথিবীতে মালদার আম কিন্তু বিখ্যাত, তাই না?
1: হ্যাঁ।
0: আর আমের সঙ্গে সঙ্গে আম সত্ত্ব, আমের আচার, আম কাসুন্দি, ওহ একদম আমাদের জিভে জল চলে আসছে। তোমাদের বাড়িতে আমার সব বন্ধুদেরকে নিয়ে আমরা একদিন চলে যাব, এই গরমকালেই যাব। আম খেতে খাওয়াবে তো?
1: হ্যাঁ, খাওয়াবো।
0: ঠিক আছে, আজকে তুমি তো আমাদের এখানে এসেছো, আমাদের আজকের আসরে তুমি আজকে আমাদের কি কি আবৃত্তি করে শোনাবে?
1: খুকিও কাঠবিড়ালি, লুকোচুরি, সৎপাত্র, ভেজাল, এগুলো
0: 4টি কবিতা শোনাবে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তাহলে বন্ধুরা মাঝখানে আমরা কিন্তু আর কোনো কথা বলবো না, চলো আমরা মন দিয়ে মৌপ্রিয়ার আবৃত্তি শুনি।
1: আমার নাম মৌপ্রিয়া প্রামাণিক, আমি একটি কবিতা বলবো, কবিতার নাম খুকি ও কাঠবিড়ালি, কবি কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা, তাও ডাইনি তুমি,

0: হোতকা পেটুক, খাও একা পাও জেঠাই জেটুক, বাদামি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও কাঠ বেড়ালি বাঁদরি মুখি মারব ছুঁড়ে কিল, দেখিবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুইও চা, তাইতে তেতো নাকটি বোঁচা, হুতমজখি গাপুস গুপুস হে একলাই খাও হাপুস হাপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও, কাঠ বেড়ালি তুমি আমার ছর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও কাঠ বেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা ভেজাল। ভেজাল ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটাই, ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়, ভেজাল তেল আর ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা, কহন ছড়েগা ভেজাল ভেয়া ভেজাল সে ফায়দা, ভেজাল পোশাক ভেজাল খাবার ভেজাল লোকের ভাবনা, ভেজালেরই রাজত্বে পাট না থেকে পাবনা, ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে, ভেজাল দেওয়া সত্যি কথা লোকেরা আজ বলছে, খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে, ভেজাল নামটা খাঁটি কেবল আর সকলই মিথ্যে, কলিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই, ছড়াটা তো ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপাড়ি গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কুচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখনই কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি ছুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুরবেলা মহাভারতে হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাব তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধে বেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কথা, আমি বলবো বলবো না সে কথা। কবি সুকুমার রায়ের লেখা কবিতা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে, মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজাই কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন, বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্ধ বসাই, ১৯টিবার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে, বিষয় আশায় গরিব বেজাই কষ্টে সৃষ্টি দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, চাল করে নোট কেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে।
1: এতক্ষণ আমাদের আবৃত্তি করে শোনালো মৌপ্রিয়া প্রামাণিক। মৌপ্রিয়ার আজকের আবৃত্তির ঝুলিতে কোন কোন কবি ছিলেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায় এবং সুকান্ত ভট্টাচার্য। মৌপ্রিয়া, খুব ভালো লাগলো, আবার আমাদের আসরে তুমি আসবে তো?
0: হ্যাঁ আসব।
1: ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ তো গান কবিতা হলো, বাকি রইল কি? আমার বকবকানিও হলো, একটা জিনিস বাকি রয়ে গেছে। আমার জানি আমার সমস্ত বন্ধুরা সেই সময়টুকুর জন্য অপেক্ষায় রয়েছে যে কখন গল্প শোনানো হবে। ঠিক একদম সেই সময়টা এসে গেছে। আমার ছোট্ট বন্ধুরা, আমি গত পর্বে কিন্তু কথা দিয়ে গিয়েছিলাম যে আমাদের লোপামুদ্রা রায় দিদি, যিনি গল্প শোনাতে এসেছিলেন, তিনি পরের পর্বেও আসবেন, অর্থাৎ আজকের পর্বে। হ্যাঁ, আজকের পর্বে কিন্তু উনি ওনার কথা রেখেছেন। আমাদের সঙ্গে আজকে গল্প দিদি আছেন, লোপামুদ্রা রায়। লোপামুদ্রা, আমাদের আজকের অনুষ্ঠানে তোমাকে আবারও স্বাগত জানাচ্ছি।
2: ধন্যবাদ।
1: আর ভীষণ খুশি হয়েছি যে তুমি তোমার কথা রেখেছো। বলো, আজ তোমার গল্পের ঝুলিতে কী আছে?
2: আগের পর্বে আমি আমার একটু ছোটবেলার গল্প শুনিয়েছিলাম, যখন আমি বছর 5-এর ছিলাম। আর আজকে যেই সময়কার গল্প শোনাবো, তখন আমার বয়স ছিল 7 কি 8। আমাদের বাড়ির পাশে একটি সুন্দর ফুলের বাগান ছিল। তোমাদের বাড়িতেও আছে ফুলের বাগান? আচ্ছা, এখন আমি যেখানে থাকি সেখানে কোনো ফুলের বাগান নেই, এখন আমাদের ছাদ বাগান, যেটা আজকাল সব বাড়িতেই থাকে। বারান্দাতেও কিছু ফুল গাছ, পাতাবাহারের গাছ, এগুলো রয়েছে। যাই হোক, ছোটবেলার গল্পে ফিরে যাই। আবার ভোরবেলায় জালনা দিয়ে আমাদের পাশের বাড়িতে একটি সুন্দর ফুলের বাগান ছিল। সব সময় মনে হতো যে সেই ফুলের বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে আসি। ফুলগুলো যেন সবসময় আমাকে ডাকতো। বিভিন্ন রকমের রং বেরঙের ফুল, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, ভ্যারাইটি ফুল ছিল সেই বাগানে। আর আমি আমার ঠাকুমার সঙ্গে সকালবেলা ঠাকুরের কাছে পুজো দিতাম। আর আমার সবসময় মন বলতো যে যদি ওই ফুলগুলো আমাদের ঠাকুরের আসনে শোভা পায় কত ভালো লাগবে। তো একদিন যথারীতি দাদাকে বললাম, সেই দাদা আগের পর্বে বলেছিলাম যে আমার একজন দাদা ছিলেন, চল সকালবেলা ভোরবেলা গিয়ে ফুল তুলে আনবো। দাদা বলল, না না, ধরা পড়ে যাব। আমি বললাম, তুই শুধু সঙ্গে চল, বাকিটা আমি দেখছি। ভোরবেলা আমরা দুজনে মিশানে বেরোলাম, চুপি চুপি ঢুকে ফুল তোলা শুরু। হঠাৎ সে এক বাঁচখাই গলার আওয়াজ, এই কে ওখানে? আমি 1 সেকেন্ডও দেরি না করে দে দৌড়। কিন্তু দাদার কি হলো জানো?
1: কি হলো?
2: দাদার নেতাসুলভ মনোভাব ছিল না, সেই জন্য ও ধরা পড়ে গেল।
1: এ মা! আর তোমার কি হলো, তুমি পালিয়ে গেলে?
2: আমি দৌড়ে পালিয়ে গেলাম, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো এটা তো অসম্মানের ব্যাপার, তাই নয় কি? সেনাপতি পালাবে আর সৈনিক ধরা পড়বে, তা কি মেনে নেওয়া যায়?
3: না।
2: আমি একটু দূরে গিয়ে এদিক ওদিক থেকে ছোট ছোট পাথর ছুটতে শুরু করলাম। কেন বলো দেখি?
1: কেন?
2: যেন কাকুর মনোযোগ সরে যায় আর দাদা ছুটে পালাতে পারে।
1: ও, মানে তুমি পাথর ছুড়লে উনি ভাববেন কোথা থেকে পাথর
2: আসছে,
1: ওনার মনটা ওদিকে চলে যাবে,
2: তখন দাদা পালিয়ে চলে আসবে।
1: দাদা পালিয়ে চলে, কিন্তু দাদা কি সেটা কি বুঝতে পেরেছিল?
2: হ্যাঁ, বুঝতে পেরেছিল, এবং ও এদিক ওদিক তাকিয়ে ওও দৌড়ে বেরিয়ে আসে সেখান থেকে। এখন ভাবি কি অদ্ভুত বুদ্ধি, ভাবো। কিন্তু অবশ্য সে দুজনেই

0: অসম্ভব, আমাকে জেগে থাকতেই হবে। এইবার জেগে আছি, ভোরবেলায় অ্যালার্ম দিয়ে উঠেছি 5টার সময়। উঠে গিয়ে আমরা একতলায় থাকি, দোতলার ছাদের উপরে উঠে গেছি। উঠে গিয়ে দেখছি কে নেয়, হ্যাঁ ঠিক, দুজন ভদ্রমহিলা আসে। তাদের তো হুশ হাস করে তাড়ানো যায় না। তাদেরকে যদি বলি কেন ফুল নিচ্ছ, ওরা তো আরও ঝগড়া করে আমাদের সাথে, ফুল ফুটেছে নেবো না কেন, ফুল কি একা তোমার, এরকম বলে। না এটা তো করা যাবে না। খুব মনে দুঃখ হলো, ওদের সঙ্গে ঝগড়াও করতে পারি না, কী করি। দ্বিতীয় দিন অনেকগুলো পাথর নিয়ে উঠেছি ছাদের মধ্যে। এইবার যেই না ফুল ছিঁড়ছে, ওপর থেকে টুপ করে ছুঁড়ে মারি পাথর। আর তারা ভাবছে কোথা থেকে পাথর পড়ে, কোথা থেকে পাথর পড়ে, সে আর পাথর খুঁজে পায় না। আমি তো ছাদের উপর মেরেই টুপ করে বসে যাচ্ছি নিচু হয়ে। এই করতে করতে ওরা ভেবেছে কি ভূতে টুতে বুঝি পাথর মারছে, ব্যাস। আর কোনোদিন ওরা ফুল তুলতে আসেনি, আমার এটা একটা মনে পড়ে।
1: তাই সেদিন বুঝিনি, আজ কি বুঝি বলতো, যে সুন্দর জিনিস ভালো লাগতেই পারে, কিন্তু অনুমতি ছাড়া নিলে সেটা আনন্দ নয়, দুষ্টুমি হয়ে যায় একটু, তাই না?
0: ঠিক, এটা কিন্তু আমাদের একটা বড় শিক্ষা, যে না বলে কারোর জিনিস আমরা ধরব না,
1: নিতে নেই সেটা।
0: সেটা যতই লোভনীয় হোক, যতই আমাদের ইচ্ছে করুক, আমাদের মনটাকে শক্ত করে ধরে রাখতে হবে যে না, এটা অন্যায় কাজ হচ্ছে। খুব ভালো গল্পটা কিন্তু, মানে গল্প না, একদম বাস্তব কথা,
1: অভিজ্ঞতা,
0: অভিজ্ঞতা যেখান থেকে আমরা শিক্ষাও পেলাম,
1: শিক্ষাও পেলাম, সেটাই।
0: তাহলে কেমন লাগলো তোমাদের আজকের গল্প?
2: প্রচন্ড ভালো,
3: ভালো।
0: আর তোমরা এরকম করে ঢিল ছুড়বে নাকি ছাদ থেকে, কেউ ফুল টুল নিলে?
3: হ্যাঁ
0: না, খেয়াল, তোমরা তো ছোট, খেয়াল রাখতে হবে যেন কারোর কোনো আঘাত না লাগে। আমি ঢিলটা ছুঁড়েছিলাম গাছের মধ্যে দিয়ে দিয়ে, কিন্তু গাছে পড়েছিল, যাতে ওদের মাথায় টাথায় কোথাও না পড়ে, ঠিক আছে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের হাতে একটু আর সময় নেই, আমাদের বাড়ি ফিরতে হবে। আমরা আবারও সামনের পর্বে আসব, আর এটাও কথা দিয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর গল্পের ঝুলি নিয়ে আমাদের সামনের পর্বেও কিন্তু থাকবেন লোপামুদ্রা রায় গল্প শোনানোর জন্য। তাহলে আজ আমাদের আসর এখানেই শেষ করি, কি বলো তোমরা?
3: ঠিক আছে,
2: ঠিক আছে।
0: তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করবে, আমার কাছের বন্ধুরা কিন্তু সবাই ঘাড় নাড়লো, আর আমার দূরের বন্ধু যারা রেডিওর ওই পারে রয়েছে, তোমরাও কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে, আর ভালো মানুষ হয়ে উঠবে। মানুষ হয়ে ওঠাটা খুব জরুরি। সবাই খুব ভালো থেকো, আজকের আসর আমরা এখানেই শেষ করছি।
4: শুনলেন শিশুমহল উপস্থাপনায় সুমিতা দত্ত। আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

চক্রবর্তী মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী

0: বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে নিজেদের জায়গা মজবুত করেছে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি।
1: माननीय प्रधानमंत्री जी का जैसा बंगाल के प्रति जितनी सद्भावना है, वो सद्भावना सीधा साधा ट्रांसलेट होती है किस तरह से मोदी जी ने रेलवे के लिए फंड्स दिए। यूपीए सरकार जिसमें पूर्वतन मुख्यमंत्री मात्र 4,000 करोड़ रुपए रेलवे को मिलते थे बंगाल के लिए, आज मोदी जी 14,000 करोड़ रुपए रेलवे के लिए देते हैं बंगाल के डेवलपमेंट के लिए।
0: নবান্নে আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, রাজ্যের 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
2: পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে, এতে 102টি নতুন অমৃত ভারত স্টেশন আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। এই অল্প সময়ের ডবল ইঞ্জিনের সরকার অলরেডি FOB এবং আন্ডারপাসের জন্য আমরা 40টার বেশি NOC রেলওয়ে দপ্তরকে দিয়ে দিয়েছি।
0: এছাড়াও দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত সম্ভাব্য বুলেট ট্রেন করিডোর এবং ডানকুনি থেকে শুরু হওয়া পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেইট করিডোরের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তার মতে, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। নোয়াপাড়া থেকে অটো করে রেলমন্ত্রী বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়েতে যান, সেখান থেকে সোজা চলে যান নবান্নে। ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। এর ফলে বিনিয়োগের পদ্ধতি কিছুটা সরল হবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত নিয়ম অনুযায়ী এখন থেকে স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে জেনারেল রুটে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের FPI-দের বিনিয়োগের ঊর্ধ্বসীমার জন্য সম্মতির প্রয়োজন পড়বে না। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের লগ্নির পথ আরও সুগম হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চললেও বহু দেশই অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জুন মাস পর্যন্ত দেশজুড়ে 9.5 লক্ষেরও বেশি কৃষক ক্ষেত বাঁচাও অভিযানে অংশ নিয়েছেন। এর ফলে সুষম সার ব্যবহার এই প্রচার কর্মসূচিটি একটি দেশব্যাপী গণ আন্দোলনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য হল সুষম সার প্রয়োগের প্রসার ঘটানো, মাটির উর্বরতা রক্ষা করা এবং কৃষিক্ষেত্রে বিজ্ঞানসম্মত পদ্ধতির ব্যবহারে উৎসাহিত করা। ভারতে যাত্রীবাহী গাড়ি চলতি বছরের মে মাসে 4 লাখের বেশি বিক্রির নজির গড়েছে। একথা উল্লেখ করে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, এই সংখ্যা বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও উপভোক্তাদের চাহিদার প্রতিফলন ঘটায়। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নাম্বার যাচাই ও মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পড়ুয়ারা আগামীকাল মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় দেওয়ায় এই সিদ্ধান্ত। এর আগে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছিল 6ই জুন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে 29তম আর্মি টু আর্মি স্টাফ টক হাওয়াইতে অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনার যৌথ সভাপতিত্ব করেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই এবং ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল। এই আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পারস্পরিক কার্যক্ষমতা, বিভিন্ন বিষয়ে পেশাগতভাবে আদান প্রদান বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থ রক্ষায় সামরিক সহযোগিতাকে আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কাজেরকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। স্লোভানিয়ার প্রধানমন্ত্রী জন্স জসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারে বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কাজের। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিচ জন্সকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানান। পাকিস্তান জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা বক্তব্য পেশ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তার অস্থায়ী সদস্যপদের অপব্যবহার করেছে বলে ভারতের দাবি। ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, পাকিস্তানের এই ধরনের ভুয়ো দাবি কখনোই বাস্তব পরিস্থিতির বদল ঘটাতে পারে না।
3: I'd like to remind Pakistan that being a member of the UN Security Council is a huge responsibility. It's not a forum for peddling biased and false narratives. I'd like to make it loud and clear. Jammu and Kashmir was, is and will always remain an integral and inalienable part of India. Any assertions to the contrary are baseless, devoid of and inconsistent with historical facts. Empty rhetoric and hollow claims by Pakistan would not change this fundamental reality. In the interest of time or the wider UN membership, I would not delve any further into this.
0: পাঞ্জাবের ফিরোজপুরে ফাজিলকা সড়কে আজ সকালে একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে অন্তত 8 জন নিহত, আরও কয়েকজন আহত হয়েছেন। নিহতের সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান কয়েকজন। অন্যদিকে আহতদের চিকিৎসার জন্য ফিরোজপুরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশের বরিষ্ঠ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ সম্পন্ন হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, ছত্রপতি শিবাজী মহারাজ আত্মসম্মান, সুশাসন এবং জাতীয় প্রতিরক্ষা আদর্শে উদ্বুদ্ধ এমন একটি শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যা ভারতীয় জনগণের মধ্যে নতুন আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল। ভারতের আবহাওয়া দপ্তর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আগামী 9ই জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ মাল্লাপুরম, কাজিকোর, ওয়ানাড, কান্নুর ও কাশারগড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। মাল্লাপুরম, কাজিকোর এবং ওয়ানাড জেলায় আগামীকালও রেড অ্যালার্ট বজায় থাকবে। চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় জেলা শাসকরা এই 4 জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছেন। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আজ তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। সাপ মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনালে আজ ভারত বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওতে খেলা শুরু হবে সন্ধে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি খরচ করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক সরকারি শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি পোর্টফোলিও লগ্নিকারীদের জন্য নিয়ন্ত্রক পরিকাঠামোয় কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। খবর এখনকার মতো শেষ হলে এখন শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা রেল প্রকল্পগুলির জটিলতা কাটিয়ে রেল পরিকাঠামোর উন্নয়নে রাজ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্য সফরে এসে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে ইতোমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। দিল্লি, লখনৌ, বারাণসী, পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত বুলেট ট্রেন করিডর এবং ডানকুনি থেকে সুরাট পর্যন্ত পূর্ব পশ্চিম ফ্রেইট করিডর তৈরির কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পোন্নয়নে গতি আসবে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের সদিচ্ছার অভাবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ সম্পন্ন করা যায়নি বলে অভিযোগ করেন রেলমন্ত্রী। রাজ্যে নতুন সরকার গঠনের পরে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে তিনি জানান।
1: Unfortunately, अब तक टीएमसी की जो पूर्वतन सरकार थी उसमें काम के लिए परमिशन ही नहीं मिलती थी। अपने कोलकाता मेट्रो का काम चिंगड़ी घाटा, वहां पे छोटा सा पैच, जैसा जैसा कोलकाता पुलिस ने हमको बताया वैसा वैसा हमने उसका डायवर्जन का पूरा प्लानिंग कर दिया, उसके बावजूद भी परमिशन नहीं दिया। हाई कोर्ट ने डायरेक्शन दिया कलकत्ता के निवासियों को मेट्रो का बेनिफिट न मिले, इसके लिए टीएमसी की सरकार सुप्रीम कोर्ट तक गई।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ হবে। রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। গত 1 দশকেরও বেশি সময় ধরে বহু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে কার্যকর হয়নি। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্তমানে 61টি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের কাজ চলছে। নতুন সরকার গঠনের পর ইতোমধ্যেই রেলের বিভিন্ন প্রকল্পে 40টিরও বেশি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। প্রকল্পগুলির কাজের নজরদারির জন্য মুখ্যসচিবের দপ্তরে বিশেষ সেল গঠন করা হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, সুন্দরবন সহ রেলের একাধিক এলাকাকে রেলের এক মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা হয়েছে।
2: রেলওয়ে বোর্ড স্যাংশন 61 প্রজেক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এর মধ্যে একদম নর্থ বেঙ্গল টু সাউথ বেঙ্গল সব এলাকা আছে। আমাদের জঙ্গলমহলের ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো রয়েছে এবং আমাদের মেট্রো এক্সপেনশনের জন্য তারও প্রজেক্টগুলো ছিল যা রেলওয়ে বোর্ড স্যাংশন করেছে। এতে অনেক জেলা উপকৃত হবে, করিমপুর, জলঙ্গি, তেহট্ট, নদিয়া, মুর্শিদাবাদের ওই জোন রেল মানচিত্রের বাইরে আছে। লালগড়, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, দক্ষিণ দিনাজপুরের হিলি সহ একটা বেল্ট, দক্ষিণ চব্বিশ পরগনার একটা বড় অংশ, সাগর, সুন্দরবন এলাকার বাইরে আছে, সব জায়গা কাভার করে রেলওয়ে বোর্ড এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করেছিল।
0: রাজ্যে পরিযায়ী শ্রমিক ও শিক্ষিত যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর কাছে আবেদন জানান। ইএম বাইপাসে আজ চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ ঘুরে দেখার কথা রয়েছে তাদের। বৈঠকে মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, চিংড়িঘাটা ফ্লাইওভারের কাজ রেলের নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা সেবক রংপুর রেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণমূলক বোনাস সৃজনের উদ্দেশ্যে 20 একর জমি দ্রুত অনুমোদন করেছে রাজ্য সরকার। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন, কথা বলেন যাত্রীদের সঙ্গেও। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। রাজ্যের সমস্ত মাদ্রাসার বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে রাজ্য সরকার। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় সমীক্ষা চালিয়ে স্বীকৃত, অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন থেকে শুরু করে অনিবন্ধিত মাদ্রাসাগুলির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে। জেলাশাসকদের আগামী 5 জুলাই এর মধ্যে জেলাভিত্তিক রিপোর্ট নবান্নে জমা দিতে বলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়া, আকুঞ্জিপাড়া, কুমড়োখালী এবং মণিপুর এই 4 জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। সন্দেশখালীর মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই গোপালের বাড়ি সংলগ্ন পুকুরে তল্লাশি চালিয়ে 17টি আগ্নেয়াস্ত্র ও 35 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে গোপালকে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বোমা বিস্ফোরণ মামলায় ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে আজ ব্যাংশাল কোর্টে এনআইএর বিশেষ আদালতে তোলা হচ্ছে। কামালগাজী থেকে গতকাল তাকে ধরা হয়। এনআইএ দপ্তরের বাইরে বহু মানুষ ভিড় জমিয়েছেন। যক্ষ্মা নির্মূলীকরণের জন্য বিশেষ কর্মসূচি শুরু হতে চলেছে রাজ্যে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করেন। 2022 সাল থেকে দেশজুড়ে এই কর্মসূচি শুরু হয়। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগ রক্ষাকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন ভোর 5টা

ভাবাইয়া শুনলেন অনিতা বর্মনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। একটি ঘোষণা, আগামী 7ই জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। কালকের বিষয়ে ব্রেন টিউমার, বিশেষজ্ঞ হিসেবে থাকবেন ডক্টর সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে ফোন করুন 9434076705 এই নম্বরে। নম্বরটি আবার বলছি 9434076705। আগামীকাল রবিবার রাত 8টায় স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য, ব্রেন টিউমার এই বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে থাকছেন ডক্টর সপ্তর্ষি ঘোষ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি।

আকাশবাণী শিলিগুড়ি, আর একটু পরে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরাজি ও তারপর হিন্দিতে সংবাদ।

আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন। আজকে এই লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশনে শুনবেন হিন্দি ও বাংলা ছায়াছবির গান, সেই সঙ্গে কথা বলবো আপনাদের সঙ্গে। আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে, আপনাদের ফোনের অপেক্ষায় রইলাম আজকের এই মনপুরা জাংশন অনুষ্ঠানে। আর প্রথম গানটি শুনবেন জিত ছবি থেকে, সোনু নিগম ও আলকা ইয়াগনিকের কণ্ঠে।

जब प्यार किसी से होता है। এই ছবি থেকে শুনবেন পরের গানটি লতা মঙ্গেশকর এবং কুমার শানুর কণ্ঠে।

মানপুরা জংশনে শুনছেন বাংলা ও হিন্দি ছায়াছবির গান, আর ফোনের জন্য অপেক্ষা করছি আপনাদের। 9434076705 এই নম্বরে ফোন করুন, পরের গানটি আশা ভোসলের কণ্ঠে শুনবেন আবিষ্কার ছবি থেকে।

ভানু পেলো লটারি ছবি থেকে, গানটি শুনলেন শ্যামল মিত্রর কণ্ঠে। এই সঙ্গেই শেষ হল আজকের মনপুরা জাংশন এই অনুষ্ঠানটি, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন যুব অনুষ্ঠান।

0: নমস্কার, আমি অনুষ্কা। আজকের পর্বে আমরা কথা বলবো বর্তমান সময়ের তরুণদের মানসিক স্বাস্থ্য, তাদের স্বপ্ন, সংগ্রাম এবং নানান চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণিমা ঘোষ। আপনাকে আন্তরিক স্বাগত। কেমন আছেন বলুন?
1: ভালো আছি, ধন্যবাদ।
0: আচ্ছা, আমরা আজকে যেহেতু যুব অনুষ্ঠান, তো আমরা তরুণদের নিয়ে বিভিন্ন আলোচনা করব, তরুণদের বিভিন্ন প্রবলেমস নিয়ে বা তারা সেই প্রবলেমস থেকে কী করে বেরোতে পারে। আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করব আপনাকে, বর্তমান সময়ে একজন তরুণ সবচেয়ে বেশি কোন মানসিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়?
1: দেখুন, তরুণ প্রজন্ম মানে এখন যারা স্টুডেন্ট বা যাদেরকে আমরা জেনজি বলছি, তাদের কিছু কিছু বিশেষত্ব রয়েছে আগের জেনারেশনগুলোর তুলনায়। এক নম্বর হচ্ছে, এরা টেকনোলজির সাথে বড় হচ্ছে। আমাদের প্রজন্ম, আমরা পরবর্তীকালে গিয়ে টেকনোলজির সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করেছি কিছুটা। এই প্রজন্মটা টেকনোলজি নিয়েই বড় হচ্ছে ছোট থেকে, এবং এরা কিন্তু ভীষণ রকমের একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে একটা অর্থনৈতিক অনিশ্চয়তা আছে, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে, চাকরি বাকরির যে জায়গা, বেকারত্ব বলুন, আজকে যে পরীক্ষাগুলো নিয়ে যে একটা অরাজকতা চলছে দেশ জুড়ে, সমস্তটাই কিন্তু তাদের মধ্যে একটা ভবিষ্যৎ সম্পর্কে একটা অনিশ্চয়তা। এরাই প্যান্ডেমিক ফেস করেছে, সারা বিশ্ব জুড়ে একটা যুদ্ধের পরিবেশ চলছে, সব কিছু মিলে এদের মধ্যে একটা

0: অস্থিরতা কাজ করছে, অ্যাংজাইটি কাজ করছে, ইম্পালসিভিটি এমনিতেই এই বয়সটার একটা বিশেষত্বই হচ্ছে, অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে ইম্পালসিভ মানে হঠকারী কাজ করার প্রবণতা এমনিতেই বেশি থাকে। তার সঙ্গে যদি আমরা দেখি যে সবসময় মোবাইলের সাথে ভীষণ রকমের তারা কানেক্টেড ইনফরমেশন, তারা সবসময় নির্ভরশীল হচ্ছে মোবাইল এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে, সোশ্যাল মিডিয়াতে যেটা হয়, মানুষের দুটো সেলফ রয়েছে, একটা হচ্ছে সত্যিকারের জীবনে সেই মানুষটার ব্যক্তিত্ব, আর একটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিত্ব। অনেক সময় দুটো হয়তো খুব কাছাকাছি, অনেকের ক্ষেত্রে কিন্তু দুটো আবার হয়তো অনেকটা আলাদা। তো এই পুরো জিনিসটার সঙ্গে বাঁচতে গিয়ে অনেক রকমের মানসিক সমস্যা, মানসিক চাপ ইত্যাদি আসে। তবু বলবো সুখের বিষয় এটাই, হয়তো এরা কিন্তু কিছুটা মানসিক সমস্যা নিয়ে ভোগালো এই আজকের তরুণ প্রজন্ম, আগের প্রজন্মের থেকে তাদের মানসিক সমস্যাগুলো স্বীকার করে এবং সেগুলো নিয়ে তারা কথা বলে, কিছুটা সচেতনতা তাদের মধ্যে রয়েছে।
1: এখান থেকে বেরোনোর উপায় কি, মানে আমরা ভোকাল হলেই শুধু হবে নাকি?
0: না, নিশ্চয়ই নয়। বেরোনোর উপায় তো শুধুমাত্র মনোবিদ বা মানসিক স্বাস্থ্য যারা কাজ করি আমরা, তারাই যে শুধু বেরোনোর রাস্তা বলে দিতে পারি সেটা কখনোই সম্ভব নয়। যেহেতু পুরো ব্যাপারটা একটা বায়োসাইকোসোশ্যাল মডেল, তো এর সাথে আমরা যে জিনিসগুলো আলোচনা করছিলাম যে এর সাথে সোশ্যাল রিজন এতগুলো জড়িয়ে আছে। আপনি যদি দেখেন আজকে এই নিট পরীক্ষা, শুধুমাত্র নিট পরীক্ষার জন্যই 6 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। NCERB রিপোর্ট বলছে প্রায় বছরে 13,000-এর বেশি ছাত্রছাত্রী রেগুলার বেসিসে আত্মহত্যা করছে।
1: আচ্ছা,
0: এই যে ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র কি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষে সম্ভব এগুলো পুরোটা ঠেকানো? এটার সাথে সামাজিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সবারই এর ক্ষেত্রে রোল রয়েছে। আমাদের যে রোলটা রয়েছে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যারা রিস্ক, হাই রিস্ক পপুলেশন, তাদেরকে আমরা সচেতন করতে পারি, তাদেরকে আমরা মোবিলাইজ করতে পারি যে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, আপনি পরামর্শ নিন, ডাক্তার দেখান। অনেক ক্ষেত্রে যেটা হয় যে হয়তো ছাত্রছাত্রী বয়সে যারা রয়েছে তারা হয়তো ডাক্তার দেখাতে চায়, কিন্তু বাড়ির লোক সেটাতে খুব একটা সাপোর্টিভ নয়। আমি যতগুলো মানে স্কুল কলেজে প্রোগ্রাম করতে গেছি সেখানেও এই একই জিনিসের সম্মুখীন হয়েছি, যে সেটা হচ্ছে যে বাড়ির লোককে যখন বলি যে আমি মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছি, আমার আত্মহত্যার ইচ্ছা আসছে, তখন তারা সেই বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি নেন না। ওই যে বললাম যে এই প্রজন্ম যতটা ভোকাল বা যতটা তারা স্বীকার করেন জিনিসটাকে, তারা আগের প্রজন্মরা সেটা স্বীকারই করতে চান
1: একেবারে,
0: এইটা একটা সমস্যা।
1: আপনি একটু আগেই বললেন যে সোশ্যাল মিডিয়া প্রচণ্ড প্রভাব ফেলছে জেনজিদের মধ্যে, তো সামাজিক মাধ্যমে সৌন্দর্যের নির্দিষ্ট মানদণ্ড, মানে যেটা আমরা বিউটি স্ট্যান্ডার্ডস বলতে পারি, সেই বিউটি স্ট্যান্ডার্ডস তরুণদের আত্মবিশ্বাসে কি প্রভাব ফেলে?
0: হ্যাঁ, নিশ্চয়ই ফেলে। শুধুমাত্র যে বিউটি স্ট্যান্ডার্ডস নয়, সমস্ত কিছুরই একটা পিওর প্রেশার সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে কাজ করছে, এবং স্পেশালি যারা অ্যাডোলেসেন্ট এজ গ্রুপে রয়েছে তাদের যেহেতু ব্যক্তিত্ব তৈরি করার বয়স এটা। আমরা যারা সোশ্যাল মিডিয়া অনেক পরে গিয়ে পেয়েছি, আমাদের ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পরে, তাদের কিন্তু অলরেডি একটা সেলফ, একটা আইডেন্টিটি তৈরি হয়ে গেছে, এবং অ্যাডোলেসেন্টদের যেটা হয় তাদের আইডেন্টিটি তখন তৈরি হচ্ছে। এই সময় না পিয়ারদের রেকগনিশন, আমাকে আমার বন্ধু বা আমরা যে গ্রুপটাতে বিলং করি তারা কতটা ইম্পর্টেন্স দেয়, আমি কতটা ইন্টারেস্টিং, আমি কতটা সুন্দর দেখতে, এই জিনিসগুলো ভীষণ রকমের তাকে প্রভাবিত করে। এবং আমরা অনেক সময় বুঝতেও পারি না, মানে আমরা বড়রা আমরা হয়তো বুঝতেও পারি না যে তাদের জীবনে অ্যাকচুয়ালি কীরকম সমস্যা চলছে। হয়তো সে বুলিড হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তাকে হয়তো শেমিং করা হচ্ছে, এবং এইটা কিন্তু তার মধ্যে একটা মানসিক চাপ তৈরি করছে, এবং এটা যদি সে শেয়ারও করতে না পারে বাড়ির লোকের সাথে, তাহলে সেটাও এক রকমের তার উপর প্রেশার ক্রিয়েট করে। আর পিয়ার প্রেশার যেটা, সেটা এরকম কি নয় যে আগেকার দিনে কি পিয়ার প্রেশার ছিল না? যখন ধরুন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন পিয়ার প্রেশারটা কীরকম ছিল? আমি আমার আশেপাশের যে 6 জন বন্ধু, তারা একই সোশ্যাল স্ট্যান্ডার্ডে বিলং করে, তারা স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি দেখি যে ও একটা টিফিন বাটি নিয়ে এসছে, আমার ওই সুন্দর টিফিন বাটিটা চাই, তাহলে আমার কম্প্যারিজনটা কিন্তু আমার সমান সোশ্যাল স্ট্যান্ডার্ডে যারা বিলং করে তাদের সাথে হচ্ছে। এখনকার টিনেজাররা যখন সোশ্যাল মিডিয়া বা ইনস্টাগ্রাম ফলো করে, তখন তারা কিন্তু শাহরুখ খানের ছেলে মেয়ের সাথে নিজেকে কম্পেয়ার করে
1: একেবারে।
0: তাতে কি হচ্ছে যে আমার কম্প্যারিজনটা সেলিব্রিটিদের সাথে হয়ে যাচ্ছে, আমার কম্প্যারিজনটা এমন এমন লোকজনের সাথে হয়ে যাচ্ছে তার হয়তো পারিবারিক যে রোজগার আর আমার পারিবারিক রোজগারের মধ্যে অনেক ফারাক, এইটা একটা হীনমন্যতা তৈরি করছে প্রত্যেক মুহূর্তে, যেটা ফিয়ার অফ মিসিং আউট বলে, যে আমি হয়তো কিছু মিস করে যাচ্ছি, ওর লাইফটা হয়তো বেশি ইন্টারেস্টিং, ও হয়তো খুব প্রত্যেক দিন একটা ক্যাফেতে যাচ্ছে, প্রত্যেক দিন সুন্দর সুন্দর জামা কাপড় পরছে, প্রত্যেক দিন ঘুরতে যাচ্ছে, প্রত্যেক মানে বছরে 4-5 বার ঘুরতে যাচ্ছে, এই যে সোশ্যাল কম্প্যারিজন এটা টিনেজারদের উপর ভীষণ রকম প্রভাব ফেলে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, প্রত্যেক দিন কি সত্যি ওই লোকটা অত ইন্টারেস্টিং লাইফ কাটাচ্ছে? হয়তো নয়, কারণ সোশ্যাল মিডিয়াতে তো আমরা শুধুমাত্র আমাদের লাইফের বেস্টটুকুই শেয়ার করি, কিন্তু যখন আমি এই বেস্টটা দেখতে পাচ্ছি বারবার বারবার করে নিজের চোখের সামনে আর 5টা লোকের সাথে কম্পেয়ার করছি, আমার মনে হচ্ছে যে আমার জীবনটা তো ভীষণ আনইন্টারেস্টিং, আমার জীবনটার মধ্যে তো কোনো সেরকম কিছু ভালো কিছু নেই। তো শুধুমাত্র যে বডিলি সৌন্দর্যের যে ব্যাপারটা সেটা তো আছেই, যে আমার চেহারা দিক থেকে যেটা ঠিক করে দেওয়া বিউটি স্ট্যান্ডার্ড, আমাকে ওই রকম স্লিম হতে হবে, ওই রকম জামাকাপড় পরতে হবে, ওই রকম স্কিন রাখতে হবে চকচকে একটা সবসময়, আমি যেটা হয়তো 5টা ফিল্টার লাগিয়ে ইনস্টাগ্রামে যে ছবিটা একজন পোস্ট করছে সেটাকেই তো আমি রিয়েল বিউটি স্ট্যান্ডার্ড ভেবে আমি যদি এক্সপেক্ট করি যে আমার প্রত্যেক দিন স্কিনটা ওরকমই থাকবে, তাহলে অবশ্যই আমার মধ্যে একটা হীনমন্যতা তৈরি হবে।
1: আচ্ছা, এরকম অনেককে দেখা যায়, বিশেষ করে ইন্ট্রোভার্টদের মধ্যে, যে ধরুন বলা হচ্ছে তুই খুব মোটা বা তুমি খুব মোটা, তো এটা বলতে বলতে তাকে মানে বিভিন্নভাবে মানসিকভাবে টর্চারই করা হচ্ছে বলা যায় কাইন্ড অফ। তো তারপর গিয়ে সে, বিশেষ করে ইন্ট্রোভার্টদের দেখেছি আমি আমার আশেপাশে, যে তারা না চুপ হয়ে যায় একটা টাইমের পরে, যে একটা কথা বারবার শুনতে শুনতে, এখান থেকে কী করে বেরিয়ে আসা যায়? মানে তারা কী করে এই ব্যাপারটা গায়ে না মেখে থাকবে?
0: দেখুন, গায়ে না মেখে থাকাটা তখনই সম্ভব যখন আপনার নিজস্ব যে ইনার যে সেলফ কনফিডেন্স সেটা যথেষ্ট থাকবে, কারণ সোসাইটি তো জাজ করবে, আপনি মোটা হলেও জাজ করবে, রোগা হলেও জাজ করবে, ফর্সা কালো আপনি যাই হন না কেন সেটাতেই জাজ করবে। কিন্তু যদি কাছের মানুষ এবং পরিবারের মধ্যে থেকে এই বিষয়টা আসে, তাহলে কিন্তু এই কথাগুলো আরও বেশি মানুষকে প্রভাবিত করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতেই এই জিনিসটা মাথার মধ্যে ঢোকানো শুরু হয়েছে, যে তো কালো, তো এর তো এইরকম জিনিসপত্র লাগিয়ে একে ফর্সা করতে হবে, এই কালো হলেও দেখতে সুন্দর, মানে হয়তো প্রশংসার আড়ালেই তাকে বারবার করে মনে করিয়ে দেওয়া তার গায়ের রংটা কীরকম, বা এইটা যে তার একটা খামতি এটা বারবার করে মনে করিয়ে দেওয়া, এইটা যখন একজন মানুষের ছোটোবেলা থেকে মানে বড় হওয়ার মধ্যে তৈরি হয়, তখন যখন সামাজিকভাবেও সে একই কথা শোনে, তখন তার মধ্যে সেটা অনেক বেশি প্রভাব বিস্তার করে। আমরা যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে নিজেদের বডিকে ভালোবাসতে শেখাই, যে তুমি ফর্সা হলে ফর্সা, কালো হলে কালো, এগুলোর সাথে বিউটি স্ট্যান্ডার্ডের কোনো সম্পর্ক নেই, এটা যদি আমরা ছোট থেকেই তৈরি করতে পারি, সে যদি নিজেকে যথেষ্ট ভালোভাবে পজিটিভলি দেখতে শেখে, তাহলে কিন্তু পারিপার্শ্বিকের প্রভাব অতটা পড়ে না। এবং অবশ্যই পারিপার্শ্বিকের অভাব পড়ে না বললে হবে না, কারণ হচ্ছে কি পরিমাণে সেটা বলা হচ্ছে এবং কতটা তাকে শুনতে হচ্ছে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমরা অনেক সময় জানি না যে স্কুলে কি হচ্ছে এক্স্যাক্টলি। অনেক বাচ্চারা এসে বলে যে স্কুলে এসে প্রচণ্ড রকমের বুলিড হচ্ছে, আমি বাড়িতে তাকে যতই বোঝাই না কেন, সে যদি কনস্ট্যান্টলি স্কুলে গিয়ে একটু হাসি ঠাট্টা টিটকারি বৈষম্য এইসবের শিকার হয়, তাহলে তো বাচ্চাটি আলাদা হয়ে যাবে, তখন থেকেই তার কিন্তু সেলফ এস্টিম কমতে শুরু করবে, তার মনে হবে যে সত্যি বোধহয় আমার চেহারার মধ্যে খারাপ কিছু আছে, বা সত্যি হয়তো আমি ভালোবাসার যোগ্য নই, বা আমি যথেষ্ট সুন্দর নই, এইভাবে কিন্তু সেলফ এস্টিম কমে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য প্রথমে হচ্ছে নিজেকে এটা বুঝতে হবে যে আমার বাহ্যিক সৌন্দর্যই কিন্তু আমার একমাত্র সৌন্দর্য নয়, আমার গোটা ব্যক্তিত্বটা নির্ভর করে হচ্ছে আমি কীরকম মানুষ, আমি কতটা কনফিডেন্ট একজন মানুষ, এবং আমি নিজেকে যেভাবে দেখি, আমি নিজেকে যদি সুন্দর বলে মনে করি এবং যথেষ্ট কনফিডেন্স আমার মধ্যে থাকে, আশেপাশের মানুষরাও সেটা ফিল করতে পারেন। আর আমি যদি নিজেই নিজেকে নিয়ে ভীষণ কুণ্ঠিত, ভীষণ লজ্জিত থাকি, তাহলেও কিন্তু আশেপাশের মানুষরা এটা সেন্স করতে পারেন।
1: হ্যাঁ, তারপর সেটা
0: সেটাই আরও বেশি করে তার পয়েন্ট চোখের সামনে পয়েন্ট আউট করা হয়।
1: এখান থেকে বেরিয়ে আসার কি উপায়? মানে ধরুন একজন প্রচণ্ড ডিপ্রেসড হয়ে গেছে এই ব্যাপারটাতে যে তাকে কালো বলা হচ্ছে বা তাকে মোটা বলা হচ্ছে বা বলা হচ্ছে তুমি ভীষণ রোগা, সেখান থেকে কি করে বেরিয়ে আসার উপায় তার?
0: দেখুন, বেরিয়ে আসার উপায় বলতে যদি নিজেকে মোটিভেট করে না পারা যাচ্ছে, এবং এরকম হয় যে বডি ডিসমরফিক ডিসঅর্ডার বলে কিন্তু একটি বিষয় হয় যেখানে দেখা যায় যে খুব ছোট একটা খামতি, হয়তো এমন কিছু বড় ফ্লজ নয়, বাকিরা দেখতেও পাচ্ছে না বা বাকিরা বলছেও না, কিন্তু আমার বারবার করে মনে হচ্ছে যে রিপিটেড একটা থটস আসছে যে আমার কিন্তু এই জিনিসটাতে একটা গণ্ডগোল আছে, আমার কিন্তু এই সমস্যাটা রয়েছে, এবং সে হয়তো বারবার আয়নার সামনে গিয়ে চেক করছে বা বারবার জায়গাটাকে টাচ করছে, হয়তো তার মনে হচ্ছে যে আমার নাকটা একটু বাঁকা, সেটা হয়তো বাকি কেউ বুঝতেও পারছে না, খুব ছোট্ট একটা তার কোনো খামতি, সেটাকেই সে ভীষণ রকম প্রি অকুপাইড হয়ে আছে, বারবার ওটা নিয়ে ভাবছে। এক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে মানুষটি বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগছে কি না, এবং তার বডি ইমেজ নিয়ে ইস্যু আছে কি না, এবং যদি তার সত্যিই ডিপ্রেশন ডেভেলপ করে সেক্ষেত্রে তো আমাদের ডাক্তার দেখাতে হবে এবং চিকিৎসা করতে হবে, সেটাই উপায় সেক্ষেত্রে।
1: এবার পড়াশোনা, কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন সব কিছু সামলানোর চাপ কীভাবে মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে? এখন জেনজিরা, আবার আসছি জেনজিদের কথা, ওরা ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছে। ধরুন কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, কেউ লয়ার বা কেউ কন্টেন্ট ক্রিয়েটার, তো তারা কী করে নিজেদের মানসিক স্বাস্থ্যটাকে ঠিক রাখবে প্রতিদিনের এই চড়াই উৎরাইয়ে?
0: দেখুন, এটা তো শুধু জেনজিদের জন্য নয়, এটা তো প্রত্যেকের জন্যই। আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের যে কাজের যে কর্মজীবন, এটার মধ্যে আমাদের একটা ব্যালেন্স তৈরি করে রাখতে হবে, নিজের জন্য সময় রাখতে হবে। কিন্তু আবার ওই আবার একই জায়গায় ফিরে যাব যে সেইটা কি সামাজিকভাবে আমাকে সেই সুযোগ দেওয়া হচ্ছে? যদি এরকম হয় যে আমাকে বাধ্য হচ্ছি আমি একটা অমানসিক শিডিউলে কাজ করতে, ধরুন 10 ঘন্টা 12 ঘন্টা আমাকে কাজ করতে হচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে আমার শিডিউলের বাইরে, সেই জন্যই তো একটা কাজের একটা পার্টিকুলার সময়, বিশ্রামের একটা পার্টিকুলার সময় এবং বিনোদনের একটা পার্টিকুলার সময় নির্ধারণ করা হয় যে 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা। সেইটা যদি আমি সামাজিকভাবে না পাই, তাহলে আমার মানসিক স্থিতি বিঘ্নিত হওয়াটাই তো স্বাভাবিক। এইটা তো ব্যালেন্স করাটা কতটা আমাদের নিজেদের হাতে আছে আর কতটা সামাজিকভাবে বা পারিপার্শ্বিক আমাকে দিচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। দেওয়াটা উচিত, কারণ না হলে ডেফিনেটলি সম্পর্কের মধ্যে দূরত্ব চলে আসতে পারে, ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি হতে পারে। আমরা বলছি, বাবা মায়েদের বলছি বাচ্চাদের সময় দিন, কিন্তু সেই সময়টা তো থাকতে হবে কাজের বাইরে। অন্তত যে কাজটুকু করে আমি আমার অন্য সংস্থান করতে পারবো, সেই কাজটুকু করতে আমার যাতে এতটা সময় না চলে যায় বা এতটা আমার স্ট্রেস না চলে যায় যে আমি আমার ব্যক্তিগত জীবনে বা আমার বিশ্রামের জায়গাটা ব্যাহত হয়ে যাচ্ছে, সেইটা তো আমাদেরকে দেখতে হবে। এবং এই ব্যালেন্সটা থাকা প্রত্যেকের ক্ষেত্রেই জরুরি, এটা শুধু জেনজিদের ক্ষেত্রে নয়। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিক যে প্রত্যেকটা বয়সের একটা একটা প্রায়োরিটি থাকে। যারা অ্যাডোলেসেন্ট, এখন স্কুল কলেজে পড়ছে, তাদের আপাতত তাদের জীবনের মূল প্রায়োরিটি পড়াশোনাটাই। সেইখানে আমাকে দেখতে হবে যে আমি ফোনটাতে কতটা সময় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ আমাদের ফোনের সময়টা কিন্তু ভীষণ রকমের, যেহেতু অ্যাডিক্টিভ বিহেভিয়ারের মতো হয়ে যায়। দেখা যাচ্ছে আমি ভাবছিলাম যে আমি 5 মিনিট ব্রেক নেব, কিন্তু আমি আধ ঘন্টা ব্রেক নিচ্ছি। বহু বাচ্চারা রয়েছে এখন পড়াশোনার সময়ের অনেকটাই অ্যাকচুয়ালি বিনোদনে চলে যাচ্ছে, তো সেটা তো আবার খুব একটা স্বাস্থ্যকর ব্যাপার নয়, কারণ ওই বয়সটাতে তো পড়াশোনাটা করতে হবে। ওই বয়সে পড়াশোনাটা করলে এবং নিজেকে নিজের স্কিল কিছু ডেভেলপ করতে হবে, যেটার বেসিসে আমি পরবর্তীকালে আমার কেরিয়ার তৈরি করব এবং আমার একটা ব্যালেন্স সুস্থ জীবন আমি পাবো বা পাওয়ার চেষ্টা করব। তো ওই বয়সে পড়াশোনাটার গুরুত্ব অনেক বেশি, তাহলে সেইটা আমাদেরকে সময় দিতে হবে, পড়াশোনায় সময় দিতে হবে। সেইটা দেখতে হবে যে আমি ঠিকমতো একটা রুটিন বানিয়ে পড়াশোনা করছি কি না, স্কিল ডেভেলপমেন্টে আমি যথেষ্ট সময় দিচ্ছি কি না, মানে বা ভবিষ্যতে আমি যেটা নিয়ে এগোতে চাই সেটার পেছনে আমি যথেষ্ট সময় দিচ্ছি কি না, আমার বাকি সমস্ত কাজকর্মের মধ্যে, সেইটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
1: এবার দেখা যায় আমাদের জেনারেশনের বাবা মারা বাচ্চাকে খাওয়াতে যাচ্ছে, তখন তারা তাড়াহুড়োর চক্করে বাচ্চাকে হাতে ফোন ধরিয়ে দিচ্ছে বা কিছু একটা যন্ত্র ধরিয়ে দিচ্ছে, সেটা দেখে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, এটা কতটা স্বাস্থ্যকর?
0: একদমই স্বাস্থ্যকর নয়। আপনি যখন ফোন দেখিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছেন একদম ছোট থেকে, এক তো হচ্ছে খাবারের সাথে তার একটা কোনো অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে না, মানে বাচ্চা কী খাচ্ছে, কীরকমভাবে খাচ্ছে, খাবারটার স্বাদ কীরকম, কোন খাবারটা সে ভালোবাসে, সে অ্যাকচুয়ালি খাচ্ছে না, সে গিলছে, কোনো রকম মাইন্ডফুল ইটিং কিন্তু তার হচ্ছে না, এক নম্বর বিষয় সেটা। দু নম্বর বিষয় হচ্ছে ফোন দেখাটা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে, ছোটো বাচ্চাদের ব্রেনের জন্য খুব একটা স্বাস্থ্যকর বিষয়ই নয়। রেকমেন্ডেশন বলছে কি, 2 বছরের নিচে বাচ্চাদেরকে স্ক্রিনই না দেখাতে, আদার দেন যদি কেউ বাইরে বা দূরে থাকে, ভিডিও কল, আমরা ভিডিও কলে যদি কারোর সাথে কথা বলছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে ভিডিওগুলোর কথা বলছেন মোস্টলি যে শর্ট ভিডিওস বা রিলস যেগুলো হয়, এগুলো আমাদের যখন এত তাড়াতাড়ি আমাদের অনেক বেশি সার্জ অফ ডোপামিন হয় আমাদের ব্রেনে, এবং বাচ্চাদের

0: ব্রেন হচ্ছে ডেভেলপিং ব্রেন। আমাদের ব্রেন যেমন ডেভেলপ করেছে, বাচ্চাদের একটা ডেভেলপিং ব্রেন, এবং তার মধ্যে যখন কনস্ট্যান্টলি তারা ওই হাই স্টিমুলেটিং একটা ভিডিওগ্রাফি দেখছে ভীষণ রকমভাবে, পরে সেটা ছাড়ানো একটা সমস্যা হয়ে যায়। এবং দ্বিতীয়ত, বাচ্চার ওই হাই স্টিমুলেশনে থাকতে থাকতে অনেক সময় কিন্তু ছোট ছোট যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা ছিল সেইগুলো অনেক সময় ডিলে হচ্ছে। অনেক বাচ্চাদের স্পিচ ডিলে দেখতে পাওয়া যাচ্ছে, অ্যাটেনশন ডেফিসিটের কিছু কিছু সিমটম এমনি মোবাইল ইউজ করার জন্য বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং খুব ছোট বাচ্চা, মানে যাদেরকে খাইয়ে দিচ্ছি, তাদেরকে মোবাইল দেখে খাওয়ানোটা তো একেবারেই স্বাস্থ্যকর বিষয় নয়। এবং তার পরবর্তীকালেও মোবাইল ব্যবহারের কিছু নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে, যে দু বছরের পরে আপনি মোবাইল যদি দেখানো বাচ্চাকে, সেটা কো ওয়াচিং বা কো ভিউং যদি হয়, যে প্যারেন্টসও দেখছে বাচ্চাও দেখছে, তার সাথে ওইটা নিয়ে আলোচনা করছি, কোনো একটা জিনিস শেখাচ্ছি, সেটা অনেক বেটার। কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চার হাতে যদি আপনি মোবাইল দিয়ে দিচ্ছেন এবং বাচ্চা নিজের মতো স্ক্রল করেই যাচ্ছে, কতটা সময় করছে আমরা জানি, সেটা বাচ্চার চোখের ক্ষতি হচ্ছে, বাচ্চারা প্রচণ্ড বেশি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হচ্ছে, বাচ্চাদের মধ্যে ওবেসিটির পরিমাণ বেশি দেখা যাচ্ছে, বিহেভিয়ারাল কিছু কিছু ডিসঅর্ডার দেখতে পাওয়া যাচ্ছে, স্পিচ ডিলে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বাচ্চাদের ক্ষেত্রে মোবাইলের অনেক ক্ষতিকর দিক বা প্রভাব রয়েছে।
1: আচ্ছা, সম্পর্ক ভেঙে যাওয়া তরুণদের একটা প্রচণ্ড বড় ইস্যু, তো সম্পর্ক ভেঙে যাওয়ার পর তরুণেরা মানসিকভাবে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে পারে? মানে সবাই তো আর আত্মহত্যার পথ বেছে নেয় না, অন্যান্যভাবেও কীভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় বা তার থেকে বেরিয়ে আসার কী উপায়?
0: এখানে নির্ভর করছে যে সম্পর্কটা কীভাবে ভেঙেছে এবং কতদিনের সম্পর্ক ছিল, কী পরিস্থিতিতে ভেঙেছে। অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে সম্পর্ক ভাঙার পেছনে একটা অনেক দিনের একটা টক্সিক রিলেশনশিপে কেউ একজন ছিল অনেক দিন, সে হয়তো সম্পর্কটা থেকে বেরিয়ে রিলিফও ফিল করতে পারে যে না, আমি একটু শান্তিতে আছি, আমি এত মানে কন্ট্রোলড একটা সম্পর্কে ছিলাম যে তা সে আমার সব কিছু ঠিক করে দিচ্ছিল, আমাকে সব কিছু কন্ট্রোল করছিল, আমাকে প্রত্যেক মুহূর্তে সে আমাকে ছোট করছিল, আমার সেলফ এস্টিম কমে যাচ্ছিল, আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম, সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি, সে ভালোও থাকতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে সম্পর্ক ভেঙেছে একটা বিশ্বাসঘাতকতার মাধ্যমে, সে চিটেড ফিল করছে, সেইটা তখন মানুষের মধ্যে একটা খুব বড় আঘাত দেয়, বেশ কিছুদিন সে মানতে পারে না যে কেন আমার সাথে এরকম হলো। আবার এরকম হয় যে সম্পর্কটা ভেঙে যাওয়ার মুহূর্তে তার সেলফ এস্টিম সম্পর্কে এত খারাপ কিছু জিনিসপত্র তার মধ্যে ঢুকে গেল, তার মনে হচ্ছে যে না, আমি হয়তো নিজেই মানুষটি ভালোবাসার যোগ্য নই, আমার মধ্যেই হয়তো কোনো খামতি রয়েছে, আমার মধ্যেই হয়তো কোনো খারাপ কিছু রয়েছে বা ইত্যাদি। এই পরিস্থিতিতে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন সেই মানুষটার মধ্যে অনেক দিন ধরে একটা ক্ষোভ, একটা খারাপ লাগা, নিজেকে খারাপ লাগা, একটু মানসিক অবসাদ ইত্যাদি আসতে পারে। তো সেই সব ক্ষেত্রে প্রথমত হচ্ছে কিছুদিন সময় দিতে হবে, এবং এটা তো মানে এটা তো এক্সপেক্টেড নয় যে একটা সম্পর্ক ভেঙে যাবে আর পরের দিন থেকে আমি খুব খুশি হয়ে ঘুরে বেড়াবো, তাহলে তো মানুষের জীবনে সম্পর্কের মূল্যই কমে যাবে। তো একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর মন খারাপ লাগা, মানুষটাকে মিস করা, ভালো সময়গুলো মনে পড়া, এগুলো সবটাই স্বাভাবিক। তখন বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটানো, নিজের সেলফ কেয়ারের দিকে একটু খেয়াল রাখা, নিজের কেরিয়ারটাকে একটু সামলানো, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একজন মানুষ অনেক সহজে মুভ অন করে গেছেন, আর একজন মানুষ দেখা যাচ্ছে তাকে সোশ্যাল মিডিয়াতে স্টক করে যাচ্ছে বেশ বহু বছর ধরে। তো সেক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে বোঝানো যে একটা সম্পর্ক তো জবরদস্তি বা একতরফা আমি কোনোভাবেই সেটাকে টিকিয়ে রাখতেও পারবো না, চালিয়ে যেতেও পারবো না। হয়তো আমি মানুষটাকে ভালোবাসতাম, ভালোবাসা তো আলাদা ব্যাপার, সম্পর্কটা তো আলাদা জিনিস। তো সেখান থেকে আমাকে বেরোতে হবে আস্তে আস্তে, নিজের সেলফটাকে ঠিক করতে হবে আগে, নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে, তারপর সম্পর্কের কথা ভাবতে হবে।
1: আচ্ছা, অনেকে দেখা যায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে তারা মদ্যপান করছে ভীষণভাবে, তো সেখানে দাঁড়িয়ে তারা কি করে ওই ব্যাপারটাকে কন্ট্রোল করবে? মানে কদিন আগে সিনেমা বেরিয়েছিল কবির সিং, তো সেই কবির সিং হতে চায় অনেকে সম্পর্ক ভাঙলে, তো আমরা রিয়েলিটিতে ফিরে কি করে কবির সিং না হয়ে আমরা নিজেদের মতো করে জীবনটাকে কাটাবো?
0: কবির সিং পুরো তরুণ সমাজের জন্যই খুব একটা খারাপ এক্সাম্পল। কবির সিং হতে চাওয়াই উচিত নয় অ্যাকচুয়ালি। এবার বিষয়টা হলো, আমি মদ্যপান করছি, ধূমপান করছি, কেন করছি? করছি হচ্ছে নিজেকে আমি বোঝাচ্ছি যে আমি সেই মানুষটাকে ভুলে যাওয়ার জন্য এগুলো করছি। তো এটা যদি একটা কোপিং মেকানিজম হয় তাহলে এটা ভীষণ ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম। আমাদের দু ধরনের কোপিং মেকানিজম থাকে, তো যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে আমরা কোনো না কোনোভাবে সেটাকে কোপ করার চেষ্টা করি। ধূমপান এবং মদ্যপান এই জন্য খারাপ একটা পদ্ধতি, কারণ ওইটার মাধ্যমে আমার যে মন খারাপ বা অবসাদ এগুলো ঠিক তো হবেই না, বরং আমি আরও বেশি ওই অবসাদের মধ্যে আরও বেশি করে নিজেকে হারিয়ে ফেলবো। আমার বন্ধুবান্ধব, কেরিয়ার এবং সামাজিক যে জীবন সেটাতেও আমি আমার রেপুটেশনটাকে আরও খারাপ করব। সুতরাং রিলেশনশিপের জায়গাটা তো নষ্ট হয়েইছে, আমার সামাজিক জীবন, আমার কাজের জায়গা বা কর্মজগৎ এটাও নষ্ট হয়ে যাবে, সেটা তো আমাকে আরও বেশি অবসাদের দিকে ঠেলে দেবে। তো এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে, বন্ধুবান্ধবের, যদি ভালো বন্ধুবান্ধব থাকে যারা অবশ্যই মদ্যপানে উৎসাহিত করবে না, সেরকম বন্ধুবান্ধব যদি থাকে তাহলে তাদের সাথে মনের কথা শেয়ার করা। এখন আপনি যে এক্সাম্পলটা দিলেন কবির সিং, কবির সিংয়ের মতো সিনেমাতে যেটা সমস্যা সেটা হচ্ছে একটা টক্সিক পুরুষত্ব দেখানো হয়, যেখানে মনে করা হয় যে মনের কথা ছেলেরা শেয়ার করছে, এটাই মনে হয় খুব দুর্বলতার একটা ব্যাপার, যে আমি বন্ধুর সাথে আমার মনের কথা শেয়ার করছি বা আমার কষ্ট হচ্ছে এটা বলা, বা আমাকে আমার প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে, এটাতে আমার কষ্ট হবে, এটা তো স্বাভাবিক, এটা বলাটা তো দুর্বলতা নয়। এটাতে এটাই প্রমাণ করে যে আমার ভালোবাসাটা সত্যি ছিল এবং আমার একটা অনুভূতি প্রবণ মন আছে। এবং এই ধরনের সিনেমা আসলে যেটা যুব সমাজকে দেখায় যে অনুভূতি প্রবণ মন থাকা আসলে তোমার দুর্বলতা, এইখানেই সমস্যা। অনুভূতি প্রবণ মন থাকা বা কান্নাকাটি করা বা নিজের কষ্টের কথা শেয়ার করা কখনোই দুর্বলতার প্রকাশ নয়। এটা যেমন আমাকে বুঝতে হবে, তেমনি আমার বন্ধু যখন আমার সাথে এসে এই কথাটা শেয়ার করে তখন যেন আমি তাকে না বলি যে কি তুই
1: বলছিস,
0: কাঁদছিস কেন, তুই কি মেয়ে নাকি, তুই কি এত দুর্বল নাকি। এগুলো তো আসলে দুর্বলতা নয়। মানুষ যদি মানুষের সাথে মনের কথা শেয়ার না করে তাহলে কার সাথে করবে?
1: সেটাই।
0: এবং মনের কথা শেয়ার করা বা বাবা মায়ের কাছে গিয়েও যদি শেয়ার করি আমরা, বাবা মা যদি সেই এমপ্যাথি নিয়ে শোনে, তাহলে আমার মনে হয় যে অনেক ভালোভাবে সে সেই খারাপ পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসতে পারে। এই কথাবার্তা বলার জায়গাটা যেন থাকে, মানে বন্ধুবান্ধব মানে যেন এটা না হয় যে বন্ধুবান্ধব মানে হচ্ছে শুধুমাত্র একসাথে আড্ডা দেওয়ার, একসাথে মদ্যপান করা বা একসাথে ধূমপান করার সঙ্গী সাথী। বন্ধুবান্ধব যেন এমন হয় যে আমার খারাপ দিনে, আমার খারাপ পরিস্থিতিতে আমি যেন তার সাথে শেয়ার করতে পারি, সে যেন আমার পাশে থাকে, সে যেন এমপ্যাথি দিয়ে আমাকে ওই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করে। এরকম বন্ধুবান্ধব পেলেই দেখবেন যে বহু মানুষ হয়তো বেঁচে যেতে পারে।
1: আচ্ছা, আমরা অনেক সময় দেখতে পারি যে সেরকম বন্ধুবান্ধব নেই বা থাকলেও আমরা তাদের কাছে যাব না, মানে ওই বললেন না একটা টক্সিক মেন্টালিটি, তো সেই টক্সিক মেন্টালিটি আমাদের প্রবুদ্ধ করবে, বিশেষ করে যে আমরা আমাদের নেগেটিভ বন্ধুদের মানে নেগেটিভ সার্কেলেই থাকবো বেশি করে, তা কী করবো আমরা সেখানে দাঁড়িয়ে?
0: না, এটা তো নিজের মানে কবর খোঁড়ার মতো ব্যাপার হয়ে যায় যে আমি যদি মনেই করি যে না আমি টক্সিক সার্কেলেই থাকবো তাহলে তো আমাকে বের করাটা খুব মুশকিল। কিন্তু আমাদের নিজেদের টক্সিক ট্রেডগুলোই তো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যে মুশকিল হয়ে যায় যে যে মানুষ নিজেরই এরকম ইমেজ তৈরি করেছে যে মর্দ কো কভি দর্দ নেহি হোতা, হ্যাঁ, এটা যদি আমি নিজেই তৈরি করে থাকি এবং অন্য একজন বন্ধু যখন আমার কাছে এসে তার কষ্টের কথা শেয়ার করছে, আমি যদি সেটা নিয়ে খিল্লি করি, হাসাহাসি করি, ওটাই কিন্তু আমাকে বাধা দেবে যে আমার কষ্টের সময় কারোর কাছে একটা গিয়ে আমি মন খুলে কথা বলবো। যে এটা আসলে আমরাই কিন্তু নিজেদের চারিপাশে এই দেয়ালটা তুলে দিই যে আমি যদি এটাই আমার সারা বছরের পয়েন্ট অফ ভিউ হয় যে কেউ আমার কাছে এসে তার দুঃখের কথা শেয়ার করছে মানে আমি হাসবো, আমি খিল্লি করব। এবং এটাই যদি আমাদের সামাজিক স্ট্যান্ডার্ডও হয়, যেটা আপনি বললেন যে কবির সিংয়ের মতো সিনেমা, কবির সিংয়ের মতো সিনেমা অ্যাকচুয়ালি হার্মফুল। যে স্ট্যান্ডার্ডটা তারা তৈরি করে দেয় যে প্রেমিকাকে জোর করে ধরে রাখতে হবে, তাকে মারধর করতে হবে, সম্পর্ক তো ওইভাবে থাকে না, কোনোদিন টেকে না। এবং আমাকে মারধর করে আমাকে একটা সম্পর্কে রাখছে মানে সে আমাকে ভালোবাসে, এটাও তো একটা সম্পর্কের মাপকাঠি হতে পারে না কখনো। যে সম্পর্কে যদি পারস্পরিক শ্রদ্ধা না থাকে, পারস্পরিক বিশ্বাস না থাকে, তাহলে তো সেই সম্পর্কটাও মূল্যহীন। আমাকে তো সেই সম্পর্কটাও, যদি আমি একটা টক্সিক সম্পর্কে থাকি, সেটাও তো আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং আমাকে ওটা থেকে বেরোতে হবে। এটা তো সর্বদাই দরকার।
1: একদম। আজকের তরুণদের উদ্দেশ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কি থাকবে?
0: একটাই বার্তা থাকবে, একটা হচ্ছে যে নিজের পড়াশোনা এবং নিজের যে ফাউন্ডেশন ইয়ার্স, যে সময় আমরা স্কিল তৈরি করি, যে সময় আমরা পড়াশোনা করে নিজেকে একটা যোগ্য তৈরি করি, সেই সময় সেই জিনিসটাতে ভীষণভাবে মনোযোগ দিতে হবে, কারণ এটাই আগামী দিনে আমাদেরকে সাহায্য করবে। এটা একটা জীবনের যে সামনে যে ঝড় বা যুদ্ধ আসছে, আমি যুদ্ধই বলছি কারণ জীবনটাই একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, সেখানে আমাদের অস্ত্র ওটাই হতে পারে যে আমরা যেটুকু শিখছি স্কিল, আমাদের যে পঠন পাঠন, সেটাতে আমাদেরকে ভীষণ রকম মনোযোগী হতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যতই প্রলোভন থাকুক, আসলে কিন্তু সোশ্যাল মিডিয়া একটা প্রলোভন দেয় যে তুমি সহজ জীবনটা বেছে নাও, যে একটা সহজ পথ, যে ছবি তোলো, পোস্ট করছো, শেয়ার করছো, সারাদিন স্ক্রল করছি, শুয়ে থাকছি, এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু পরবর্তীকালে আর ফেরত আসে না। সুতরাং যে সময়টা, যে কাজটা প্রায়োরিটি পায়, যেমন পড়াশোনা করা, নিজের কিছু শেখা, এই সময়টা ওই কাজের মধ্যেই আমাদেরকে যতটা আমরা দিতে পারবো, যতটা শিখে নিতে পারবো, তত আমাদের ভবিষ্যতে সুবিধা হবে। দু নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কম্পেয়ার করে নিজেকে অসুখী ভাবার কোনো কারণ নেই। সোশ্যাল মিডিয়াতে আমরা নিজেদের যে সেলফটাকে শেয়ার করি সেটা আমাদের বেস্ট লাইফ হয়, ওটাই সম্পূর্ণ লাইফ নয়, কারণ আলোর তলায় অনেকটা অন্ধকার থাকে যেটা আমরা দেখতে পাই না। এবং যদি সমস্যা হচ্ছে, মানসিক সমস্যা হচ্ছে বা কোনো কিছুতে তুমি একা ফিল করছো, আশেপাশে বড়দের সাথে শেয়ার করো, বাবা মা বন্ধু বান্ধব তাদের সাথে শেয়ার করো। আর বাবা মায়েদের অবশ্যই বলবো যে যদি বাবা বাচ্চারা শেয়ার করছে তাহলে তাদেরকে একটু বুঝতে চেষ্টা করুন,
1: তাদের
0: পারস্পরিক, হ্যাঁ, এই পারস্পরিক কথা বলার জায়গাটা যেন আমাদের সবসময় থাকে। এরকম যেন না হয় ছেলে মেয়ে মোবাইলে একটা অ্যালগোরিদমের সাথে রয়েছে এবং বাবা মা আর একটা সাইবার স্পেসে রয়েছে, তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এবং আদান প্রদানের যে ব্যাপারটা, বোঝাপড়ার যে ব্যাপারটা, সেটা যেন সবসময় থাকে। আমরা যেন, হয়তো সমস্ত মতামতের মিল আমাদের হবে না, কারণ যেহেতু আমাদের মধ্যে একটা জেনারেশনের গ্যাপ রয়েছে, সব মতামত আমাদের মিলবে না, কিন্তু নেগোসিয়েশনের জায়গা যেন থাকে। আমার বাচ্চা কোনো বিপদে পড়লে বা সমস্যায় পড়লে যেন আমাকে এসে বলে, এইটুকু জায়গা যেন আমরা রাখতে।
1: আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের অতিথি ডক্টর অরুণিমা ঘোষকে ধন্যবাদ আবারও। কথা বলুন, সাহায্য চাইতে দ্বিধা করবেন না, আর নিজের মনের খোঁজ রাখুন। ধন্যবাদ।
2: শুনলেন যুব অনুষ্ঠান। যুব প্রজন্মের মানসিক সমস্যা, এই নিয়ে ডক্টর অরুণিমা ঘোষের সাক্ষাৎকার নিলেন অনুষ্কা দে, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গ্রামে গঞ্জে

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, গ্রামেগঞ্জে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, তা হল অসময়ে সবজি চাষ। এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সুরজিৎ সরকার মহাশয়, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। সুরজিৎবাবু, প্রথমেই আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠানের বিষয় ইতিমধ্যেই জেনে গেছি আমরা যে অসময়ে সবজি চাষ। এই ক্ষেত্রে আমরা সহজেই যা বুঝি যে স্বাভাবিক ঋতুর বাইরে কৃত্রিম পরিবেশ তৈরি করে বা উন্নতজাত পদ্ধতি ব্যবহার করে সবজি উৎপাদন, তবে এই বিষয়ে কিন্তু আমাদের সকলেরই বেশ কৌতূহল রয়েছে, আর সব থেকে বেশি কৌতূহল রয়েছে আমাদের কৃষক বন্ধুদের। এই অসময়ে কৃষি বা অসময়ে সবজি চাষ, এই বিষয়ে আমরা কেন কৌতূহল আনব বা কৃষকরাই বা কেন কৌতূহল আনবে, সেই নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন থেকেই যায়। আচ্ছা সুরজিৎবাবু, এই অসময়ে সবজি চাষ আমরা কেন করব বা কি কি সুবিধাই বা পেতে পারি আমরা এই চাষের মাধ্যমে?
1: অসময়ে সবজি চাষে করার প্রধান কারণ মূলত অর্থনৈতিক দিক থেকে, যে

0: কৃষকরা যে সবজি তৈরি করছে, সেই তৈরি করা সবজি তারা বাজারে বিক্রি করছে, তারা তার থেকে তারা লাভ পাচ্ছে। তো আমাদের সবজি চাষ আস্তে আস্তে আমাদের চাষবাসের ভিতরে বিজ্ঞান অনেকটা আমরা ঢুকিয়েছি, যে বিজ্ঞানসম্মতভাবে আমরা চাষ করছি। তো সেই বিজ্ঞানের ব্যবহার করে এমন সময়ে যে সবজি করব যেটা কিনা নর্মাল সময়ে যে সবজিটা হয় না, যেখানে মার্কেটে থাকে না, স্বাভাবিকভাবে যে আমাদের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে তার যদি ডিমান্ড এবং সাপ্লাই, যেটা আমরা বলি যে সাপ্লাই যদি কমে যায় অটোমেটিক্যালি তার ডিমান্ড বাড়বে, এবং তার ডিমান্ড বাড়লে তার প্রাইসও বাড়বে, যেটা আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তো সেই কথাটা মাথায় রেখে আমাদের এই করা, এবং আমরা কৃষকদের ভিতরে যাতে তাদের মতো করে খুব সরলভাবে এবং কম খরচে কী করে এই অসময়ে সবজি চাষ করা যায়, তারও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় মূলত আলোচনা করব। এবং এতে আলোচনায় সেই বিষয়ে খেয়াল করে যে বিজ্ঞানসম্মত পদ্ধতিগত কিছু ব্যবহার করে সরলভাবে কীভাবে আমরা চাষ করতে পারি, এতে কী হবে যে আমাদের ফসলের যে ডিমান্ড, অনেক সময় আমাদের প্রায়শই আমরা কাগজে দেখি যে কৃষকরা টমেটো বিক্রি করতে পারছে না, রাস্তায় ফেলে দিচ্ছে, 50 পয়সা কি 1 টাকা করে কিলো বিক্রি হচ্ছে, তাদের বাজারে নিয়ে আস যে খরচ হচ্ছে, বাজার থেকে নিয়ে যাওয়ার যে খরচ, সেই খরচে উঠবে না বিক্রি করছে, অথচ সেই টমেটোই আমরা কিন্তু 70-60 টাকা কিলো করে খাচ্ছি। তো এই ব্যাপারটা হচ্ছে। এবার এখানে খেয়াল করার যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি তার ইন্টারফারেন্স বা কি কোনো একটা প্রযুক্তি বা কোনো একটা বিষয় যদি আমরা চেঞ্জ করতে পারি তাতে কিনা তারা বেশি লাভ করতে পারে, এই হচ্ছে মোটামুটি বিষয়, যে তারা কম জমিতে এবং যে সময় উপযোগী ফসল তুলবে এবং যেটা কিনা মার্কেটে অনেক বেশি ডিমান্ড থাকবে।
1: বেশ, আচ্ছা, আমরা তো সুবিধা বিষয়ে জানলাম যে কি কি সুবিধা পেতে পারে কৃষক বন্ধুরা এই চাষ করে। তো আপনি বা আপনার মতে এই চাষের পদ্ধতি বা প্রযুক্তি কি কি হতে পারে, বা সহজ কথায় বলা ভালো যে কৃষক বন্ধুরা কিভাবে এই চাষ করতে পারে?
0: অসময়ে সবজি চাষ করতে গেলে যে বিষয়গুলোর উপরে আমাদের খেয়াল রাখতে হবে সেগুলোর একটা, যেমন বলছি যে আবহাওয়াভিত্তিক যে প্রতিকূলতা, তার মানে শীতকালে শীত পড়বে, বর্ষাকালে বেশি বৃষ্টি হবে, সেই প্রতিকূলতা দূর করে আমরা ফসল চাষ করব। কেন, প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে তার নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট আবহাওয়ার প্রয়োজন, এবং সেই আবহাওয়ার যদি তার কিছু অল্টারেশন হয় বা তার কিছু যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু সেই ফসল উৎপাদন করা যায় না। তো এই প্রতিকূলতা দূর করতে পারলে আমরা যেমন সেই ফসল আমরা চাষ করতে পারি। এছাড়া আছে যে বিভিন্ন সময় ভিত্তিক ফসল চাষ, অর্থাৎ আমরা দেখা যায় যে যে ফসল যে সময় হয় তার একটু আগে বা একটু পরে, যখন কিনা সাধারণভাবে ওই ফসলটা বাজারে পাওয়া যায় না, সেই ফসলের চাষ করলে আমাদের তার দাম পাওয়া যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চারা তৈরি করার ক্ষেত্রে, সবজির ক্ষেত্রে বিশেষ করে হয় যে এখানে অনেক রোগের প্রবণতা আসে, যে বর্ষাকালে বা হট হিউমিড, অর্থাৎ কিনা আর্দ্রতা বেশি থাকলে এবং গরম এবং আর্দ্রতা যুক্ত যদি আবহাওয়া থাকে সেই সময়ে তার কিছু কিছু রোগ আসে, সেই রোগ থেকে মুক্তি পাওয়া বা বেশি জলে গাছের যাতে ক্ষতি না হয় সেই জন্য আমরা প্রোট্রে বা প্লাস্টিক ট্রে, যেগুলো হচ্ছে মোবাইল ট্রে হিসাবে ইউজ করতে পারি, এবং সেই ট্রেতে আমরা চারা তৈরি করতে পারি। তাছাড়া অনেক সময় আমরা কৃত্রিমভাবে কম খরচে প্লাস্টিকের যে ছাউনি, যেটা আমরা শেড নেট বলে থাকি, সেই ছাউনি দিয়েও কিন্তু আমরা তাপমাত্রা কমিয়ে, তার যে গাছের তাপমাত্রা কমিয়ে আমরা সেই গাছ বা ফসল আমরা উৎপন্ন করতে পারি। এবং কিছু কিছু ফসলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শীতকালে দিকে করলে আমাদের সুবিধা হচ্ছে, অথচ সেই সময় দেখা যাচ্ছে যে আমাদের তাপমাত্রা খুব কম এবং সেই ফসলের ফলন ঠিকঠাক, আশু ফলন আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে তার যে তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা মালচিং করতে পারি, মালচিং বা আচ্ছাদন, সেক্ষেত্রে আমরা খড় দিয়েও করতে পারি এবং এখন আমরা কালো প্লাস্টিক দিয়েও করতে পারি। তো এই হচ্ছে এই বিষয়। আর আরও একটা বিষয় এখন করা যায় যে অনেকে দেখবেন যে এখন যে শেড নেটের ব্যবহার বা শেড নেট বা শুধু নেট হাউস করছে, তো সেখানে কিছু কিছু গাছের ক্ষেত্রে রোগ পোকার আক্রমণ হচ্ছে বা সেখান থেকে সিড তৈরি করা বা বীজ তৈরি করার ক্ষেত্রে পোকার মাধ্যমে যে রোগের সংক্রমণ হচ্ছে সেটাও আমরা এই ছায়াজাল বা নেট হাউসের মাধ্যমে আমরা কিন্তু ওই পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারি এবং রোগমুক্ত বীজ আমরা তৈরি করতে পারি।
1: বেশ, আপনি বেশ সুন্দর করে বুঝিয়ে আমাদের বললেন যে শ্রোতা বন্ধুরা কিভাবে উদাহরণের মাধ্যমে বা কোন প্রযুক্তিতে এই অসময়ে সবজি চাষ করতে পারেন। আচ্ছা, পরের প্রশ্নে আসি, কৃষকদের ব্যবহারযোগ্য শস্য বা শস্য পর্যায় যদি কিছু থাকে।
0: আমরা কৃষকদের জন্য যেরকম কয়েকটা আমি পর্যায় করেছি সেটা কৃষকরা তাদের নিজেদের পছন্দ মতো করতে পারে। এবার অসময়ে সবজি চাষের ব্যাপারে বলতে গেলে প্রথমেই যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে কোন সময় আমরা করছি সেটা একটা বড় বিষয়। সেটা যদি বর্ষাকালে করি তো আমার জমি অবশ্যই উঁচু জমি হতে হবে এবং সেই জমিতে যেন জল না জমে, এবং এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যে জমি আমি নির্বাচন করব বা যে বেড আমি নির্বাচন করব সবজির ক্ষেত্রে সেটা রেজ বেড হবে, অর্থাৎ কিনা বেডটা উঁচু হবে এবং পাশ দিয়ে তার ড্রেন থাকবে এবং অতিরিক্ত বর্ষার যে জল সেই জল যেন ওই ড্রেন দিয়ে বেরিয়ে যেতে পারে। এবার বর্ষার সময় আমাদের সবজির যে চারা সেই চারা তৈরি করতে গেলে প্রো ট্রে পাওয়া যায় বা প্লাস্টিকের ট্রে পাওয়া যায়, সেই ট্রেতে আমরা আলাদা করেই শুধু জমিতে না করে আমরা আলাদাভাবেই সেই চারা আমরা তৈরি করতে পারবো, এবং সেই তৈরি করার সময় যদি আমরা সেই যেখানে আমরা গোবর সার মিশাই তার সাথে যদি ট্রাইকোডারমা মিশিয়ে দিই সেক্ষেত্রে দেখা যায় যে বর্ষাকালে যে ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত যে গাছের চারা গাছের যে রোগগুলো আসে সেই রোগগুলোর থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এইভাবে চারা তৈরি করে এবং রেস্ট বেড অর্থাৎ উঁচু বেডে আমরা সবজি চাষ করতে পারি। এবার সেক্ষেত্রে কিছু কিছু সময় যদি মনে হয় যে আমাদের উত্তরবঙ্গে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ বেশি সেক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্ট প্লাস্টিক অর্থাৎ যেটা কিনা স্বচ্ছ যে প্লাস্টিক আছে ওই প্লাস্টিকেরও কিন্তু আমরা ব্যবহার করতে পারি উপরে কিছুদিনের জন্য, যে উপরে প্লাস্টিক পাশে বাঁশ দিয়ে খুঁটি বাঁশের খুঁটি করে উপরে প্লাস্টিক দিলাম, প্লাস্টিক দিয়ে আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে এইটা হচ্ছে বর্ষাকাল, বর্ষাকাল এইবার এইগুলো করতে গেলে অবশ্যই খরচ আমাদের বেড়ে যায় কিন্তু আসু যে আমরা ফলন যেটা পাই সেটা আমি বলছি পরের ফসল অনুযায়ী বলছি, সেইগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের দাম অনেক বেশি পায়। এবার শীতকালের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে ফসল যখন করব সেক্ষেত্রে আমাদের অন্যরকম সমস্যা তৈরি হয় যে আমাদের মাটিতে ঠিকঠাক করে ময়েশ্চার বা আর্দ্রতা পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে যদি আমরা কিছু শীতের ফসল যেরকম আমরা শশা চাষ করছি যে শশা চাষ মূলত আমাদের তাপমাত্রাটা অনেক বেশি লাগে কিন্তু আমাদের যদি তাপমাত্রা কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শশার ফলন অনেক ফলন কমে যায় এবং সেক্ষেত্রে যে ফুল আসে ফুল থেকে কিন্তু ফল ধারণ করে না বা ফল ধারণের সমস্যা হয়। সেক্ষেত্রে মাটিতে যদি আমরা মালচিং করি বা মালচিং বা আচ্ছাদন করি সেটা খড় দিয়ে হতে পারে বা কালো প্লাস্টিক দিয়ে হতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে জলসেচ যেটা করছি সেই জলসেচের ফ্রিকোয়েন্সি বা কতদিন পরপর করছি সেটা অনেক বাড়াতে পারি, মধ্য কথা জলসেচের পরিমাণ আমাদের কমে যাবে এবং সারের যে ব্যবহার এবং গাছ অনেক সার বেশি ব্যবহার করতে পারবে। আমরা দেখা গেছে যে মালচিং করলে গাছে সাধারণভাবে যে সার ব্যবহার করি তার 20-30% সার কম দিলেই আমাদের কিন্তু ওই কাজ হয়ে যায়, উপরন্তু গাছের লংজিভিটি অনেকদিন বেশি থাকে মানে অনেকদিন ধরে সেটি ফুল ফল দিতে পারে এবং তার ফুড সেটও অনেক ভালো হয়। এই হচ্ছে বিষয়। এবং মালচিং করলে যেটা আসল যে কারণ হয় যেটা যে মাটির যে তাপমাত্রা সেটা বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে দিলে কী হয় যে গাছের গ্রোথটা বাড়ে, সে একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই বিষয়ের উপরে ভিত্তি করে কতগুলো আমরা শস্য পর্যায়ে তৈরি করেছি এবং উদাহরণ দিয়ে দিয়ে তার সেগুলো আমরা আলোচনা করা যেতে পারে। যেরকম আমরা টমেটো যেটা আমরা করছি যে টমেটো বা বিনস, এই টমেটো বিনস আমরা কি দেখি টমেটো আমরা শীতকালে তৈরি করছি কিন্তু এই টমেটোটাই আমাদের বিশেষ করে উত্তরবঙ্গে, আমি দক্ষিণবঙ্গের কথা যাচ্ছি না, উত্তরবঙ্গে মাটিতে আমরা টমেটোটা কিন্তু আমরা শীতকালের পরে গিয়েও আমরা টমেটোটা চাষ করতে পারি। তার কারণ হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে যে সময় উপযোগী যে জাতের কথা বলছিলাম, যে টমেটোর সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ শীতকালে যে টমেটোর যে জাতগুলো থাকে সেটা কিন্তু বেশি তাপমাত্রায় সেই এখানে ফুল থেকে কিন্তু ফল ধারণ হয় না।
1: আচ্ছা,
0: কিন্তু কিছু কিছু জাত আছে সেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চ IIHR ব্যাঙ্গালোর থেকেও বেরিয়েছে বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিরও তাদের সিড আছে, যেরকম আমাদের ব্যাঙ্গালোরের IIHR-এর কতগুলো জাত আছে, যেরকম আরকা সম্রাট, আরকা রক্ষক, আরকা অভেদ, এবার কেউ যদি এখন যেটা আমরা বলি যে চাটনি খাওয়ার জন্য দেখবেন যে ছোট ছোট যে চেরি টমেটোগুলো করে সেরকম টমেটোরও কিছু আছে, যে আরকা অপেক্ষা, আরকা বিশেষ, আরকা আদিত্যা। তো এই যে জাতগুলো আছে এদের এই জাতগুলো আমাদের দেখা গেছে যে বেশি তাপমাত্রাও সহ্য করতে পারে, 8-38°C। এবার আমাদের উত্তরবঙ্গে কন্ডিশনে কিন্তু 38°C তাপমাত্রা খুব বেশি আসে না, সেক্ষেত্রে আমরা করতে পারি কি যে ফেব্রুয়ারি মাসের দিকে আমরা এই চারা আমরা লাগাতে পারি এবং তার ফলন আমরা এপ্রিল মে জুন মাস পর্যন্ত নিতে পারি। এই ক্ষেত্রে একটা সমস্যা হয় যেটা আমি কৃষক বন্ধুদের বলবো যে আমাদের উত্তরবঙ্গে দেখবেন যে এপ্রিল মাস এবছর এপ্রিল মাসে মাঝামাঝি নাগাদই হয়েছে যে শিলাবৃষ্টি হচ্ছে, তো টমেটো গাছে কিন্তু শিলাবৃষ্টি হলে খুব ক্ষতি হয়, সেক্ষেত্রে আপনারা উপরে ছায়াজালের ব্যবহারও করতে পারেন প্রথম কিছুদিন, কিছুদিন ছায়াজালের ব্যবহার করতে পারেন তাতে শিলাবৃষ্টির আক্রমণ থেকে আটকানো যেতে পারে। এবার কিছুদিন পরে যখন শিলাবৃষ্টির সম্ভাবনা কমে যায় সেই সময় আপনি ছায়াজাল বা শেড নেটটা তুলে দিতেও পারেন, কোনো অসুবিধা হয় না। এবং এই প্রকল্পটা, এই টমেটো চাষ যখন আমরা ব্যাঙ্গালোর থেকে বীজটা বা এই জাতের বীজটা নিয়ে এসে

0: করি, তো আমরা কৃষকদের ভিতরে একটা চালু করেছিলাম যে বিঘাতে লাখ, অর্থাৎ এক বিঘা জমিতে চাষ করে আমরা 1,00,000 টাকা ইনকাম করব এটা করে। এবং আমরা বিভিন্ন জায়গায় পাইলট বেসিসেও করেছি, খুব ভালো রেজাল্টও পেয়েছি। এই করে আমরা ফেব্রুয়ারি মাসের দিকে আমরা টমেটো চাষ করতে পারি। আর একটা জিনিস দেখবেন, খেয়াল করবেন যে বিনস, যেটা বাজারে যে বিনসটা আমরা পাই, তো বিনসের ক্ষেত্রে দেখা যায় যে এই গরম পড়লে কিন্তু বিনস আর মার্কেটে থাকে না এবং তার দাম বাড়তে শুরু করে দেয়। তো সেক্ষেত্রে আমাদের উত্তরবঙ্গে দেখবেন যে খুব গরম থাকে না এই সময়, তো এই সময় আমরা করতে গিয়ে যে ছায়া জাল ব্যবহার করতে পারি, 35% শেড, যেটা শেড নেট যেটা আছে, সেই শেড নেট ব্যবহার করে আমরা বিনসের চাষ করতে পারি। এরপরে জুন জুলাই মাসের দিকে গিয়ে আমরা সেখানে আর্লি কলিফ্লাওয়ার অর্থাৎ আগুতি ফুলকপির চাষ করতে পারি। সেই ফুলকপি চাষের জন্য আমাদের খেয়াল করতে হবে, আগে যে বললাম যে প্রোটিনের ব্যবহার করতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু নর্মাল যে জাতের ফুলকপি আমরা চাষ করি সেই জাত করলে হবে না। সেটা বাজারে কিছু কিছু দেখবেন যে আর্লি জাতের ফুলকপি আছে, যেরকম সামারকিং আছে, CFL 1522 আছে, পান, বিভিন্ন প্রাইভেট কোম্পানির প্রচুর বীজ আছে, বাজারে দোকানে গিয়ে নিলেই হবে, এবং সেই জাতগুলো আমরা প্রোটেতে ব্যবহার করবো এবং জুন জুলাই মাসের দিকে লাগাবো। এবং সেটা রেস্ট বেড, অর্থাৎ উঁচু বেডে সাইডে যাতে গর্ত থাকে, এবং কোথাও যদি খুব বেশি বৃষ্টি থাকে তো প্রথম দিকে আমরা একটু ট্রান্সপারেন্ট প্লাস্টিক, উপরে প্লাস্টিকে ঢাকা দিয়েও রাখতে পারি যাতে গাছটা একটু বড় হয়ে গেলে। এবার এই গাছগুলোর ক্ষেত্রে দেখা যায় যে এরা কিন্তু বৃষ্টি কিন্তু সহ্য করতে পারে অনেক বেশি, খুব অসুবিধা হয় না। এবং এর যে ফলন আমরা শুরু হয় যেটা, সেটা সেপ্টেম্বর অক্টোবরের দিকে, অর্থাৎ কি না দুর্গাপুজোর ঠিক আগে আগে, সেই সময় আপনারা দেখবেন যে বাজারে ফুলকপির দাম 70 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা এবং 90 টাকা, 100 টাকা পর্যন্ত হয়ে যায়। তো এই সময় ফুলকপির সাইজ ছোট হয়, 400-500 গ্রামের মতো সাইজ হয়, কিন্তু আসলে কিন্তু দাম অনেক বেশি
1: বেশি থাকে।
0: এটা গেল আমাদের জুন জুলাই মাস। এবার অক্টোবর নভেম্বর মাসের দিকে আমরা শশা বা উচ্ছে, যেটা আমি বলছিলাম যে শশার ক্ষেত্রে আমরা মালচিং করে দিয়ে শীতকালের কিন্তু আমরা ভালো করতে পারি। ঠিক একইভাবে আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা উচ্ছে করতে পারি। জুন জুলাই অর্থাৎ বর্ষাকালের সময় আমরা আগুতি ক্যাবেজ বা আর্লি ক্যাবেজ বা আগুতি বাঁধাকপির চাষ করতে পারি। আবার শীতকালের দিকে সেই জমিতে আমরা ক্যাপসিকামের চাষও করতে পারি। আবার ফেব্রুয়ারি মাসে টমেটো ক্যাপসিকাম, আর জুন জুলাই মাসে পালং শাক বা ধনে পাতা। এটা ক্ষেত্রে বলা যায় যে ধনে পাতার চাষ বলছি যে জুন জুলাই মাসে, এটা কিন্তু আমরা যে মশলা হিসেবে ধনে পাতার চাষ কিন্তু করবো না, এটা শুধুমাত্র ধনে পাতার পাতা হিসাবে বিক্রি করবো, যেটা কিনা একটা গাছ দেখবেন বাজারে যখন কিনতে যায় তখন একটা গাছ হচ্ছে 5 টাকা করে বিক্রি, সেখানে হাফ কাটা বা 1 কাটা জমিতে যদি উপরে প্লাস্টিক দিয়ে ঢেকেও আমরা চাষ করি তো 15,000-20,000 টাকা খুব সহজে কিন্তু ইনকাম করা যায়। এখানে খরচ হচ্ছে 1,000-1,500 বেশি কিন্তু খরচ হয় না। তো আমরা এখানে ধনে পাতা চাষ করতে পারি। আবার অক্টোবর নভেম্বর মাসে আমরা ভেন্ডি চাষ করতে পারি, সেই সময় কিন্তু এর দামও অনেক বেশি থাকে। আবার ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে শশা চাষ করে আবার জুন জুলাই মাসে আবার ক্যাপসিকাম চাষ করতে পারি। আবার অক্টোবর নভেম্বর মাসে লেটুস শাকেরও আমরা চাষ করতে পারি। তো এইরকম কতগুলো শস্য পর্যায়ে আমরা করেছি এবং এখনও কৃষকদের বিভিন্ন পাইলট বেসিসে করছি, তো সেখানে কৃষকরা ভালো লাভ পাচ্ছে এবং তাদের সঠিক দামও পাচ্ছে।
1: আচ্ছা, অসময়ের এই সবজি চাষ, সেই চাষের বেশ কিছু জাত সম্পর্কে তো আমরা জানলাম ইতিমধ্যেই, আর কি কিছু জাতের ব্যাপারে বলা যেতে পারে বা কৃষক বন্ধুদের সচেতন করা যায়?
0: অবশ্যই, এই আমরা প্রথমে যেটা জানলাম যে ফুলকপির আর্লি কলিফ্লাওয়ার বা আগুতি ফুলকপির চাষ, এই ব্যাপারে জানলাম। তো এই বিষয়ের একটা কারণ কিন্তু আমাদের খেয়াল রাখার বিষয়, আপনাদের মাধ্যমে আমি জানাতেও চাই যে অনেক কৃষকদের, যে আমরা যখন এই পাইলট বেসিসে এই প্রোগ্রামগুলো কৃষকদের ভিতরে জনপ্রিয় করার জন্য যখন আমরা চেষ্টা চালাচ্ছি, তো এরকম দেখাচ্ছি যে আমাদের যে আর্লি কলিফ্লাওয়ার যেটা মানে আগুতি ফুলকপির চাষ যে বীজ রেখে দিয়েছি কৃষকদেরকে, তারা কিছুটা বীজ আবার রেখেও দিল। দেখে দেওয়ার পরে তারা করছে কি, পরে যখন হচ্ছে অন্য সময় যখন নর্মাল সিজন হচ্ছে, নর্মাল সময়ে গিয়ে সেটা চাষ করছে, গিয়ে তখন কিন্তু সেই আশু ফলন পাচ্ছে না। তার প্রধান কারণ এখানে কিন্তু কৃষক বন্ধুদের বলবো যে বিশেষ করে কপি জাতীয় ফসল, যে কোনো কপি, সেটা ফুলকপি হতে পারে, বাঁধাকপি, ওলকপি, ব্রকোলি, যে কোনো কপি জাতীয় ফসলের ক্ষেত্রে এটা কিন্তু ভ্যারাইটি সেন্সিটিভ, অর্থাৎ জাত কিন্তু সে তার নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট আবহাওয়াতেই সেই জাতের চাষ করা যায়। এবং সেই জাতের যদি তার যদি আগু পিছু হয়, তাহলে আপনারা খেয়াল করবেন একটা জিনিস, যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ফুলকপি বা বাঁধাকপির গাছ থেকে দেখবেন যে সর্ষে গাছে যেরকম একটা দণ্ড মতো বেরোয় এবং সেখান থেকে ফুল আসতে শুরু করে, তো কপি গাছেও সেরকম ফুল আসা শুরু করে। তো এটা আর কিছুই কারণ না, এর মেন প্রধান কারণ হচ্ছে সেই জাতের উপযুক্ত জাত উপযুক্ত সময়ে কিন্তু চাষ করা হয়নি বলে। এবার যে চাষ যে সময় বলা হচ্ছে শুধু সেই চাষ সেই সময় করবেন, এবং এখন বাজারে বিভিন্ন কোম্পানি এবং সরকারি মাধ্যমেও বিভিন্ন রকম উন্নত জাত এবং সময় উপযোগী জাতের কিন্তু অনেক জাত বেরিয়েছে, শুধুমাত্র সচেতন হয়ে জোগাড় করলেই সমস্ত সমাধানগুলো করা যাবে। এবার ফুলকপির ক্ষেত্রে যেটা লেট ভ্যারাইটি, যেটা আমরা কিনা পরের দিকে আমরা যেটা চাষ করতে পারি, সেটার ক্ষেত্রে যেরকম যেমন স্নোবল আছে, বিশপ আছে, আর্টিকা আছে, অ্যামেজিং আছে, তো এই চাষগুলো আমরা মূলত একদম শীতকালের মাঝামাঝি দিকে থেকে শুরু করি, যাতে এর উপরে যখন ফুলটা ফুলের যখন গঠন হয় যখন সেটা বেশি ঠান্ডার সময় হয় এবং তার ফলন শীতের শেষের দিকে আমরা এর ফলন পেতে পারি। ঠিক একই রকমভাবে বাঁধাকপির ক্ষেত্রেও আমরা একই রকমভাবে করতে পারি। লেট জাত যেরকম আছে, যে লেট ফ্ল্যাট ডাচ আছে, ড্যানিশ বলহেড আছে, তো এই জাতগুলো আমরা শীতের মাঝামাঝি বা শীতের শেষের দিক থেকে কিন্তু আমরা চাষ করতে পারি এবং শেষের দিকে গিয়ে তার ফলন পেতে পারি।
1: বেশ, সর্বাক্ষিকভাবে যে আমরা জানলাম যে অসময়ে সবজি চাষে কিন্তু বেশি লাভজনক দিকটাই বেশি, তবে কৃষক বন্ধুদের একটি প্রশ্ন থাকতেই পারে যে কতটা বেশি পরিমাণে লাভ হতে পারে এই চাষের মাধ্যমে।
0: এই বিষয়ে একটা জিনিস, এর আগে কথায় কথায় আমরা বলছিলাম যে আমরা যখন কৃষকদের ভিতরে টমেটো চাষটা জনপ্রিয় করার চেষ্টা করছিলাম, সেই সময় আমাদের ক্যাম্পেইন একটা ছিল, প্রথমে যখন আমরা করি, কৃষকরা প্রথমের দিকে যেহেতু নতুন টেকনোলজি ওই সময় হয় না, বর্ষাকালের দিকে কী করে করব, এই একটা দ্বিধাদ্বন্দ্বর ভিতর দিয়ে তারা থাকাটাই স্বাভাবিক। তো তারপরে যখন আমরা আস্তে আস্তে সাকসেস পেতে শুরু করলাম, যে সে যখন বাজারে বেশি দামে বিক্রি করছে, যে 40 টাকা ন্যূনতম বিক্রি করছে তা কিলো, উপরে গিয়ে 60-70 টাকা করে কিলো বিক্রি করছে, তো আমরা ওভারঅল আমরা এরকমও করেছিলাম যে যেহেতু আমাদের উত্তরবঙ্গে শিলাবৃষ্টির একটা প্রবণতা থাকে, যে আমরা ছায়া জাল দিয়ে পুরো জমিটাই আমরা ঘিরে দেবো উপরটা কিছুদিনটা, যতদিন পর্যন্ত এই সম্ভাবনাটা থাকে, এবং তারপরে সেই ছায়া জালটা আমরা তুলে দিতে পারি, দিয়ে নর্মাল যেরকম টমেটো চাষ করা হয় সেইভাবে আমরা চাষ করব। তো এতে আমরা হিসাব করে, এটা কৃষকদের পরিসংখ্যান দিয়েই বলছি, যে আমাদের বিঘাতে, মানে 33 শতকের বিঘা বলছি, এখানে আমাদের এখানে নর্থ বেঙ্গলে অনেকগুলো 52 শতকের বিঘাও আছে আবার 33 শতকের বিঘা আছে, তো 33 শতকের বিঘাতে আমাদের ইনকাম, যেটা নেট ইনকাম না গ্রস ইনকাম বলছি, গ্রস ইনকাম আমরা 1 লাখ টাকা ধরেছিলাম, যেটা সেই জন্য আমাদের প্রচারই ছিল, যে এরকম আমাদের মেন ক্যাম্পেইন ছিল হেডলাইন, যে বিঘাতে লাখ। তো একটা একটা গেল। আবার ছোটোখাটো অসময়ে সবজি চাষ করা মানে, এবার বলবো যে সব কৃষকদের সব জমিতে হবে এরকম না, এবার যারা বর্ষার সময় চাষ করতে চাইছেন, সেটা আগদি ফুলকপি বাঁধাকপি হোক বা যেটা বললাম যে পালং শাক বা ধনে পাতার চাষই হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের জমি উঁচু হতে হবে। এবার আমরা ধনে পাতার ক্ষেত্রে দেখেছি যে কৃষকদের আমরা কিছু কৃষককে আমরা জোর করে করিয়েছি যে 1 কাঠা জমিতে করো, আমরা যে 1 কাঠা জমিতে উপরে প্লাস্টিক দিয়ে সাইডে বাঁশের দিয়ে নেট দিয়ে এবং উঁচু বেড করে করা, যাতে প্রথম দিকে খুব বেশি বৃষ্টি হলে কিছু ক্ষতি না হয়, এবং খুব সুন্দর ফসল হয়েছে, এবং সেইখানে 1-1টা পাতা বাজারে আমরা কিনি 5 টাকা, কৃষকরা সেটা 2 টাকা কিংবা 2.5 টাকা পিস হিসাবে বিক্রি করে। তো এখান থেকে দেখা যাচ্ছে 1 কাঠা জমিতে 15,000-10,000 কিংবা উর্ধে 20,000 টাকা পর্যন্ত আমরা পেয়েছি। আর ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যেটা আমরা কিনা সেপ্টেম্বরের শেষ অক্টোবরের দিকে যদি আমরা ফসল তুলতে পারি, সেক্ষেত্রেও বিঘাতে আমাদের 70,000-80,000 টাকা মতো আমরা পেতে পারি।
1: বেশ বেশ, তাহলে আমরা যা বুঝলাম যে এই অসময়ে সবজি চাষের মাধ্যমে কৃষক বন্ধুরা কিন্তু বেশ লাভজনক দিকটাই দেখতে পাবে। আচ্ছা সুরজিৎবাবু, যে এই অসময়ে সবজি চাষের ক্ষেত্রে বর্ষাকালে কিন্তু কৃষকদের চারা তৈরি করতে বেশ খানিকটা সমস্যায় পড়তে হয়, এ বিষয়ে তারা কি সতর্কতা নেবেন বলে আপনার মনে হয়?
0: একদম ঠিক কথা বলেছেন, বর্ষাকালে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তার চারা তৈরি। তো এই বিষয়ে বলা যে এই বর্ষাকালের যে সবজি আমরা সবজি চাষের জন্য যে চারা আমরা তৈরি করব, সে চারা তৈরি করতে গেলে আমাদের মূলত যে জমিতে যদি আমরা চারা তৈরি করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে আমাদের চারা গাছের কিন্তু তার মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা ব্যবহার করি, যে কৃষকদের বারবার বলি যে মূল জমিতে আমরা চারা তৈরি করি না, এইখানে আমরা চারা তৈরি করার ক্ষেত্রে আমরা প্রো ট্রে বা প্লাস্টিকের ট্রে ইউজ করি। এবার সেখানে কৃষকদের ভিতরে এরকমও দেখেছি যে তারা নিজের বাড়ির উঠোনে এরকম উঁচু করে একটা এরকম বড় কাঠ রেখেছেন এবং তার উপরে সেই ট্রেগুলো পরপর সাজানো আছে, এবং সাজানোর উপরে হচ্ছে ছোট্ট একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া, যাতে সেখানে ডাইরেক্ট বৃষ্টির জল না পড়ে। তো এইভাবে আমরা চাষ করি। এবার এখানে করতে গেলে একটা জিনিস খেয়াল করা, যে আমরা চারা তৈরি করার জন্য যে আমরা মাটি তৈরি করি, যে গোবর সার এবং পাতা পচা সার বা এবং নর্মাল মাটির সাথে যে মাটি তৈরি করি, সেই মাটির সাথে আমরা ট্রাইকোডার্মা ভিডি ভিডির যে মিশ্রণ আছে সেই মিশ্রণ যদি মিশিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে চারা গাছগুলোর যে গোড়া পচা রোগ মূলত দেখা যায় যে বর্ষাকালের চারার ক্ষেত্রে, সেই রোগের প্রকোপ অনেকটা কমে। এবং এক্ষেত্রে খেয়াল করার বিষয় যে এই চারা গাছের পরে যখন আমরা, যদি বর্ষাকালে আমরা ফুলকপি বা বাঁধাকপি আমরা চাষ করি, যেটাকে নাগতি আর্লি ক্যাবেজ বা কলিফ্লাওয়ারের চাষের ক্ষেত্রে আমরা করছি, তো সেক্ষেত্রে করি কি যে চারা আমরা মূল জমিতে লাগাই 18 থেকে 20 দিনের মাথায় গিয়ে। এবার 20 দিনের মাথায় লাগালাম, তার আগে যদি আমাদের এই বীজতলা মূলত থাকে আমাদের প্রোট্রেতে বা প্লাস্টিকের ট্রেতে, এবং সেই ট্রেতে 7-8 দিন যদি বয়স হয়ে যায় গাছের, বয়সের পরে গিয়ে আমরা সেই গাছের গোড়া ভিজিয়ে আমরা ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড জাতীয় ওষুধ আমরা স্প্রে করি। এইবার এই স্প্রে করার সময় একটু খেয়াল রাখা যে আমরা পূর্ণ ডোজে যদি এইটা স্প্রে করি, সেক্ষেত্রে কিন্তু এই ওষুধের জন্য বিষক্রিয়া তৈরি হয় এবং সেই বিষক্রিয়ায় চারা গাছ আমাদের মারা যায়। তো সেক্ষেত্রে খেয়াল রাখার বিষয় যে যদি আমাদের 7 থেকে 10 দিনের ভিতরে চারা গাছের বয়স থাকে, সেক্ষেত্রে আমাদের করতে হবে যে ব্লাইটক্স আমরা লিটারে 1 গ্রাম করে আমরা দেব, এবং সেখানে 15 দিন যখন হয়ে যাবে তখন লিটারে 2 গ্রাম, 20 দিন হয়ে গেলে লিটারে 2.5 গ্রাম, এবং 25 দিন হয়ে গেলে লিটারে 3 থেকে 3.5 গ্রাম করে দেবো। এবার গোড়া ভিজিয়ে যখন স্প্রে করব, পুরো গাছের যদি পাতায় নাও লাগে গোড়াটা আমাদের ভেজাতে হবে। আর কৃষক বন্ধুদের এই সময়ে বলবো, শুধুমাত্র কপির চারা না, যে কোনো সবজির চারা যদি আপনি বর্ষাকালে চাষ করেন, তো সেটা নিয়মিতভাবে খেয়াল করবেন যে চারার গোড়া পচা রোগ আসছে কিনা। এই গোড়া পচা রোগের নির্ণয় করা খুবই সোজা, একটু খেয়াল করবেন যে চারা গাছে যেখানে মাটি থেকে গাছটা উপরে উঠেছে সেই যে একটা কলা রিজিয়ান আমাদের বলা হয় যে কলা রিজিয়ান, অর্থাৎ মাটির জাস্ট উপরটায় ওখানে দেখবেন গোল করে, প্রথমে মনে হবে যে জলটা একটু জল জমে আছে, জল ধরা মতো আছে, এইটা হচ্ছে প্রথম লক্ষণ। এবার এই অবস্থায় যদি গাছ থাকে, বর্ষা ধরুন বৃষ্টি পড়ছে, একটু ভ্যাপসা ওয়েদার রয়েছে, এরকম যদি কন্ডিশন যদি কয়েকদিন থাকে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে এরকম গাছ থাকবে, এবং যে এরপরে 2-3 দিন পরে যখনই সূর্যের আলো উঠবে তখন গাছটা দেখবেন ঢলে পড়বে এবং গোড়াটা দেখবেন শুকিয়ে যাবে। এটা হচ্ছে এর প্রথম সিমটম, আপনারা নিজেরা খেয়াল করলে বুঝতে পারবেন। এবার যে মুহূর্তে আপনারা ওই গোড়াতে কলা রিজিয়ানে জল ধরা অবস্থা দেখবেন, সেই সময় কিন্তু একটা ব্লাইটক্স হচ্ছে গোড়া ভিজিয়ে গাছের গায়ে স্প্রে করবেন, তাতে আপনার চারাও ভালো থাকবে এবং সেই চারার থেকে তার বৃদ্ধিও অনেকটা বেশি হবে।
1: বেশ, আমাদের হাতে আজ আর সময় নেই বললেই চলে। আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি অসময়ের সবজি চাষ এই বিষয়ে আমরা আলোকপাত করতেই পেরেছি। আজকের এই আলোচনায় আমার সাথে স্টুডিওতে ছিলেন ডক্টর সুরজিৎ সরকার, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। সুরজিৎবাবু, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অসময়ের সবজি চাষ, এই নিয়ে একটি আলোচনা। আলোচনায় আমাদের সাথে ছিলেন ডক্টর সুরজিৎ সরকার, বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র। এর সাথেই শেষ করছি আজকের গ্রামে গঞ্জের আসর। শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো দিনে, নতুন কোনো পর্বে। নমস্কার।
2: অসময়ের সবজি চাষ নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি শুনলেন, ডক্টর সুরজিৎ সরকারের সাক্ষাৎকার নিলেন বিদীপ্তা দাস। আকাশবাণী শিলিগুড়ি, কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী 12 জুন পর্যন্ত কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায় এবং সিকিমের বেশ কিছু জায়গায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী দুদিনে জল হওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন। এই সঙ্গেই শেষ হলো আজকের গ্রামে গঞ্জে অনুষ্ঠানটি। আকাশবাণী শিলিগুড়ি।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত জানাই। আর্চারি, তীরন্দাজি বা তীরধনুকের খেলা বহুকাল আগে থেকেই বিশ্বে প্রচলিত ছিল। প্রাচীনকালে শিকারের সময় বা যুদ্ধকালে তীরধনুকের ব্যবহার হতো। বর্তমানকালেও তীরন্দাজি একটি জনপ্রিয় খেলা। আমাদের দেশেও বহু তীরন্দাজ রয়েছেন যারা বিভিন্ন সময়ে দেশ তথা দেশবাসীকে গর্বিত করেছেন। আমরা লিম্বারামের কথা জানি, আমরা চিনি দীপিকা কুমারীকে, আমরা জানি শীতলা দেবীর কথাও, যিনি দুটি হাত না থাকা সত্ত্বেও পা, কাঁধ ও মুখের সাহায্যে নিখুঁত নিশানায় তীর ছুটতে পারেন। আজ আমরা আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে উপস্থিত হয়েছি জলপাইগুড়ি সাইয়ে। এখানে আমরা কথা বলবো এই সাইয়ের আবাসিক আন্তর্জাতিক তীরন্দাজ ধনঞ্জয় রায় ও তার কোচ তপন কুমার মুর্মুর সঙ্গে। তাদের সঙ্গে আমরা পেয়েছি জলপাইগুড়ি সাইয়ের সেন্টার ইনচার্জ ও চিফ অ্যাথলেটিক্স কোচ ওয়াসিম আহমেদকেও। আমরা কথা বলবো ওনার সঙ্গেও। নমস্কার ধনঞ্জয়, তোমার কাছে আসি। লাস্ট কোন আন্তর্জাতিক স্তরে তুমি খেলেছো?
1: লাস্ট সেপ্টেম্বর
0: সেটা কোন টুর্নামেন্ট ছিল?
1: ফরেন এক্সপোজার,
0: সেখানে কোন কোন দেশ অংশ নিয়েছিল এবং কোথায় হয়েছিল সেটা?
1: এটা সাউথ কোরিয়াতে হয়েছিল।
0: কোথায় হয়েছিল সেটা?
1: এটা সাউথ কোরিয়াতে হয়েছিল। এখানে আমাদের প্র্যাকটিস এক সপ্তাহের ক্যাম্প হয়েছিল ওখানে।
0: সেখানে তুমি অংশ নিয়েছিলে এবং কোনো পদক বা কোন পর্যায়ে তুমি পৌঁছে?
1: ওটার জন্য প্রথমে আমাদের সাইয়ের মধ্যে ট্রায়াল হয়েছিল, তো ওখানে সিলেকশন হওয়ার পরে আমরা ওখানে গেছিলাম সাউথ কোরিয়ায় প্র্যাকটিসের জন্য। ক্যাম্প ছিল ওখানে এক সপ্তাহ।
0: একটু যদি বিস্তারিত বলো আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। আমাদের শ্রোতা বন্ধুদের জন্য
1: আমাদের এটা ট্রায়াল হয়েছিল সেনেপথে, অল ইন্ডিয়াতে ট্রায়াল হয়েছিল। সেখানে আমাদের স্কোরিং হয়েছিল, তো ওখানে আমার থার্ড র্যাঙ্ক ছিল। তো তার এক মাস পরে আমরা ক্যাম্পের জন্য সাউথ কোরিয়া যাই। সেখানে যা মানে ওখানকার যে পরিবেশ ওটা বুঝতে অনেক টাইম লেগে যায়, যে এখান থেকে কোনো বাইরে গেলে ওখানের টাইমের অনেকটা তফাত থাকে। ওখানকার কালচার, ওখানকার পরিবেশ অনেক কিছু চেঞ্জ হয়ে যায় আমাদের জন্য। তো বডিতে প্র্যাকটিস এরিয়ার অনেক ইয়ে আসে জন্যই ওখানে আমি গেছিলাম। ওখানে প্র্যাকটিসে এক সপ্তাহের ক্যাম্প ছিল আমাদের ওখানে। তো এখানের

0: একাডেমিটার নাম ছিল কিম হং টাক। তো ওখানে ওয়ার্ল্ডের অনেক ভালো ভালো আর্চার, সব আর্চার ওখানে প্র্যাকটিসের জন্য আসে ওখানে। তো আমরা যখন গিয়েছিলাম ওখানে, ওখানে চায়নার চাইনিজ তাপিটাই ইউএসএরও প্লেয়ার আসছিল ওখানে ক্যাম্পের জন্য, ট্রেনিং করার জন্য।
1: সেখানে তুমি কিভাবে, এখানকার তো ওয়েদার, এখানকার যা পরিবেশ, তার সঙ্গে তো অনেক পার্থক্য তুমি সেখানে দেখেছো। আর তীরন্দাজিতে বড় বিষয় হলো হাওয়ার নিয়ন্ত্রণ। সেখানেও, এখানে যেমন তুমি ধরো লক্ষ্যভেদ করতে গেলে হাওয়া একটা বড় ব্যাপার হয়, সেখানেও কি একই কন্ডিশন ছিল না কিছুটা ভিন্ন তোমার মনে হয়েছে?
0: সেখানকার ক্ষেত্রে এখানের পরিবেশ, এখানের উইন্ড অনেক অন্যরকম ছিল। ওটা প্রথম দিন যেদিন যাই তো ওদিন বুঝতে অসুবিধা হচ্ছিল ওখানের। তারপর ওখানে যাওয়ার পর যে খাওয়া দাওয়ার অনেক কিছু চেঞ্জেস আসছিল। আমরা যে এটা ইন্ডিয়াতে যেগুলো খাই ওখানে পুরোপুরি আলাদা। ওখানকার ওখানকার রেস্টুরেন্টে অনেক কিছু কম অন্যরকম, যেরকম বিফ, অক্টোপাস ওসবই পাওয়া যাচ্ছিলো। তো আমাদের জন্য অনেক প্রবলেম হচ্ছে।
1: তো সেগুলো তোমরা কতজন ছিলে এখান থেকে?
0: আমরা এখান থেকে টোটাল 18 জন গেছিলাম আর 3 জন কোচ গেছিল আমাদের সাথে।
1: তোমার স্কুল জীবন শুরুটা কোথায়?
0: আমি তো ছোটতে নার্সারি স্কুলে পড়ছিলাম, তারপর যখন বড় হই তারপর নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুল, যেটা তরুলপাড়াতে আছে, ওখান থেকে আমি এসএস পাস করে এখন কলেজে পড়ি, অ্যাডামস ইউনিভার্সিটি, বিএ সেকেন্ড ইয়ার।
1: এই তীরন্দাজির প্রতি ভালোবাসা কবের থেকে?
0: তীরন্দাজিটা আমি প্রথমে দেখছিলাম আমাদের স্কুলে, তো ওখান থেকে আমার প্রথম জার্নি শুরু হয় 2019-এ। সেখানে প্রথম স্কুলের একটা স্যার ছিল, স্যারের নাম হচ্ছে অনিত স্যার। তো সেখান থেকে 1 বছর প্র্যাকটিস করে আমার তখন ডিস্ট্রিক্টে আমি মেডেল পাই, সিলভার মেডেল পাই। এরপর স্টেট খেলতে গেছিলাম, ওখানে কিছু হয়নি, ফার্স্ট গেম ছিল, ফার্স্ট স্টেট মিট ছিল, এখানে হয় নাই। তারপরে 2000 ট্রায়াল দিই, তো এখানে আমার সিলেকশন হয়ে যায়। তো 2022-এর 1 এপ্রিল আমি সাইয়ে জয়েন করি। তখন এখানে কোচ ছিল রাহুল স্যার। তারপর প্র্যাকটিস করার পর, তারপর রাহুল স্যার চলে যাওয়ার পর আরেকজন স্যার আছে, পুনিত স্যার, 2023-এ। তারপর আমার ফার্স্ট ন্যাশনাল ছিল সিনিয়র ন্যাশনাল ওখানে, যেমন স্টেটে তখন ফার্স্ট হই। তারপর আমি সিনিয়র ন্যাশনাল খেলতে গেছিলাম গুজরাটে, সেখানে খেলতে যাওয়ার পর ওখানে কিছু আমি মেডেল পাই নাই। তারপর 2023-এ আমার গেম ছিল অযোধ্যাতে সিনিয়র ন্যাশনাল, সেখানে আমি ব্রোঞ্জ মেডেল পাই সিনিয়র ন্যাশনালে। তার ওর 2024-এ তপন স্যার আসছিলেন এখানে, তারপর ও তপন স্যার আসার পর আমার কোচ তারপর চেঞ্জ হয়ে গেছিলো, তখন তপন স্যার আমার কোচ ছিল। তারপর স্যারের প্র্যাকটিসের ইয়ে করতে করতে প্র্যাকটিস করতে করতে তারপর 2025-এ আমার সিলেক্ট হয় ইন্ডিয়াতে, যে আমি সাউথ কোরিয়া গেছিলাম।
1: এই সাইতে কিভাবে প্র্যাকটিস কর?
0: সাইতে আমাদের প্র্যাকটিস 6টার সময় অ্যাসেম্বলি হয়, তারপর থেকে আমাদের প্র্যাকটিস 9:30 পর্যন্ত থাকে। তারপর ব্রেকফাস্ট করে রুম যায়, রুম গিয়ে রেস্ট করার পর লাঞ্চ করতে আসে 1টার সময়। তারপর লাল করে গিয়ে 3:30 থেকে আমাদের আরও কন্টিনিউ প্র্যাকটিস চলে 6টা পর্যন্ত। এরপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে রুম যাই আমরা।
1: এই তীরন্দাজি অভ্যাসের ক্ষেত্রে কি কি জিনিস তুমি প্রধান বলে মনে করো, যে একজন ভালো তীরন্দাজ হতে গেলে কি কি জিনিস সবার প্রথমে প্রয়োজন?
0: জিনিস বলতে গেলে আমাদের ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টের থেকেও বেশি নিজের মাইন্ড সেট আপ। নিজের মাইন্ড যত ভালো রাখবে, মাইন্ড ফ্রেশ রাখা অনেক প্রয়োজন আমাদের ক্ষেত্রে, ওটাই।
1: সংযোগ একটা বড় বিষয় তীরন্দাজির ক্ষেত্রে, এবং তার সঙ্গে চোখ ঠিক রাখা, যাতে টার্গেটটা অনেক দূর থেকে ঠিক মতো দেখা যায়। তো এই মনঃসংযোগের অভ্যাস, এবং তোমরা যেটা একদম টার্গেটটা সেই টার্গেটে হিট করবে একদম মাঝের পয়েন্টটায়, সেই চেষ্টাটা কিভাবে বাড়ানোর চেষ্টা করো তোমরা, যে এই কনসেন্ট্রেশন বাড়ানো, এবং কিভাবে একজন তীরন্দাজ তার এই কনসেন্ট্রেশন ধরে রাখবে বা ঠিক মতো টার্গেটে হিট করতে পারবে?
0: আমি এটার জন্য সকালে যে প্র্যাকটিসে যাওয়ার আগে প্রতিদিন মেডিটেশন করি, এটা ইয়ে করি যে আমার কোন জিনিসটা আরও ভালো করলে আরও ভালো ইয়ে হবে ওটাই। আর এর জন্য মেডিটেশন করা, মনকে যতক্ষণ আমরা শান্ত করতে পারবো ততক্ষণ আমাদের লক্ষ্যভেদ ঠিক মতো হবে না।
1: কতক্ষণ দৈনিক প্র্যাকটিস করো এখন?
0: দিনে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা।
1: এই তীরন্দাজির জন্য আলাদা কোনো নিজের শারীরিক প্রস্তুতির প্রয়োজন হয় বা ব্যায়াম ইত্যাদি করার প্রয়োজন হয় কি?
0: ওটার জন্য রানিং থাকে আমাদের, ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, যোগা থাকে, যেদিন সেশন থাকে জিম, সেশন থাকে জিম থাকে আমাদের।
1: আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সঞ্জয় রায়ের কোচ তপন কুমার মুর্মু মহাশয়। তপনবাবু, আপনার কাছ থেকেও জানতে চাইব, এই যে সাইতে আপনারা একজন আন্তর্জাতিক অ্যাথলিটকে এবং আন্তর্জাতিক তীরন্দাজকে কিভাবে আপনারা প্রস্তুত করান?
2: হম পেলে কিসি ভি তীরন্দাজ কো জব ভি হম तैयार करते हैं किसी कंपटीशन के लिए, सबसे पहले हम लोग उसको एसेस करते हैं कि उसका वीक

0: মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে?
1: জি বিলকুল ডিফারেন্স হ্যাঁ, ইকুইপমেন্টস মে ভি এসে আলগ আলগ লেভেল আতে হ্যাঁ, বিগিনার লেভেলস কা আলগ বোতা হ্যায়, ইন্টারমিডিয়েট কা লেভেল আলগ আতা হ্যায়, অ্যাডভান্স লেভেল কা আলগ আতা হ্যায়। ইসমে ডিফারেন্স ইয়ে হতা হ্যায় কি জো বেসিক লেভেল মে জো বিগিনার্স লেভেল মে জো ইকুইপমেন্টস ইউজ কিয়া জাতা হ্যায় উসমে জ্যাদা একুরেসি নেই রহতা হ্যায়, উসমে খালি আপকা জো স্কিল খালি ডেভেলপ কিয়া জাতা হ্যায় উসমে। জব ইন্টারমিডিয়েট তক জব আতে হ্যায় তো ইন্টারমিডিয়েট লেভেল কা জো ইকুইপমেন্টস হতা হ্যায় উস লেভেল মে ভি উতনা জ্যাদা একুরেসি নেই রহতা হ্যায়। তো জব অ্যাডভান্স লেভেল কা ইকুইপমেন্টস আতা হ্যায় তো অ্যাডভান্স লেভেল কা জো ইকুইপমেন্টস মে উসমে একুরেসি কা ফরক হ্যায়। ও আপকা স্কিল আগর আচ্ছা হ্যায় তো ইকুইপমেন্ট কা একুরেসি ভি আপকো আচ্ছা রেজাল্ট দেগা।
0: ধনঞ্জয় তোমার কাছে আসি, আমাদেরই এই রাজ্য থেকে এবং দেশ থেকে বহু তীরন্দাজ অলিম্পিকে খেলেছেন, তোমারও কি স্বপ্ন যে অলিম্পিকে যাবে?
2: এটা আমারও স্বপ্ন আছে যে আমি অলিম্পিক খেলতে যাব আর ইন্ডিয়ার জন্য মেডেল।
0: এই অলিম্পিকে খেলতে যাওয়ার জন্য কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে বলে মনে করছো?
2: এটা অলিম্পিকে যাওয়ার জন্য আমাকে অনেক ভালো করে আরো বেশি করে প্র্যাকটিস করতে লাগে, কারণ একটু অলিম্পিয়ানের যেটা ট্রেনিং আছে ওটা অনেক ডিফারেন্স থাকে আমাদের জন্য, তো আমাদের ইয়ে থেকে, তো ওটার জন্য আমাকে মেন্টালি ফিজিক্যালি সাইকোলজি অনেক চেঞ্জ করতে লাগবে নিজেদের মধ্যে, যে আরো ভালো প্র্যাকটিস করতে লাগবে আরো ভালো কিছু করার জন্য আমাদের।
0: তপনবাবু আপনার কাছে জানতে চাইব যে এখান থেকে তো আন্তর্জাতিক মানের তীরন্দাজ আপনারা তৈরি করছেন, তো এখান থেকে ভবিষ্যতে এশিয়ান গেমস, অলিম্পিক ইত্যাদি ক্ষেত্রে যদি তীরন্দাজরা যায় তো সেক্ষেত্রে আপনারা কতদূর কি চেষ্টাটা করছেন?
1: হর কোচ কা এক স্বপ্না হতা হ্যায়, কিউকি অলিম্পিক এক স্পোর্টস কা এক আখরি মুকাম হতা হ্যায়। হর এক কোচ কা স্বপ্না হতা হ্যায়, হর এক খিলাড়ি কা এক স্বপ্না হতা হ্যায় কি মে আখরি পড়াও তক মে পৌঁছু। আর অবভিয়াসলি এজ এ কোচ মে ভি হমেশা কোশিশ করতে রহতা হুম কি মেরে যে বচ্চে হ্যাঁ জলদি সে জলদি অলিম্পিক তক পৌঁছে, আর জিতনে ভি ইন্টারন্যাশনাল আপনি জেসে বতায়া কি এশিয়ান গেমস হো গিয়া ইয়া ওয়ার্ল্ড কাপ হো গিয়া, ইস জার্নি মে হম ওহা তক পৌঁছনে কে লিয়ে হমেশা কোশিশ করতে হ্যাঁ। আর দেখিয়ে আগে আগর ভগবান নে চাহা তো ইয়ে ভি দেখনে কো মিল জায়গা, আর মে ধনঞ্জয় কো ভি মেরা তহে দিল সে হমেশা মোটিভেট করতা হুম কি তুম আপনা ডিসিপ্লিন বনা কে রাখো, গ্রাউন্ড মে টেকনিক ইয়া স্কিল জো ভি হাম সিখা রে হো তো সিখে রে হো, লেকিন জব তক আপনে সেলফ ডিসিপ্লিন জব তক নেহি বানতে হো তো আপকা জো সপনা হ্যায় না উসমে আপকা অবস্টাকল আ সকতা হ্যায়, ইসলিয়ে হমেশা আপনা ট্রেনিং কে প্রতি আপনা ডিসিপ্লিন বনা কে রাখো তো জরুর আপকা জো সপনা হ্যায় অলিম্পিক তক কা সপনা হ্যায় ইয়ে মে পুরা হোনে কা উমিদ করতা হুম।
0: আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জলপাইগুড়ির এসআইয়ের চিফ অ্যাথলেটিক কোচ এবং সেন্টার ইনচার্জ ওয়াসিম আহমেদ। উনি ওনার কাছ থেকে জানতে চাইব যে সাই কিভাবে এই ইন্টারন্যাশনাল লেভেলের যারা অ্যাথলিট রয়েছে, যারা তীরন্দাজ রয়েছে, তাদের কিভাবে গাইড করছে?
3: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ট্রেনিং সি উসমে সে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট জো গ্রোয়িং হ্যায় ডিসিপ্লিন বনকে আমার সামনে উভরা হ্যাঁ। আমার পাশ জো আর্চার হ্যাঁ কাফি আচ্ছা পারফরমেন্স ভি দে রে, অভি বর্তমান মে তপন কুমার মুরমু সাহেব কোচ হ্যাঁ, সাথ মে মনদীপ কৌর উনকি পোস্টিং হুই রিসেন্টলি, তো হাম এক উচ্চ স্তরীয় ট্রেনিং কাজ স্ট্যান্ডার্ড হ্যাঁ আমার কোচেস সাইন্টিফিক ফিডব্যাক লে করকে আর বিলকুল সাইন্টিফিক তরিকে সে তৈয়ার হাম করতে হ্যাঁ উনকো এক তাকে ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কাজ নাম আন্তর্রাষ্ট্রীয় স্তর পে আর দেশ কাজ নাম আন্তর্রাষ্ট্রীয় স্তর পে উঁচা করে।
0: বর্তমানে কতজন এখানে আন্তর্জাতিক মানের তীরন্দাজ রয়েছেন?
3: ধনঞ্জয় রায় পহলে হ্যাঁ, অভি ইয়ে ডিসিপ্লিন হাম শুরু কিয়ে থে 2018 মে, তো 2018 সে লেকর কে ইয়ে জার্নি শুরু হুই হ্যায়। হামারে পহলে ইন্টারন্যাশনাল অ্যাথলিট হ্যাঁ জো দেশ কাজ নেতৃত্ব কিয়ে ইয়ে প্রতিনিধিত্ব কিয়ে, আর ধনঞ্জয় রায় বর্তমান মে অকেলে হ্যাঁ, সাথ মে এক আচ্ছি টিম হ্যায় জো জুনিয়র্স কি জো পিছে সে তৈয়ার হোকর কে আ রই হ্যায়। আনে বালে সময় মে হাম দেখেঙ্গে কি জিত বর্মন ও ভি লোকাল হ্যায় কাফি আচ্ছা পারফর্ম কর রা, বুলটি রায় লড়কিও মে কাফি আচ্ছা পারফর্ম কর রা, ইনকি ভি পারফর্মেন্স কাফি আচ্ছি হ্যায়, তো আনে বালে সময় মে দু তিন বচ্চে অর হ্যায় জো কি এক ধনঞ্জয় কে রাস্তে চলতে হুয়ে আন্তর্রাষ্ট্রীয় এক্সপোজার কো প্রাপ্ত করেঙ্গে আন্তর্রাষ্ট্রীয়।
0: এই আন্তর্জাতিক অ্যাথলিটদের আপনারা কিভাবে ট্রিট করেন?
3: দেখিয়ে হামারা মেন উদ্দেশ্য ইয়ে হতা হ্যাঁ কে বচ্চে জো হাম ইন্ডাক্ট করতে হ্যাঁ ও ইন্টারন্যাশনাল লেভেল তক যায় আর দেশ কে লিয়ে এক আচ্ছে অ্যাথলিট সাথ মে জো হ্যাঁ ইনকো তৈয়ার করনা, তো হাম ইয়াহা পে ইনকে লিয়ে বিলকুল সাইন্টিফিক ওয়ে মে ইনকা মেনু জো চার্ট হ্যায় ও খানে কাজ ডেলি ডায়েট কাজ ক্যালোরি হ্যায় वो है, वो डाइटिशियन आते हैं हमारे स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया से, इनका बायोमेकेनिकली एनालिसिस के लिए भी हमारा फीड हमारे सेंटर से कलकत्ता से टाइम टू टाइम आते हैं। साथ में हमारे कोचेज इनकी जनरल और स्पेसिफिक जो फिटनेस की चार्ट तैयार करते हैं, तो एक अच्छा इन्वायरमेंट होता है ताकि इनको साइंटिफिकली हम इनको प्रिपेयर कर सके इंटरनेशनल लेवल तक जाने के लिए।
0: चले जाब धनंजयर का तुम्हारे जानते चाहब जो तुम्हार जरा जूनियर रे उठती तीरंदाज रेन तर तुम कि परामर्श दीते चाओ?
2: हमें तो यटाई बोलो जो भलोम प्रैक्टिस करो, निजे डिसिप्लिन मेनटेन करो, डिसिप्लिन मेनटेन कर ठीक मत प्रैक्टिस कर ले तुम्हारा ठीक हो एक दिन हमार मत इंटरनैशनल पर्या खेलते और इंडियार जो मेडल नहीं आसते।
0: তপন বাবু, আপনি জুনিয়রদের জন্য কি পরামর্শ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে অভিভাবকদেরও কি বলবেন?
1: দেখি, মে প্যারেন্টস কো তো এই এক মেসেজ দেনা চাহুঙ্গা কি জবি ভি খিলাড়ি খেলতা হ্যায় উসকা আচ্ছা পারফরমেন্স করনে কে লিয়ে হামেশা মোটিভেট করতে রহে। হাম লোগ তো করতে হ্যায় এজ এ কোচ করতে হি রহতে হ্যায় লেকিন সবসে বড়া ইম্পর্টেন্ট হোতা হ্যায় কি জব তক ফ্যামিলি সাপোর্ট নহীং হোতা হ্যায় ইয়া ফ্যামিলি আগর মোটিভেট নহীং করতে হ্যায় তো जो हमें जो रिजल्ट चाहिए रहता है वो हमें अचीव करने में मुश्किल होती है। तो मैं हर पेरेंट्स को मैं ये मैसेज देना चाहूँगा कि अपना बच्चों को ज़्यादा से ज़्यादा मोटिवेट करें अच्छा परफॉर्मेंस देने के लिए। देखिए, हमारा यहाँ पे जो हम हर साल नया इंडक्शन लेते हैं, हमारा टाइम टू टाइम हमारे पेपर में एडवर्टाइजमेंट निकलती है, अलग अलग जो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के थ्रू अलग अलग जगह पर हम लोग सर्कुलेट करते हैं। तो जब भी नया इंडक्शन होती है तो आपका एरिया में स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया एक ट्रेनिंग सेंटर खोला है, इसका लाभ लीजिएगा और जब भी इंडक्शन ट्रायल होती है तो वहाँ आके पार्टिसिपेट कीजिए। अगर कोचेस देखेंगे, कोचेस आपके अंदर में कुछ एबिलिटी अगर देखते हैं तो आपको ज़रूर स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया हमेशा आपको मौका देने के लिए सदा तत्पर हैं। थैंक यू,
0: असंख्य धन्यवाद सबाई के। आज के क्रीड़ांगण আমরা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।

ক্রীড়াঙ্গন আজ এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে।

আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন একটু পরেই জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণে রেডিও সেটটি খুলে পাশে চুপটি করে বসে আছেন। হ্যাঁ, এখন আপনাদের পছন্দের অনুষ্ঠান লাইভ আনন্দধারা, আনন্দধারা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত এবং পাশাপাশি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আনন্দধারা। আর আপনাদের সঙ্গে কথা বলবার জন্য স্টুডিওতে রয়েছি আমি, আপনাদের বন্ধু রিমি। আর আমাদের টেলিফোন লাইন অর্থাৎ আপনারা যেই নাম্বারে রিং করে আমাদের সঙ্গে কথা বলবেন সেই নাম্বারটি জানিয়ে দিচ্ছি, আপনাদের তো জানাই, তবুও 9434076705। হ্যাঁ বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠানে আপনাদের জন্য কথা বলবার জন্য আকাশবাণী শিলিগুড়ি প্রস্তুত। আর এখন আমরা দিন শেষে একটু একটু করে সন্ধেবেলার দিকে এগোচ্ছি, অর্থাৎ পৃথিবী একটু একটু করে রোদের হাত থেকে নিস্তার পেয়ে একটু শীতলের দিকে এগোচ্ছে, একটু করে ঠান্ডা হচ্ছে, সেই তীব্রতা কমে যাচ্ছে, মনে প্রাণে আমরাও কিন্তু ঠান্ডা হচ্ছি। এই সময়ে হয়তো কেউ কেউ কাজ শেষে বাড়ি ফিরে এসেছেন, কেউ বা আসছেন, আর সেই ঘরে বসে থাকা মানুষগুলো যারা আপনার অপেক্ষায় রয়েছে তাদের কথা ভাবছেন। আর ভাবছেন কার কথা? ভাবছেন আকাশবাণী শিলিগুড়ির এই আনন্দধারা অনুষ্ঠানের কথা। হ্যাঁ, আপনাদের মধ্যে যারা যারা বাড়ি ফিরে আছেন তাদের জন্য বলছি, নিশ্চয়ই তারা এখন চায়ে একটু চুমুক দিচ্ছেন, সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলে পাশে রেডিও নিয়ে বসে আছেন, কেউ বা বারান্দায়, কেউ বা ছোট্ট ব্যালকনির পাশে। আর চা তো আমাদের সংসার, আমাদের যে এই বাংলার বাঙালি সংসারের এক টুকরো প্রাণ। এক কাপ চা কখনো কিন্তু শুধু পানীয় নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে সময়, পরিবেশ, স্মৃতি, সম্পর্ক। চা যেন আমাদের আবেগ। হ্যাঁ বন্ধুরা, চা ও বিশ্রাম, দিন শেষের হালকা বিশ্রাম, এই নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। এখন আপনারা কি করছেন, কেমনভাবে ক্লান্তি থেকে নিরসন ঘটাচ্ছেন, রেডিওকে কিভাবে উপভোগ করছেন, আনন্দধারা অনুষ্ঠানে আপনাদেরই আনন্দ বা সারাদিন আপনারা যা যা করলেন, যেসব মানুষের সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে কথা বললেন, কীভাবে সময় কাটালেন।

কাজের ফাঁকে ফাঁকে সেসব নিয়ে কথা হবে। হ্যাঁ, অবশ্যই চা খেতে খেতে। তাই অপেক্ষায় রইলাম 9434076705 এই নাম্বারটি খোলা রইল। চলে যাচ্ছি আমরা গানে, গান শুনতে থাকুন।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন গীতা দত্ত এবং রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে পলাতক ছায়াছবি থেকে। বন্ধুরা, আপনারা কিন্তু রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়। যারা কথা আমাদের সঙ্গে নিয়মিত বলেন তারা নিশ্চয়ই চেষ্টা করছেন, কেননা সেই চিহ্ন কিন্তু ইতিমধ্যে আমাদের যে অ্যাপ সেখানে কিন্তু এসেছে, অথচ আপনারা লাইনে ঢুকতে পারছেন না। 9434076705 এই নম্বরে আপনারা আসুন। কারো কারো নিশ্চয়ই বিশ্রাম নিতে নিতে চা শেষ, কারোর কারোর বা ধোঁয়া উঠছে, ধোঁয়ার সঙ্গে মনটাও একটু শান্ত হচ্ছে। আপনার প্রিয়জন হয়তো সামনে রয়েছে, অথবা আপনি একাই বসে রয়েছেন সামনে কাগজ খোলা গোল টেবিলে, আপনার চা ধোয়া ওড়াচ্ছে, কিছু হয়তো ভাবছেন, আবার হয়তো কিছু ভাবছেনও না। ঠিক এমন সময় আপনার আনন্দধারা এই অনুষ্ঠানটি যদি বেজে ওঠে, আর আপনার মন কি তাহলে শান্ত থাকবে? না, কখনোই না। আপনারা নিশ্চয়ই রয়েছেন গানে আপনাদের প্রিয় অনুষ্ঠানের সঙ্গে। 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন।

0: গানটি শুনলেন তুফান ছায়াছবি থেকে। গিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শক্তি ঠাকুর এবং হৈমন্তী শুক্লা। আমাদের এক বন্ধু এসেছেন আনন্দধারা অনুষ্ঠানে, বহুক্ষণ পর এক বন্ধুকে পেলাম। হ্যালো, নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার, কে বলছেন বলুন?
1: আমি ধূপগুড়ি থেকে বলছি, জনার্দন রাওয়ানি।
0: আচ্ছা, জনার্দন বাবু ধূপগুড়ি থেকে বলছেন, কেমন আছেন বলুন, আপনাকে স্বাগত জানাই।
1: আছি, ভালোই আছি।
0: আচ্ছা,
1: তাহলে তো বর্ষার আদেশ চলে আসছে, গরমটা কম হয়ে গেছে।
0: বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে? বৃষ্টি হচ্ছে ধূপগুড়িতে জনার্দন বাবু?
1: হ্যাঁ, না এখন হচ্ছে না, সকালের দিকে হচ্ছিল।
0: আচ্ছা, তার মানে পরিবেশটা ঠান্ডাই রয়েছে তাই না?
1: হ্যাঁ, পরিবেশ ঠান্ডা।
0: আর সারা দিন কি খুব গরম ছিল, রোদ উঠেছিল? আচ্ছা,
1: হ্যাঁ রোদ উঠেছে,
0: রোদ উঠেছে না? আচ্ছা,
1: এটা এটা গানের অনুরোধ ছিল।
0: হ্যাঁ, গান তো শোনাবো, কিন্তু একটু কথাও বলেনি। আপনার মানে বিকেল বেলার যে চা খাওয়া সেটা হয়ে গেছে? আজ আমরা একটু চা আর অবসর কাটানো, চা ও বিশ্রাম, এটা নিয়ে আমরা বিকেল বেলা একটু কথা বলি।
1: হ্যাঁ হয়ে গেছে, আবার সন্ধ্যার দিকে হয়।
0: সন্ধ্যার দিকে আবার হবে। আচ্ছা, চা খেতে খেতে আপনি কি করেন? আপনার আপনি কি একাই খান, না আপনার বাড়িতে আরো যারা রয়েছেন, আপনার স্ত্রী বা আপনার?
1: না না, সবাই সবাই
0: সবাই একসাথে, তাই না? তা সবাই মিলে একসাথে চা খাওয়া কেন, নিশ্চয়ই একটা আলাদা অনুভূতি আপনাদের মধ্যে হয় আর কি, তাই না? মানে সবাই মিলে একসঙ্গে বসে চা খাওয়া, এটা একটা আড্ডার মতো না? নিজের বাড়ির লোকজনের সঙ্গে, পরিবারের মধ্যে একটা খুব সুন্দর একটা মুহূর্ত, তাই না? আর এই বিকেল বেলায় চা খাওয়া,
1: আবার বিকেল বেলা আবার কোনোদিন বিস্কুট দিয়ে খাওয়া যায়, তুমি আবার মুড়ি মাখা হয়।
0: বাহ, খুব ভালো। এই যে চা, চা নিয়ে আড্ডা বা সারাদিন কাজের পর বিশ্রাম এবং চা একসাথে, এটা কিন্তু একটা দারুণ, মানে আমাদের একটা আনন্দের বিষয় না, পারিবারিক যে মুহূর্তগুলো কাটানো। হ্যাঁ, খুব ভালো থাকবেন জনার্দন বাবু, অনেকক্ষণ পরে আজ ফোন এলো। হ্যাঁ, গান তো শোনাবোই, গান শোনানো হচ্ছে, নিশ্চয়ই শুনছেন।
1: হ্যাঁ শুনছি, আমার ছুটি, ছুটি।
0: আচ্ছা, আমাদের এই মুহূর্তে সংগ্রহ,
1: হাত ধরে।
0: আচ্ছা আচ্ছা জনার্দন বাবু, আমাদের স্মরণে থাকলো, রাখলাম, আর সংগ্রহে থাকলে অবশ্যই আজ বাজাবো, নয়তো আগামী দিনে। ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন লাইভ অনুষ্ঠান আনন্দধারায়। এই ফাঁকে সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন আপনাদের জানিয়ে দিই। শহরের গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন এলাকাগুলিতে যানজটের সম্ভাবনা রয়েছে। যানবাহন চালকদের নিরাপদে চলাচল এবং অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করবার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীর গতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি কিন্তু সতর্কতার জন্য জানিয়ে দিয়েছে ট্রাফিক বুলেটিন অফিস থেকে। দার্জিলিং মোড় ক্রসিং, সেখানে সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে অন্য রাস্তা, বিকল্প রাস্তা ব্যবহার করবার জন্য অনুরোধ করা হয়েছে। BH10 শিলিগুড়ি গেটবাজার থেকে চম্পাশাড়ি মোড়, সেখানে সড়ক মেরামত এবং উন্নয়নমূলক কাজ চলছে, সেখানেও ধীর গতিতে চালাতে হবে। NH10 সালুগাড়া, সড়কের উপর নির্মাণ কাজ চলছে, সেখানে গতি নিয়ন্ত্রণে রাখবার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও সাউডাঙ্গি আমবাড়ি লিংক ব্রিজ, সেখানে নতুন সেতু নির্মাণের কারণে তিস্তা ক্যানেল, ক্যানেল মোড় সেই সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোপা শিলিগুড়ি ও আমবাড়ি সাউডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নোয়াপাড়া মোড় বিকল্প পথ হিসেবে ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। আচ্ছা, অতিরিক্ত ট্রাফিক সতর্কতা, জানানো হয়েছে যে শালবাড়ি মিনিহাট শালবাড়ি রাত 8টা পর্যন্ত যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ধীর গতিতে যান চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে। আর হংসখোয়া হাট বাগডোগরা রাত 8টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। এছাড়া শাহুডাঙ্গি হাট NJP রাত 8টা পর্যন্ত যান চলাচল বিলম্ব হতে পারে। গুরুত্বপূর্ণ কয়েকটি রুট পরামর্শের নির্দেশ করা হয়েছে, সেটা হচ্ছে বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এছাড়াও NJP স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হয়েছে। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করতে বলা হয়েছে। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলবার জন্য অনুরোধ করা হয়েছে। আর দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপরাইল রোড ব্যবহার করবার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপরাইল রোড রুটটি ব্যবহার করতে হবে। সিকিম ও কালিম্পং থেকে NJP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করবার জন্য অনুরোধ করা হয়েছে। শহরের দিকে পণ্যবাহী যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই ছিল আজকের ট্রাফিক বুলেটিন, আপনাদের জন্য জানিয়ে দেওয়া হলো। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু রয়েছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান আনন্দধারায়। আনন্দধারায় এক বন্ধু এসেছেন, বন্ধুর সঙ্গে কথা বলে নেওয়া যাক। হ্যালো, নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি মালদা থেকে করুণাকান্ত গোস্বামী বলছি।
0: বাহ, মালদা থেকে করুণাকান্ত গোস্বামী। আচ্ছা, মালদার কোথা থেকে বলছেন?
2: মালদা বুলবুলচণ্ডী।
0: আচ্ছা, বুলবুলচণ্ডী একটু দূরে না মেইন যে মালদা শহর তার থেকে? আচ্ছা, বাহ, আপনি ওখান থেকে রেডিও শুনছেন, আপনি নিয়মিত শোনেন?
2: আমি নিয়মিতই শুনি।
0: আচ্ছা, কথাও বলেন?
2: হ্যাঁ, কথা বলি মাঝে সাঝে।
0: বাহ, খুব আপনার নিশ্চয়ই ভালো লাগে তাহলে।
2: ভালো লাগে তো অবশ্যই, এই জন্যই তো ফোন করছি।
0: ঠিক ঠিক, আমাদেরও খুব ভালো লাগলো। আর বিশেষত আমার আমার সঙ্গে আজ আপনার প্রথম কথা হচ্ছে। আপনি এমনি কি করেন?
2: এই পিএইচ জলের ডিপার্টমেন্টে কাজ করি।
0: আচ্ছা, এখন কি অফিস থেকে ফিরেছেন না ছুটি? আপনার বিকেল বেলার বা সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে?
2: চা মা ছেলে খায়, আমি অতটা চা ঠিক মানে করি না, মা ছেলে তে খায়।
0: আচ্ছা, আপনি পাশে তো থাকেন নিশ্চয়ই?
2: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাশে থাকি।
0: তার মানে আপনি যে এই পারিবারিক আড্ডা সেটাই আপনি থাকেন, হয়তো আপনি চা পান করেন না? তো এই যে আমাদের চা খেতে খেতে আড্ডা, এই একটু বিশ্রাম সারাদিন কাজের পর, এটা নিশ্চয়ই আপনি উপভোগ করেন?
2: রিল্যাক্স দেয় মনকে।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক।
2: এই গান আপনাদের শুনছি। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ।
0: হ্যাঁ বলুন।
2: আমি এর আগে একটা এই এই এই প্রোগ্রামটাই শুনছিলাম পরশু।
0: আচ্ছা,
2: কিশোর কুমারের গান, এত ভালো গান আপনারা দিলেন, অথচ সঙ্গে সঙ্গে ফোনটা আপনি আবার ধরে নিচ্ছেন। এই গানের মাঝখানে ফোনগুলো না ধরলেই ভালো লাগে।
0: একদম একদম, হ্যাঁ ঠিক।
2: মানে এত সুন্দর গান, ওখানে থামিয়ে দিয়ে কথা বলা, এটা ঠিক আমার ভালো লাগে না।
0: হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, ভালো বললেন। আপনার এই মতামতটা জেনে আমরাই উপকৃত হব আর কি, যে শ্রোতারা কি চান, কেননা আপনাদের চাওয়ার উপর তো অনেক কিছু নির্ভর করে, তাই না? আপনারাই তো, আপনাদের জন্যই আকাশবাণী কিন্তু বেঁচে থাকে এবং প্রাণবন্ত থাকে, জীবন্ত থাকে। হ্যাঁ, আপনাদের সঙ্গে এই যে সরাসরি কথা হয় এর মধ্যে একটা দারুণ আনন্দ থাকে। করুণাবাবু, আপনি খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের টেলিফোন করবেন, এরকমভাবে ভালো মন্দ সবটা শেয়ার করবেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বন্ধুরা, আপনারা টেলিফোন করতে পারেন, টেলিফোন লাইন কিন্তু খোলা রয়েছে, 9434076705 এই নম্বরে। বিকেলবেলায় আপনারা কী করছেন? বিকেল অনেকটা অতিক্রান্ত, খুব গরম যেখানে, সে গরমটা হয়তো একটু একটু করে কমে আসছে এই মুহূর্তে। আপনারা চা খেতে খেতে কী করছেন? চা ও বিশ্রাম, বন্ধু এসেছেন, কথা বলে নেওয়া যাক। হ্যালো, নমস্কার, কে বলছেন?
3: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কে বলছেন? ওখানে কি বৃষ্টি হয়েছে ফালাকাটায়?
3: বৃষ্টি, মেঘলা আছে।
0: মেঘলা আছে, খুব গরম নেই, রোদ ছিল সারাদিন,
3: রাতে বৃষ্টি।
0: আচ্ছা, চাটা খাওয়া হয়ে গেছে বিকেল বেলার? বিকেল বেলার চা খাওয়া হয়ে গেছে?
3: না, গ্যাস নাই তো চা বানাই না।
0: তাহলে চা কিনে খান বাইরে থেকে?
3: বাইরে খাবো।
0: আচ্ছা ঠিক আছে, একটু বাদে ধীরে সুস্থে খেতে যাবেন, রেডিওটা শুনে নিয়ে, তাই তো? আচ্ছা, শুনতে থাকুন, খুব ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, নমস্কার পরিতোষ বাবু, ভালো থাকবেন।
3: হ্যাঁ।

হ্যাঁ, গ্রীষ্মকাল হলেও বর্ষা কিন্তু হচ্ছে, কোথাও কোথাও হচ্ছে বা হবে, এরকম একটা পরিবেশ অন্তত আবহাওয়ার পূর্বাভাসও কিন্তু সে কথাই বলে। তো চা তো বাদ যায় না, তাই না? চায়ের পরিবেশও কিন্তু চায়ের স্বাদের মতনই গুরুত্বপূর্ণ। এই যে বন্ধুরা ফোন করলেন, যিনি চা খান না, যিনি চা পান করেন না, তিনিও কিন্তু চায়ের পরিবেশটাকে এনজয় করেন, অর্থাৎ তিনি কিন্তু আনন্দ পান সংসারের মধ্যে। বাকিরা যারা চা পান করেন তাদের সঙ্গে তিনি কিন্তু সাথ দেন। সেই চা পান করা গ্রামের উঠোন হোক, শহরের বারান্দা হোক, পাহাড়ি রাস্তার ধারে হোক, প্রত্যেকটি চায়ের যে গল্পের আসর বা আমরা যাকে বলি চায়ের যে আড্ডা, সেটা কিন্তু এক একটা আলাদা আলাদা গল্প রচনা করে। এই চা শুধু মানুষকে সতেজ করে না, চা কিন্তু মানুষকে একত্রও করে। হ্যাঁ, এই যে সকলে মিলে একসঙ্গে বসে খাওয়া, এটা তো একটা ইউনিটি, মানে আমাদেরকে একাত্ম করছে। আমরা অনেকে মিলে একসঙ্গে কাজটা করছি, মানে মনে মনে কিন্তু আমরা একাত্ম হচ্ছি, আমরা একসঙ্গে রয়েছি। এই যে বান্ধব মহল, পরিবারের যে সকল সদস্য অথবা সন্ধ্যের পর যারা বাইরে গিয়ে চা পান করেন, হয়তো সন্ধ্যেবেলার একটু হালকা বিশ্রাম নেওয়ার জন্যই কোনো একটা চায়ের ঠেকে গিয়ে তারা চা পান করেন, সেখানেও কিন্তু তারা একসঙ্গে, এই যে বন্ধুরা মিলে একটা গোষ্ঠী তৈরি করে চা পান করা, চা কিন্তু উদ্দেশ্য মাত্র। এই যে বন্ধুত্ব, সকলে মিলে যে সমষ্টিগত একটা আনন্দ, সেটা কিন্তু চা দিতে পারে। পরিবার, বন্ধু, সহকর্মী, যে কোনো একজন মানুষ হলেও তারা কিন্তু চায়ে, এই যে চা মানে আমরা একসঙ্গে খাবো, আর বাড়িতে কোনো অতিথি হেলে আমরা কিন্তু চেনা অচেনা যাই হোক না কেন, আমরা কিন্তু চাটা অফার করি, তাই না? যে একটু বসুন, একটু চা খান। এই যে আবেদন, এই আবেদনটাই কিন্তু আমাদের বাঙালিয়ানার একটা বৈশিষ্ট্য। শুধু বাঙালিয়ানা বলবো কেন, যে কোনো মানুষই কিন্তু আসলে যে স্বাগত জানায়, সেখানে কিন্তু চায়ের একটা ভূমিকা রয়েছে, তাই না বন্ধুরা? আপনারা কি মনে করেন? যদিও আজ সময় একেবারেই শেষ, আজ আমাদের আনন্দধারায় আপনারা ছিলেন এতক্ষণ, আমিও ছিলাম আপনাদের সঙ্গে। আজ লাইভ অনুষ্ঠান আনন্দধারা এখানেই শেষ হলো। আনন্দধারা আবারও আগামীকাল। আপনারা সকলে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হয়েছে। গতকালের তাপমাত্রা সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু জায়গায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গতকালের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটেনি। গতকালের মালদার সমতল অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 35.9°C পরিমাপ করা হয়েছে এবং ট্যাডংয়ের পাহাড়ি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 27.9°C পরিমাপ করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ সেবক 16 সেন্টিমিটার, কুমারগ্রাম 15 সেন্টিমিটার, গুরুজংঝোড়া চা বাগান 13 সেন্টিমিটার, এছাড়া নেওড়া ইন্ডং রায়ডাক চা বাগান 9 সেন্টিমিটার করে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে পরবর্তী 3 দিনে
সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে পরবর্তী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। এখন আজকের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার কিছু পরেই অর্থাৎ সন্ধে 6:05 বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান রাগ ও রাগিণী শুনতে পাবেন বিচিত্রায়। ভাওয়াইয়া প্রচারিত হবে অনিতা বর্মনের কণ্ঠে সন্ধে 6:40। সন্ধে 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 8:00 মুখোমুখি বিশিষ্ট ব্যক্তি সুব্রত দের একটি সাক্ষাৎকার আজ প্রচারিত হবে প্রথম পর্ব। ধনঞ্জয় ভট্টাচার্য শিল্পী কণ্ঠে আধুনিক গান রাত 8:30। রেশমার কণ্ঠে গজল প্রচারিত হবে রাত 9:15। রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। সঙ্গীতের জাতীয় কার্যক্রমে রাত 10:00 প্রচারিত হবে খেয়াল শিল্পী ঋষিকেশ গাগুর্দে। এতক্ষণ আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। সন্ধে 6:05 গানের ফেলা, জয়মালা সন্ধে 7:00, হাওয়ামহল রাত 8:00, চিত্রলোক 8:15, আপকে লিয়ে রাত 9:00, আজকে ফানকার রাত 9:30, ছায়াগীত রাত 10:00, 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 MHz FM প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হল। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন এখন। বিচিত্রা

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
1: হারমোনিয়াস মিউজিক্যাল ইনস্টিটিউট, এখানে অধ্যক্ষা অনসুয়া সিনহার পরিচালনায় যত্ন সহকারে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও আধুনিক গানের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষান্তে পরীক্ষার ব্যবস্থাও আছে। রেডিও টিভিতে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। যোগাযোগ করুন হারমোনিয়াস মিউজিক্যাল ইনস্টিটিউট, প্রধাননগর শিলিগুড়ি। ফোন 9635702863 এবং 6294377314।
2: স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা এই অনুষ্ঠানে আজ শুনবেন হারমোনিয়াস মিউজিক্যাল ইনস্টিটিউট নিবেদিত সমবেত সঙ্গীতের অনুষ্ঠান
0: রাগ রাগিনী।
2: অনুষ্ঠানটির পরিচালনায় অনুসুয়া সিনহা।

সঙ্গীত শব্দটি শুনলেই আমাদের মানসপটে যে ছবিটি ফুটে ওঠে তা হল বীণা হাতে শুভ্রবসনা সরস্বতী মূর্তি। পুরাণ মতে সৃষ্টির আদি লগ্নে ব্রহ্মার মানুষ কন্যারূপে দেবী সরস্বতী আবির্ভূতা হন। তাঁর হাতের বীণা সুর ও সঙ্গীতের প্রতীক। আর সঙ্গীতের কথা বললে প্রথমেই যে সঙ্গীতের উল্লেখ করতে হয় তা হল হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত বা উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। পুরাণে শিবের ডমরুধ্বনি বা নাদ থেকে সুরের সৃষ্টি, যা সামবেদে স্তোত্র পাঠে বিকশিত হয়েছিল। বৈদিক যুগে নির্দিষ্ট সুর আর তালের সাহায্যে স্তোত্র গাওয়ার চল ছিল, ক্রমে ক্রমে যা রাগ সঙ্গীতে রূপান্তরিত হয়। দ্বাদশ থেকে চতুর্দশ শতাব্দী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ধারায় পারসি সঙ্গীতের মিশ্রণ ঘটল, ফলে সঙ্গীত ধারায় ব্যাপক পরিবর্তন আসে। পরবর্তীতে মোগল আমলে বিশেষত তানসেনের মতো শিল্পীদের অবদানে সঙ্গীতের আরও বিস্তার লাভ ঘটে আর মূলত ধ্রুপদ শৈলী রাজদরবারগুলিতে প্রাধান্য পায়। ষোড়শ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই ধ্রুপদই ছিল হিন্দুস্থানি সঙ্গীতের প্রধান রূপ। পরবর্তীতে আরও সাবলীল ও দ্রুতগতির খেয়াল শৈলীর বিকাশ ঘটে, যা আজ শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় রূপ। আঠেরো উনিশ শতকের শিল্পীরা মূলত বিভিন্ন রাজদরবারে রাজাদের পৃষ্ঠপোষকতায় এই সঙ্গীত শিল্পের বিকাশ ঘটিয়েছিলেন, ফলে তাদের গায়কিতে স্বতন্ত্র কিছু শৈলীর সৃষ্টি হয়। ভৌগোলিক অঞ্চলভিত্তিক এই সঙ্গীত শৈলীকে ঘরানা বলা হয়, অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত কয়েকটি নির্দিষ্ট ঘরানায় ভাগ হয়ে গেল। বর্তমানে উল্লেখযোগ্য ঘরানাগুলি হল গোয়ালিয়র, আগ্রা, কিরানা, পাতিয়ালা, জয়পুরাত্রৌলি ইত্যাদি। বিংশ শতাব্দীতে পণ্ডিত বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে এবং পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্করের মতন সঙ্গীতজ্ঞরা শাস্ত্রীয় সঙ্গীতের স্বরলিপি পদ্ধতির প্রচলন করলেন। তাঁদের প্রচেষ্টায় শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা ও চর্চা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। পুরনো সময়ে কিন্তু এই শিক্ষা শুধুমাত্র গুরু শিষ্য পরম্পরায় সংরক্ষিত ছিল। সা থেকে নি, এই সাতটি স্বরের সমন্বয়ে পণ্ডিত ভাতখণ্ডে শাস্ত্রীয় সঙ্গীতের রাগের শ্রেণীবিন্যাসের জন্য স্বর কাঠামোকে দশটি ভাগে ভাগ করে তার নাম দিলেন ঠাট। অর্থাৎ শাস্ত্রীয় রাগগুলো সবই এই দশটি ঠাটের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে হিন্দুস্থানি সঙ্গীত এমন একটি কলাবিদ্যা যার রচনার নিয়ম বহুকাল আগেই সমাপ্ত হয়ে গেছে। অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত অতি প্রাচীনকালেই ভারতের নাট্যশাস্ত্র, সঙ্গীত রত্নাকর, সঙ্গীত সময়সার, সঙ্গীত চূড়ামণি এই ঐতিহ্যবাহী গ্রন্থের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়ে গেছে। কোন কোন রাগরাগিনীতে কী কী সুর লাগবে তা পুরনো আমলেই স্থির হয়ে গেছে, কিন্তু কালের নিয়মে সঙ্গীতও ধীরে ধীরে তার রূপ পরিবর্তন করেছে। সঙ্গীতের যে মৌলিক উপাদান স্বর, সুর ও ভাষা, তারও লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। বর্তমানে যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করা হয় তা মূলত দরবারি সঙ্গীত। আমাদের প্রথম নিবেদনে রয়েছে রাগ আহির ভৈরব। আহির ভৈরব হল ভারতীয় মার্গসঙ্গীতের একটি অত্যন্ত জনপ্রিয় ও শ্রুতিমধুর প্রাতকালীন রাগ।

এবারের পরিবেশন রাগ পাটদীপ। এটি কাফি ঠাটের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় রাগ। রাগটি মূলত চঞ্চল প্রকৃতির রাগ। এর সুর মানুষের মনে বিচ্ছেদ বেদনা, বিরহ ও অনুরাগের মিশ্র আবেগ প্রকাশে বিশেষভাবে পরিচিত। এই রাগ দিনের দ্বিতীয় ভাগে অর্থাৎ 12টা থেকে বিকেল 3টের মধ্যে গাওয়া হয়। রাগের বন্দিশটি ঝাঁপতালে 10 মাত্রায় নিবদ্ধ। এই রাগের শান্ত, স্নিগ্ধ, মোহময়ী সুর মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এবং মনের আবেগগুলির মধ্যে ভারসাম্য আনে। এর অবরোহণে কোমল গান্ধার আর শুদ্ধ নিষাদের ব্যবহার এই রাগটিকে এক অপূর্ব মাধুর্য প্রদান করেছে।

দ্বাদশ শতাব্দীর আগে হিন্দুস্থানি এবং কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত একই ছিল, কিন্তু দ্বাদশ শতাব্দীর পরে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত থেকে পৃথক হয়ে যায়, আর হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত মূলত স্বরের স্বতঃস্ফূর্ত সৃষ্টির উপর ভিত্তি করে বিস্তার লাভ করে। এই সঙ্গীতের মূল ভিত্তিটি হল রাগ। এই রাগ কিভাবে গাওয়া হবে বা পরিবেশন করা হবে সে বিষয়ে কঠোর নিয়মকানুন রয়েছে। এই কারণে একে সঙ্গীতের বিশুদ্ধতম রূপ হিসেবে গণ্য করা হয়। সময়ের সাথে সাথে মানুষের গাওয়ার ধরনে বহু পরিবর্তন এসেছে। বৈদিক যুগের কঠোর নিয়মে এই সঙ্গীত পরিবেশিত হতো। পরবর্তীতে বিভিন্ন সম্রাট ও রাজারা গায়কদের রাজদরবারে গান গাওয়ার নির্দেশ দিতেন। ভারতের ষষ্ঠ থেকে ষোড়শ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ভক্তি আন্দোলন এক নতুন জাগরণ সৃষ্টি করে। এই সময়ে সংস্কৃতের বদলে স্থানীয় বা আঞ্চলিক ভাষায় ঈশ্বরের আরাধনা শুরু হয়। সংস্কৃত শব্দ ভজ থেকেই ভজন শব্দের উৎপত্তি। আশ্রম বা মন্দিরে গাওয়া এই শাস্ত্রীয় সঙ্গীতে নিবদ্ধ ভক্তিগীতি ভজন নামে পরিচিত হয়। এই সঙ্গীত তুলসীদাস, সন্ত কবীর, মীরাবাঈয়ের মতো বেশ কিছু কিংবদন্তি সঙ্গীতকারের মাধ্যমে বিস্তার লাভ করে। এবারের নিবেদন মত করো মোহেতু, সন্ত কবীরদাসের একটি অত্যন্ত বিখ্যাত ভজন। এর মূল বাণী হল জাগতিক মোহমায়া ও অহংকার ত্যাগ করে ঈশ্বরের ভজনে মন দেওয়া। ঈশ্বর আমাদের দর্শন করবার জন্য চোখ, শোনার জন্য কান, তার নাম গাওয়ার জন্য মুখ দিয়েছেন, যা সৎকাজে ব্যবহার করা উচিত।

এতক্ষণ আপনারা শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা এই অনুষ্ঠানে শিলিগুড়ি হারমোনিয়াস মিউজিক্যাল ইনস্টিটিউট নিবেদিত অনু

0: অনুষ্ঠান
1: রাগ রাগিনী।
0: সঙ্গীতে অংশগ্রহণ করলেন দেবার্পণ বিশ্বাস, সুনন্দিতা সরকার, অয়ন চক্রবর্তী, জস্মিতা পাল, কাব্যা শিলওয়াল এবং অনুসুয়া সিনহা। তবলায় প্রসেনজিৎ গুহ, ভাষ্যপাঠে শিল্পী মুখার্জি, অনুষ্ঠানটি পরিচালনায় অনুসুয়া সিনহা।
2: হারমোনিয়াস মিউজিক্যাল ইনস্টিটিউট, এখানে অধ্যক্ষা অনুসুয়া সিনহার পরিচালনায় যত্ন সহকারে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি ও আধুনিক গানের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষান্তে পরীক্ষার ব্যবস্থাও আছে। রেডিও টিভিতে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। যোগাযোগ করুন হারমোনিয়াস মিউজিক্যাল ইনস্টিটিউট, প্রধাননগর, শিলিগুড়ি। ফোন 9635702863 এবং 6294377314।
1: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানে শেষ হলো।
3: বিচিত্রা আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী শিলিগুড়ি, একটি ঘোষণা। আগামী 7ই জুন 2026 রবিবার রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয় ব্রেইন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে টেলিফোন করুন 9434076705 এই নাম্বারে। আবারও ফোন নাম্বারটি বলছি 9434076705। ঘোষণাটি শুনলেন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া, গেয়েছেন অনিতা বর্মন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরই প্রাদেশিক নেপালি সমাচার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে সবশেষে গিয়েছেন দ্বৈত কণ্ঠে আশা ভোঁসলে এবং মোহাম্মদ রফি। ছবির নাম কুরবানি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানে শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই প্রথমে নেপালি সংবাদ এবং তারপর খবর।

সূত্র থেকে প্রাপ্ত না হয় আমাদের পক্ষে নেপালি সংবাদ প্রচার করা সম্ভব হলো না, সেজন্য আমরা দুঃখিত।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। রেলমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী আজ তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। কেন্দ্র আইনগত পরিমাপ বিজ্ঞানের নিয়ম মেনে ভোজ্য তেলের প্যাকেটে নির্দিষ্ট আকার ও মাপ নির্ধারণ করেছে। CBSE পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেবার সময়সীমা আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকি ফাইনালে ভারত আজ জাপানকে হারিয়ে খেতাব জয় করেছে। বিজয়ী দলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গেছে। সেই তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে শুধু নথিবদ্ধ করে রাখাই হবে না, সেগুলির বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। আকাশবাণী ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। রাজ্যের রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি কাজ করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রী বলেন, রাজ্যে 102টি নতুন অমৃত ভারত স্টেশন করা হবে, 538টি ফ্লাইওভার ও আন্ডারপাস নির্মাণেরও পরিকল্পনা রয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 কোটি রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদিজি 14,000 কোটি রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিম বঙ্গো মে। অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিম বঙ্গো মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিম বঙ্গো মে।
0: রেলমন্ত্রী বলেন, রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ও শিল্পোন্নয়নে বড়সড় গতি আসবে। এর আগে শ্রী বৈষ্ণব বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোতে সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে ভারতের অর্থনৈতিক বিকাশে গতি আনতে বিভিন্ন চিন্তাভাবনা ও পদক্ষেপ নিয়ে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় সরকার আইনগত পরিমাপ বিজ্ঞানের কাঠামোর আওতায় ভোজ্য তেলের জন্য নির্দিষ্ট প্যাকেটের আকার বা মাপ নির্ধারণ করেছে, যার ফলে বাজারে অনেক বেশি স্বচ্ছতা ও সামঞ্জস্য থাকবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর আওতায় ভোজ্য তেল ও চর্বির নিট পরিমাণ এবং প্যাকেটের আদর্শ আকার নির্ধারণ সংক্রান্ত কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের সংশোধন করেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নিয়ম অনুযায়ী পাম অয়েল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সর্ষের তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, তুলোর বীজের তেল এবং ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য প্যাকেটের আদর্শ আকার নির্দিষ্ট করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলি হল 200 গ্রাম, 500 গ্রাম, 1-5 কেজি, 15 কেজি এবং 20 কেজি। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডাভিয়া আজ বলেছেন, যুব সমাজই দেশের মূল শক্তি এবং বিকশিত ভারত বাস্তবায়নের মূল চালিকা শক্তি। নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত ইউথ কনভেনশনে ভাষণে ডাক্তার মান্ডাভিয়া বলেন, দেশের মোট জনসংখ্যার 65% অনূর্ধ্ব 35 বছর, যার ফলে ভারত বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে পরিচিত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই সরকারি সিকিউরিটিজে বিদেশি শেয়ার বাজারে বিনিয়োগকারী বা এফপিআইদের বিনিয়োগ সংক্রান্ত নিয়ন্ত্রণ কাঠামোর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে। বিনিয়োগ প্রক্রিয়া সহজতর করা এবং নিয়মকানুন বা কমপ্লায়েন্সের শর্তাবলী সরলীকরণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঞ্জাবে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম 15 জনের বেশি। ঘটনাটি ঘটে আজ সকালে পাঞ্জাবের ফিরোজপুর ফজিলকা রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়কে সমবেদনা জানান, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই পরীক্ষার্থীদের নম্বর যাচাই ও পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা 7ই জুন অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, পড়ুয়ারা মধ্যরাত পর্যন্ত তাদের আবেদনপত্র জমা করতে পারবেন। মধ্যপ্রদেশে আজ রাজ্যসভার নির্বাচনের জন্য বিজেপির 2 প্রার্থী তরুণ চুগ এবং রজনীশ আগরওয়াল তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোপালে বিধানসভার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়। কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মন্দসৌরের প্রাক্তন সাংসদ মীনাক্ষী নটরাজনকে মনোনীত করেছে। মধ্যপ্রদেশের রাজ্যসভায় 3টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার 8ই জুন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বহুদেশি অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হলেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন অর্থাৎ জিডিপির বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে বৈঠকে বসবেন। নেপালের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। বিদেশমন্ত্রী আজ নবনিযুক্ত স্লোভানিয়ার বিদেশমন্ত্রী টোন কজারেশকে অভিনন্দন জানিয়েছেন। স্লোভানিয়ায় প্রধানমন্ত্রী জেনেজ জাসনারের নেতৃত্বাধীন দক্ষিণপন্থী জোট সরকারের বিদেশমন্ত্রী হিসেবে শপথ নেন টোন কজের। তার 30 বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। বাহরিন জানিয়েছে, ইরান তাদের ও কুয়েতের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে, তবে সেগুলি প্রতিহত করা গেছে। বাহরিন এবং কুয়েতের বিদেশ মন্ত্রক এই ঘটনার নিন্দা করেছে। পাকিস্তান তেহরিকে ইনসাফ দল সেদেশের সরকারের বিরুদ্ধে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইনি ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে। পাশাপাশি তারা এও অভিযোগ করেছে যে তারা পর্যাপ্ত চিকিৎসাও পাচ্ছেন না। ভারতের আবহাওয়া দফতর কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করার পর আগামী 9 জুন পর্যন্ত সে রাজ্যের উত্তরের জেলাগুলিতে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার পর্যন্ত কেরালাম, লাক্ষাদ্বীপ এবং কর্ণাটক উপকূল সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে আজ ভারত পুরুষদের বিভাগে আয়োজক জাপানকে 4-1 ব্যবধানে পরাজিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা দল ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপ 2026-এর জয়ী ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-18 হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-18 এশিয়া কাপ 2026-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব-18 দলকেও অভিনন্দন জানান। দাবার গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা প্রথম ভারতীয় দাবাড়ু হিসেবে নরওয়ে চেস টুর্নামেন্টের ওপেন বিভাগে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। নরওয়ের অস্লোতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক প্রতিযোগিতার 10ম তথা শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমারকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়ে দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রজ্ঞানন্দাকে তাঁর এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানান। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তথ্য সম্প্রচার মন্ত্রী সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে তরুণ প্রজন্মের ভাবনার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস ও প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান ও আকাশবাণী এবং দূরদর্শনের মহানির্দেশক। প্রধানমন্ত্রী আস্থার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে

0: জীবনযাত্রা ও ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, আগামী 7 জুন 2026 রবিবার অর্থাৎ আগামীকাল রাত 8টায় শুনতে পাবেন স্বাস্থ্য বিষয়ক লাইফ অন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। বিষয় ব্রেইন টিউমার। বিশেষজ্ঞ হিসেবে স্টুডিওতে উপস্থিত থাকবেন ডাক্তার সপ্তর্ষি ঘোষ। সরাসরি কথা বলতে টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। এখন আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8টায় মুখোমুখি এ পর্যায়ে শুনবেন বিশিষ্ট ব্যক্তিত্ব, সম্পাদনার কাজে বিশেষজ্ঞ সুব্রত দের একটি সাক্ষাৎকার। আজ প্রচারিত হবে প্রথম পর্ব। ধনঞ্জয় ভট্টাচার্য শিল্পী কণ্ঠে আধুনিক গান রাত 8:30। 9:15 রেশমার কণ্ঠে গজল শুনবেন। রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। সঙ্গীতের জাতীয় কার্যক্রমে রাত 10:00 প্রচারিত হবে খেয়াল শিল্পী ঋষিকেশ গাগুর্তে। আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে। রাত 8:00 হাওয়ামহল চিত্রলোক প্রচারিত হবে 8:15 আপকে লিয়ে রাত 9:00। রাত 9:30 আজকে ফানকার ছায়াগীত রাত 10:00। রাত 10:30 ঢালতি যায় রাত। এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্স FM প্রচার তরঙ্গের আজ রাতের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফেল চালু করা এবং পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে। সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আর আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্র তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন। আকাশবাণী কলকাতায় আজ এ সংক্রান্ত একটি বৈঠক করেছেন তিনি। সিএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত। সন্দেশখালীতে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার 4। রাজ্যে সর্বত্র আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু এবং রেল পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায় সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ একদিনের রাজ্য সফরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর রেলমন্ত্রী জানান, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে রাজ্যের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
1: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 কোটি রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদিজি 14,000 কোটি রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিমবঙ্গো মে। অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিমবঙ্গো মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রই হ্যায় পশ্চিমবঙ্গো মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রই হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রই হ্যায় পশ্চিমবঙ্গো মে। আর আব পশ্চিমবঙ্গো কে লিয়ে বুলেট ট্রেন কা মোদি জি নে সংকল্প লিয়া হ্যায়, জো দিল্লি, লখনউ, বারাণসী, পটনা হতে হুয়ে সিলিগুড়ি কো কানেক্ট করেগি। দিল্লি সে সিলিগুড়ি 6 ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের অর্থনীতি ও শিল্পোন্নয়নে গতি আসবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র রাজ্যে যৌথ উদ্যোগে 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের কাজ হবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বর্তমান 61টি রেল প্রকল্পের জন্য জমি হস্তান্তরের কাজ চলছে। প্রকল্পগুলির কাজে নজরদারির জন্য মুখ্য সচিবের দপ্তরে বিশেষ সেল গঠন করা হয়েছে।
2: পশ্চিমবঙ্গের মানুষ ডবল ইঞ্জিনের টেস্ট পাবে, সড়কও যেমন মজবুত হবে, সেতুও যেমন তৈরি হবে, সরকারি বাসও যেমন ছুটবে, ই ভেহিকেলও যেমন ছুটবে, সাথে সাথে আমরা রেলের যে মেট্রো এবং রেলের যে টেস্ট মানুষের কাছে পৌঁছে দিতে পারব।
0: রেলমন্ত্রীর সফর নিয়ে একটি প্রতিবেদন।
3: শুধুমাত্র রেলপথের বিস্তার ও আধুনিকীকরণ নয়, একই সঙ্গে রেলভিত্তিক শিল্প, কর্মসংস্থান এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়নকেও পাখিচোখ করছে কেন্দ্রীয় সরকার। নবান্নে আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে স্পষ্ট ভাষায় সেই বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের সামগ্রিক উন্নয়নে আগামী দিনে রেল যে বড় ভূমিকা নিতে চলেছে তাও জানিয়ে দিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফে রেলের বিভিন্ন ওয়ার্কশপ সম্প্রসারণ এবং অনুসারী শিল্প স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে রেলমন্ত্রীকে। সে ব্যাপারে তার এবং রেলকর্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তাৎপর্যপূর্ণভাবে এদিন নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মধ্যম গ্রামের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রথীন ঘোষ এবং বাগনানের অরুণাভ সেন। বৈঠকে বারবার উঠে এসেছে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের অসহযোগিতার কথাও। ওই বৈঠকের পর চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের অগ্রগতি পরিদর্শনের পরেও রেলমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার রেল প্রকল্পের কাজে পদে পদে বাধা দিত, উন্নয়নের বিরোধী ছিল। তৃণমূল কংগ্রেসের সময় চিংড়িঘাটায় মেট্রোর কাজ আটকে ছিল, এই কাজ আটকানোর জন্য আদালতেও গিয়েছিল তৎকালীন সরকার। আদালতের নির্দেশ পেয়েও কাজ শুরু হয়নি। এবার রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই সেই কাজ শুরু হয় এবং তা 3 দিনের মধ্যে শেষ করা হয়।
4: সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: দেশের সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মকে ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যে কলকাতার আকাশবাণী ভবনে ভারতীয় তথ্য সেবা IIS এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
1: ऑफिसर्स में इतना उत्साह है ऑल इंडिया रेडियो को, दूरदर्शन को एक नया स्वरूप देने के लिए, तो आज सभी के साथ एक वर्कशॉप कंडक्ट हो रही है जिसमें उनके सुझाव आ रहे हैं, बहुत अच्छे अच्छे सुझाव आ रहे हैं, उन सुझावों को इम्प्लीमेंट करेंगे, इम्प्लीमेंट करके उसी हिसाब से दूरदर्शन और ऑल इंडिया रेडियो का एक बहुत बड़ा परिवर्तन करेंगे।
0: আকাশবাণী ভবনে এই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশী, আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন, প্রেস ইনফরমেশন ব্যুরোর মহানির্দেশক ধীরেন্দ্র ওঝা সহ তথ্য সম্প্রচার মন্ত্রক ও প্রসার ভারতীর শীর্ষ আধিকারিকরা। যক্ষা নির্মূলীকরণের জন্য আজ থেকে রাজ্যে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। যক্ষামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সংলগ্ন সভাঘরে আজ এক পর্যালোচনা বৈঠক করেছেন। উপস্থিত ছিলেন সাংসদ, বিধায়ক, চিকিৎসক ও সরকারি আধিকারিকরা। 2019 সালে সিএএ বিরোধী আন্দোলন চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগগুলি তদন্ত করে দেখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে একটি বিশেষ সেল গঠনের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের চিহ্নিত করে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। তৃণমূল কংগ্রেসের বিভাজনে বিজেপির কোনো ভূমিকা নেই বলে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য জানিয়েছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মতাদর্শবিহীন ও লক্ষ্যহীন একটি জনগোষ্ঠী নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দিলে তারা এইভাবেই বিভক্ত হয়ে যায়।
5: তৃণমূল কংগ্রেস ভাঙারই ছিল, তাই ভাঙছে। মতাদর্শবিহীন, লক্ষ্যভ্রষ্ট একটা জনগোষ্ঠী যদি নিজেকে রাজনৈতিক দল বলে পরিচয় দেয় তো তারা তো এভাবেই ভেঙে যায়। আমাদেরও তো একটা সৌজন্য আছে, রাজনৈতিক রুচিবোধ আছে, তো দিকভ্রান্ত কিছু মানুষ যদি এদিকে ওদিকে ঘোরাঘুরি করেন, তারা যদি ফোন করেন, এটার মধ্যে এটা মনে করার কোনো কারণ নেই যে তাদের বিজেপি নিয়ে নেবে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়ায় বিস্ফোরণের ঘটনায় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। আজ তাকে বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। শওকতকে এই বিস্ফোরণে মূল ষড়যন্ত্রকারী বলে এনআইএ জানিয়েছে। শওকতই অন্য অভিযুক্তদের বোমা তৈরি করতে বলেছিলেন বলে এক বিবৃতিতে জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে। এমনকি বিস্ফোরণ স্থলে তথ্য প্রমাণ নষ্ট করতেও নির্দেশ দিয়েছিলেন তিনি। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী, সরবেড়িয়া, আকুঞ্জিপাড়া, কুমড়োখালী, মণিপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ 4 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আরও 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মণিপুরে তৃণমূল কংগ্রেস নেতা রবীন দাস ও তার ভাই ধৃত গোপালের বাড়ি সংলগ্ন পুকুরে আজ সকালে তল্লাশি চালিয়ে 19টি আগ্নেয়াস্ত্র, প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। বাকি ধৃতরা হল রমজান মোল্লা, লুফতুর মোল্লা এবং জওহর মোল্লা। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বছরের পর বছর সন্দেশখালিত অবৈধ অস্ত্র মজুত এবং বিভিন্ন সময় হিংসা ছড়াতে তা ব্যবহার করা হয়েছিল বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানান। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনায় 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আগামীকাল 7ই জুন আয়োজন করতে চলেছে ওয়াকাথনের। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয়ে কলকাতার আকাশবাণী ভবনে গিয়ে শেষ হবে এই ইভেন্ট। উল্লেখ্য, এই উপলক্ষে আকাশবাণী কলকাতা গত 1 বছর ধরে অন এয়ার ও অফ এয়ার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জায়গায় আগামী 7 দিন বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জেলা, বিশেষ করে উপকূল এলাকায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন,
6: দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রোজই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দমকা হাওয়া সহযোগী হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো থাকছে। আগামী 7 দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলার।
0: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামীকাল 7ই জুন আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ থাকবে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘন্টা ওই সেতুর উপর দিয়ে যান চলাচল করবে না। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেল প্রকল্পগুলি ফের চালু করা এবং পরিকাঠামোর উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রেল পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে 1 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের কাজ হবে। রাজ্যের সর্বত্র আগামী 7 দিন বৃষ্টির পূর্বাভাস। স্থানীয়

0: সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন মুখোমুখি
2: মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে হাজির হয়েছে সুব্রত দে, সম্পাদনার কাজে নিযুক্ত, বাংলায় এবং মুম্বাইতে বহু নামী পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়াও দূরদর্শনের বহু প্রোগ্রামে আমরা তার কাজের খবর পেয়েছি, তার কাজকে দেখতে পেয়েছি। আমাদের সঙ্গে এই শিলিগুড়ির ছেলে সুব্রত দে হাজির হয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলে নেব। আমাদের স্টুডিওতে আসার জন্য সুব্রতবাবু নমস্কার।
3: নমস্কার সোমা, ধন্যবাদ আমাকে ডাকার জন্য।
2: আপনি শিলিগুড়িতে কোথায় থাকেন আমরা একটু শুনতে চাই।
3: আমার নাম সুব্রত দে, আমার জন্ম, আমার এডুকেশন সমস্ত শিলিগুড়িতেই, রবীন্দ্রনগরে আমাদের বাড়ি। আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করি, শিলিগুড়ি কলেজ অব কমার্স থেকে আমি বিকম পাস করি।
2: শিলিগুড়ি বয়েজ হাই স্কুল মানে একদম ক্লাস ওয়ান থেকে?
3: আমার মধ্যে লোকের বাড়িতে আম চুরি করা, আতা চুরি করা, তার জন্য বাবার কাছে মারধর খাওয়া, এবং স্কুলের টিচার মারার আগেই কান্নাকাটি এমন জুড়ে দিতাম মনে হতো যেন আমি এখন অজ্ঞান হয়ে পড়ে যাব। তাতে কিছুটা রিলিফ পেতাম মারের হাত থেকে।
2: স্কুলে যান?
3: বহু বছর যাওয়া হয় না, বছর চারেক আগে গিয়েছিলাম সরস্বতী পুজোর সময়। সে স্কুল অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের মতন আর নেই। আগে ছিল টিনের শেড, এখন সেটা পাকা হয়ে গেছে, দোতলা বিল্ডিং হয়েছে, কিন্তু মাঠ বা তার বেসিক স্ট্রাকচার একই রকম আছে। বহু টিচারের সঙ্গে এখনও দেখা হয়, অনেকেই নেই, মনে পড়ে তাদের কথাও।
2: শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কাকে আপনার এখনো মনে আছে?
3: অনিন্দুবাবুর কথা খুবই মনে আছে এখনো, অমায়িক অনিন্দুবাবু, প্রণববাবু, গৌরীশঙ্করবাবু খুব ভালো লেখেন, ভ্রমণের ওপর প্রচুর লেখা লেখেন। উনি আমার মাধ্যমিকের প্রচুর নোটস লিখে দিতেন, আমাকে ভালোবাসত খুব,
2: এবং সেই নোটস আপনাকে, সেই নোটস পড়ে
3: আপনি সাহায্য করেছে। পড়াশোনা তো খুব একটা করতাম না, মানে প্রচন্ড ডান পিটে ছিলাম, নিজের ইচ্ছাতেই পড়াশোনা করতে হয়েছে, কেউ বলে করাতে পারেনি কোনো কিছুই, কেউ, বাবার হাতে মারধরই খেতাম, ওটাই হতো। কিন্তু আলটিমেটলি ওটার জন্য যে পড়াশোনা করেছি সেটাও এমন নয়।
2: স্কুল পেরিয়ে যখন কলেজে গেলেন সেটাও কি শিলিগুড়িতে না শিলিগুড়ির বাইরে?
3: শিলিগুড়ি কলেজ, কমার্স কলেজে।
2: সেই সময় চেঞ্জেসটা কিভাবে, এই পড়াশুনোর সঙ্গে কি ধরনের ভাবনা চিন্তা আপনার মাথায় এলো সম্পাদনার কাজে, যখন তো আমাদের জীবনের একটা,
3: হ্যাঁ দেখুন সোমা, মানে আমার মধ্যে একটা ডিসকমফোর্ট বরাবরই ফিল করেছি আমি, সেটা এখন স্মৃতিচারণা করতে গিয়ে বুঝতে পারি। আমার মধ্যে একটা ডিসকমফোর্ট একটা ব্যাপার সবসময় একটা কাজ করে গেছে, জার্নিটা বোধ হয় সেই স্কুল জীবন থেকেই ছিল। যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমার ভালো লাগতো না শিলিগুড়ি, তখন মনে হতো বাই দ্য ওয়ে আমি শিলিগুড়িতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি সিএ পড়ার জন্য এন্ট্রি নিয়েছিলাম, চার্টার পড়তাম, বাবা ভেবেছিল আমি চার্টার অ্যাকাউন্টেন্ট হব। আমার সঙ্গে আরও অনেক বন্ধুবান্ধব ছিল, তারা কেউ কেউ কোয়ালিফাইড করে গেছে চার্টার, অনেকে করেনি আমার মতন। কিন্তু সেটা যখন করতে শুরু করলাম তখন কোথাও গিয়ে একটা ডিসকমফোর্ট কাজ করা শুরু করলো, যে না শিলিগুড়ি আমার জন্য নয়। সেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি 90-তে আমি শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে যাই, এবং শিলিগুড়ি ছেড়ে বেরোনোটাও অদ্ভুতভাবে ছিল, আমি বাবা মাকে জানাইনি। আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দিল্লি যাওয়ার প্ল্যান হয়, সেখানে গিয়ে আমরা স্টাডি করব চার্টার অ্যাকাউন্টেন্সির, তখন আমাদের শিলিগুড়িতে চ্যাপ্টার ছিল না, আমাদের যেতে হতো কলকাতাতে। সে কোনো কারণে যেতে না পারায় আমি জেদি ছিলাম, ডানপিটেরা যেদি হয়, তখন আমি বললাম যে না আমি যাব, একাই যাব, কোথায় যাব কি যাব কিচ্ছু জানি না। বলে না যে মানে কারো যদি টার্গেট ফিক্সড হয়ে যায় রাস্তা এমনি বেরিয়ে আসে। আমার এক বন্ধু ছিল অরুণাব, জলু বলে ডাকি, সে তখন দিল্লিতে গেছিল আমারও এক বছর আগে, তখন টেলিফোন ছিল না, এসটিডি উঠে লম্বা লাইন দিয়ে রাত 11টার পরে সেই মানে তার হাফ হতো, মানে ওই এসটিডিতে একটা মিটার হতো কাউন্টিং, ফুল চার্জেস না হাফ চার্জেস হতো, সেরকম লাইন দিয়ে রবীন্দ্রনগর থেকে অত রাতে সাইকেল চালিয়ে আমাদের আসতে হতো। তখন মানে 8টা বাজলে পরে শিলিগুড়ি মানে শুনশান, কোনো রাস্তায় কেউ বেরোতো না। কর্পোরেশনের অপোজিটে একটা বিল্ডিং আছে পান্থনিবাস, সেখানে একটা এসটিডি বুথ ছিল, জানি না এখনও আছে কি না সেই এসটিডি বুথ, এসটিডি বুথ তো নেই এমনিও, এখন আর বন্ধ হয়ে গেছে। সেখানে এসে লোককে ফোনে ফোনে ফোনে ফোনে ওই যোগাযোগ হলো। কী করে ফোনে এখন বুঝতে পারি না, এখন তো মোবাইলের যুগ, কারোর সঙ্গে কমিউনিকেশন করা খুব ইজি, তখন কী করে যোগাযোগ করতাম সেই ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারি না। যোগাযোগ তার সঙ্গে হলো, তার সঙ্গে তার বাড়িতে গিয়েই উঠবো, সেখানে গিয়েই আমি উঠবো। যাওয়ার দু তিন দিন আগে বাবা মাকে জানালাম, মার কান্নাকাটি শুরু হলো, ছেলে বাইরে চলে যাবে এত দূরে, কীভাবে যোগাযোগ হবে কেউ জানে না। বাবা গিয়ে তখন তো আর মানে এত কিছু ছিল না, যে রুকস্যাক হোল্ডল থাকতো ডাক ব্যাগের, সেটা নিয়ে বাবা গিয়ে রাতের বেলা ব্রহ্মপুত্র মেল, সে রাত 2:30 সময় বোধহয় আসবে, বোধহয় তখন টাইম ছিল, বাবা ছেড়ে দিয়ে চলে এলো বিকেল বিকেল, কেননা NJP এত দূর স্টেশন থেকে যাতায়াত খুব কষ্টকর ব্যাপার। সাফিসিয়েন্ট যে রাস্তায় লাইট, সেই লাইটগুলোও ছিল না, রিক্সার সামনে কুপি বলতো, রিক্সার সামনে ওই কেরোসিনের কুপি থাকতো, সেটা দিয়ে আলোতে রিক্সা চলতো। কোনোদিনও একা একা দিল্লিতে যাব সেটা কোনোদিনও ভাবিও নি। ফাইন্যান্সের চাকরি করলাম, সঙ্গে পড়াশোনাটা করতাম, সিজন টেক্সটাইল বলে একটি সংস্থা, সেখানে ইনকাম ট্যাক্সের কাজ শুরু করলাম।
0: আচ্ছা, শুনেছি আপনি খুব ভালো রান্না করেন, এই রান্না বান্নাটা কোথায় শিখেছেন? এটা কি বাড়ি থেকে বেরিয়ে যখন দিল্লিতে গেছেন সেখানেই কি হাতে ঘড়ি?
4: এটা একটা ভালো প্রশ্ন, আসলে বলতে বাধা নেই, আমার বন্ধু অরুণাব ওরফে জলু যে রান্নাটা করতো সেটা আমার মুখে দিতে পারতাম না। ও বাসনপত্র পরিষ্কার করা, জামা কাপড় কাচা, ওই কাজগুলোইও করতো। আমি বললাম হেসেল আমি সামলাচ্ছি। একটা সময় আমি দেখা গেল নিজে নিজের মতন করেই কোনটা ভালো কোনটা মন্দ করে আমি রান্নায় বেশ পটু হয়ে উঠলাম। একটা সময় তো এমন হয়েছে যে রান্না আমি না করলে চলতো না, আমি ছিলাম বাবুর্চি, মেন হেসেল আমি সামলাতাম, আর বাকি হেল্পিং হ্যান্ড অনেকে ছিল। তার মধ্যে বিবেক দা আবার রান্নায় খুব পারদর্শী ছিল। তো এইভাবে আমাদের জীবন কেটেছে। আর শিলিগুড়িতে কোনোদিনও চা বানিয়ে খেয়েছি কিনা আমি জানা নেই আমার। আর একটা ঘটনা বলি, যেহেতু দিল্লিতে ছিলাম তখন তো আর আমি এই ফিল্ডে আসিনি, কিন্তু এডিটিং ফিল্ডে আমি ছাত্রদের একটা কথাই বলি, যে ভালো রান্না করতে পারবে সে ভালো এডিটার হবে। কারণ আমার কাছে প্রচুর মশলাপাতি আছে, প্রচুর সবজি আছে, কোনটা কোন সময় কোন ফোড়নটা ইউজ করে বেস্ট আউটপুটটা বের করব সেটা নির্ভর করবে আমার উপর। সেখানে কোনো থিওরি খাটে না, বেসিক থিওরি একটা থাকে এডিটিংয়ের মতন। এত ফুটেজ আমার কাছে আছে, কোন ফুটেজে কোন রিয়াকশনটা রিভার্স করে সেটা ওখানে আমি ইনসার্ট করব সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আমার উপর, যেমন রাঁধুনির উপর ডিপেন্ড করে। একটি রান্নায় বিভিন্ন ফোড়নে রান্নার স্বাদ চেঞ্জ হয়ে যায়, ঠিক এডিটারদের মতনই।
0: না, এটা তো সত্যি, আপনার কথাতে আমি সহমত। বাঙালি রান্নাটা আপনি করে নিতেন এবং রাজ্যে না থাকলেও রাজ্যের বাইরে গেলে আপনি সেটা খেতেন এবং খাওয়াতে পারতেন বন্ধুদের, তাই তো?
4: একদমই তাই। একসঙ্গে আমি 20-22 জনকেও রান্না করে খাইয়েছি। মজার ঘটনা বলি, ডাল বেঁচে গেছে আগের দিন, এবার গোপালদা বলে একজন ছিলেন, সে অনেক সিনিয়র, দেখা গেল সেই বাসি ডালটিকে পরের দিন ডিম দিয়ে এমন একটা কিছু বানিয়ে দিল, তখন ওটাই আমাদের কাছে দারুণ লাগলো, নাম হয়ে গেল ডাল মোগলাই। তো এভাবে আমরা রান্না করতাম, কোনো ধরা বাঁধা কোনো গদ ছিল না। সেটা আস্তে আস্তে আস্তে আস্তে গিয়ে আজকের দিনে আমি মোচা ঘণ্টও করতে পারবো, আমি শুক্তো রান্নাও করতে পারবো, চোখ বন্ধ করে আমি ঝিরিঝিরি করে আলুও কেটে দিতে পারবো। সেটা ন্যাক থাকতে হবে, মানুষের একাগ্রতা না থাকলে তো হয় না। আমি ভালোবেসেছি রান্নাটিকে।
0: তা মানে আপনি খাদ্যরসিক এবং খাওয়াতে ভালোবাসেন,
4: সেটা বলতে পারেন।
0: দিল্লিতে আপনাদের যে স্ট্রাগল লাইফটা কেটেছে, এই স্ট্রাগল লাইফে অনেক বন্ধু আসে জীবনে, সেই সব বন্ধুদের সঙ্গে এখনো যোগাযোগ আছে? তারা কি ধরনের বন্ধু হয়ে উঠতে পেরেছিল আপনার, যে এখনো তাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে কিনা একটু বলুন।
4: দিল্লিতে আমি ময়ূরবিহার Phase 3 প্রথমে গিয়ে উঠি অরুণাবর সঙ্গে। একটা ছোট্ট বাড়ি ভাড়া নেই, জনতা ফ্ল্যাট বলা হতো, ওই ছোট্ট একটা ঘর, একটা বাথরুম, ব্যালকানিটা ঘিরে রান্না বাড়ি করা হতো। ওখানে গিয়ে আমি স্বাবলম্বী হলাম। স্ট্রাগল কাকে বলে সেই অর্থে কোনোদিনও করতে হয়নি, কিন্তু ওখানে গিয়ে একা যেভাবে আমাকে সম্মুখীন হতে হয়েছিল সেই কষ্টটাকে আমি হাসি মুখে আলিঙ্গন করেছিলাম। ওখানে পরিচয় হয়েছিল, অনেকে ছিল আমার থেকে সিনিয়র, বিবেক দা, পিন্টু দা, গোপাল দা, বাপি দা, শোভন দা, বহু দাদারাই আমাকে কাছে টেনে নিয়েছিল, পাশে দাঁড়িয়েছিল। খাওয়া দাওয়া আমরা একসাথেই করতাম, বিশেষ করে সানডেগুলোতে। সেখানে স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে সবাই সবাইকে হেল্প করত। আমার একটা অন্য দৃষ্টি খুলে গেল, যেটা কোনো দিনও শিলিগুড়িতে থাকলে হয়তো জানতামও না। তাদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে, ফোনে কথা হয়। অরুণাভ ব্যাক করে এসেছিল শিলিগুড়িতে। অরুণাভ যখন ব্যাক করে চলে আসে, সেই সময় আমি আবার একটা ক্রাইসিসে পড়ে গেলাম। পাশে ছিল শিলিগুড়ির একজন, ও চলে আসাতে একটা ডিপ্রেশন কাজ করেছিল, আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। যথারীতি আবার সেই ডিসকমফোর্ট, সেই দাদাদের ওখান থেকে মায়া ত্যাগ করে আবার রওনা দিলাম অন্য জায়গায়।
3: সেখান থেকে হঠাৎ করে চলে গেলাম সাউথ এক্সটেনশনে, নাম ঠিক বলছি না, একটি আশ্রমে চলে গেলাম। সেই আশ্রমে গিয়ে থাকা শুরু করলাম। সেখানে বলা হলো যে সন্ধে বেলায় আর সকালবেলায় যদি আমাদের সঙ্গে প্রার্থনা করা হয় তাহলে তোমার খাওয়াটা ফ্রি। বেশ ভালো, ফ্রিতে খাওয়া হলো। আর আমাদের এক বন্ধুর দাদা ছিল, তার সঙ্গে একসঙ্গে গিয়ে শেয়ারে একটা ঘরে থাকা হলো, রান্নাবাড়ি কোনো ব্যাপার নেই।
2: ওখানেই কি আপনি মাল্টিমিডিয়া শেখেন?
3: হ্যাঁ, এইবার ওইখানে গিয়েও আবার ঠিক ভালো লাগছে না সাউথ এক্সটেনশনে গিয়ে। কি করব, চলে গেলাম করলবাগ মেসে। আমি একটু ভোকাটা ঘুরির মতো নেই। মেসে গিয়ে আমার জীবনটা এবার ট্র্যাকে পড়া শুরু হলো। ওখানে যখন গেলাম তখন যখন একটা ফ্রি টাইম পেতাম তখন গিয়ে আমি আঁকা শুরু করলাম। আমি আঁকতাম, আঁকতে আঁকতে আঁকতে আঁকতে যখন যেখানে ফাইন্যান্সের কাজ করতাম ঠিক সেখানে একটা কম্পিউটারের মধ্যে হঠাৎ করে আমি পেয়ে গেলাম ফটোশপ, কোরাল ড্রো। সেই সময় ফটোশপ কোরাল ড্রো এর মানে ভার্সনগুলো এত হাইফাই ছিল না।
2: সালটা কত? 1900?
3: সেটা 94 কি 95 হবে, 1994 আশা করা যায়, ঠিক এক্সাক্ট খেয়াল নেই। সেখানে নিজে শেখা শুরু করলাম, আমি নিজে নিজে আঁকা শুরু করলাম। দেখলাম মাউস দিয়ে খুব সুন্দর আমি ড্র করে ফেলতে পারছি, মেসে যারা থাকে তাদের ক্যারিকেচারও ড্র করে ফেলতে পারছি। ফটোশপটাকে আমার খুব ভালো লেগে গেল। এবার আমি করলবাগেই আমেরিকান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ভর্তি হয়ে যাই। এক নিমিষের মধ্যে অতীত করে দিলাম আমার ফাইন্যান্সের কাজ, চার্টার অ্যাকাউন্টেন্সি, বাবার স্বপ্ন সব ধূলিসাৎ করে দিয়ে চাকরি নিমিষের মধ্যে ছেড়ে দিলাম, বাড়িতে জানালাম না, আর হয়ে যেত খাওয়া থাকার খরচা হয়ে। করলবাগে হঠাৎ করে বিকেলে হাঁটতে হাঁটতে দেখলাম ওখানে সিমরান ভিডিও অ্যান্ড অডিও বলে একটি সংস্থা, আমি জানি না সেখানে কিভাবে কাজ করতে হয়। ডেয়ার ডেভিল ছিলাম, ঢুকে গেলাম, যে ওনার ছিল তার সঙ্গে কথা বললাম, তারও কি কেন ভালো লেগে গেলো জানি না, হয়তো চোখে স্বপ্ন দেখতে পেয়েছিল। সে বললো তুমি আ যাও ইয়াঁ পর, জয়েন করলো। ওখানে 1500 টাকায় জয়েন করে ফেললাম, এবার বাড়িতে জানালাম। তখনকার দিনে 1500 টাকা অনেক ছিল, কিন্তু দিল্লিতে কিছুই ছিল না। 5000 টাকার চাকরির থেকে 1500 টাকার চাকরিতে জয়েন করে ফেললাম। যথারীতি আবার সেই বাড়িতে টেনশন দেওয়া শুরু হয়ে গেল। আনন্দ সাক্সেনা, সে পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস আউট সিনেমাটোগ্রাফিতে, ওনার সঙ্গে ওখানেই সিমরান ভিডিওতে যোগাযোগ হয়ে গেল। আমি আমার একটা খুব মানে আমি লাকি এদিক দিয়ে বলতে পারেন, আমি যেই যাই জায়গায় যেখানে যেখানে গেছি আমি গাইড পেয়েছি। তাই আমি যে অবস্থাতেই থাকি না কেন কাউকে না কাউকে প্রফেশনের কেউ যদি আসে ট্রেনিং দেই, এখনো পর্যন্ত দেই আমি
2: সম্পাদনা বা এডিটিং,
3: সম্পাদনা টেলিভিশন জার্নালিজম এনি কাইন্ড অফ, আমি সেখানে কোনো রকমভাবে টাকা নিয়ে বার্গেন করি না সেখানে, কারণ আমি পেয়েছিলাম হেল্প, আমাকে রাস্তা দেখিয়েছিল কেউ না কেউ। আমি দিন রাত এক করে ওই স্টুডিওতে পড়ে থাকতাম, প্রচুর সফটওয়্যার নিজে নিজে শিখি। আনন্দ সাক্সেনা তখনকার দিনে আমাকে বলে সুবহে কাম করনা পড়েগা, তুমি 10,000 রুপিয়া জোগাড় করো কিসিসে, আর আফটার এফেক্ট সফটওয়্যার ও তুমি শিখলো। এবার 10,000 টাকা জোগাড় করা খুব মুশকিলের ব্যাপার তখনকার দিনে। যথারীতি বাবাকে বললে তো হবে না, মায়ের শরণাপন্ন হলাম। মায়ের সঙ্গে কথা বলল আনন্দ সাক্সেনা, আনন্দ সাক্সেনা কে মাও জানে না, আর আমাদের মানে আমাদের শিলিগুড়ি তখনকার দিনে আমরা কখনো জানতাম না যে ওই জগৎটা, যে মানে রূপালী পর্দার যে এই জগৎটা সম্বন্ধে কোনো সম্যক ধারণা কিছুই ছিল না, যতটুকু আমার ছিল ততটুকু ওনাদের বাড়ি তো ছিলই না। উনি তখন বললেন, বোঝালেন এটা এই কোর্সটা করলে আগামী দিনে ভালো হবে, সেই কোর্স শুরু করলাম। সময় ওখানে অসুস্থ হয়ে গেলাম, আমার খুব স্টমাক পেইন শুরু হলো, কোলাইটিস ওখানে সাসপেক্ট করলো আমাকে ওই সিমরান ভিডিওর যে ওনার, উনিই সমস্ত খরচ দিয়ে আমাকে নার্সিংহোমে ভর্তি করানো, সমস্ত কিছু উনিই করেছিলেন। তারপর আমাকে মাসখানেকের জন্য রেস্টের কথা বলা হলো। কোথায় যাব? আমার দিদি তখন বিয়ের পর, আমার দিদির হাজব্যান্ড আর এরা সব বোম্বেতে থাকতো, আমি ওখানে চলে গেলাম রেস্ট নেওয়ার জন্য। যখন যাই এখান থেকে, আমি তখন ফিল্ম অ্যান্ড টেলিভিশনের একটা ডিরেক্টরি হতো, এমনিও তো ওই টেলিফোনের ডিরেক্টরি হতো, ডিরেক্টরি দেখে নাম্বার দেখা হতো, মনে আছে নিশ্চয়ই আপনার, আমার তখন ডিরেক্টর ছিল, একদম ছিল, তো ফিল্ম অ্যান্ড টেলিভিশনের ডিরেক্টরি ছিল। সেখান থেকে যশ চোপড়ার থেকে শুরু করে সঞ্জয় খান, বড় বড় যত ফিল্ম ডিরেক্টর আছে সবার নাম্বার, আমি অফিসের নাম্বার জোগাড় করি, 1 টাকার কয়েন দিয়ে, ওই যে লাল ফোন হতো, 1 টাকার কয়েন দিয়ে ফোন করতাম। সোমা, এখনকার দিনে কেউ বিশ্বাস করতে পারবে না, মানে এখনকার জানি না আমরা বোধহয় কেউ যদি এরকম একটা আননোন জায়গা থেকে ফোন করে সেই ফোন তারা রিসিভ করবে, তাদের মতন টেলিভিশন জগতের সিনেমার জগতের দিগ্গজ তারা তারা ফোন রিসিভ করবে, এটা তো আজকের দিনে কেউ ভাবতে পারে না। তখনকার দিনে
2: কিন্তু অনেক ম্যানেজার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কারোর কাছে পৌঁছে,
3: তাও ফোন ধরবে কি? কিন্তু তখন আমি এটা জানতাম না যে ফোন ধরবে না, আমি ফোন করতাম এবং ফোন আমার উঠিয়েছিল এমন এমন।

0: দিগ্গজ ব্যক্তিত্ব, সেটা আমার মানে জীবনে আমার আমার ভাগ্য। সেখানে ফোন করে আমি ডিরেক্ট তাদের সঙ্গে যোগাযোগ করি। 7 দিন পর আমি যোগাযোগ করি রবি চোপড়ার সাথে আর উমেশ মেহরা। উমেশ মেহরা রামজানের ডিরেক্টর, অনেক বড় বড় ফিল্মের ডিরেক্ট হয়েছে, ইগল ফিল্মসে, তার ভাই অরবিন্দ মেহরা। অরবিন্দজি টিভি সিরিয়ালটা দেখেন আর উমেশজি দেখেন ফিল্মের, ইগল ফিল্মসের ফেমাস স্টুডিওতে, মহালক্ষ্মীতে তাদের অফিস বোম্বেতে। সেখানে যাই, সেখানে গিয়ে কথা বলি। উমেশজি বলে অরবিন্দজির সঙ্গে তুমি দেখা করো। আমি গেলাম, আমি একটা শরীর বানিয়ে নিয়ে গেছিলাম, তো ওনাকে দেখাই। উনি দেখে খুব হাসেন, সেটা দেখে, কিন্তু মানে উপহাস করেন না, হাসেন মানে হেসে আমার সারল্য দেখে উনি হেসেছেন, বললো। আর হঠাৎ করে ওখানে সবাই দেখি আমাকে শুভু বলেই ডাকা শুরু করলো, মানে সুব্রত বলাটা খুব কঠিন, তো ইন্ডাস্ট্রিতে আমার নাম শুভুই হয়ে গেল। একটা সময় এস শুভু নাম দিয়ে আমার অনেক কাজ হয়েছে ওখানে। শুভু এ বেটা জো লেকে আয়া, ও তো ক্যা হ্যায়, ও তো স্কুল কা জো বাচ্চে লোক বানায়েগা আপনা পোর্টফোলিও, এসা হুয়া না, তুমি এক কাম করো, তুমি 7 দিন মানে টাইম দেতা হুঁ। তখন ওখানে ছিল অ্যাভিড, অ্যাভিডের নাম শুনেছি কিন্তু অ্যাভিড মেশিনে যে হাত দিতে পারবো সেটা আমি স্বপ্নেও ভাবিনি। চোখের সামনে অ্যাভিড দেখে মনে হচ্ছিলো যেন মানে বিরাট ব্যাপার সেটা। তো অ্যাভিড আমাদের কাছে সেরকম ছিল, একটা অ্যাভিড মেশিন, সেই মেশিনটা দেখবো চোখের সামনে। বললো এই অ্যাভিড হ্যায় তুম আগার কর সাকতে হো তো 7 দিন তুম দেখলো। আমি বললাম স্যার করে নেবো, করে নেবো তো বললাম। ওখানে যে এডিটর ছিল তার নাম মনীষ জেটলি, বোম্বেতে, এখনকার জেনারেশন জানে কি না জানি না, বোম্বেতে সেই সময় 3টে এডিটরের নাম হতো, যা 4টে এডিটরের নাম হতো, তার মানে মনীষ জেটলি ছিল। মনীষ জেটলি মানে কি বলবো সোমা, প্রথম বিহেভিয়ার যদি পেয়ে থাকি, বাজে ব্যবহার, তাহলে মনীষ জেটলি আমার সঙ্গে যে বাজে ব্যবহারটা করেছিল সেটা পেয়েছি। ও আমাকে সামনে তো দাঁড়াতেই দিত না, দূর ছাই করে ওখান থেকে তাড়িয়ে দিত। এবং বোম্বেতে প্রোডাকশন যখন হতো কোনো সিরিয়ালের, তখন লাঞ্চ যেটা সেটা কোম্পানি থেকে বেয়ার হতো। সে লাঞ্চ যখন হতো তখন ও খেত, খাওয়ার পর যে উচ্ছিষ্টগুলো ছিল সে তার উচ্ছিষ্ট খাওয়াটা আমার জন্য রেখে দিয়ে চলে যেত, আমি ওটা খেতাম। বোম্বেতে ওইভাবে টাকা দিয়ে লাঞ্চ করার মতো ক্ষমতা আমার ছিল না। ইনহিউম্যানের চূড়ান্ত যদি বলে থাকা যায় তাহলে সেটা মনীষ জেটলি ছিল, এবং তার জন্য থ্যাংকস। আগুন জ্বালিয়েছিল, ওই আগুনটা ওই জ্বালিয়ে দিয়েছিল। মানে দিল্লিতে যখন আমি পা দেই তখন একটা স্ট্রাগল ছিল, তখন রাজমা চাউল খেতাম ব্যাটারিতে বসে 5 টাকায়, খুঁজে খুঁজে খুঁজে খুঁজে বের করতাম। দাড়িয়াগঞ্জে যেতাম, আবার চলে যাই পেছনের দিকে একটু। অরুণবাবুই আমাকে প্রথম চাকরিটা জয়েন করে দেয় দাড়িয়াগঞ্জে, সেখানে 5 টাকায় বসে রাজমা চাউল খেয়েছি।
1: তো বোম্বেতে তারপরে কি কাজ পাওয়া শুরু হলো?
0: না, এইখানেই একটা গল্প হয়ে গেল, মানে সিনেমা হয়ে গেল। এখানে সিনেমা হয়ে গেল কি, মনীষ জেটলি তো আমাকে ঢুকতে দিচ্ছে না এডিটিং রুমে, ল্যাবের ধারে কাছে ঢুকতে দিচ্ছে না। আমি কোনোরকমভাবে উঁকি মেরে হাতের কীভাবে পজিশনে কীভাবে কিবোর্ড চালায় সে দেখে অ্যাভিড রক্ত করা খুব মুশকিল। 4 দিন হয়ে গেছে, অরবিন্দজির কাছে গেলাম, আমি দেখলাম উপায় নেই। আর গিয়ে বললাম স্যার আপনি কি আমাকে ম্যানুয়ালটা দিতে পারেন, আমি 2 দিন আসবো না। বেটা এরকম ম্যানুয়াল দিয়ে দুঙ্গা, কাহার আয় তাই কুছ পাতা নিয়ে কি বুঝলো, দিয়ে দিল আমাকে বিশ্বাস করে। একদিকে ব্লেন্ডিংটা এখানে সময়, একদিক দিয়ে যখন এই ধরনের ব্যবহার পেয়েছি ওইদিকে তো আর একটা ভালো ব্যবহার পেয়েছি, ব্যালেন্স কিন্তু হচ্ছে আমার। তো যাই হোক, জেদ চেপে গেল, ওখানে গিয়ে পড়লাম প্রচুর। বাড়িতে গিয়ে যেখানে থাকতাম ওয়াশিতে দিদির ওখানে, ভোরবেলা 5:30 রওনা দিতাম, অনেকটা দূর মহালক্ষ্মী, প্রচুর দূর। সেখানে আস্তে আস্তেই পড়ে যেত বোধহয় 3 থেকে 4 ঘন্টা। রাতেরবেলা 10:00 বেরোলে পরে তাহলে পরে বাড়িতে গিয়ে পৌঁছতাম 2টো নাগাদ 2:30 নাগাদ, ওই 3 ঘন্টা ঘুমাতাম। তো 2 দিনে আমি প্রচুর রেস্ট করেছি আর পড়েছি, পড়ে আমার কনফিডেন্স মারাত্মক লেভেলের, মানে সেই গ্রাফ আমি জানি একমাত্র। আমি চলে গেলাম সোজা গিয়ে বললাম স্যার মাই কার লুঙ্গা, কার তো লুঙ্গা, কিন্তু অরবিন্দজি তো মনীষের ওখানে গিয়ে ইন্টারফেয়ার করবে না, মনীষ তুমি ইসকো চান্স দে দো, জায়গা 1 ইঞ্চি কেউ কারোকে ছাড়ে না ওখানে।
1: না, আমি শুনেছি এই স্ট্রাগলের পরও আপনি সঞ্জয় খানের সঙ্গে কাজ করেছেন, রবীন্দ্র জৈনের, ওই ভালো, মানে এত স্ট্রাগলের পর কি করে ওনাদের সঙ্গে
0: এইভাবে, এখানেই একটা, ওখানেই আমার টার্নিং পয়েন্টটা হয়, মানে ভগবান মনীষকে অসুস্থ করেন। মনীষ ঠিক 3 থেকে 4 দিন আসতে পারেননি, না আসাতে তখন অফিসের যে এডিটটা হবে কে করবে, হঠাৎ করে সিভিয়ার অসুস্থ হয়। অরবিন্দজি বলে শুভু কারলেগা, কারলুঙ্গা স্যার, বসে বললাম এডিটিং টেবিলে, ভাবা যায় না। আমি আজকের দিনে সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারি না সেই সময় আমি কী করে সেই এডিটটা উতরে দিলাম।

0: क्या है साहब, इधर आइए।
1: वो तो कहते उधर जाइए।
2: फुर्सत आज नहीं, कल आना।
1: कब तक यूं ही धक्के खाना?
3: करते रहिए कोशिश।
4: कहीं खुशामद, कहीं सिफारिश, कहीं मामला डिसमिस। ऑफिस ऑफिस ऑफिस ऑफिस।
5: সম্পাদনার কাজে আপনি প্রথম পা রাখেন বোম্বেতে ইগল ফিল্মসের মাধ্যমে। তো এই যে প্রথম পদার্পণ আপনার, সেই সময় কোনো উল্লেখযোগ্য ঘটনা আছে যেটা এখনো মনে দাগ কেটে রয়েছে আপনার মনে?
6: অনেক ঘটনাই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা কোনোদিনও ভুলবো না। তখন অনেকগুলো সিরিয়ালে আমি কাজ একসঙ্গে হাত দেই, আমার তো কোনো ভয় ডর কিছু ছিল না, আমাকে নিজে হাতেই শিখতে হবে, কেউ তো শিখিয়ে দেবে না, তো ভুল ভ্রান্তি তো হতেই হবে। এবার তখন সেই সময় নন লিনিয়ার অ্যাভিডে আমাদের কাজ হতো, কিন্তু আউটপুট ট্রান্সফার হতো ডিজিবিটাতে, অর্থাৎ বিভিডাব্লিউ মেশিন ছিল, সেই মেশিনে ক্যাসেট ঢুকিয়ে তারপর সেখানে ট্রান্সফার হতো এবং ফাইনাল মাস্টারিং করা হতো লিনিয়ারের মাধ্যমেই করা হতো, সেটা নন লিনিয়ারে মাস্টারিং করা হতো। মাস্টারিং মানে সেটা আপগ্রেডেশন কথা। তো আমরা যখন কাজটা করি, অ্যাভিডে কাজ করতাম, লো রেজুলিউশনে কাজ করতাম, কিন্তু যখন টেলিকাস্ট হবে, টেলিকাস্ট স্ট্যান্ডার্ড যখন মেনটেন করতে হবে, সেটা আমরা আলাদা জায়গায় মাস্টারিং করা হতো। সেই মতন মাস্টারিং সেখানে অডিও মিক্সিং করা হতো, সম্পূর্ণ আলাদা রুমে করা হতো। ব্যাপারটা এত টেকনিক্যালি না গিয়ে সংক্ষেপে বলি, সেখানে আমি একটা অনেক বড় একটা ভুল করি। ভিডিও অলরেডি মাস্টারিং হয়ে গেছিলো, মানে হাই রেজলিউশনে করা ছিল, সেটা আমাকে খালি ট্রান্সফার করতে হতো অডিও, কারণ অ্যাভিড থেকে যদি ভিডিও ট্রান্সফার করা হয় তাহলে ভিডিও লো রেজলিউশনে আবার তার মধ্যে রেকর্ড হয়ে যাবে ওই ক্যাসেটটার মধ্যে। আমি ভুল করে অডিও ভিডিও দুটোই আমি রেকর্ড করে দিই। করে দেওয়ার পর আমার মনে পড়েছে, আমি বুঝতে পেরেছি এটা ভুল হয়ে গেছে, তখন আমাকে রেক্টিফিকেশন আর জায়গা নেই। এবার যথারীতি পরের দিন হ্যারিজি ছিলেন ওখানে, হরবিন্দরজি, অনেক সিনিয়র, সে তো যথারীতি বুঝে গেছে, আমাকে ডাকলো, সুব্বু ক্যা হুয়া বাতা, এসে গড়বড় কেসে হো গিয়া। আমি বললাম মুঝে নেই পাতা স্যার। অরবিন্দ মেহরাজি এলেন, আলাদাভাবে বললেন, সুব্বু কুছ ভুল হওয়া তো বাতা, ভুল হতাই হয়। তখন আমি ওনাকে বললাম, আমি স্যার এই ব্যাপার। উনি নিজে আমাকে বললেন, তুই এক কাম কর, কিসিনে বলেগা না ওইসাই বল দে না, মানে কুছ নিয়ে গিয়া। একজন বস সে বলছে, বস মানে মালিক, তো কিছু কিছু জিনিস, এই জিনিসগুলো ভোলার নয়, জীবনের পথে চলতে গিয়ে এরকম অনেকের কথা মনে আছে।
7: আচ্ছা, সঞ্জয় খানের সঙ্গে কি দূরদর্শনে আপনি যখন কাজ করেছেন তখন থেকেই শুরু?
6: ইগল ফিল্মসে তখন কাজ করতে করতে ওখান থেকে আমি আর একটা প্রোডাকশন হাউসে জয়েন করি। জয়েন করার পর সঞ্জয় খানের ওখানে যাই, সঞ্জয় খানের ওখানে যখন আমি ইন্টারভিউ দেই, সেই সময় দুটো জায়গায় একসঙ্গে আমার জয়েনিং হয়, একটা নিম্বাস সুপারহিট মোকাবিলা হতো সেই সময় নিম্বাসে, সব দূরদর্শনে চলতো, তখন আর প্রাইভেট চ্যানেল বলতে জি ছিল আর স্টার ছিল। তো নিম্বাসে জয়েনিং আর সঞ্জয় খানের ওখানে জয়েনিং, আমি চুজ করলাম সঞ্জয় খানের ওখানে, নিম্বাসে নয়। সঞ্জয় খানের ওখানে জয়েনিং করে গেলাম, জয়েনিং যেদিন করতে যাব সেই দিন গিয়ে ওখানকার ম্যানেজার বলল, আমাদের স্টুডিও আন্ধেরিতে শিফট হবে, জুহুতে ছিল সঞ্জয় খানের বাড়িতেই, এখন আসতে হবে না, সাত দিন পর। সাত দিন পর যখন আমি আবার জুহুতে গেলাম অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেই ম্যানেজারকে স্যাক করে দিয়েছে সঞ্জয় খান, অর্থাৎ সঞ্জয় খান আমাকে চেনেন না। এদিকে নিম্বাসের চাকরিও ছেড়ে দিয়েছি আমি, আমি বাড়িতে এসে সোজা বসে পড়লাম। তখন আমি একটা, তখন দিদিরা চলে এসছে পেইন গেস্টে বসে, মানে কী করবো বুঝে উঠতে পারছি না। এবার আবার চলে গেলাম সঞ্জয় খানের সঙ্গে দেখা করতে, দেখা করে ডাইরেক্ট গিয়ে কথা বলে বললাম এই এই ঘটনা, এই এই ব্যাপার। তো অফিসিয়াল রেকর্ড দেখে সঞ্জয় খান বললেন তুমি জয়েন করলো, জয়েন করে গেলাম ওখানে। তখন সুশীল জি ছিলেন, সুশীল দেশপাণ্ডে ওখানকার চিফ এডিটর, আমাকে নিতে হবে তো ওই জায়গাটা, আমি তো এখানে চিরজীবন স্ট্রাগল করতে আসিনি। সুশীল দেশপাণ্ডে আমাকে দিয়ে এডিট করাতো, আর নাম যেত সুশীল দেশপাণ্ডের,
7: দূরদর্শনে
6: তখন দূরদর্শনে চলতো 1857 ক্রান্তি, ওই যে সিরিয়ালগুলো হতো সেটা একটা 35 mm one kind of, সেই যে গ্র্যান্ডিয়ার পুরো ব্যাপারটা সেটা সিনেমাকে হার মানাতো সেই সময়।
8: রোমেরো উনো ইন্টারন্যাশনাল আর সঞ্জয় খান পেশ করতে হ্যায় 1857 ক্রান্তি। ব্যাপার সে অত্যাচার তক ফিরঙ্গি চরিত্র কি সচ্চি তসবীর, বিরাট ধারাবাহিক 1857 ক্রান্তি।
6: আমি ওই জায়গাটাকে ধরে নিলাম, একদিন দেখা গেল সুশীল দেশপাণ্ডে আউট, আমি ইন, জীবনের এটাই, এর জন্য কোনো দুঃখ বা কিছু নেই, আমার কর্ম দিয়ে আমি করেছি।

0: তারপর আর কি কি কাজ করেছেন সঞ্জয় খানের সঙ্গে? আপনার
1: মহারথি কারণ করলাম, ওনার একটা মহাভারত চললো জিতে, সেটাই কাজ করলাম, পানিপাত কি আখরি জাং করলাম,

0: তখনই পরিচয় রবীন্দ্র জৈনের সঙ্গে, প্রচুর কাজ রবীন্দ্র জৈনের সঙ্গে আমি কাজ করলাম, খায়াম সাহেবের সঙ্গে ওখানে পরিচয় হলো আমার। তারপর সঞ্জয় খানের পর সঙ্গে কাজ করতে করতে আমার পরিচয় সুনীল অগ্নিহোত্রীর সাথে। সুনীল অগ্নিহোত্রীর নাম আপনারা শুনেছেন চন্দ্রকান্তা সিরিয়ালের, উনি কাজ করলেন চন্দ্রমুখী বলে সেকেন্ড পার্ট, তার পুরো সাউন্ড মিক্সিং আমার হাতেই করা। জীবনের একটা ধারা অন্য ধারায় তখন নিয়ে গেলাম নিজেকে।
1: মুম্বাই রূপলী জগতের পরবর্তী ক্ষেত্রে আপনি চলে আসেন কলকাতায়?
0: না, পরবর্তী ক্ষেত্রে কলকাতায় আসি না। অ্যাকচুয়ালি খান সাহেব তখন খুব অসুস্থ ছিলেন, আস্তে আস্তে প্রোডাকশন কাজ থেকে বেরিয়ে গিয়ে উনি চলে গেলেন ব্যাঙ্গালোরে, শিফট হয়ে যাবেন, ওখানেই থাকবেন। উনি সমস্ত প্রোডাকশনগুলো বন্ধ করে দেন, তখন আমি টেলিভিশনে শিফট হই, টিভিতে কাজ করি। তারপর নিউজ সেকশনে ঢুকি। নিউজ সেকশনে জার্নিটা ঠিক এরকম ছিল, পুরোটাই বোম্বেতে ছিল।
1: কলকাতায় আসা কিভাবে, কত সাল সেটা?
0: পশ্চিমবঙ্গে ফিরে আসাটা অনেক অন্যরকম। যখন আমি কাজ করতে করতে যখন আবার আমি চলে এসেছি, খবর পেলাম একটি চ্যানেল লঞ্চ হবে, বাংলা চ্যানেল, যার পুরো দায়িত্বে সুমন চট্টোপাধ্যায়। আমাকে বলা হলো আপনি যদি যান তাহলে আপনি ওখানকার ইনচার্জ হয়ে যেতে পারেন। তখনও ভাবিনি যে পুরোপুরি চলে আসব। তো যাই হোক, ওই 2004 মোস্ট প্রবাবলি, সেই 2004 আমি ব্যাক করলাম কলকাতায় দায়িত্ব নিয়ে। তারপর সেখান থেকে অনেক বড় একটা গ্রুপ আমরা সুমন চট্টোপাধ্যায়ের সাথে আমরা বেরিয়ে এলাম। তারপর
1: বেসরকারি নামী অনেক চ্যানেলে আপনি ইনচার্জ হিসেবে কাজ করেছেন। সঞ্চালনা করছিলাম আমি সোমা মুখোপাধ্যায়।

মুখোমুখি আজ এখানেই শেষ হলো। আজ কথা বললেন সোমা মুখোপাধ্যায়, বিশিষ্ট ব্যক্তি এবং সম্পাদনার কাজে অভিজ্ঞ সুব্রত দে মহাশয়ের সঙ্গে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য।

এতক্ষণ ধনঞ্জয় ভট্টাচার্যর কণ্ঠে আধুনিক গান শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি একটু পরই প্রথমে সমাচার সন্ধ্যা এবং তারপর নিউজ এট নাইন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গজল, গিয়েছেন রেশমা। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান গানে গানে। হ্যাঁ, গানে গানে অনুষ্ঠানে এই ফোন ইন প্রোগ্রামে আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। বন্ধুরা, আপনারা গানে গানে অনুষ্ঠানে রয়েছেন, নিশ্চয়ই আপনারা প্রস্তুত গান শোনার জন্য। আর গান আমরা কেন শুনি? আনন্দ পাওয়ার জন্য। হ্যাঁ, গানের আনন্দ কেবল কিন্তু সুরে নয়, তার চেয়েও বেশি তার অনুভবে। একটি গান কত রকম অনুভূতি সৃষ্টি করে, কখনো আমাদের ভেতরে ভেতরে হাসায়, কখনো ভাবায়, কখনো অকারণেই মনকে হালকা করে দেয়। গানে গানে গানে গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও বলছি 9434076705 এই নম্বরে আপনারা টেলিফোন করুন।

0: হ্যালো
1: হ্যালো, নমস্কার, কে বলছেন?
0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ, কে বলছেন?
0: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে বলছি, অম্বিকা মন্ডল।
1: বাহ, বোলপুর থেকে বলছেন আপনি,
0: হ্যাঁ,
1: নামটা আরেকবার বলুন।
0: অম্বিকা মন্ডল।
1: আচ্ছা, নামটা যদিও পুরোটা শোনা গেল না,
0: হ্যাঁ হ্যাঁ,
1: কোথায় যেন আটকে যাচ্ছে, আরেকবার বলুন।
0: অম্বিকা মন্ডল,
1: অম্বিকা,
0: অম্বিকা।
1: হ্যাঁ, এবার ক্লিয়ার হলো, অম্বিকা। আচ্ছা অম্বিকা, আপনি নিয়মিত শোনেন আকাশবাণী শিলিগুড়ি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনি।
1: আচ্ছা, আপনি
0: আমি
1: কি,
0: এক সপ্তাহ হলো আপনাদের অনুষ্ঠানগুলো শুনছি
1: আচ্ছা
0: এবং ফোন করছি, আমি নতুন শ্রোতা বন্ধু,
1: আচ্ছা, বাহ, খুব
0: খুব
1: ভালো,
0: ভালো লাগে।
1: বাহ, খুব, আমাদেরও ভীষণ ভালো লাগলো, আর আপনার সঙ্গে আজ প্রথম কথা হলো।
0: হ্যাঁ,
1: আপনি কি
0: প্রথম
1: টেলিফোন
0: কথা।
1: করেছেন আগে?

0: করেছি এর আগে, মানে
1: হ্যাঁ
0: এই এক সপ্তাহের মধ্যে আর কি কথা হয়েছে
1: কথা হয়েছে।
0: কয়েকজন দাদা ভাই দিদি ভাই,
1: আচ্ছা
0: কয়েকজন দাদা ভাই দিদি ভাইয়ের সঙ্গে কথা হয়েছে।
1: বাহ
0: আপনাদের সঙ্গে মনে হয় আজকে প্রথমবার।
1: বাহ, খুব ভালো লাগলো আপনি কথা বললেন। গান শুনছেন তো?
0: হ্যাঁ শুনছি,
1: হ্যাঁ, আমাদের
0: গান
1: এই
0: শুনতে
1: গানে,
0: এবং গান গাইতে দুটোই আমি খুব ভালোবাসি।
1: আচ্ছা আপনি গানও গান?
0: হ্যাঁ হ্যাঁ গাই।
1: বাহ, তাহলে তো খুব ভালো। আমাদের আরও একটি
0: হ্যাঁ
1: অনুষ্ঠান লাইভ ফোন ইন রয়েছে, মনের জানালা, আজ অবশ্য সেটা নেই,
0: হ্যাঁ
1: সোমবারে রয়েছে রাতে, রাত 10:30টার সময়, সেখানে আপনি গান
0: হ্যাঁ
1: শোনাতে পারবেন অবশ্যই।
0: হ্যাঁ হ্যাঁ
1: খুব ভালো থাকবেন। আর আজ তো গানের আনন্দ নিয়ে কথা হচ্ছে, আপনি গান নিজে গান আর গান শুনতেও ভালোবাসেন, তাহলে তো আপনি নিশ্চয়ই আনন্দই পান, তাই না? আজ গানের আনন্দ নিয়ে কথা বলার আর কি আছে আমাদের। আপনি এমনি আলাদা করে গানের আনন্দ নিয়ে যদি কিছু বলতে চান আপনি বলতে পারেন।
0: হ্যাঁ হ্যাঁ দেখুন সত্যি গানের আনন্দ
1: হ্যাঁ
0: দেখবেন, যখন মনটা কোনো কারণে যদি খারাপ হয়ে থাকে
1: হ্যাঁ
0: তাহলে সেই মুহূর্তে যদি রবি ঠাকুরের গান চালিয়ে দিয়ে চুপ করে বসে থাকেন তাহলে আপনা থেকেই সমস্ত রাগ যা কিছু চিন্তা ভাবনা সব কিন্তু দূর হয়ে যাবে,
1: ঠিক,
0: এবং তখন আনন্দে নিজেই মনটাই গেয়ে উঠবে। হ্যাঁ গান তখন অটোমেটিক সুর বেরিয়ে পড়বে। হ্যাঁ এমনই মাধুর্য রবি ঠাকুরের গানে,
1: ঠিক
0: ওনার গান যিনি
1: ঠিক।
0: শুনবেন তিনিও মানে কি বলবো সেই মুহূর্তে আনন্দে আপ্লুত হয়ে যাবেন।
1: বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো।
0: হ্যাঁ
1: আপনি
0: ভালো
1: আমাদের
0: থাকবেন।
1: একদম ভালো থাকবেন, আর আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন, আর এরকমভাবেই ফোন করবেন, মতামত জানাবেন। হ্যাঁ
0: ভালো থাকবেন।
1: ভালো
0: হ্যাঁ
1: থাকবেন, শুভরাত্রি। খুব ভালো লাগলো, আজ এক বোলপুর থেকে অম্বিকা দি ফোন করলেন, তার সঙ্গে কথা হলো এবং তিনি নিজে গান গান এবং গানের আনন্দ তিনি অনুভব করেন, নিশ্চয়ই অনুভব করেন, যার জন্য তিনি এত সুন্দর করে বলতে পারলেন। হ্যাঁ গানের তো আনন্দ রয়েইছে, আর গানের সবচেয়ে বড় যে আনন্দ সেটা হলো মানুষকে একা থাকতে দেয় না। হ্যাঁ ঠিক, এক বন্ধুকে পেয়েছি। হ্যালো নমস্কার, নমস্কার, হ্যালো বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আমার মনে হয়। হ্যাঁ আবারও টেলিফোন করেছেন। হ্যালো, হ্যাঁ
2: নমস্কার দিদি ভাই। নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলা
1: হ্যাঁ
2: বুধবুর থেকে প্রবীর কুমার বলছি। হ্যাঁ
1: প্রবীর বাবু, আপনি একটু আগে বোলপুর থেকে এক ভদ্রমহিলা অম্বিকা দি ফোন করেছিলেন, ভালো লাগলো, আর আপনি করলেন বর্ধমান থেকে, আর আপনি তো আমাদের নিয়মিত কলার, আর সব সময় আপনার সঙ্গে কথা হয়, যার জন্য ভীষণ ভালো লাগে। গান কি আজকের অনুষ্ঠান কি শুনছেন আপনি প্রথম থেকে?
2: হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে শুনছি গান গান নিয়ে দিদি ভাই।
1: হ্যাঁ
2: তো
1: গানের আনন্দ, গান শুনতে নিশ্চয়ই ভালোবাসেন, যার জন্য সব
2: একশোবার
1: সময়।
2: একশোবার দিদি
1: হ্যাঁ
2: ভাই গান তো শুনছি, এবং গানটা হচ্ছে আমাদের জীবনের অধপুত ভাবে জড়িয়ে আছে।
1: ঠিক,
2: কেন গান গান ছাড়া মানুষ বাঁচে না, মানুষ
1: একদম
2: ছাড়া গান হয় না।
1: ঠিক,
2: এবারে যারা যারা গান করে গেছেন তো তাদের জন্য সত্যি করেই তাদেরকে শতকোটি প্রণাম। তাদের যে আজকে কিশোর কুমার, লতা মঙ্গেশকর এরা আজ নেই, আশা ভোঁসলে, এই যে কিছুদিন আগে সুমন কল্যাণপুর মারা গেলেন, সত্যি করে তাদের জন্য মানে শিল্পীরা কোনোদিনই মরে না দিদি ভাই।
1: হ্যাঁ
2: তাদের এই
1: ঠিক,
2: যে মানে গান রেখে গেছেন ওই গানই আমাদের কাছে মানে চিরস্থায়ী
1: সম্পদ,
2: এবং হ্যাঁ
1: মূল্যবান,
2: সম্পদ। হ্যাঁ তো
1: একদম।
2: এই যে আমরা বইয়ের পাতায় পড়েছি আর গানের মধ্যে অনেক তফাৎ দিদি ভাই। আজ রবীন্দ্রনাথ ঠাকুর দেখুন রবীন্দ্রসঙ্গীত এত লিখে গেছে, তো আজকে কিন্তু বিশ্বের বাজারে রবীন্দ্রনাথ একদম বিশ্ব কবি হতে পেরেছেন।
1: ঠিক,
2: তো সেই জায়গায় কিন্তু দিদি ভাই আমরা তো এই যে শুনে শুনে বড় হয়েছি, এবং আজও মানে পুরনো গান খুব ভালো লাগে আমাকে, কিন্তু নতুন গানের মধ্যে একটা কোনো লেখার মধ্যে কোনো তারতম্য নেই। মানে নতুন গান আর পুরনো গানের মধ্যে, আমরা পুরনো যুগের তো দেখুন তখনকার দিনের গান। হ্যাঁ এই যে কালে রবীন্দ্রনাথ ঠাকুর রথের সম্বন্ধে একটা গান লিখেছে।

0: উড়িয়ে ধ্বজা অগ্রবে বিহার, এই যে গান, এইসব গান দিদি ভাই দেখুন তারা কোন কোন পথে কি নজরুল ইসলাম আজ লিখে গেছেন, তাদেরও গান আছে।
1: ঠিক, ভালো থাকবেন, এই যে আনন্দ করে গান শুনছেন এবং গান শুনে আনন্দ পাচ্ছেন, মানে দুভাবেই আনন্দে রয়েছেন গানের সঙ্গে, এরকমই থাকবেন প্রবীর বাবু। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
0: আপনারা রয়েছেন এই আনন্দটাও বিরাট আনন্দ
1: একদম, এবং রেডিও সেই যোগাযোগটা করিয়ে দিয়েছে। শুভরাত্রি, শুভরাত্রি। হ্যাঁ ঠিকই, দুজন বন্ধু গানে গানে অনুষ্ঠানে কথা বললেন আর দুজনেই কিন্তু রবীন্দ্র প্রসঙ্গ আনলেন। হ্যাঁ ঠিকই, রবীন্দ্রনাথের ভাষায় যদি বলতে হয় তাহলে সুরের মধ্যে মানুষের আত্মার এক মুক্তি আছে। হ্যাঁ ঠিকই, রবীন্দ্রনাথের যে কথা এবং সুর, তার যে মেলবন্ধন, তাতে যেন নিজেকে হারিয়ে ফেলতে হয়, কোথায় যেন মানুষ নিজেদের মুক্তি খুঁজে পায়। তার গান শুনতে শুনতে মনে হয় যেন পৃথিবীর সীমা ছাড়িয়ে একটু দূরে, অনেক গভীরে পৌঁছে যাওয়া যায়। সেখানে কোনো বিভেদ নেই, কোনো তর্ক নেই, কোনো সংঘাত নেই, সবটাই যেন ভালোবাসা, একদম মায়া। আরও এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ কে বলছেন বলুন?
2: শিলিগুড়ি বাগাজদিন পার্ক থেকে নিতাই রায় বলছি।
1: নিতাই বাবু, নিতাই বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি গানে গানে অনুষ্ঠানে, কেমন আছেন?
2: আমি ভালোই আছি।
1: আর গানের আনন্দ, আপনিও তো গান ভালোবাসেন এবং আপনার যথেষ্ট জ্ঞানও রয়েছে, কেন গান শুনে আপনি আনন্দ পান বা আনন্দ করে যে গান শোনা, সে গানের লিরিক তো নানান ধরনেরই হয়ে থাকে, তাই না? কথা সুর একটু বলুন আপনার আনন্দের কথা গান শুনে।
2: গান তো মনকে চেঞ্জ করে দেয়, মানুষের মনটাকে ডাইভার্ট করে দেয়, মানুষকে ভাবে দেয়, মানুষের কখনো মন খারাপ থাকে বা কখনো যদি কোনো রকম দুশ্চিন্তায় থাকে তখন মনটাকে সুন্দর ভাবে তাকে গুছিয়ে দেয়, ভালো লাগার জায়গা থাকে।
1: ঠিক, মানে গান এমন একটা, মানে মন খারাপ হলেও শোনা যায় আবার মন ভালো থাকলেও শোনা যায়, তাই না? আপনি একটু রেডিও সেটটা একেবারে ইয়ে করে দিন, সাইলেন্ট করে দিন।
2: হ্যালো।
1: হ্যাঁ হ্যালো বলুন। বললাম
2: গান নিয়ে সবসময় থাকি, যদি গান গাইতে পারি না ঠিকই, গানকে ভালোবাসি এবং গানের
1: ঠিক গানের মধ্যে ডুবে থাকা যায়, আর ডুবে থাকার যে আনন্দ তা তো একেবারে ভাষাতীত, তাই না? সেটা ভাষায় প্রকাশ করা যায় না।
2: শিলিগুড়ি আকাশবাণী বা আমাদের শিলিগুড়ি আকাশবাণী যখনই ভালো গান টান যখন দিচ্ছে তখন তো শুনতেই থাকি, তারপরে যখন দেখি না আর গানের অনুষ্ঠান নাই, অন্য কোনো প্রোগ্রাম চলছে, হয়তো সেগুলো আমার জন্য ভালো লাগছে না, তখন অন্য চ্যানেলে চলে যাই।
1: আচ্ছা, হ্যাঁ আপনি যেটা ভালোবাসবেন সেটার সঙ্গেই থাকবেন।
2: ভাবে আকাশবাণীর সঙ্গে যুক্ত থাকবেন।
1: বাহ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শুভরাত্রি।
2: শুভরাত্রি।

0: শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন শিপ্রা বসুর কণ্ঠে। পুরনো গান, পুরনো দিনের গান। গানটি যে ছবিতে গাওয়া হয়েছে, ছবিটির নাম মান অভিমান। গানের আনন্দ নিয়ে কথা হচ্ছে এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, মেডিকেল থেকে বলছি।
0: আচ্ছা, মেডিকেল থেকে কে বলছেন?
1: আমি বাবন ভট্টাচার্য।
0: আচ্ছা, বাবন ভট্টাচার্য। গান শুনছেন?
1: হ্যাঁ শুনছি তো।
0: আনন্দ পাচ্ছেন?
1: হ্যাঁ,
0: বাংলা হিন্দি সব রকম মিলিয়ে মিশিয়ে শোনানো হচ্ছে, আর কথা হচ্ছে বন্ধুদের সঙ্গে। কি নিয়ে কথা হচ্ছে? গানের আনন্দ। আপনি তো আনন্দ পান, তাই তো?
1: হ্যাঁ, গান খুব ভালোবাসি আমি।
0: আচ্ছা, আনন্দ হলে গান শুনেন, না দুঃখ হলে গান শুনেন, না সব সময় শুনেন? ও সব সময় শুনেন, মানে আনন্দেও শুনেন আবার দুঃখেও শুনেন।
1: আগে আগে যখন রেডিও ছিল না, তখন ওই সিনেমা হলে গিয়ে দরজায় কান দিয়ে গান শুনতাম।
0: ও আচ্ছা, বাহ। আর এখন রেডিও কিনে নিয়েছেন?
1: হ্যাঁ, এখন তো রেডিও সঙ্গে নিয়েই থাকি, সবসময় বিছানার মধ্যে নিয়েই থাকি।
0: আচ্ছা, তা আপনি বিছানায় সন্ধেবেলার পরে থাকেন, বিকেলের পর থেকে? সারাদিন তো বাইরেই থাকেন, তখন কিভাবে গান শুনেন?
1: সারাদিন কাজকর্ম থাকে,
0: কাজকর্ম থাকে।
1: পুজো করি তো।
0: ঠিক ঠিক, ও আপনি পুজো করেন? হ্যাঁ, খুব ভালো। আপনি তো খুব সুন্দর কাজে রয়েছেন, তাই না? একটা অর্চনার কাজে রয়েছেন, দেবার্চনার কাজে, তাই না? ভালো লাগলো। পাশাপাশি আপনি গানও শোনেন, সেই জন্য।

0: খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ, শুভরাত্রি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গানে গানে এই অনুষ্ঠানে, আপনারা টেলিফোন করুন 9434076705 এই নম্বরে। আরও এক বন্ধু এসেছেন, হ্যালো নমস্কার।
1: হ্যালো শুভরাত্রি দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, নামটা বলুন।
1: জলপাইগুড়ি থেকে সোমা গাঙ্গুলি।
0: সোমাদি? হ্যাঁ সোমাদি, ভালো আছেন?
1: হ্যাঁ আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কি গান শুনে কি আনন্দ হচ্ছে না?
1: হ্যাঁ নিশ্চয়ই, আমি তো সবসময় গান শুনি।
0: হ্যাঁ জানি সেটা,
1: থাকি সবসময়।
0: আর সেই আনন্দটুকু ভাগ করে নেবার জন্যই ফোন করা, তাই তো?
1: হ্যাঁ, বাচ্চার থেকে আরম্ভ করে বড়রা পর্যন্ত গান শুনে,
0: আচ্ছা
1: বেশিরভাগ লোকই গান ভালোবাসে।
0: হ্যাঁ ঠিক,
1: গান, ফুল, শিশু, এই তিনটে জিনিস যারা ভালোবাসবে না তাদের মানুষই বলা যায় না। এই
0: একদম
1: তিনটে
0: ঠিক
1: জিনিস
0: কথা
1: আমার
0: বলেছেন,
1: কাছে।
0: খুব
1: হ্যাঁ
0: ভালো বলেছেন, গান শুনে ভালো লাগছে আপনার,
1: হ্যাঁ,
0: আমাদেরও ভালো লাগছে ভীষণ আপনার এই
1: বিশেষ
0: আনন্দ।
1: করে পুরোনো গানই আমার বেশি ভালো লাগে।
0: হ্যাঁ
1: কিশোর
0: এইমাত্র,
1: কুমার, আশার, আশা ভোঁসলে,
0: হ্যাঁ
1: সুমন
0: সেই
1: কল্যাণপুর,
0: ঠিক ঠিক,
1: সাধনা সরগম,
0: হ্যাঁ
1: এদের গলা তো মানে তুলনায় হয় না।
0: তুলনা হয় না। হ্যাঁ
1: হ্যাঁ এর
0: ভালো
1: গলা খুবই সুন্দর।
0: ঠিক, আর গানের মধ্যে সে নানান ধরনের তো মানে বৈচিত্র্যময় আমাদের
1: হ্যাঁ
0: গানের সম্ভার, তাই না? সব রকম গানই কিন্তু যদি অন্তর দিয়ে অনুভব করে শোনা যায় তাহলে
1: হ্যাঁ,
0: সবটাই কিন্তু মন প্রাণ
1: গান
0: একেবারে
1: ভালো
0: ছুঁয়ে
1: লাগে।
0: যায়, তাই না?
1: হ্যাঁ সব
0: হ্যাঁ
1: রকম
0: সোমাদি,
1: গানই আমার ভালো লাগে।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: ঠিক
1: খুবই ভালো লাগে।
0: ঠিক, আপনি
1: আধুনিক গান বলেন,
0: হুম
1: রবীন্দ্রসঙ্গীত বলেন,
0: হুম
1: সব রকম গানই আমার ভালো লাগে।
0: ঠিক, ভালো থাকবেন আর গানে থাকবেন, গানের আনন্দে থাকবেন। শুভরাত্রি সোমাদি, আবারও কথা হবে,
1: শুভরাত্রি।
0: নমস্কার।
1: হ্যাঁ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা গানে গানে অনুষ্ঠানে রয়েছেন, আর হিন্দি বাংলা সমস্ত গানই আপনারা শুনছেন, নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন, বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ, কে বলছেন?
1: ইসলামপুর থেকে বলছি।
0: আচ্ছা, ইসলামপুর থেকে কে বলছেন?
1: চন্দনা দাস দে।
0: ও, চন্দনা দি, কেমন আছেন?
1: আছি ভালো, আপনি কেমন আছেন?
0: ভালো আছি। গান শুনছেন?
1: হ্যাঁ, আমি তো গান তো মানে আমার ভীষণ প্রিয়।
0: আচ্ছা, গান পাগল?
1: ভীষণ।
0: বাহ, খুব ভালো। আর আজ এই কথা হলো, আগে কথা হয়নি, খুব ভালো লাগলো। একদম সময় প্রায় শেষ, তবু চন্দনাদির সঙ্গে কথা হলো।
1: হ্যাঁ, অনেকক্ষণ থেকে চেষ্টা করছি।
0: আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। তাও শেষ সময় হলেও কথা হলো, সময় আমাদের একেবারেই কমে এসেছে।
1: হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি ভাই,
0: হ্যাঁ বলো।
1: হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম গুলো।
0: আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমাদের সময় একেবারে শেষ। নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় একেবারেই ফুরিয়ে এসেছে, তবু আমরা কথা বলার চেষ্টা করলাম বন্ধুদের সঙ্গে। আসলে গানের আনন্দ জীবনের আনন্দেরই আরেক রূপ। যেমন সুরে সাড়া দেয়, সেমন এখনও বিস্ময় প্রকাশ করতে জানে, সৌন্দর্য খুঁজে পেতে জানে, ভালোবাসতে জানে। আর সেই কারণেই যুগে যুগে মানুষ গানের কাছে যায়, আনন্দের কাছে যায়। আজ গানে গানে লাইভ অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, আজকের মতন বিদায় নিচ্ছি। এতক্ষণ ছিলাম আমি রিমি, আপনাদের বন্ধুন। সকলে খুব ভালো থাকবেন, আবারও আগামীকাল। নমস্কার। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: আকাশবাণী হ্যায় সঙ্গীত কে অখিল ভারতীয় কার্যক্রম মে আজ শুনতে হ্যায় ঋষিকেশ গাঙ্গুলী জি কা শাস্ত্রীয় গায়ন।
3: দিস ইজ আকাশবাণী। ইন টুনাইটস ব্রডকাস্ট অফ দ্য ন্যাশনাল প্রোগ্রাম অফ মিউজিক, উই ব্রিং টু ইউ আ ভোকাল রিসাইটাল বাই ঋষিকেশ গাঙ্গুলী।
2: পুণে কে এক সঙ্গীত প্রেমী পরিবার মে জন্মে ঋষিকেশ জি কো 5 বর্ষ কি অল্পায়ু মে হি আপনে পিতা শ্রী পুরুষোত্তম গাঙ্গুলী সে সঙ্গীত কি প্রারম্ভিক শিক্ষা প্রাপ্ত হুই। इसके पश्चात उन्होंने डॉक्टर विकास कशालकर और पंडित यशवंत बुआ जोशी से 8 वर्षों तक ग्वालियर घराने के गायकी को बारीकियों से सीखा। इसके बाद ऋषिकेश जी ने आईटीसी संगीत रिसर्च अकादमी की प्रतिष्ठित छात्रवृत्ति प्राप्त की और कलकत्ता में ग्वालियर, जयपुर, आगरा घराने के दिग्गज पंडित उल्लास कशालकर के सान्निध्य में गुरु शिष्य परम्परा के अंतर्गत 6 वर्षों तक गहन प्रशिक्षण लिया। उन्हें बनारस घराने की विदुषी गिरिजा देवी जी से ठुमरी, दादरा और कजरी जैसे उपशास्त्रीय रूपों को सीखने का सौभाग्य भी प्राप्त हुआ।
3: बॉर्न इन टू अ म्यूजिक लविंग फैमिली इन पुणे, ऋषिकेश वॉज इनिशिएटेड इन टू वोकल म्यूजिक एट द टेंडर एज ऑफ 5 बाई हिज फादर श्री पुरुषोत्तम गांगुर्डे। He later received extensive training for 8 years from Dr. Vikas Kashalkar and Pandit Yashwant Bua Joshi, learning the intricacies of the Gwalior Gharana. Thereafter, Rishikesh received the prestigious ITC Sangeet Research Academy Scholarship, coming under the tutelage of the stalwart Pandit Ullas Kashalkar. For 6 years, he underwent intense training in the pure Gharana Gayaki of the Gwalior, Jaipur and Agra traditions. He was also fortunate to learn semi-classical forms like Thumri and Dadra from the legendary Vidushi Girija Devi of the Banaras Gharana.
2: Rushikesh Gangurde Akashwani ke A shreni ke gayak kalakar hai. Unki gayaki mein sangeet ka saundarya, bhavyata aur madhurya jhalakta hai, jo seedhe shrotaon ke man ko chhu leta hai. Aur yahi unke gayaki ki visheshta hai. गायन के साथ साथ वे एक कुशल तबला वादक भी है और उन्होंने कई कार्यक्रमों में अपने गुरु पंडित उल्लास कशालकर के साथ तबले पर संगत की है। वर्तमान में वे भारतीय विद्यापीठ पुणे के स्कूल ऑफ परफॉर्मिंग आर्ट्स में सहायक प्राध्यापक के रूप में कार्यरत है।
3: Rishikesh Gangurde is an A-grid artist of Akashvani and is steadily carving a niche for himself as a gharanedar vocalist who tries to give expression to the beauty, grandeur and sweetness of music so as to touch the human heart, and this is the hallmark of his singing. Beyond his vocal prowess, he is an accomplished tabla player and has even accompanied his guru Pandit Ullas Kashalkar in various concerts. Currently, he serves as an assistant professor in the School of Performing Arts at Bharati Vidyapit, Pune.
2: आज के कार्यक्रम में ऋषिकेश गांगुरडे जी को तबले पर संगत कर रहे हैं आशय कुलकर्णी और हारमोनियम पर संगत कर रहे हैं मकरंद खरवंडीकर. अपने गायन का आरंभ वे कर रहे हैं राग बिहागड़ा से. विलंबित रचना तीन ताल में निबद्ध है. बोल है प्यारी पग होले होले. इसके पश्चात वे तीन ताल में ही दो द्रुत बंदिशें प्रस्तुत करेंगे, निरख छब देखत और रैनु दिन कैसे कटेरी.
3: इन टुनाइट्स प्रोग्राम ही इज अकंपनीड ऑन द तबला बाय श्री आशय कुलकर्णी एंड ऑन द हारमोनियम बाय श्री मकरंद खरवंडीकर. Rishikesh begins his vocal recital with Raag Bihagda. The Vilambit composition is set to Teen Taal. This will be followed by Druta compositions in Teen Taal.

বিদ্রোধনু। হ্যালো ফরমাইশ, বেলা দশটায় ইয়াদুকি মেহফিল, বেলা 12:05 এতক্ষণ আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেওয়া হলো। অনুষ্ঠান প্রচারিত হলো মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:13:30। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। শুভরাত্রি, জয় হিন্দ।